শুনছিলেন শিল্পী শ্রেয়া গুহ ঠাকুর, তার কণ্ঠে ছায়া ঘনাইছে বনে বনে। অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে পৌঁছে গিয়েছি। যারা শুনছেন সকলকে স্বাগত। ছটা পর্যন্ত সঙ্গে রয়েছি সৌম্যকান্তি, যদিও একটু অগ্রিম বিদায় চেয়ে নেব। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো এরকম প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। অনুদিত কবিতা কাব্যগ্রন্থের দ্বিতীয় রচনা বিসর্জন। যে তোরে বাসেরে ভালো, তারে ভালোবেসে বাছা, চিরকাল সুখে তুই রোষ। বিদায় মোদের ঘরে রতন আছিলি তুই, এখন তাহারই তুই হোস। আমাদের আশীর্বাদ নিয়ে তুই যারে, এক পরিবার হতে অন্য পরিবারে। সুখ শান্তি নিয়ে যাস তোর পাছে পাছে, দুঃখ জ্বালা রেখে যাস আমাদের কাছে। হেথা রাখিতেছি ধরে, সেথা চাহিতেছে তোরে, দেরি হলো যা তাদের কাছে। প্রাণের বাছাটি মোর লক্ষ্মীর প্রতিমা তুই, দুইটি কর্তব্য তোর আছে। একটু বিলাপ যাস আমাদের দিয়ে, তাহাদের তরে আশা যাস সাথে নিয়ে। এক বিন্দু শ্রুদিস আমাদের তরে, হাসিটি লইয়া যাস তাহাদের ঘরে। শুনছিলেন বিসর্জন। এবারে শিল্পী ডক্টর শ্রেয়া দত্ত রায়।

আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানের শেষ গান শিল্পী শ্রেয়া গুহ ঠাকুর তার কণ্ঠে। 107 FM রেনবো প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবোয়ে শুনছেন ভোরাই, আপনার সঙ্গী আর যে পরম সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম এই গানটি। প্রভাত রবি জাগিছে ধীরে আর নতুন এক প্রত্যাশার জন্ম হচ্ছে, যেমন হয় প্রতিদিন। সত্যি কি তাই? কোনো কোনো সকাল হতাশা নিয়েও তো আসে, তবু প্রভাত রবি যেন জানিয়ে যায় হতাশার কোনো জায়গাই নেই। নতুন প্রভাতে নতুন করে জেগে ওঠার গান সঙ্গী ভোরাই।

0: 107 FM Rainbow. Shat Shure Sharade. Shat Shure Sharade.
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে। ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায়।

0: 107 FM Rainbow তে।
1: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন,
2: সাত সুরে সারা দিন। আমরা তো চাই সারাটা দিন ভালো থাকতে, সারাটা বছর, সারাটা জীবন ভালো থাকতে। কিন্তু ওই একটা কথা খুবই প্রচলিত, যন্ত্র যখন আছে তখন যন্ত্র তো বিগড়বেই। এই শরীর যন্ত্রের কথা, তা বিগড়ে সুখের মাঝে অসুখের নানা গোলমাল তৈরি হয়। তবু সে অসুখকে জয় করার ব্রত নিয়েই আমরা এগোতে পারি একটু ভালো থাকার জন্য। এত কথা বলছি কারণ ওই আজকের দিনটা একটু বিশেষ। আজ হেপাটাইটিস ডে, বিশ্ব হেপাটাইটিস দিবস। হেপাটাইটিস হয়তো খুব সামান্য একটি রোগ, আবার সেই সামান্য রোগই বিরাট আকার ধারণ করতে পারে অবহেলায়। আর উদ্বেগের বিষয় হলো পৃথিবীতে ক্রমশ বাড়ছে হেপাটাইটিস রোগীর সংখ্যা। পরিসংখ্যান বলছে গোটা বিশ্বে প্রতি বছর হেপাটাইটিসে আক্রান্ত হয়ে প্রায় 14 লক্ষ মানুষের মৃত্যু হয়। আমরা তো জানি অনেকেই হেপাটাইটিস এ, বি, সি, ডি নানা রকম ভাগ আছে এই রোগের। এর মধ্যে ডিটা সবচেয়ে মারাত্মক, যদিও ভারতবর্ষের সবচেয়ে বেশি দেখা যায় হেপাটাইটিস বি। যেটাই মারাত্মক হোক না কেন, কোনোটাকেই অবহেলা করবার কোনো জায়গা নেই। তাই বিশেষভাবে মানুষকে সচেতন করবার জন্যই এই 28 জুলাই দিনটা বেছে নেওয়া হয়েছে। সারা বছরের মধ্যে এই একটি দিন হেপাটাইটিস দিবস হিসেবে পালন করা হয় মানুষকে সচেতন করার জন্য, যাতে রোগ যদি হয়ও সহজে যেন তা ধরা পড়ে আর শুরু করা যায় চিকিৎসা তড়িঘড়ি। চিকিৎসা ঠিক সময় শুরু হলে অনেক রোগকেই বাগ মানাতে পারে মানুষ, তেমন ক্ষমতা ধীরে ধীরে অর্জন করেছে চিকিৎসা বিজ্ঞান। তাই সচেতন হওয়াটা সবচেয়ে বেশি জরুরি।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। আর এই হেপাটাইটিস দিবসকে মাথায় রেখে কিছু সচেতনতার প্রয়োজন রয়েছে, তাকে ব্রত হিসেবে পালন করাই ভালো। সকাল সকাল এইসব রোগ ভোগের কথা শুনতে কারই বা ভালো লাগে? লাগে না, সকলেরই ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। সকলেরই মনে হতে পারে যে সকালটা কেন এভাবে শুরু হবে, কিন্তু ওই যে সচেতনতার প্রয়োজন আছে। 2026 সালে আজকের দিনটার বিশেষ থিম হলো হেপাটাইটিস, লেটস ব্রেক ইট ডাউন। এই যে বিশেষ রোগ, তাকে কিভাবে পরাস্ত করা যায়, কিভাবে অবসান ঘটানো যায় এই রোগের, সে বিষয়ে সচেতন করতেই এই থিম বেছে নেওয়া হয়েছে। হেপাটাইটিস আপাতভাবে মনে হতে পারে এমন কিছু নয়, অথচ সে রোগই হয়ে উঠতে পারে মারাত্মক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে সেই কারণেই এই আজকের দিনটাকে বেছে নেওয়া হয়েছে সচেতনতা প্রচার করার জন্যে। 2008 সালের 28 জুলাই প্রথমবার বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্সের তরফ থেকে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। 28 জুলাই দিনটাকে বেছে নেওয়া হয় বিশেষভাবে সচেতন করবার জন্য মানুষকে। 2011 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেই দিনটিকেই স্বীকৃতি দেয়। নোবেলজয়ী বিজ্ঞানী বারুট স্যামুয়েল ব্লুমবার্গ, যিনি হেপাটাইটিস বি আবিষ্কার করেছিলেন, তাকে আর আলাদা করে স্বীকৃতি দেওয়ার কিছু নেই। তার কথা স্মরণ করে, মানে তাকে ভেবে, এবং এই যে বিজ্ঞানের উন্নতি, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, তার সুবিধা সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই একটা দিন নিরূপণ করা হয়। আসলে দিন পালন করে সত্যিই হয়তো কিছু হয় না, তবু একটা দিন চোখের সামনে থাকলে হয়তো পরের বছর আবার সেই দিনটা আসবে, তার জন্য কিছু প্রস্তুতি প্রয়োজন। এই করতে করতে একটা গোটা বছরে খানিকটা কাজ হয়েই যায়। তাই আজকের বিশেষ দিনটা খানিকটা ব্রত পালনের মতোই জানো।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: হেপাটাইটিস, আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। আর যে কথা বলছিলাম কেন আজকের দিনটাই বেছে নেওয়া, বিজ্ঞানী ওয়ারুচ স্যামুয়েল ব্লুমবার্গ তিনি আবিষ্কার করেছিলেন হেপাটাইটিস বি এবং টিকাকরণের ব্যবস্থা করেছিলেন, টিকা আবিষ্কার করেছিলেন, রোগ নির্ণয় পরীক্ষা করা যায় কীভাবে, রোগ নির্ণয় করবার জন্য যে সমস্ত পরীক্ষার প্রয়োজন সে সব কিছু নিয়ে তার গবেষণা ছিল। আর এই কারণেই তিনি 1976 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার জন্মদিন আজ 28 জুলাই। 1925 সালে তিনি ব্রুকলিন নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তার জন্মদিনটিকে স্মরণে রেখেই আজকের দিনটিকে হেপাটাইটিস দিবস হিসেবে পালন করা হয়। আসল উদ্দেশ্য পৃথিবী থেকে হেপাটাইটিস নির্মূল করা, পৃথিবীর মানুষকে হেপাটাইটিস মুক্ত করা। হেপাটাইটিস বি যে কথা বলছিলাম, ভারতবর্ষে সবচেয়ে বেশি হেপাটাইটিস বি রোগের সংক্রমণই হয়ে থাকে, যদিও এ বি সি ডি সব রকমই আছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে ডিটাই এই মুহূর্তে সবচেয়ে মারাত্মক, কারণ ক্যান্সার সৃষ্টি করার পক্ষে ডি এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে যায়। হেপাটাইটিস দিবস, বিশ্ব হেপাটাইটিস দিবসের থিম যেমন বললাম আজকে আছে, 2026 সালের থিম আসুন অবসান ঘটাই, ঠিক একইভাবে হেপাটাইটিস বি হেপাটাইটিস দিবসের একটা থিম কালারও থাকে, লাল হলুদ, অনেকটা ইস্ট বেঙ্গলের মতো লাল হলুদ রং দিয়েই এই বিশেষ দিনটিকে চিহ্নিত করা হয়। মানুষকে যে কোনো উপায়ে সচেতন করা, রোগ নির্মূল করা, রোগ যাতে না ঘটে সে বিষয়ে সচেতন করা, আর এই সব কিছু মিলিয়েই একটা বিশেষ দিন আমরা পালন করি, আমরা করি, সারা পৃথিবী করে, শুধুমাত্র মানুষকে রক্ষা করার জন্য, মানুষের শরীরে।

ভিতরে থাকা ওই গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যেও অন্যতম গুরুত্বপূর্ণ যে অঙ্গ লিভার, যকৃত, তাকে রক্ষা করা, তাকে ভালো রাখা। কারণ হেপাটাইটিস বিষয়টা বেশ ক্রনিক, অর্থাৎ দীর্ঘ মেয়াদে চলতে থাকে শরীরের মধ্যে। আমরা খুব মানে ভারতবর্ষের মতো দেশে এই হেপাটাইটিস বা যাকে সোজা কথায় জন্ডিস বলা যেতে পারে, সেই জন্ডিসের বিষয়টা খুবই স্বাভাবিক বলে একসময় মনে করে নেওয়া হতো যে জন্ডিস হয়েছে, ওটা কোনো ব্যাপার না, একটু বাতাবি লেবু খেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে দিন দিন এর প্রাদুর্ভাব বাড়ছে, এবং যে কথা বলছিলাম যে মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে। ত্বকে হলুদ ভাব, চোখ হলুদ হয়ে যাওয়া, এগুলো খুব নর্মাল বিষয়। বাঙালির এরকম পিলের জ্বর আর পাণ্ডুরোগ হয় না এরকম দেখা মুশকিল, পুরনো সাহিত্যে টাহিত্যে ওই সমস্ত আছে পাণ্ডুরোগের কথা। কিন্তু ঘটনা হলো যে এই বিষয়টা একেবারেই হেলাফেলা করার নয়। যদি সত্যি দেখা যায় যে ত্বকে এরকম হলুদ ভাব দেখা দিয়েছে, সাদা চোখটা হলদে হয়ে যাচ্ছে, ক্লান্তি আছে, দুর্বলতা আছে, আছে পেটে ব্যথা বা বমি ভাব, আর সেই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্রাবের হলুদ হয়ে যাওয়া, আমরা অনেক সময়ই এরকম একটা লক্ষণ দেখেই থাকি। সারাদিনের কাজকর্মে জল বেশি খাওয়া হয় না, নিয়মিত খাওয়া দাওয়ার অনিয়ম চলতে থাকে, সেই সময় এরকম নানা সমস্যা দেখা দিতে পারে। কিন্তু সমস্যাটা ক্রমাগত হচ্ছে কি না দেখে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ ওই যে রোগ নির্ণয় খুব গুরুত্বপূর্ণ বিষয়, যত তাড়াতাড়ি রোগ নির্ণয় করা যাবে ততই তাড়াতাড়ি রোগের চিকিৎসা শুরু করা যাবে, আর সেই চিকিৎসা শুরু হলেই সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও অনেকখানি বাড়বে। এসব বিষয়ে সচেতন করার জন্যই তো এক একটা বিশেষ দিন পালন করা হয়। ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে শুনছিলাম ওই গানটা, ঝিরি ঝিরি বাতাসে আকাশ মেঘলা, ঝিরঝির বৃষ্টি যখন তখন নামছে, এমন একটা সুন্দর সকালে রোগভোগের কথা বলতে মোটেও ভালো লাগে না। কিন্তু ভালো না লাগলেও সচেতন থাকা জরুরি, তাই বিশেষ বিশেষ কিছু দিন পালন করতেই হয়। 107 FM রেনবো শুনছেন নমস্কার কলকাতা। না, নমস্কার কলকাতা শুনতে এখনো অনেক দেরি আছে, সবে তো 6:32 ভোরাই, আর ভোরাইয়ে গান শোনাচ্ছেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: হেপাটাইটিসের নানা রকম ভাগ, তার মধ্যে হেপাটাইটিস বি কেই সবচেয়ে বেশি মারাত্মক বলে মনে করা হয়। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে হেপাটাইটিস ডি হচ্ছে আসল খলনায়ক। হু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছে সমীক্ষা করে যে হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই এই পাঁচটার মধ্যে ডি সবচেয়ে মারাত্মক। এই ভাইরাসটি শরীরের মধ্যে থাকে তো বটে, আর খানিকটা যেন লুকিয়েই থাকে, খুঁজে পাওয়া যায় না, কিন্তু লিভারের কোষ আস্তে আস্তে ধ্বংস করতে থাকে। হেপাটাইটিস ডি হলে লিভারে ক্ষত তৈরি হয় যাকে সিরোসিস বলা হয়, তারপর তা থেকে ক্যান্সারের আশঙ্কা বৃদ্ধি পায়। কিন্তু ঘটনা হলো হেপাটাইটিস ডি নাকি শরীরে একা একা থাকতে পারে না, তার আসল বন্ধুটি হেপাটাইটিস বি। এরা দুজনে একসঙ্গে কাজ করে, তাই প্রথম থেকেই ওই জন্ডিসের লক্ষণগুলো দেখা দেয়, যেরকম জন্ডিস হলে হয়ে থাকে, আর তারই পাশাপাশি ফ্যাটি লিভার, লিভার সিরোসিস মানুষকে কাবু করে। সিরোসিসের চিকিৎসা না হলে তা ক্যান্সারে পর্যবসিত হতে পারে। গত বছর পর্যন্ত একটা সমীক্ষা করা হয়েছিল 2024-25 সালে, সেখানেই দেখা গেছে সারা বিশ্বে প্রায় 3.5 কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসের শিকার হয়েছেন, যাদের মধ্যে প্রায় 3 কোটি মানুষ হেপাটাইটিস বি এবং ডি এ আক্রান্ত। হেপাটাইটিস সাধারণত জলবাহিত একটি রোগ, আমরা সবাই সে

কথা জানি, কিন্তু এই জলবাহিত যে হেপাটাইটিস তারা মূলত এ এবং ই, যারা ওই সহজ সরল হেপাটাইটিস তাদেরকে সাধারণ চিকিৎসায় সম্পূর্ণ নিরাময় করে ফেলা যায়। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য জটিলতা তৈরি হতে পারে, কিন্তু জলবাহিত রোগ বলেই জলের বিষয়টাতে সচেতন থাকলে এবং চিকিৎসা ঠিক সময় হলে এ আর ই এর ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না। হেপাটাইটিস বি আর সি হলেই চিকিৎসকেরা একটু একটু ভয় পেতে শুরু করেন, কারণ চিকিৎসাটা সেখানে অনেকটাই জটিল হয়ে যায়। কিন্তু সবচেয়ে বেশি ভয়ের হেপাটাইটিস ডি। চিকিৎসকেরা বলছেন 100 জন আক্রান্তের মধ্যে 90 জনেরই ক্রনিক লিভার ডিজিজ ধরা পড়তে পারে হেপাটাইটিস ডি হলে। 6 মাসের কম সময়ে থাকলে, মানে অসুখটা যদি আপনার থাকে, চিকিৎসা হয় বা ততদিনও অসুখটা না সারে, তাহলেও কিন্তু তা মারাত্মক আকার ধারণ করতে পারে। মূলত আক্রান্তের রক্ত এবং দেহরস থেকে হেপাটাইটিস ডি ছড়িয়ে পড়তে পারে। এক্ষেত্রে ইঞ্জেকশনের সিরিঞ্জ ব্যবহার করার ক্ষেত্রেও যথেষ্ট সচেতন থাকা প্রয়োজন। শুধু ইঞ্জেকশনের সিরিঞ্জ নয়, অসুরক্ষিত যৌন সম্পর্ক, আক্রান্ত মায়ের থেকে শিশুর মধ্যেও হেপাটাইটিস ডি ছড়াতে পারে। আরও একটা জিনিস আমাদের সচেতন থাকা খুব প্রয়োজন, ওই শুঁচি সেক্ষেত্রে মূল বিষয়, সেটা হচ্ছে ট্যাটু করা। আমরা আজকাল পার্লার, খুব বড় বড় পার্লারে গিয়েও ট্যাটু করাই, সেই শুঁচ থেকেও কিন্তু হেপাটাইটিস ডি ছড়াতে পারে। কারণ ওই যে বললাম, সরাসরি আক্রান্তের রক্ত বা দেহরস থেকেই হেপাটাইটিস ডি ছড়িয়ে পড়তে পারে। প্রাথমিকভাবে জন্ডিসের মতো লক্ষণই দেখা যাবে হেপাটাইটিস ডি এর ক্ষেত্রেও, কারণ তার আসল দোসর তো হেপাটাইটিস বি। তাই ওই বমি বমি ভাব, অরুচি, জ্বর, মাথা ব্যথা, পেটে ব্যথা এসব থাকবে। কিন্তু পরীক্ষা করানো খুব জরুরি। আর যে কথা বলছিলাম, হেপাটাইটিসের টিকা তো আবিষ্কার হয়েছে বহু বছর আগে, 1976 সালে তার জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কারও পেয়েছেন ব্লুমবার্গ। হেপাটাইটিস বি শনাক্ত করেছিলেন তিনি, বি এর জন্যই আবিষ্কার করেছিলেন টিকা। এখনও পর্যন্ত পৃথিবীতে হেপাটাইটিস বি এবং সি এরই টিকা আছে, ডি এর জন্য কিন্তু কোনো টিকা নেই। তাই তাড়াতাড়ি চিকিৎসা করানো, চিকিৎসকের কাছে যাওয়া, চিকিৎসকের পরামর্শ মতো চলা এবং রোগ নির্ণয় করতে পারাটা খুব জরুরি। কারণ আমাদের হাতে সময় খুব একটা বেশি নেই।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আমবাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবো শুনছেন ভোরাই। আজ বিশ্ব হেপাটাইটিস দিবস, আর সেই হেপাটাইটিসকে দূরে রাখার জন্যই আজকের বিশেষ দিনটা পালন করা হয়। যদিও আজ ভারুচ স্যামুয়েল ব্লুমবার্গের জন্মদিন, যিনি আবিষ্কার করেছিলেন হেপাটাইটিস বি ভাইরাস, এবং আবিষ্কার মানে শনাক্ত করেছিলেন আর কি, আর আবিষ্কার করেছিলেন টিকা, রোগ নির্ণয় পদ্ধতি নিয়ে তার কাজের জন্যই তিনি পেয়েছিলেন নোবেল পুরস্কার। আজ তার জন্মদিনে বিশেষভাবে পালন করা হয় এই সচেতনতা দিবস। হেপাটাইটিস বি সারা বিশ্বে ছড়িয়ে পড়া সবচেয়ে সমস্যাজনক একটা হেপাটাইটিস, আমরা বলি না এ কেস জন্ডিস হয়ে গেছে। জন্ডিস এমন একটা বিষয় যেটা বেশ জটিল আসলে থেকে যায়। সমস্যা এটাই, দীর্ঘদিন ধরে ভাইরাস থেকে যায় শরীরের ভিতরে, লিভারে সে ক্রিয়া করতে থাকে, আর তাতেই যাবতীয় বিপত্তি। আর এর মধ্যে অন্যতম একটা বিপত্তির জায়গা হলো মা এবং সন্তান। গর্ভাবস্থায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার এই কারণেই প্রয়োজন হয়, কারণ মায়ের থেকে গর্ভস্থ ভ্রূণেও এই রোগ ছড়াতে পারে এবং রোগ নিয়েই শিশুটি জন্মাতে পারে। হেপাটাইটিস বি স্ক্রিনিং যে কারণে এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অন্তঃসত্ত্বাদের জন্য। এই পরীক্ষা যদি নিয়মিত করা যায় তাহলে অন্তঃসত্ত্বা অবস্থায়, তাহলে শিশুর মধ্যে ছড়ানোর সম্ভাবনা কম থাকে। হেপাটাইটিস বি একটা ভাইরাসজনিত অসুখ, সে তো আমরা সবাই জানি। এই অসুস্থতা দীর্ঘদিন ধরে থাকে, কোনো লক্ষণ ছাড়াও থাকতে পারে। সেই কারণেই আগে থেকে যদি দেখে নেওয়া যায় শিশুটির মধ্যেও রোগ সংক্রমণ হচ্ছে কি না, তাহলে চিকিৎসক সেই অনুযায়ী পরামর্শ দিতে পারবেন। প্রিনেটাল অবস্থাতে স্বাস্থ্য পরীক্ষার সময়ে কিন্তু মায়ের মানে প্রসূতির হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা করা উচিত। তাতে দেখা যাবে প্রথম পর্যায়েই হয়তো রোগ ধরা পড়ে গেল এবং তাতে প্রথম থেকেই শিশুর উপযুক্ত চিকিৎসা শুরু হলো। আবার হেপাটাইটিস বি কোনো মায়ের আছে মানেই যে শিশুর হবে এমনটা নয়। অনেক রোগ প্রতিরোধমূলক যে ব্যবস্থা আমাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রয়েছে তা দ্বারা, তার প্রয়োগ করার ফলে শিশুকে কিন্তু বাঁচানো যেতেই পারে এই রোগের হাত থেকে। কারণ ওই যে সুরক্ষা বলয় তৈরি করাটাই আসল কথা, আসল কথা সচেতন হওয়াটা। রোগ আছে, রোগ ভোগও হয়তো করতে হবে, কিন্তু একটু সচেতন হলেই সেই ভোগান্তির হাত থেকে আমরা পেতে পারি মুক্তি। ঝিরঝিরে বৃষ্টির সকালে ভোরাইয়ে রয়েছেন পরমের সঙ্গে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সারাটা দিন থাকুক বৃষ্টি আর থাকুন আপনি সচেতন, সবকিছু থেকে থাকুন সুন্দর, হোক দিনটা ভীষণ ভালো। রোগ নিয়ে কথা হয়ে শুরু হলো সকালটা, মন খারাপ করবার কোনো জায়গাই নেই। আসলে সচেতনতাটাই আমাদের উদ্দেশ্য, আর সচেতন থাকার মতো ভালো আর বোধহয় কিছু হয় না। ভোরাইয়ের শেষ গান শুনব শ্যামল মিত্র আর পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে, চলে যাবো ওপার ঘন্টায়। নমস্কার কলকাতা। এমনিতেই পরম আধ ঘন্টা আগে থেকেই কেমন যেন একটা নমস্কার নমস্কার করতে শুরু করেছিল। তোর সয় না

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে ধৃতি সেনশর্মা। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। কেন্দ্র আগামী মাসের 25 তারিখ থেকে ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা আনতে চলেছে। সমাজ মাধ্যমে প্রকাশিত এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো বলে সরকার স্পষ্ট জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ধরনের খবরের কোনো সারবত্তা নেই। সরকার কখনোই এই ধরনের কোনো ঘোষণাও করেনি। সরকার খেলনা ক্ষেত্রের উন্নয়ন এবং 2032 সালের মধ্যে আন্তর্জাতিক খেলনা বাজারে টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন দপ্তর DPIIT আয়োজিত এক বৈঠকে একথা জানান। 2032 সালের মধ্যে ভারত যাতে আন্তর্জাতিক খেলনা বাজারে অন্তত 5% জায়গা করে নিতে পারে, টাস্কফোর্স সে ব্যাপারেও সহায়তা করবে। চীন সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রি সেদেশের উপবিদেশমন্ত্রী হুয়াং চুন ইয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পেইজিংয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে কথা বলেন তারা। বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে প্রথম পর্যায়ে বিধানসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক হিংসার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত আরও কয়েকজন। পিপলস পার্টি PPP জানিয়েছে, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ গোষ্ঠীর সমর্থকদের গুলিচালনায় তাঁদের কর্মী মুক্তার ইউনুস প্রাণ হারিয়েছেন। নাইজেরিয়ার কাদুনায় বন্দুকবাজদের গুলিতে অন্তত 30 জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন। ভারতের শর্মিলা ধানকার কমনওয়েলথ গেমসে মহিলাদের শর্টপাট F57 ইভেন্টে সোনা জিতেছেন, এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক। 5টি রূপো এবং 3টি ব্রোঞ্জ সমেত ভারতের মোট পদক সংখ্যা এখন 10। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: एक प्रकार से PM जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা। এসে পড়েছেন, ঘড়ি বলছে 7:08 হয়ে 19 সেকেন্ড। আর শুনছিলাম একটা গান, হ্যাঁ ভীষণই পছন্দের একটা গান, একে তো রবীন্দ্রসঙ্গীত, তাছাড়া ওই যে রঞ্জনা আমি আর আসবো না ছবিটা থেকে কবির সুমন, সোমলতা আচার্য আর রঞ্জন দত্তের কণ্ঠে শুনতে শুনতে চলে এসেছি এপার ঘন্টায়। আজ মঙ্গলবার, আজ যাবতীয় জঙ্গল সাফ করবে বেলবার দিন, না জঙ্গল সাফ করবেন না, করবেন মনের মালিন্য দূর। আজ মঙ্গলবার 28 জুলাই 2026 সাল, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আজ বছরের 209 দিন, বছর শেষ হতে বাকি রয়েছে 156টা দিন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী। আজ 11 শ্রাবণ 1433 সন, আগামীকাল পূর্ণিমা, গুরু পূর্ণিমা অনেকেই পালন করেন এই বিশেষ দিনটা। আর বিশেষ দিনটাকে বিশেষ করে তোলবার জন্যে আপনার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা অবশ্যই মন এবং শরীর সুস্থ রাখা। আজ সকাল থেকে রোগ ভোগের কথা হচ্ছে, আসলে রোগ ভোগ নয়, রোগের বাইরে নিজেকে সুস্থ রাখার সচেতন থাকার বিষয়টা নিয়েই কথা হচ্ছে, না পরম আর সে বিষয় যাবে না। প্রথমের একটু সমস্যা হয়, সমস্ত রোগ ভোগ শুনলেই কেমন যেন একটা মনের ভিতরে আরেকটা রোগ চেপে বসে, যেটাকে বলে অ্যাংজাইটি। এসব কথা থাক, বরং আজকের দিনটাকে, 28 জুলাই দিনটাকে আরও বেশি সেলিব্রেট করতে চাইলে আপনি সরাসরি করে ফেলতে পারেন নিজের ইচ্ছে মতো, কোথাও আসতে হবে না। পরমকে তো আপনি এমনিই শুনছেন, সকাল 10টা পর্যন্ত আছে পরম। আজ মঙ্গলবার, কাজের দিন, যতই জঙ্গল সাফ করুন না কেন আপনাকে যেতে হবে অফিসে। আর অফিসে যে টক্সিক বিষয় আশয়গুলো আছে সেগুলো তো আপনি আর উপড়ে ফেলতে পারবেন না, ওগুলো নিয়েই চলতে হবে, বরং নিজেকে খানিকটা সচেতন করে রাখতে হবে যাতে মনের ভিতর সেই সব জিনিসগুলো ঢুকে না পড়ে। আর আজকের দিনটা কেমন ছিল ইতিহাসের পাতায়, কারা কারা জন্মেছিলেন, আপনার যদি হয় আজকের দিন জন্মদিন তাহলে আপনি তাদের সাথেই শেয়ার করছেন আপনার বিশেষ দিনটা, সব কিছু জানার জন্য আমরা উল্টে ফেলবো দিনের ডায়েরির পাতা। আজকের দিনে জন্ম কমল দাশগুপ্তের, বাঙালি সঙ্গীতকার, সুরকার, সঙ্গীত পরিচালক, তিনি নিজেও গান গাইতেন। 1912 সালে আজকের দিনে জন্মেছিলেন কমল দাশগুপ্ত। ফিরোজা বেগম, তার কথা

আলাদা করে কী বা বলবার আছে, নজরুল গীতির জন্যই তার যাবতীয় পরিচয়। তবু অন্যরকম গানেও ফিরোজা বেগমের পরিচিতি রয়েছে। 1930 সালে আজকের দিনে জন্মেছিলেন ফিরোজা বেগম। 1936 আজকের দিনে জন্ম গ্যারি সোবার্সের। সম্প্রতি তাকে আমরা হারিয়েছি, 17 জুলাই প্রয়াত হয়েছেন তিনি, আর আজই তাঁর জন্মদিন। গ্যারি সোবার্স ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেট তারকা, 1936 সালে জন্মেছিলেন তিনি আজকের দিনে। 1938 আজকের দিনে জন্ম সুখেন দাসের, বাঙালি অভিনেতা সুখেন দাস, পরিচালক সুখেন দাস, তাঁর জন্মদিন আজ। আর কোনো কোনো মানুষের চলে যাওয়া নয়, সেই দিনগুলোকেও মনে রাখা প্রয়োজন তাদের মনে রাখার জন্য। যেমন আজ আমজাদ খানের মৃত্যুদিন। ভারতীয় চলচ্চিত্র জগতের এক বিরাট খলনায়ক আমজাদ খান, 1992 সালে আজকের দিনে তার মৃত্যু হয়। শুধুমাত্র খলনায়ক নন, নানা ধরনের চরিত্রে তিনি অভিনয় করেছেন এবং ছাপ রেখেছেন তার মুনশিয়ানার। 1992 সালে আজকেরই দিনে তিনি চলে যান। 1997 সালে আজকের দিনে প্রয়াত হন বাঙালি অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্র এবং মঞ্চ দু জায়গাতেই তার ছিল অনায়াস গতায়াত। 2010 সালে আজকের দিনে প্রয়াত হন শ্যামল গুপ্ত, গীতিকার শ্যামল গুপ্ত প্রয়াত হন আজকেরই দিনে। আজকের দিনে প্রয়াত হন মহাশ্বেতা দেবী, আজ মহাশ্বেতা দেবীরও মৃত্যুদিন। 2016 সালে আজকেরই দিনে প্রয়াত হন মহাশ্বেতা দেবী। আজকের দিনটা যদি আপনার জন্য হয় বিশেষ, যে কোনোভাবে বিশেষ, হয়তো খুব আনন্দের দিন, হয়তো স্মৃতির পাতায় উঠে আসছে নানা কিছু, তাহলে রইল শুভেচ্ছা। আর যদি হয় কারো ছেড়ে যাওয়ার দিন, যদি হয় কোনো বেদনার স্মৃতি বহনকারী দিন, তাহলেও আসুন হাতটা ধরে আমরা চলি একই সাথে, চলতে চলতে সেসব স্মৃতি, সেসব বেদনা ফুল হয়ে ফুটুক পথের পাশে। যারা তাকিয়ে থাকবে আপনিও তাকাবেন সে ফুলের দিকে, কষ্ট পাবেন না হয় একটু আধটু, কিন্তু তাকে মনের মধ্যে গেঁথে রাখবেন না। পথ চলতে চলতে এমন কত ঘটনাই তো ঘটে যায়, তবু পথ চলা কি থেমে যায়? থামলে চলবে কেন, এগিয়ে যেতে হবে সকাল 10টার দিকে, কারণ ঘড়ির কাঁটা এগোচ্ছে একটু একটু করে। রং রুট ছবি থেকে শান এবং গোপিকা গোস্বামী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার। কলকাতায় রয়েছেন আজ পরমের সঙ্গে, ঘড়িও কিন্তু এগোচ্ছে আমারই সঙ্গে, আর বৃষ্টি আছে। বৃষ্টি যদিও একটু কমেছে, কমবে বলেই মনে করা হচ্ছে, কারণ যে নিম্নচাপ অঞ্চল রয়েছিল সেটার প্রভাব আস্তে আস্তে কাটার সম্ভাবনা রয়েছে। কলকাতায় অবশ্য মানে বৃষ্টি হবে, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কম, বরং উত্তরবঙ্গে বৃষ্টি চলতে পারে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, যারা ভাবছেন যাবেন একটু ঘুরে আসবেন ডুয়ার্স টুয়ার্স, তাদের কিন্তু একটু সতর্ক থাকা প্রয়োজন। আর এই গোটা সপ্তাহটাই কিন্তু উত্তরের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। মঙ্গলবার কলকাতায় একটু বৃষ্টি কম হতে পারে, কিন্তু একেবারেই যে হবে না তা নয়। তার কারণ হচ্ছে ওই নিম্নচাপ অঞ্চল রয়েছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে যাকে বলা হয় সিস্টেম। সেই সিস্টেম, সে তো সব স্বাভাবিক, মানে বর্ষাকালে হবে না তো আর কখন হবে। অক্ষরেখাটা রয়েছে বর্ষাকালীন, যে অক্ষরেখা সে রয়েছে রাজস্থান থেকে উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, আর তার ফলেই এই বৃষ্টি টিষ্টি চলছে। আগামী কয়েকদিনও তেমনই চলবে। গতকাল এবং আগামীকাল, মানে গত 24 ঘন্টা এবং আগামী 24 ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকা কেমন ছিল আর কেমন থাকতে পারে জেনে নেওয়া যাক সরাসরি আলিপুর থেকে।
3: হাওয়া অফিসের হালচাল, হালচাল
2: মূলত আকাশ মেঘলা থাকবে, শ্রাবণ মাস বলে কথা, মেঘ তো একটু ঝুলে ঝুলে থাকবেই, মেঘ ঝুলে থাকবে, আর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে, সব কিছুই হতে পারে। আর যে কারণে বেশ সুদিং ওয়েদার, কিন্তু মানে সুদিং টেম্পারেচার আপনি ফিল করতে পারেন, 30 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করবে কলকাতা। মোটামুটি এইরকম ভালো ওয়েদার কলকাতায় কিন্তু পাওয়া বেশ দুষ্কর। গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি কম, আর সর্বনিম্ন তাপমাত্রা মানে রাতের তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 77%। বৃষ্টি হয়েছে 6.8 মিলিমিটার, আর সমুদ্র উত্তাল থাকতে পারে বলে কিন্তু একটা সতর্কতা জারি করা হয়েছে। যে কথা বলছিলাম যে একটা নিম্নচাপ অঞ্চল রয়েছে বঙ্গোপসাগরের ওপর, তার ফলে 35 থেকে 45 কিলোমিটার বেগে জোরো হাওয়া বয়ে যেতে পারে। 28 তারিখ আজকে পর্যন্ত এই সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূল, উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে গভীর সমুদ্রে না যেতে আজকে পর্যন্ত, মঙ্গলবার পর্যন্ত। মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার খানিকটা উন্নতি হলেও হতে পারে, সেক্ষেত্রে আবার নতুন করে কোনো সতর্কতা জারি হবে কি না সেদিকে আমাদের নজর তো অবশ্যই রাখতে হবে। কিন্তু এই যে শ্রাবণের ঝুলে থাকা মেঘ, তাকে যদি একটু উদযাপন নাই করা যায় তাহলে আর আপনি কী করলেন? খিচুড়ি আর ডিম ভাজা খেলেন কি?

এমন একটা বৃষ্টির দিনে যদি একবেলা ছুটি পাওয়া যেত, জানলার ধারে বসে একটু বৃষ্টি দেখা যেত, এমন সৌভাগ্য কজনেরই বা হয়। হোক না হোক, এই সকালে শ্রীকান্ত আচার্য থাকুন সঙ্গে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: সকাল 7টা বেজেছে কি বাজেনি, এরকম বিষণ্ণ বিকেলবেলার গান কে শোনায়, কে আবার শোনায়, পরম শোনায়। আসলে আমরা কখনো কখনো বিষণ্ণ হয়ে যাই, আর এই যে মেঘ করে থাকলে সকাল কি বিকেল সে কি আর মনে থাকে বলুন দেখি। এই যেমন পূর্বাভাস এবারে ছিল যে এবছর এল নিনোর ফলে একেবারেই বৃষ্টি টিষ্টি হবে না, প্রচুর ঘাটতি টাটতি নাকি থাকবে, কিন্তু কোথায় কি, আমাদের এখানে তো দেখছি রোজই বৃষ্টি হচ্ছে। না আমি তাতে নজর দিচ্ছি না, এরকম ছোটোখাটো বৃষ্টি, এরকম ঝিরঝিরে বৃষ্টি হওয়া বেশ ভালো, কিন্তু ঘটনা হচ্ছে যে এর থেকে বেশি হলে কি হবে কে জানে। আসামের পরিস্থিতি কিন্তু একেবারেই ভালো নয়, আসামে দেদার বন্যা হচ্ছে, দেদার কথাটা এইভাবে ব্যবহার করা যায় না। দুর্বিষহ পরিস্থিতি আসামে, প্রচুর মানুষ, গবাদি পশুর অবস্থা খারাপ, শুধু গবাদি পশু নয় বন্য পশুর অবস্থাও খুবই সংকটজনক বলে জানা যাচ্ছে। যদিও পূর্ব এবং মধ্য ভারতের তুলনায় ভারতবর্ষের অন্য অংশগুলোতে কিন্তু বর্ষার আকাল রয়েছে, কোথাও কোথাও রয়েছে বর্ষা, কিন্তু সেভাবে আসেনি, কিন্তু পশ্চিমবঙ্গে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। উত্তর দক্ষিণ প্রান্তে মোটামুটি স্বাভাবিক বর্ষা হয়েছে বলে জানিয়েছে মৌসুম ভবন, অর্থাৎ কেন্দ্রের আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণে মোটামুটি স্বাভাবিক বর্ষা এখনও পর্যন্ত। এই শ্রাবণ মাস, জুলাই শেষ হয়ে গেল, অগস্ট পড়তে চলেছে। গত সোমবার থেকে একটা সুগভীর নিম্নচাপ তৈরি হয়েছিল, যে কথা একটু আগেই বললাম, সেইটা মোটামুটি সেরকম সুগভীর হয়েই রয়েছে। মঙ্গলবার ভোরে দীঘার কাছাকাছি কোনো এলাকায় সমুদ্র থেকে সেটা স্থলভাগে প্রবেশ করতে পারে, আর জানা গেছে এই উপকূলের কাছে এসে পূর্ব মেদিনীপুর এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে এবং হবে, রাজ্যের বিভিন্ন এলাকাতে বৃষ্টি হতে পারে, যে কথা আমি একটু আগেও বললাম। কিন্তু এই কথাগুলো বলার আসল কারণ যেটা ছিল সেটা হচ্ছে ওই প্রেডিকশন। বিজ্ঞান এতটাই উন্নত হয়েছে যে আমরা সব কিছুই মেপে ফেলতে পারি, কিন্তু কোথায় যেন কি একটা ঘটে যায়। আমাদের কাছে এবছর প্রেডিকশন ছিল হবে না, খুব একটা বৃষ্টি হবে না, ঘাটতি থাকবে বর্ষার, কিন্তু দেখা যাচ্ছে শ্রাবণের আজ 11 তারিখ এই সময় এসে মোটামুটি বৃষ্টি ভালোই হয়েছে, বিশেষত আমাদের এখানে। কিন্তু এই যে বলছিলাম অসমের পরিস্থিতি খুব খারাপ, হাতে হাতে মোবাইল, সমাজ মাধ্যমের যুগে কোনো ছবি কোথাও আর পৌঁছতে বাকি থাকে না। আজকে সকালবেলায় যখন আসছিলাম আকাশবাণীতে একটা রিল দেখছিলাম, যেখানে অসমের একটা গ্রামের রাস্তা, একটু উঁচু রাস্তা, যেখানে মানুষ আশ্রয় নিয়েছে, হয়তো একটু রোদ উঠেছে, রাস্তার পাশে দুটি মেয়ে দাঁড়িয়ে আছে, কিশোরী, আর রাস্তা জুড়ে তারা মেলে দিয়েছে বইপত্র, যা কিছু ভেসে গিয়েছিল, জলে ভিজে গিয়েছিল, ওরা চেষ্টা করছে একটু শুকিয়ে নিতে। হয়তো পড়াশোনা করবে, হয়তো আবার পরীক্ষায় বসবে। মানুষ আসলে অদম্য, কোনো কিছু দিয়েই তাকে আটকে রাখা যায় না, কোনোভাবেই তার চাহিদাকে স্তব্ধ করা যায় না। 7:29 হয়ে 56 সেকেন্ড, পরম চলে যাবে এবার ডেইলি হাইলাইটসে। কমনওয়েলথ গেমস 2026-এর অংশ বিশেষ শুনবেন 107 FM রেনবোয়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আজ পরমের সঙ্গে। আর ঘড়ি বলছে 7:50 হয়ে 37 সেকেন্ড। পরম ফিরে এসেছে এ পার ঘন্টায় নয়, ওই কমনওয়েলথ গেমসের কিছু অংশ শোনার পর এপারে রয়েছি পরম। আর ওপারে যাওয়ার আগে যে কথা বলছিলাম, বন্যার কথা বলছিলাম, আমাদের অসমে বন্যা হচ্ছে, সেসব দৃশ্য ফুটে উঠছে কখনো সমাজ মাধ্যমে, কখনো সংবাদ মাধ্যমে। আজ খবরের কাগজ খুললেই একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে, অসমের মেরিগাঁও জেলায় এক শৃঙ্গ গন্ডারের মৃত্যু হয়েছে, তার দেহটা পড়ে রয়েছে জলা অঞ্চলে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে মানুষ, মানুষের পাশে চলছে পুনর্বাসন, চলছে ত্রাণ। হিসেব বলছে মৃতের সংখ্যা 68, মৃত মানুষের সংখ্যা 68, আর ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 5,24,000 মানুষ। কিন্তু প্রকৃতির ক্ষতি, প্রকৃতিরই ধ্বংসলীলা চলছে, প্রকৃতিরই ক্ষতি হচ্ছে সে কথা ঠিক, কিন্তু সবটাই যে প্রকৃতির নয়। ওই যে একশৃঙ্গ গন্ডার পড়ে আছে জলাজমিতে, ভেসে এসেছে সেখানে, আমাদের কি সত্যি কিছু করার নেই? খবরের কাগজ খুললে আরও একটা ছবি আপনি আজকে দেখতে পেতে পারেন। সুন্দরবন অসম নয়, একেবারে উত্তর থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবনে এক বাঘিনী তার মেয়েকে নিয়ে বসে আছে নদীর ধারে, গাছের ছায়ায়, জলা এলাকায়। আর মেয়ের পায়ের কাছে পড়ে আছে একটা প্লাস্টিকের বোতল, ভিতরে তখনও একটু একটু রয়ে গিয়েছে সফট ড্রিঙ্কস, নিশ্চয়ই কোনো পর্যটকের ফেলে যাওয়া। ছোট্ট বাঘিনী যে আগামী দিনে এক দুর্দণ্ড প্রতাপ বাঘিনী হয়ে উঠবে, সে বেচারা বুঝতেই পারছে না এই বোতলটা লইয়া কী করিতে হয়। সে থাবা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে দেখছে আর ভাবছে ইহা লইয়া কী করিতে হয়, কী করিতে হয় মানুষও তো বুঝে উঠতে পারেনি, তাই তো যেখানে সেখানে যত্রতত্র ফেলে দিয়ে আসছে। আর ফেলে দেওয়ার আগে একবারও ভেবেও দেখছে না যে পৃথিবীটা শুধু আমার নয়। এত কথা উঠত, হয়তো প্রতিদিনই ওঠে, হয়তো প্রতিদিনই পরম বলে, বলেন আপনারাও, ভাবেন আপনারাও, কিন্তু সবাই ভাবে না। আজ ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে, আজকের দিনটা বিশেষভাবে পালন করা হয় এই প্রকৃতি সংরক্ষণের জন্য, খানিকটা সচেতন করতে মানুষকে, বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। আমার আশপাশে, আমি ছাড়াও, আমার আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু, প্রতিবেশী ছাড়াও যারা রয়েছে, তারা আমারই মতো এই পৃথিবীর বাসিন্দা, পৃথিবীর উপর আমার যতখানি অধিকার ঠিক ততখানি, বা হয়তো তার চাইতে কিছুটা বেশি অধিকার রয়েছে প্রকৃতির, সেই গাছগুলোর, সেই প্রাণীদের, যারা আমার চাইতেও অনেক অনেক বেশি দিন ধরে পৃথিবীতে রয়েছে। এরা টিকটিকি, আরশোলা, ব্যাং, মশা, মাছি, এরা নাকি দীর্ঘদিন ধরে পৃথিবীতে রয়েছে। কোন প্রাণ কতদিন ধরে পৃথিবীতে রয়েছে তার একটা হিসেব নিকেশ আছে, কিন্তু ঘটনা হচ্ছে তাদেরকে কি আমরা সেই জায়গাটা দিচ্ছি, তাদেরকে কি আমরা ভাবতে দিচ্ছি যে হ্যাঁ হ্যাঁ এটা তোমারও একটা বাড়ি, তোমারও ঘর, তুমিও থাকো? ভাবছি না আমরা, কিন্তু ভাবতে হবে, আর ভাবতে হবে বলেই এই আজকের দিনগুলো বিশেষভাবে পালন করা হয়। প্রকৃতি সংরক্ষণের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে আজকের দিনটা, সেজন্যেই পালিত হয়। যাই হোক, পরম বলেছে অনেক কথা, আপাতত শুনে নিয়ে একটা পুরনো গান যা আমাদের স্মৃতির পাতা থেকে উঠে আসবে আর উস্কে দেবে মনের ভিতরের নানা কিছু। 7:54 হয়ে 42 সেকেন্ড, এই গানটা শুনতে শুনতেই পরম চলে যাবে ওপার ঘন্টায়, খবরের বিরতির পর ফিরে আসবে আবার। নমস্কার কলকাতায়, সঙ্গে থাকুন 107 FM রেইনবোকে, সঙ্গে রাখুন
0: FM রেইনবোতে। রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রেল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আগামী দিনে 500টি নতুন রেল ওভারব্রিজ তৈরি করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। শিলিগুড়িতে গতকাল নবনির্মিত উড়াল পুলের উদ্বোধন করে তিনি একথা বলেন। এর ফলে একদিকে যেমন যানজট কমবে তেমন যোগাযোগ ব্যবস্থাও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষা নিটে পশ্চিমবঙ্গে মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের আজ সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সভাঘরে ওই অনুষ্ঠানে 100 জন পড়ুয়ার হাতে ল্যাপটপ

0: উপহার সামগ্রী মুখ্যমন্ত্রী তুলে দেবেন বলে জানা গেছে। আয়ুর্বেদিক চিকিৎসার সম্প্রসারণে রাজ্য সরকার পশ্চিমবঙ্গে আরও চারটি নতুন সুসংহত আয়ুষ হাসপাতাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, এর পাশাপাশি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুষ নামে একটি প্রতিষ্ঠান চালু করা হবে। রাজ্যে চালু হতে চলেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। স্বাস্থ্য দপ্তর এই প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, যারা ইতোমধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত কিন্তু আয়ুষ্মান ভারতের নন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। এতে পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা দেওয়া হবে। সম্পূর্ণ পরিবার ভিত্তিক এই প্রকল্পে প্রত্যেক সদস্যকে আলাদা কার্ড দেওয়া হবে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপিত হচ্ছে। মানবজাতির কল্যাণের কথা মাথায় রেখে জল, জলাশয়, বনভূমি, মাটি, খনিজ সম্পদ ও বন্যপ্রাণীর মতো প্রাকৃতিক সম্পদ রক্ষা করা, বাস্তুতন্ত্রের বৈচিত্র্য বজায় রাখা সম্পর্কে জনসচেতনতা প্রসার ঘটানোই দিনটি পালনের মূল লক্ষ্য। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশার উপসৃষ্ট অতিগভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আজকের মধ্যেই সেটি পূর্ব দীঘা এবং পশ্চিম হলদিয়ার কাছাকাছি অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করার কথা। এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও ভারী বৃষ্টির পূর্বাভাস। যুবভারতীর ক্রীড়াঙ্গনে গতকাল ডুরান্ড কাপ ফুটবলের ম্যাচে মোহামেডান স্পোর্টিং 4-0 গোলে বাগপাত এফসি কে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবো আপনি ফিরে এসেছেন, নমস্কার কলকাতা আর আপনার সঙ্গে ফিরে এসেছে আজ পরমার এই মুহূর্তে রয়েছি আপনার সাথে আপনার কথা নিয়ে। না এখনো তো জানতেই যাওয়া হয়নি, কিছুই জানতে চাওয়া হয়নি, জানতে শুধু চাইছি। আজ একটা বিষয় জানতে চাই, আপনি সব থেকে বেশি ভয় পান কিসে? আসলে বিষয়টা নিয়ে আমার মনে হলো কখন, যখন আমি দেখলাম যে আজকের দিনটা বিশেষভাবে পালন করা হয় ন্যাশনাল ওয়াটার পার্ক ডে হিসেবে। আমাদের দেশে পালন করা হয় না, ওই আমেরিকায় পালন করা হয়। ওয়াটার পার্ক মানে ওই যে ঝপাং ঝপাং করে এসে যারা জলে লাফিয়ে পড়ে আর কি, ওই বিভিন্ন রকম টানেলের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে আমার ভাবতে গেলেই, মানে আমি যখন সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনো ভিডিওতে দেখি বিষয়গুলো, সত্যি বলছি আমি চাক্ষুষ করিনি আজ অবধি কোনো দিন, করার প্রশ্নই নেই, কারণ আমার প্রচণ্ডই ভয় লাগে। আর যখন ওই ভিডিও ফিডিওতে দেখি যে ওই ছেড়ে দিল তাদেরকে মানুষগুলোকে ওই টানেলের ভিতর দিয়ে ঘুরতে ঘুরতে, অন্ধকার, কেউ বন্ধ থাকে কেউ খোলা থাকে, ইয়ে ঝপাং করে জলে পড়ছে, হয়তো সেফ জলটা তৈরি করা পুল, কিন্তু আমার কীরকম যেন একটা প্যালপিটিশন হয়। তো তখনই আমার মনে হলো যে এই ভয় কি আমার একার, নাকি আপনিও খুব ভয় পান? আর না, শুধু যে জলেই ভয় পেতে হবে এমন কোনো মানে নেই, শুধু যে ওই ওয়াটার পার্কের ওই ভীষণ এক্সাইটিং গেমগুলোতে ভয় পেতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার স্ত্রীকেও ভয় পেতে পারেন, আপনি আরশোলাদেরও ভয় পেতে পারেন, টিকটিকিকেও ভয় পেতে পারেন। তাহলে কাকে ভয় পান সেটা আপনি আমাকে আজকে একটু জানাতে পারেন, কিছুই না একটু ভয়ের কথা বললেন আর কি, অথবা বলতে পারেন কোনো ভূতের কাহিনী আপনার দেখা, মানে আপনি আপনি অনুভব করেছেন এরকম কোনো ভূতের কাহিনী, যদিও সকালবেলা তবু তো বৃষ্টি পড়ছে নাকি, হ্যাঁ, আর সকাল থেকে যদি একটা ভূত ভূত আবহাওয়া থাকে তাহলে কে বলতে পারে আজ মঙ্গলবারের রাত্রিবেলায় তিনি দেখা দেবেন না। না না, থাক, অত দূর যাওয়ার দরকার নেই, আপনি 9903659992 তে শুধু বলে যান দেখি কাকে ভয় পান সবচেয়ে বেশি। এমনও হতে পারে আপনি আপনার কোনো স্যারকে ভয় পেতেন ভীষণ, যিনি ঠ্যাঙা দিয়ে পেটাতেন আপনাকে অঙ্ক না পারলেই, আপনি বলতেই পারেন, হতেই পারে আপনি অঙ্ককেই সবচেয়ে বেশি ভয় পেতেন, পরমও পেত, ভীষণ ভয় পেত অঙ্ককে, আজও পায়। আমি বিশ্বাস করুন বাজারে গেলেও প্রায় চেষ্টা করি ক্যালকুলেটার দিয়ে হিসেব করবার, কী জানি আমার ওই সংখ্যা দেখলেই কেমন যেন মাথার ভিতর গিজ গিজ গিজ গিজ গিজ করতে থাকে। যাই হোক, করতে থাকুক বা না থাকুক, হোক বা না হোক, আপনি কিন্তু আসছেন। আর এই যে নম্বর মুখস্থ করার খেলা, যা মাঝে মধ্যেই পরম ভুলে যায়, বিষয়টা ওই একই, নম্বরের খেলায় পরম খুবই ভয় পায় আর কি। তবুও মনে রাখে 9903659992, আপনি মনে রাখেন পরমের চাইতে বেশি ভালো, তাই চলে আসুন চট করে হিসেব করে বলে ফেলুন দেখি মেসেজে কাকে পান সবচেয়ে বেশি ভয়।
0: গান মিলান্তি, গান মিলান্তি,
2: ততক্ষণ আপনার অনুরোধে থাক একটা গান, মৌলি ঢাকুরিয়া থেকে শুনতে চেয়েছিল একটা গান অন্তরা চৌধুরীর কণ্ঠে, একটু অন্যরকম শোনা যাক।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: কে এলো না, কে জানে কে এলো না। আর না মানে ওই যে বলছিলাম যে আপনি কাকে ভয় পান, আপনার ভূত টুত আসে কি না, আর সে কথা বলতে বলতেই অন্তরা গানটা গেয়ে ফেললেন যে এমন সখন বরসায় এলো না, কেন এলো না কে জানে। আর আসুক না আসুক আমাদের পদক আসছে। একটু আগে আমরা শুনছিলাম ওই হাইলাইটস, গ্লাসগোতে চলছে কমনওয়েলথ গেমস 2026, আর সেখানে কিন্তু অনেক পদক পাচ্ছে ভারত। সোমবারই মেয়েদের প্যারা শটপাটে সোনা জিতেছেন ভারতের শর্মিলা ধনকর, আর মাত্র 6 বছর আগে কিন্তু তিনি খেলতে শুরু করেছিলেন, আর সোমবারই তার স্বপ্ন পূরণ হলো। আর ওই বিভাগেই অর্থাৎ ওই প্যারা শটপাটেই ব্রোঞ্জ পেয়েছেন শিল্পা শাইলা। আর একটা জিনিস দেখছিলাম, আমি খবরের কাগজ হাতড়াতে হাতড়াতে দেখা যায় আর কি, ভারোত্তোলনে কিন্তু মেয়েরা খুব এগিয়ে, তারা ভারোত্তোলনে যথেষ্ট সফল, বারে বারেই সফল হয়েছেন। আর এবারেও 53 কেজির বিভাগে রূপো পেয়েছেন জ্ঞানেশ্বরী যাদব, জ্ঞানেশ্বরী তুলেছেন মোট 199 কেজি। এই যে ভারোত্তোলন, মানে আমার এমনিই মনে হচ্ছিল আর কি যে আমরা কত রকমের ভার প্রতিদিন বয়ে চলি, শারীরিক মানসিক নানা রকম, তাই ভারোত্তোলনে বোধ হয় আমরা একটু বেশি পটু হয়ে উঠছি নাকি কে জানে। যদিও মেয়েদের কিন্তু বেশ দুর্বল বলেই মনে করে ফেলা হয় চারদিকে, আরে না না থাক থাক তো কুসুম কোমল বলে মনে করা হয়। আমি জানি না, রাস্তাঘাটে অনেক মেয়েই চড়থাপ্পড় মেরে থাকে, সেরকম অপরাধ করে থাকলে পুরুষদের, তাদের যে ঠিক কেমন লাগে না এটা আমি জিজ্ঞেস করতে পারি না আপনাকে অন এয়ার, যে আপনি এরকম কোনো চড়থাপ্পড় খেয়েছেন কি না, বা রাস্তাঘাটে আপনি আদৌ ভয় পান কি না, যে একটু সমঝে চলি বাবা, না হলে আবার কোন মেয়ে কখন কি চড়থাপ্পড় মেরে দেয়। মেয়েদের হাতের চর সে কি সত্যিই সুকোমল, নাকি সেও আসলে 82 শিকার হতে পারে, এই না থাক এই নিয়ে আলোচনা করছি না, আপনি বরং এমনি ভয় নিয়েই আসুন, অঙ্কের ভয়, ভূতের ভয়, আরশোলার ভয়, টিকটিকির ভয়, কিংবা মাকে ভয়, বউকে ভয়, এইসব নিয়েই চলে আসুন 9903653992 নম্বরে। যাই হোক, আজকের কথা মানে যেখান থেকে ভয়েতে আসা পরমের, সেটা হচ্ছে ওই ন্যাশনাল ওয়াটার পার্ক ডে, ওয়াটার পার্ক ডে বলছিলাম, মানে ওই বিদেশে সব কিছুই দিন পালনের একটা বিরাট ব্যাপার স্যাপার থাকে। এই মঙ্গলবার দিন যদি আপনি ভাবেন যে ওয়াটার পার্কে গিয়ে একটু মজা টজা করবেন, এরকমটা বোধহয় সম্ভব নয়, কারণ কাজ আছে। তবে আমাদের দেশে বর্ষা চলছে এবং ভালোই বর্ষা হচ্ছে, ফলে ওয়াটার পার্ক যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে তৈরি হয়ে যেতে পারে, এটা নিয়ে আপনার বাড়ির পাশের পার্কটাও ওয়াটার পার্ক হয়ে যেতে পারে, তো সেখানে একটু সতর্ক থাকবেন, কারণ জমা জল থেকে সাবধান হওয়াই ভালো, বিশেষত খোলা নর্দমা, খোলা নালা, আর পড়ে থাকা বিদ্যুতের তার, বিদ্যুৎবাহী তার, এই এই দুটো জিনিস খুব সতর্ক থাকবেন, নিজে থাকবেন, নিজের বাড়ির ছোটদের, বয়স্কদের সবাইকে সতর্ক করবেন, বাড়ি ছাড়াও প্রতিবেশীদেরও করবেন অবশ্যই। আর আর কি এই ভালো থাকবেন, ওয়াটার পার্কে আজকে যাওয়ার চেষ্টাও করবেন না, কারণ আজ সপ্তাহের মাত্র দ্বিতীয় দিন কাজের, একটু অফিস টফিস যান, একটু মন দিয়ে কাজ করুন।

চলে এসেছেন অরিজিৎ সিং, আর খুব খুব বেদনা বহভাবে বলছেন, পারবো না আমি ছাড়তে তোকে, যদিও ঘুম ছেড়ে আপনাকে কাজে যেতেই হবে, কিন্তু তবুও প্রতিদিন তো এরকম মনে হয়। যাকে, গান শুনুন অরিজিৎ সিং এর কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: না না, পারবো না বললে তো শুনবো না, পারতে তোমায় হবেই বাবা, লিখে ফেলুন দেখি কাকে ভয় পান সবচেয়ে বেশি। আর না না, আপনারাও অত অবাধ্য নন, ভীষণই বাধ্য, তাই অনেক মেসেজ আসতে শুরু করেছে। প্রথম মেসেজ অভিষেক, না এরকম নাম নয়, অদ্ভুত, এটা পরমের উচ্চারণের দোষ। সৌভিক মানে কৌশিক, না অভিষেক না সৌভিক, কী বললাম আমি নিজেই বুঝতে পারলাম না। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখে পাঠিয়েছে, তা আমার ভয় লাগে সাপে, আর কিছুতেই সেরকম ভয় পাই না, দেখলেই গাটা কেমন শিরশির করে ওঠে, আগে ভয় পেতাম উঁচু থেকে, এখন সে ভয় কেটে।

0: গেছে। ওফ, এই যে একটার পর একটা ভয়ের মেসেজ আসবে আর পরম প্রত্যেকটাতে বলবে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমিও এটাতে ভয় পাই, আমি তো তিনতলা বাড়ির নিচ থেকে মানে বারান্দায় দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেও ভয় পাই, আর সাপে তো মানে কি আর বলবো, মানে যাকগে ঠিক আছে, মানে আপনারা একটার পর একটা মেসেজ করতে থাকুন আর নিশ্চিত থাকুন প্রত্যেকটাতেই পরম বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমিও এটাতে খুব ভয় পাই, যেটাতে পাবো না সেটাতেও বলবো যে ও আপনি এটাতে ভয় পান, আমি তো এটাতে ভয় পাই না। পরম দি কে লিখে পাঠিয়েছেন, বেহালা থেকে উৎপল মাইতি। মানুষকে ভয় পাই, মানুষকে, মানুষের টক্সিক চিন্তাভাবনাকে, আজও পর্যন্ত মানুষ চিনতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমিও ভয় পাই, না টক্সিক মানুষকে আমি খুব একটা ভয় পাই না, কারণ আমি আরও বেশি টক্সিসিটি ছড়িয়ে তাদেরকে একদম কী বলবো মানে একদম সমূলে উৎপাটিত করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ কনফিডেন্স, একে বলে কনফিডেন্স বাবা। আর মানুষ চিনতে চিনতেও আমি বেশ ভালোই পারি, দেখেছেন, আমি কিন্তু স্বীকার করে নিয়েছি, যাকে ভয় পাই না তাকে ভয় পাই না। যাই হোক, এসব কথা থাক, আপনি বরং গান শুনে আসুন, একটা দুটো নয় পরপর তিনটে, আর পরম তারপর ফিরে আসবে, আসবে তো অবশ্যই, যাবে আর কোথায়, যাওয়ার কোনো জায়গাই নেই।
1: FM Rainbow-তে 3-1-3 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
0: পরবাসী ছবি থেকে ইমন চক্রবর্তী।

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: তুমি ভালোবেসেছিলে
2: মন মানে না, ছবি থেকে নীলায়ন চট্টোপাধ্যায়।
1: তাই থাকবো দাঁড়িয়ে, সব হারিয়েও মন মানে না।

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন। আর যে পরমের সঙ্গে ঘুরি বলছে 8:41 হয়ে 3 সেকেন্ড। আর

এই যে নানা কথা বলছি আমরা, ভয়ের মানে ভয় টয়ের কথা বলছি, সেসবের মাঝখানেই যে জিনিসটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে যে রাস্তাঘাটের পরিস্থিতি ভালো মন্দ সেই

0: খুবই কম, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা চেষ্টা করি যে ব্যক্তিগত পরিবহন ব্যবহার করবার। যারা সেটা করেন না তারাও আবার অ্যাপ ক্যাব নির্ভর হয়ে পড়েছেন। বিশেষত কোনো কোনো জায়গা এমন আছে যেখানে যেতে গেলে মনে হয় যে আবার এই রাস্তা দিয়ে, এই রুট থেকে কোনো গণপরিবহন নেই, একটা ক্যাব ভাড়া করে ফেলাই যায়। এই পরিস্থিতিতে গতকাল কিন্তু একটা প্রতিবাদ কর্মসূচি ছিল অ্যাপ ক্যাব চালকদের, আর তার ফলে যে কটা ক্যাব চলেছে তার প্রচুর ভাড়া গুনতে হয়েছে যাত্রীদের, যারা খুবই সমস্যায় ছিলেন তাদেরকে এরকমভাবেই যাতায়াত করতে হয়েছে। ভয়ের পরিস্থিতি বলা যেতেই পারে সেটাকে। আর এরই মধ্যে একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আমরা জানতে পেরে গেছি, আমরা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম। হাওড়ায় 24 নম্বর প্ল্যাটফর্ম চালু হয়েছে, সোমবার থেকে ট্রেন চলাচল করছে। আর ওই দিন সকালে, অর্থাৎ গতকাল সকালে, হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস ছেড়েছে 24 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 2 কোটি 69 লক্ষ টাকা ব্যয়ে 635 মিটার লম্বা ওই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে। সেখানে 24টা কোচ আছে, এরকম একটা যাত্রীবাহী ট্রেন দাঁড়াতে পারবে, অনায়াসে এসে দাঁড়াবে আবার ছেড়ে চলে যাবে। মনে করা হচ্ছে যে বড় ট্রেনগুলো যাতে অবাধে যাতায়াত করতে পারে সেই জন্যেই এই বড় ধরনের প্ল্যাটফর্মগুলো তৈরি করছে, আধুনিক প্ল্যাটফর্ম। পুরনো কমপ্লেক্সে 16 নম্বর এবং নতুন কমপ্লেক্সে 24 নম্বর প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, ঠিক এই কারণেই, যাতে বড় ট্রেনগুলো, মানে অনেক বেশি কোচ সহ ট্রেনগুলো দাঁড়াতে পারে। আর 24 নম্বর প্ল্যাটফর্মটা গতকাল থেকে যাতায়াত, মানে সেখানে যাতায়াত করা যাচ্ছে। আর এরই মাঝখানে যারা মেট্রো রেলে চড়েন, মানে যাদের ওই গণপরিবহনের কথা বলছিলাম আর কি, তাদের জানেন নিশ্চয়ই সকলেই, গতকাল থেকে মেট্রোর সময়সীমা বেড়েছে বেশ খানিকটা। সকালবেলা 6টায় ছাড়ছে আর রাত 10:30 ছাড়ছে প্রান্তিক স্টেশনগুলো থেকে, যেটা অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। যদিও সমস্যা আছে, আপনারা কি সেই সমস্যা ফেস করছেন, সেরকম করছেন কি না এরকমটা জানা নেই, জানাতে পারেন। অবশ্য বড়মকে জানিয়ে খুব একটা লাভ কিছু হবে না, ওই একটু মনের ব্যথা শেয়ার করলেন আর কি। কিন্তু এরই মাঝখানে আরেকটা জিনিস আপনাকে বলে দিই, সেটা হচ্ছে যে কেমন থাকবে কলকাতার রাস্তাঘাট আজকের দিনটা আপনার জন্য। আপনি যে বেরোবেন, অফিস টফিস যাবেন, বৃষ্টি বাদলা আছে, তার মাঝখানে কেমন থাকতে পারে কলকাতার রাস্তাঘাট সেটা সরাসরি জানতে গেলে চলে যেতে হবে লালবাজারে।
1: নমস্কার, এই মুহূর্তে সর কলকাতা যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে। আজকে উল্লেখযোগ্য মিটিং মিছিল বলতে, দুপুর 12টার সময় রানী রাসমণি এভিনিউতে একটা মিটিং রয়েছে, তার জন্য হাওড়া এবং শিয়ালদা থেকে প্রশাসন আসার কথা, 3 থেকে 4 হাজারের মতো লোক হয়। এছাড়া দুপুর 2টার সময় একটা প্রশাসন বেরোবে শ্যামবাজার থেকে, আসবে কলেজ স্কোয়ার, এক্ষেত্রে 1.5 হাজারের মতো স্ট্রেন থাকার কথা। এছাড়া উল্লেখযোগ্য কিছু নেই, আশা রাখি ট্রাফিক ঠিক থাকবে। নমস্কার,
0: অনেক ধন্যবাদ। ট্রাফিক ঠিক থাকলেই আমরাও ঠিক থাকবো, আর যদি নাও বা থাকে তাতেই বা কী এসে যায়, না হয় একটু যানজটে পড়বেন। না, যানজটে কিন্তু আজকাল আর আমরা পড়ি না, কারণ হচ্ছে ওই যে, না পড়ি না একেবারেই এরকম বলা যায় না, কিন্তু ওই আমরা বড্ড তাড়াহুড়োয় চলি, আমরা সেই কারণেই বেশিরভাগ সময় মেট্রো ইউজ করি, কারণ মনে হয় যে এই মাটির তলা দিয়ে চলে গেলেই ভালো লাগে, কত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। কিন্তু কখনো দেখবেন ভেবে মাটির তলা দিয়ে চলতে চলতে চলতে চলতে, আর যতটুকু সময় মাটির তলায় থাকিও সেই সময়টা থাকি আমরা মোবাইলে ডুবে, মনটা কেমন যেন ভার ভার হয়ে যায়। বরং একাদিন জ্যামে পড়তে চাইলে আপনি পড়তেই পারেন, যদি হাতে সময় থাকে একদিন এরকম বেরোনো যেতেই পারে যে বাসেই যাব, সেই ছোটবেলার মতো যখন বাসে করে কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্তে যেতাম। তাছাড়া আর কোনো উপায় তেমন একটা ছিল না, কারণ মেট্রো তো চলতো শুধু শোভাবাজার থেকে টালিগঞ্জ পর্যন্ত, দমদম থেকে আর কি, শোভাবাজার থেকে না, ওই যেহেতু আমার শোভাবাজার মনে হয় জন্য শোভাবাজার মনে হয়, দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত যেহেতু মেট্রো চলতো, ফলে অনেকেরই যে খুব সুবিধা হতো সেরকম নাই, যেরকম পরমেরই, মানে আসতে গেলে বাড়ি থেকে সেই শোভাবাজার এসে আসতে হতো, অনেকটাই দূর বাড়ি থেকে শোভাবাজার ছিল। তো সেরকম যারা ছিলেন, যাদের বাসেই চলতে হতো, সেই দিনগুলো ফিরে পেলে মন্দ হয় না। আর কিছু নতুন প্রজন্ম যারা এরকমটা বোঝেইনি কখনো, তাদের কাছে ছোটবেলা থেকেই মেট্রো রয়েছে, তারা কিন্তু জানলই না বাসে যাওয়ারও কিন্তু একটা মজা আছে। আর বাসে যাওয়ার মজাটা কোথায়? মোবাইল দেখলে চলবে না, জানলার ধারে বসে গোটা কলকাতাটা দেখতে দেখতে যেতে হবে। যতই জ্যাম হোক, যতই জল জমুক ঠনঠনিয়ায়, যতই বৃষ্টি পড়ুক, যতই লোকজন চেঁচামেচি

পড়ুক। হ্যাঁ, অবশ্যই একটা জিনিসে পরমের বিস্তর আপত্তি, তাতে কোনো নস্ট্রাল দিয়ে নেই, এই যেখানে সেখানে প্যাক প্যাক প্যাক প্যাক করে থুতু ফেলে দেওয়াতে মোটেও আমার কোনো নস্ট্রাল দিয়ে নেই, বরং দেখলেই আমার মাথাটা গরম হয়ে যায়। এই অংশটুকুকে বাদ রাখতে হবে কোনোভাবে, যে কোনোভাবেই হোক এই অংশটুকুকে বাদ রাখতে হবে। কি করে রাখবো অবশ্য জানি না, আপাতত গান শুনতে পারি, একটা রণ আর জুলির কণ্ঠে একটা গান শুনে আসি, ছবির নাম আরশি নগর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন পিএম সূর্যঘর .gov.in।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতায় রয়েছেন আর জি পরমের সঙ্গে। আর ঘড়ি যখন বলছে এগিয়ে যেতেই হবে, তখন এগিয়ে যেতে যেতে মেসেজও দু একটা পড়তেই হবে, আর শুনতে হবে গান, এবার আপনার মনের মতো গান। মেসেজ অবশ্য পড়ে নিই, একটা যা যেমন আছে এসেছে ভয়ের মেসেজ। কাকে পান ভয়? যাদবেন্দ্র পাণ্ডা জুকিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখে পাঠিয়েছেন আর জি পরম দিদি ভাই, নমস্কার, বৃষ্টি স্নাত শুভেচ্ছা সহ। আমি স্কুল জীবনে অঙ্ককে ভয় পেতাম, আর এখন ভয় পাই সমাজের দুষ্টু মানুষগুলোকে, যারা সামনে একরকম কথা বলে আর পিছনে আরেক রকম কথা বললে তাদেরকে ভয় আমরা সবাই পাই। আর যাদবেন্দ্র পাণ্ডা জানিয়েছেন ভোড়াই তার ভালো লেগেছে, থ্যাংক ইউ আমার তরফ থেকে। জালালসি বউবাজার থেকে লালমোহন বাজি লিখে পাঠিয়েছেন, ভয় পাই অনেক কিছুকেই, তবে সবচেয়ে বেশি ভয় পাই অনেক উঁচু থেকে নিচের দিকে তাকালে আর কোনো বদ্ধ জায়গায় শ্বাস নিতে, মনে হয় এই বুঝি দম বন্ধ হয়ে গেল, ঠিক ক্লস্ট্রোফোবিয়া বলে একে। আর দীপক কুমার তুং বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন, গুড মর্নিং পরম দিদি ভাই, আমি সবচেয়ে বেশি ভয় পাই প্রকৃতিকে, যেমন বর্ষার দিনে প্রচণ্ড বর্ষাকে ভয় পাই, শীতকালে প্রচণ্ড শীতকে ভয় পাই, আর এই প্রচণ্ড শীত আর বর্ষার জন্য আমার প্রতিনিয়ত নিত্যযাত্রীদের আমাদের মতো খুব অসুবিধা হয়, তাই এই প্রকৃতির দুটো জিনিসকে আমি খুব ভয় পাই। ঠিক, প্রকৃতিকে একটু ভয় পাওয়া উচিত বটে, আর প্রকৃতি সত্যিই কিন্তু ভয়াল, এ নিয়ে কোনো সংশয়ের জায়গাই নেই। আপাতত আপনাদের পছন্দের গান শোনাবো, গান মিলন্তিতে।
3: গান মিলন্তি, গান মিলন্তি,
4: গান মিলন্তির এই গানটা শুনতে চেয়েছিলেন উৎপল মাইতি বেহালা থেকে, ইমন চক্রবর্তী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: মনের মতো পাগল খুঁজে পাওয়া আর নিজের মনের মতো পাগল হয়ে উঠতে পারা কিন্তু মুখের কথা নয়। পাগল হতে পারে আর কজন, জাতীয় পাগল সবাই সাজতেও পারে আর নিজেকে পাগল বলে ভাবতেও পারে। কিন্তু ঘটনা হলো যে পাগল হয়ে যেতে চাইলে নিজেকে একটু মেলে দিতে হয়। এই বর্ষাকালে কিছু মেলে দেওয়ার দরকার নেই, ভিজে যেতে পারে। আপনি আপাতত তুলে নিয়ে আসুন আর অপেক্ষা করতে থাকুন পরমের ফিরে আসা পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেছেন, ভারতের গণতান্ত্রিক ও উন্নয়নমূলক যাত্রায় পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন দিল্লিতে আত্মনির্ভর পঞ্চায়েত কর্মসূচি এবং সমর্থ পঞ্চায়েত পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে গতকাল শ্রী সিং জানান, বিকশিত ভারত 2027 লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিকভাবে শক্তিশালী, প্রযুক্তিচালিত ও স্বনির্ভর পঞ্চায়েত গড়ে তোলার ক্ষেত্রে এই উদ্যোগগুলি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কাইরুট এয়ারোস্পেসের পবন চন্দনা এবং নাগা ভারত ডাকার সঙ্গে বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, বিক্রম ওয়ান রকেটের সাফল্য নিয়ে তাদের কথা হয়েছে। প্রধানমন্ত্রীকে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন তারা। মহাকাশ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহদানের উপর জোর দেন শ্রী মোদী। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছেছেন। হোয়াইট হাউসে এই বৈঠক হবে। দুই নেতার মধ্যে এটি হবে অষ্টম।

0: বৈঠক। এক বিবৃতিতে নেতানিয়াহু জানিয়েছেন ইরান নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি গতকাল নবনিযুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সপ্তাহখানেক আগে বার্নহাম নতুন দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম কোনো বিদেশি নেতার সেদেশ সফর। বিশ্ব হেপাটাইটিস দিবস আজ নানা সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। হেপাটাইটিস রোগ নির্ণয়, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা তৈরি করাই দিনটি পালনের মূল লক্ষ্য। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, ওড়িশা, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, মধ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, দক্ষিণ কর্ণাটক, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং কর্ণাটক উপকূলের কিছু অংশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, অন্ধ্র উপকূল, পূর্ব রাজস্থান, গুজরাট, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, কোঙ্কণ এবং গোয়া, সিকিমেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবো শুনছেন নমস্কার কলকাতার পরও মেসেজে ফিরে 9:08 হয়ে 37 সেকেন্ড, যেতে হবে হয়তো আপনাকে অফিসে এক্ষুনি। আর এই মুহূর্তে রয়েছে মেসেজ, বজ্রপাত, সাপ, বন্য পশু ইত্যাদি থেকে আমি অনেক দূরে থাকতে চাই। কে লিখে পাঠিয়েছেন? লিখে পাঠিয়েছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। লিখে পাঠিয়েছেন, এদের আমি ঠিক বুঝে উঠতে পারি না। তাই কাকে বুঝে উঠতে চান আপনি? বজ্রপাতকে বুঝে উঠতে চান? দাদা আপনার একটু পায়ের ধুলো দিয়ে যাবেন দেখি, আপনার ইচ্ছে মানে বিরাট তো, মানে বজ্রপাতকেও আবার বুঝে উঠতে চান? একটু মাদুলি করে রাখবো, পায়ের ধুলো দিয়ে যাবেন। যাই হোক, বজ্রপাতকে ভয় পান, সাপ আর বন্য পশুকে ভয় পান, উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী। এখানে বলবার কোনো জায়গাই নেই যে আমিও পাই আমিও পাই, মনে হয় সবাই পায়। আর সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখে পাঠিয়েছেন, ভেরি গুড রেনি মর্নিং, ভেরি নাইস টপিক, ওফ পারি না পারি না, আর আপনার কথা শুনতে ভীষণ ভালো লাগে। ভয় পান কি আমাকে? আমাকে কিন্তু পৃথিবীর সবাই খুব ভয় পায়। যাই হোক, সে কথায় পরে আসছি। আমি ভীষণ ভয় পাই আমার মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স ফাঁকা না হয়ে যায়, এই এই ভয় বোধহয় সবাই পায়। মানে কি আর বলবো, বন্য পশুর থেকেও বেশি ভয় এই মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স ফাঁকা হয়ে যাওয়ার ভয়। দমদম ঘোষ ক্যান্টনমেন্ট থেকে লিখে পাঠিয়েছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখে পাঠিয়েছেন, আমি কিন্তু এই জিনিসটাকেও ভয় পাই। কেন যে আমার কেবলই দমদম ঘোষ হয়ে যায় বিষয়টা আমি বুঝতেই পারি না। কিন্তু বিষয়টা কিউট, কিন্তু আপনার কিউট লাগে কিনা আমি বলতে পারবো না, আমার খুব কিউট লাগে। এরকম যদি নামের সাথে পদবীর সাথে যদি জায়গাটা মিলিয়ে যায়, আগেকার দিনে তো এরকম হতো, মানে জায়গার নামটা তো নামের সঙ্গে জড়িয়ে থাকতো, সে বহু প্রাচীনকালের কথা। যাই হোক, এইসব প্রাচীনকালের কথা থাক। টুম্পা চক্রবর্তী রূপনারায়ণপুর পশ্চিম বর্ধমান থেকে লিখে পাঠিয়েছেন, শুভ সকাল, ভয় তো লাগে অনেক কিছুই, যেমন আমার ছেলে গাড়ি চালায় ভালোই, কিন্তু যখন হাইওয়েতে 80 কিলোমিটার পার আওয়ারে চলে তখন আমি ভাই চোখ বন্ধ করে ঠাকুরের নাম জপ করি। এই মেরেছে, চোখ বন্ধ করবেন না, চোখ বন্ধ করলে তো আরও বিপদ, চোখ খুলে রাখবেন। চোখ বন্ধ করা যাবে না, ভয় পেলেও চোখ বন্ধ করা যাবে না, বরং একটু স্টেডি চালাতে বলতে হবে। যাই হোক, ঠাকুরের নাম জপ করি। আর চরম ভয় পাই আরেকটা জিনিসের, যখন ফ্লাইট যখন এয়ার পকেটে পড়ে, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। এটার মধ্যে আমি তো টেক অফের সময়ও ভয় পাই। যাই হোক, ঠাকুরকে বলি এই যাত্রায় বাঁচাও, এ যাত্রায় বাঁচাও, এ যাত্রায় বাঁচাও। আমরা সবাই বোধ হয় এরকম, এই প্রসঙ্গে বলে রাখি একটা সিক্রেট কথা, জানেন আমি আমি এয়ারে খুব বেশি দূর যাত্রা করিনি, এটা ঠিকই, মানে এই ঘন্টা 2-3 যাত্রা করলেও আমি চেষ্টা করি পাটা মাটিতে না ঠেকাতে, মাটিতে মানে ওই মেঝেতে আর কি, মানে প্লেনের মেঝেতে না ঠেকাতে। কেন যেন আমার মনে হয় প্লেনের মেঝেতে মাটি মানে পাটা ঠেকালেই ওটা ফুস করে আকাশ থেকে নিচে পড়ে যাবে, এরকম আমার একটা মনে হয়। মানে এগুলো মানে একটা কি বলবো, আমার ভয় করে, আমি কি করব, মানুষকে লজ্জায় বলতে পারি না।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবো শুনছেন, নমস্কার কলকাতার। আছি সেই যে ভয়ের একটা বিষয়ে, ভয় জানেন ইদানিং মানুষ নানা রকম বিষয়কে পাচ্ছে না, মানে আমি বলতে চাইছি যেটা কদিন আগেও ভয়ের ছিল না, ইদানিং কেমন কেমন যেন ভয়ের হয়ে উঠছে। যেমন ফোন থেকেও অনেকে ভয় পাচ্ছেন আজকাল, এত বেশি নোটিফিকেশন।

নোটিফিকেশন ঢুকছে যে সেই নোটিফিকেশানগুলো মানুষ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। একদম সত্যি কথা বলছি, আমাদের দেশে একটু কম, পশ্চিমের দেশগুলোতে আরও অনেক বেশি হয়েছে। নতুন প্রজন্ম ডাম ফোন কিনছেন, আর এ কথা তো আপনারা জানেনই, ফ্লিপ ফোন কিনছে, তারা স্মার্টফোন আর চাইছে না। এবং তাদের আসলেই না চাওয়ার কারণ কিন্তু ভয়, এত নোটিফিকেশান, এত তথ্য, এত সব কিছু, এসব কিছু থেকে মানুষ পালাতে চাইছে। আসলে যত বেশি বেশি হয়ে যায় সব কিছু, তাতেই কিন্তু ভয়ের একটা কারণ তৈরি হয়ে যায়। এই রিসেন্ট আমার একটা জিনিস মনে হচ্ছে, এরকম কোনো সমীক্ষা এখনো অবধি আমি পাইনি, মানুষের মধ্যে গত কয়েক বছরে খাদ্যপ্রীতিটা কিন্তু অসম্ভব বেড়ে গেছে। খাদ্যপ্রীতি যত না বেড়েছে, তার চাইতে অনেক বেশি বেড়েছে শো অফ করার প্রবণতা। আমি কত খাচ্ছি, আমি কত ভালো খাচ্ছি, কত ভালো জিনিস পাওয়া যায় এখানে, আর কি অসম্ভব টেস্ট, এইটা সমাজ মাধ্যমে প্রদর্শন করতে আমরা ভীষণ ভালোবাসি। সত্যি কি মানুষ এত খেতে পারে? তার মনে হতে পারে যে আমি এত খাবো দিনে, এত এত রকম জায়গায় খাবো। সবটাই আসলে একটু শো করবার ব্যাপার, মানে লোককে দেখানো, যাকে বলে লোক দেখানো, আমি ভালো খাচ্ছি, দেখেছো আমি কত ভালো খেতে পারি। আমার ধারণা এটা থেকেও একসময় একটা ভীতি তৈরি হবে। খাওয়া কিন্তু একটা খুব জটিল বিষয়, যেখানে ভীতি তৈরি হওয়াটা খুব স্বাভাবিক বলে আমার মনে হচ্ছে। এই আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় যে যেরকম ফোন ফোবিয়া তৈরি হয়েছে, একটা মোবাইল ফোবিয়া, নতুন প্রজন্মের এই যারা জেন জি এখন খুব আলোচনায় আছে, তারা ফোন থেকে একটু দূরে থাকতে চাইছে, কারণ তারা মনে করছে ফোনটা আসলে একটু বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এরকম ফোবিয়া তৈরি হয়ে যায় কোনো কোনো বিষয় থেকে, তখন আমরা আবার নতুন করে ভাবতে শুরু করি। শাওন বারাসাত থেকে লিখে পাঠিয়েছে, বাজ পড়া আর মাকড়সাই দুটোই আমার কাছে চরম ভয়ের জিনিস। ভয়ের মেসেজের কিন্তু কোনো শেষ নেই, প্রচুর প্রচুর মেসেজ আছে। আর একটা মেসেজ পড়ি, এটা মেসেজ, এটা হোয়াটসঅ্যাপ নয়। আমি ভয় পাই কুকুর সাপকে, এখনো ভয় পাই। ছোটবেলায় বাবাকে পেতাম, যদিও আমি খুব দুষ্টু ছিলাম না। কে লিখে পাঠিয়েছে? আনন্দী কলকাতা থেকে লিখে পাঠিয়েছে। একটা জিনিস বুঝলাম না, গুড মর্নিং গার্ল পরম লিখে পাঠিয়েছে। গুড মর্নিং গার্ল পরম না গুড মর্নিং গার্ল পরম, দুটোই হতে পারে। গার্ল পরম কেন, পরম একটু কি ছেলেদের নাম বেশি হয় বলে হয়তো বলতে চেয়েছে। যাই হোক, আমার পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে আনন্দীর বক্তব্য। শর্মিষ্ঠা মুখার্জি শাকরাইল হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন, শুভ সকাল দিদি ভাই, আকাশ ডাকলে ভয় পাই আর বাজির শব্দে ভয় পাই, বাজির শব্দ আর মেঘের গর্জন। তনুশ্রী সন্দেশখালী থেকে লিখে পাঠিয়েছেন, আমি নিজেকেই সবচেয়ে বেশি ভয় পাই, কারণ কোনো হিংস্র প্রাণীর থেকে খারাপ কিছু হতে পারে না, সেটা আমি জানি, অথবা কোনো অচেনা মানুষের থেকে ক্ষতি হতে পারে তাও আমি জানি, কিন্তু আমি নিজে যে কখন কি করে ফেলি সেটাই বুঝে উঠতে পারি না। আমার নিজের ইমোশন আর অ্যাকশনের ওপর কোনো কন্ট্রোল নেই। এটা কিন্তু খুব কাজের কথা নয়, মানে কাজের কথা নয় এই অর্থে বলতে চাইছি, যদি সত্যি এটা বুঝতে পারো যে ইমোশনের ওপর কন্ট্রোল নেই, অ্যাকশনের ওপর কন্ট্রোল নেই, তাহলে অবশ্যই তোমার মধ্যে সেই সচেতনতা আছে তনুশ্রী, যাতে তুমি এই ইমোশন অ্যাকশনকে কন্ট্রোল করতে পারো। হ্যাঁ, সেটা যদি নিজের বা অন্য কারোর ক্ষতি না করে, তাহলে খুব একটা কন্ট্রোল করার দরকার আছে বলে তো পরমের অন্তত মনে হয় না। আমি জানি না সাইকোলজিস্টরা কী বলবেন, কিন্তু এমন তো হতেই পারে যে এই কন্ট্রোল না করতে পারা ইমোশন বা অ্যাকশন তোমারই কোনো ক্ষতি করছে, অথবা তোমার ঘনিষ্ঠ মানুষগুলো তার দ্বারা নানাভাবে প্রভাবিত হচ্ছে। আর তাই যদি হয়, তুমি যদি সেটা বুঝতে পারো, নিশ্চয়ই যখন লিখেছো যে আমি নিজেকেই সবচেয়ে বেশি ভয় পাই কারণ আমার এই ইমোশন আর অ্যাকশনের উপর কন্ট্রোল নেই, তাহলে অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করো। নিজে না পারলে থেরাপিস্টের কাছে যাওয়া যেতেই পারে, তার মধ্যে একটা অর্থকরী সমস্যা থাকে, অনেকের ক্ষেত্রেই হয়তো এই খরচটা বহন করা একটু সমস্যার হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রেও প্রচুর প্রচুর স্বেচ্ছাসেবী সংগঠন আছে, একটু কথা বলা যেতেই পারে যাদের যেরকম। আমি তনুশ্রীকে একাকে বলছি না, সকলকেই বলছি যে ভাবনা চিন্তার জায়গায় যখন তনুশ্রী রয়েছে বা তনুশ্রীর মতো যারা রয়েছে, যারা বুঝতে পারছে যে ইমোশন কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছে, সেটা যদি ক্ষতিকারক হয়ে যায়,
তাহলে সেটা নিয়ে একটু কাজ করা যেতেই পারে, সেটা নিয়ে কথা বলা যেতেই পারে, যার সাথে কথা বলতে ভালো লাগে তার সাথেই কথা বলা যেতে পারে।

আর সবার উপরে যে জিনিসটা করা যেতে পারে, ওই নিজেকেই নিজে যেমন সবচেয়ে বেশি ভয় পাও, তেমন নিজেকেই নিজে সবচেয়ে বেশি বিশ্বাস করো, আর নিজেকেই নিজে বোঝানোর চেষ্টা করো। কন্ট্রোল কন্ট্রোল তনুশ্রী কন্ট্রোল, নিজের ওপর নিজের কন্ট্রোলটা ফিরিয়ে আনার চেষ্টা করো, অবশ্যই পারবে। শ্রীমান শ্রীমতী ছবি থেকে সোনু নিগম আর অন্তরা মিত্র।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: প্রকৃতির কথা বলছিলাম, ভয় পাই প্রকৃতিকে। প্রকৃতিকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে বইকি, কিন্তু মানুষকেও ভয় পাওয়ার কম কারণ নেই। মানুষ যে কী করতে পারে আর কি পারে না তা বলাই যায় না। এই মুহূর্তে যেমন একটা খবর রয়েছে যে তিব্বতের কাছে, তিব্বতের এক মালভূমি, তিব্বতীয় মালভূমি এলাকায় গবেষণা চালাচ্ছে চীন। সেখানে তৈরি হচ্ছে চমড়িগাই, তৈরি হচ্ছে, হ্যাঁ একদমই তাই, তৈরি হচ্ছে, কারণ ক্লোন করা হচ্ছে। জানা গিয়েছে যে ওই এলাকায় চমড়িগাইয়ের সংখ্যা কমে যাচ্ছে। চমড়িগাইয়ের একটা গুরুত্ব রয়েছে, চমড়িগাই বা ইয়াক, তার একটা গুরুত্ব রয়েছে তিব্বতীয় এলাকায়, তাদের ধর্মে, সংস্কৃতিতে, অর্থনীতিতে। যেহেতু গত কয়েক বছরে কমে যাচ্ছে এই প্রজাতির সংখ্যা, কমে আসছে, এমনই কমেছে যে কয়েকটি প্রজাতি প্রায় অবলুপ্ত হতে চলেছে, তাই এই নিয়ে চীন গবেষণা চালাতে শুরু করেছিল। আর সেখানেই সাফল্য এসেছে, গত বছর জুলাই মাসে প্রথম ক্লোন শাবকের জন্ম হয়েছে। প্রায় মাটি থেকে 4000 মিটার উঁচুতে, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 মিটার উঁচুতে এই গবেষণা চলছে। ঝেনজিয়াং বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণা চালাচ্ছেন, আর সেখানেই তারা কিন্তু সাফল্য পেয়েছেন বলে মনে করা হচ্ছে। কিভাবে তার জন্ম হলো, এই যে প্রথম বাচ্চাটা জন্মেছিল চমড়িগাইয়ের ক্লোন শিশু আর কি, তার নাম নামসো ওয়ান, ক্লোন বটে, তাকে গবেষণাগারে তৈরি করা হয়েছে বটে, কিন্তু মাতৃহীন সে নয়। বিজ্ঞানীরা জানাচ্ছেন কোনো সুস্থ, শারীরিকভাবে শক্তিশালী চমড়িগাইকে বেছে নিয়ে তার দেহকোষ, যেটা প্রজনন কোষ নয়, এরকম যে কোনো দেহকোষ থেকে নিউক্লিয়াস আলাদা করে নিয়ে তারপর সেই নিউক্লিয়াসের বৈশিষ্ট্য টৈশিষ্ট্য দেখে নিয়ে গবেষণাগারে প্রমাণ টমাণ কী সব করে টোরে হেন তেন সেটাকে প্রতিস্থাপন করা হয়েছে চমড়িগাইয়ের ডিম্বাণুতে। এবং তারপর যখন সেই নিষিক্ত ডিম্বাণু তাকে ভ্রূণ হিসেবে, ক্লোন ভ্রূণ হিসেবে অন্য কোনো চমড়িগাইয়ের গর্ভে স্থাপন করা হয়েছে। এই ক্লোন ভ্রূণ থেকেই জন্ম নিচ্ছে ক্লোন চমড়িগাইয়ের শিশু। গবেষকদের লক্ষ্য হচ্ছে 2028 সাল, 2028 সালের মধ্যে ক্লোন করে উন্নত মানের 100-এর বেশি চমড়িগাই তারা জন্ম দিতে চাইছে। খুবই অদ্ভুত বিষয় আসলে, এরম যদি হয় তাহলে বিলুপ্ত প্রাণীরা তো আর বিলুপ্ত হবে না মনেই করা হচ্ছে। কত ক্লোনের জন্ম হয়েছে এখনও পর্যন্ত সেটা জানা যায়নি, তবে মনে করা হচ্ছে 11টা গৃহপালিত ক্লোন চমড়ি জন্ম হয়েছে। কিন্তু বন্য চমড়িগাইয়ের ক্লোনগুলো হয়েছে কিনা, আসলে চমড়িগাই ওখানে দুরকমই হয়, গৃহপালিতও হয় এবং কিছু ওয়াইল্ডও হয়, ওয়াইল্ড স্পিসিসও রয়েছে, তাদের কি পরিস্থিতি আসলে গবেষণা থেকে খুব একটা তথ্য জানা যাচ্ছে না, কারণ তারা জানাচ্ছেন না। এটাও একটা বিষয় যে কেন ঠিক জানাচ্ছেন না সমস্ত তথ্য, কিন্তু জানান বা না জানান যতটুকু জানা গেছে ততটুকুই মানব সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে বেশ বেশ একটা অন্যরকম ধারণা তৈরি করছে তো বটেই। মেসেজ রয়েছে, ভয় পাই, ভয় পাই পরম ছদ্মবেশী মানুষকে ভয় পাই, আর বেপরোয়া গাড়ি চালককে ভয় পাই। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন। এরপরের মেসেজ ছন্দে লিখেছেন শ্রাবণী শুভেচ্ছাসহ শঙ্করচন্দ্রদেব বারাসাত থেকে। এখন তো পদে পদে সব কিছুতেই ভয়, বেফাস কথা বলে লোকে পাছে কিছু কয়, বেফাস কথা বলে লোকে পাছে কিছু কয়, পদে পদে তাই তো সদা থাকি সাবধানে, বদনামের ভাগী হয়ে ঘা খেতে সম্মানে, সসম্মানে থাকতে চাই উঁচু করে শির, স্পর্শ মোড়ে করে না যেন বদনামের ভয়ের তীর। শঙ্করচন্দ্রদেব বারাসাত থেকে শ্রাবণী শুভেচ্ছাসহ লিখে পাঠিয়েছিলেন। শুভ সকাল পরম দিদিভাইকে লিখে পাঠিয়েছেন বহরু ঘোষপাড়া থেকে মাধাই দাস। কী লিখে পাঠিয়েছেন, লিখে পাঠিয়েছেন কলকাতা মানে মিষ্টি স্বাদের অনুষ্ঠান উপহার পাওয়া। আহাহাহা, নমস্কারটা উপরে উঠে গিয়েছিল, ওটা নমস্কার কলকাতা মানে, পরম দিদির নমস্কার কলকাতা মানে মিষ্টি স্বাদের অনুষ্ঠান উপহার পাওয়া, থ্যাংক ইউ। যাই বলি, যাই হোক বিষয়ে বলি, আমি যে বিষয়টায় ভয় পাই তা হলো নৌকোয় করে কোনো বড় নদী যখন পার হই তখন খুব ভয় করে, কারণ প্রচণ্ড ঢেউয়ে নৌকো দুলতে থাকে, মনে হয় এই বুঝি উল্টে গেল। একবার দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থেকে মইপিট যাচ্ছিলাম, কুয়েমুড়ি পর্যন্ত ঠিকই ছিল, তারপর যখন কুয়েমুড়ির ঘাটে

0: অসংখ্য ভিড় লো, একবার মইপিট যেতে হবে। আচ্ছা, কুয়েমুড়ির ঘাটে নৌকো ভিড়ল, এবার মইপির যেতে গেলে পার হতে হবে ঠাকুরন নদী, বিরাট চওড়া নদী। প্রায় তীরের কাছাকাছি গিয়ে দেখি হঠাৎ দমকা হাওয়ায় নৌকো উল্টে যাচ্ছে। ভাগ্য ভালো, তীরের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম তাই কোনো বিপদ হয়নি, কিন্তু হতেই পারত। ঠিক ঠিক, মাঝে মাঝে আমি মইপিট যেতাম ঠাকুরন নদী পার হওয়ার সময়, তখন দাঁড় টানা নৌকোতে ঠাকুরন নদী পার হতাম। ঠাকুরন নদীর মাঝে নৌকো গেলে তখন খুবই ভয় করত, ভয় তো করত, কিন্তু আপনার এই যে ছোট্ট মেসেজটার যে বিবরণ, এই যে পুঙ্খানুপুঙ্খ বিবরণ, তা আমাকে অন্তত আপ্লুত করেছে। আমি জানি না বাকিদের করেছে কিনা। দাঁড় টানা নৌকোয় উঠে একবার ঠাকুরন নদী পেরোনোর ইচ্ছে রইল, আমি সত্যিই যাইনি কখনো। যাই হোক, আপাতত আপনি গান শুনুন। এই মুহূর্তে যে গানটা শুনবো সেই গানটার অনুরোধ করেছিলেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।
0: রসগোল্লা ছবি থেকে অর্ণব দত্ত।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় আপনি রয়েছেন বটে পরমের সঙ্গে, কিন্তু এই মুহূর্তে যে কথাটা না বললেই নয় যে আপনারা যা আপনাদের যাদের মেসেজ পড়িনি চটপট আর একবার পাঠিয়ে ফেলুন দেখি, কারণ কি করে জানো হুশ করে উড়ে গেছে সব মেসেজ। এই মুহূর্তে আমার কাছে আর কারো মেসেজ নেই, কারণ

0: যে কটা পড়ে ফেলেছিলাম ফেলেছিলাম, তারপর থেকে কি যেন একটা হয়ে গেল, মেসেজগুলো সব হারিয়ে গেল। আপনারা যদি মনে করেন যে মেসেজ পড়া হয়নি, প্লিজ প্লিজ প্লিজ 9903659992 আরেকবার কপি পেস্ট করে প্লিজ পাঠিয়ে দিন। আর মেসেজেও মেসেজ ছিল না, হোয়াটসঅ্যাপই ছিল, হোয়াটসঅ্যাপের কথাই বলতে চাইছি, প্লিজ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। তবে এই মুহূর্তে পরমের আর বিশেষ কিছু বলার নেই, ভেবেছিলাম মেসেজই পড়বো, কিন্তু কী করে যেন একটা হুঁশ হয়ে গেল। হুঁশ এরকম হতেই পারে, একেই বলে বিড়ম্বনা। একে কি আপনি ভয় পান? না, অতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে আপনার কাছে কিছু না কিছু পন্থা তো আছেই। এই যেমন আমি বলে ফেললাম যে মেসেজ পড়ার কথা, শাওনের মেসেজ কিন্তু আমি পড়ে ফেলেছিলাম, শাওন আরেকবার পাঠিয়েছে। মাকড়সা আর বাজ পড়া দুটোই চরম ভয় জিনিস, এটা কিন্তু আমি এর আগেও পড়েছিলাম, তাও শাওন আরেকবার পাঠিয়েছে মেসেজ, তাই শাওনকে পড়ে শুনিয়ে দিলাম। আপনিও যদি মনে করেন যে আপনার মেসেজটা পড়া হয়নি, প্লিজ প্লিজ প্লিজ আরেকবার কপি পেস্ট করে দিন। আর যতক্ষণ আপনি কপি পেস্ট করছেন পড়ুন, ততক্ষণ আপনার মাথা খাবে না। এই মুহূর্তে আপনাকে শোনাবে তিনটে গান পরপর।
1: FM Rainbow Tea, Tine Ke

হবে হবে, একটু পরে হবে, 9:00 38 মিনিট হয়েছে, 4 সেকেন্ড, সকাল 10:00 পর্যন্ত আছে পরম। আপাতত আরমান রশিদ খান আপনার জন্য ধূমকেতু ছবি থেকে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা বলছে, চল পালিয়ে চল, কারণ সময় হয়ে এলো 9:53 হয়ে 59 সেকেন্ড। বৃষ্টি স্নাত সকালে সুপ্রভাত পরম জানিয়েছেন শ্যামসুন্দর দাস, নারকেলবাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে লিখে পাঠিয়েছেন, জলে স্থলে কিংবা অন্তরীক্ষে করেছি অনেক পারাপার, অসীম সাহসে বুক চিতিয়ে এখনো গতি দুর্বার, গিন্নি এলে চোখ রাঙিয়ে সম্মুখে গর্জন করে, হাত পা সব ঠান্ডা হয়ে সাহসগুলি থিতিয়ে পড়ে, অনেকবার সাহস করে যেই না যাই তার পাশে, কোথা থেকে অজানা ভয় হৃদয়ে এসে বসে, লোকে বলে এসব ভয় আসলে কিছুই নয়, বয়স হয়েছে বলে নাকি সবই ভালোবাসার জয়। বাহা বাহা, বৌদিকে শুভেচ্ছা আমাদের তরফ থেকে। রয়েছে মেসেজ, কে মেসেজ পাঠিয়েছেন? রিয়াজুল, রিয়াজুল আমলাশোল সোনামুখী থেকে লিখে পাঠিয়েছেন, আমি ভয় পাই বিদ্যুৎকে আর আগুনকে। আর একটা মেসেজ রয়েছে তার সাথেই, ভয়ের ছায়া, ভয়ে এসে কানে কানে বলে তুমি পারবে না কোনো দিন, আমি চুপচাপ তাকিয়ে থাকি ভাঙা স্বপ্নের রঙিন দিন, অন্ধকারে পথ হারালেও আলো থাকে দূর আকাশে, সাহস যদি পাশে থাকে জয় লুকিয়ে প্রতিটি নিঃশ্বাসে, ভয়কে আমি বন্ধু করি শেখায় সে নতুন পথ, পড়ে গিয়ে উঠে দাঁড়াই এটাই জীবনের সত্য রথ, ভয় নয় শেষ পরিচয় সাহসী মানুষের মান, সে ভয়কে জয় করতে শেখে, যে ভয়কে জয় করতে শেখে সে লেখে জীবনে, সে লেখে নিজের সম্মানের গান। আমলাশোল সোনামুখী থেকে রিয়াজুল লিখে পাঠিয়েছিলেন আর লিখেছেন, বিদ্যুৎ আর আগুনকে ভয় পাই। অশোক চক্রবর্তীর মেসেজ রয়েছে, গুড মর্নিং পরম, ভালো থাকবেন, লিখে পাঠিয়েছেন রূপনারায়ণপুর গুরুদুয়ারা থেকে, আমার স্ত্রী টুম্পার মুড অফ হয়ে গেলেই আমি প্রচণ্ড ভয় পাই, তখন চায়ে চিনি থাকে না, ডালে নুন গায়েব হয়ে যায়, আর মাংসটাও কেমন যেন সেদ্ধ হতে চায় না, এই এমন আর কি, এই আর কি, যাই হোক, হ্যাঁ মানে ঠিকই আছে, ওকে ঠিক আছে, তবে ভয় পেলে চলবে না, ভয় জয় করেই এগিয়ে চলতে হবে, আপাতত পরম যাবে দুর্বার গতিতে বেরিয়ে। নমস্কার কলকাতা থেকে, আপনি থাকবেন 107 FM রেইনবোকের সঙ্গে নিয়ে। আর যেতে যেতে আরও একটা গান ইমন চক্রবর্তীর কণ্ঠেই রেখে যাই, একটু রবীন্দ্রসঙ্গীত বটে কিন্তু গানটা ব্যবহার হয়েছে সোনার পাহাড় ছবিতে। কথার মাঝে বেজে ওঠে গান, বলা হয় না সিনেমার নাম, সোনার পাহাড় ছবি থেকে ইমন চক্রবর্তী, রইল গান, বিদায় নিল পরম, দেখা হবে বৃহস্পতিবার।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রকৃতির সংরক্ষণ ও তার মর্যাদা রক্ষার মধ্যেই মানবজাতির কল্যাণ নিহিত রয়েছে। একটি সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, দেশের ঐতিহ্য ও সকলকে এই ন্যায়সঙ্গত পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করে। পর্যটন মন্ত্রক ঐতিহ্যবাহী ইনক্রেডিবল ইন্ডিয়া ব্র্যান্ডের আওতায় ভারতকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে এয়ার ইন্ডিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের উপস্থিতিতে এই মৌ স্বাক্ষরিত হয়। সংসদ ভবনে আজ এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। এদিকে তৃণমূল কংগ্রেস থেকে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআইতে যোগদানকারী সাংসদদের মঙ্গল মিলন বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। নিটের প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ সম্পর্কে দায়ের করা একগুচ্ছ আবেদনের আজ সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ আক্রান্তদের কয়েকজনের পরিবারে দাখিল করা আবেদনের পৃথক শুনানি গ্রহণ করতেও সম্মত হয়েছে। দিল্লিতে গভীর রাতে পড়ুয়াদের ওপর গুলি চালানো হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্ট ভুয়ো বলে সরকার জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট বলেছে, এই তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। ভারতের শর্মিলা ধানকার কমনওয়েলথ গেমসে মহিলাদের শর্টপাট F57 ইভেন্টে সোনা জিতেছেন। এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক। পাঁচটি রূপো এবং তিনটি ব্রোঞ্জ সমেত ভারতের মোট পদক সংখ্যা এখন 10।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্লাসগো কমনওয়েলথ গেমসে 58 কেজি ভারোত্তোলন বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য বিন্দিয়ারানী দেবীকে অভিনন্দন জানিয়েছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
1: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
2: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন। pmsuryaghar.gov.in

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। সংসদ ভবনে আজ এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্য নেতৃত্ব বৈঠকে উপস্থিত ছিলেন। অংশ নেন তৃণমূল কংগ্রেস থেকে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআইতে যোগদানকারী সাংসদরাও। ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষা নিটে পশ্চিমবঙ্গে মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের আজ সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সভাঘরে ওই অনুষ্ঠানে 100 জন পড়ুয়ার হাতে তিনি ল্যাপটপ ও উপহার সামগ্রী তুলে দেবেন বলে জানা গেছে। গত 17 জুলাই নিটের ফল প্রকাশিত হয়। 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এরাজ্য থেকে সফল হয়েছেন 52,746 জন। রাজ্যে চালু হতে চলেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। স্বাস্থ্য দপ্তর এই প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, যারা ইতিমধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত কিন্তু আয়ুষ্মান ভারতের নন, তারাই এই প্রকল্পের সুবিধে পাবেন। এতে পরিবার পিছু 5,00,000 টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধে দেওয়া হবে। সম্পূর্ণ পরিবার ভিত্তিক এই প্রকল্পে প্রত্যেক সদস্যকে দেওয়া হবে আলাদা কার্ড। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ সকালে দীঘার কাছে স্থলভাগ অতিক্রম করেছে। এটি ধীরে ধীরে পশ্চিম, উত্তর পশ্চিমে, ক্রমশ উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা। দুর্যোগের কারণে বন্ধ সুন্দরবনের নামখানা ও সাগরের বেনুবনের মধ্যে ফেরি পরিষেবা। একটানা বৃষ্টিপাতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের বিভিন্ন এলাকা। খড়গপুর কোশিয়ারি রাজ্য সড়ক জলের তলায়। রাতভর তৎপরতা চালিয়ে সাময়িকভাবে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি খড়গপুর রাজ্য সড়কের লেঙ্গামারায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা হয়েছে। আজ সকাল থেকে বাইক বা ছোট যানবাহন চলাচল স্বাভাবিক হলেও বাস, ট্রাক ও ভারী গাড়ি চলাচলে নিষেধ।

0: রক্ষাজ্ঞা জারি রয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: স্টুডিওর ঘড়ি কাটা বলছে 11:04 হয়ে 42 সেকেন্ড। আপনি টিউন করেছেন 107 FM রেইনবো, আর সেখানে গান দরিয়া, দরিয়া ভাসানোর পালা আমাদের, অর্থাৎ আর যে অম্বালিকা, আর সঙ্গে
4: আমি মৌসুমি। এবং আজকে আমরা তো বাংলা আধুনিক গান শুনবো, কিন্তু আমরা তো বিভিন্ন শিল্পীদের কণ্ঠে বিভিন্ন বাংলা আধুনিক গান শুনবো, কিন্তু একটা বিশেষত্ব বা স্পেশালিটি আছে আজকের দিনে, সেটা কি আগেই বলে দেবো অম্বালি? কেন একটা গান আমরা বন্ধুদের শুনিয়ে দিই তারপর বলি,
3: সেটাই বরং ভালো। আমরা একটা গান দিয়ে শুরু করি, তারপর এসে বলছি কেন, কার কথা বলবো, কী হয়েছে, সেটাই বরং হোক, তাই না?

0: এমন কিছু গান থাকে যেগুলো আমাদেরকে খুব নস্টালজিক করে। একটু আগেই যখন আমরা এই গানটা নিজেরা শুনছিলাম, কেমন যেন নিজেরা ভীষণভাবে নানান রকম কথা বলছিলাম যে এই সময় এই স্মৃতি বা এই গানটা ঘিরে আরও স্মৃতি, এগুলো হয়তো আপনাদেরও নিশ্চয়ই এই সময় সেটা হচ্ছে। কিন্তু যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই গানটা শুনে মানে অর্থাৎ এই সুরটা তৈরি করার পর নচিকেতা ঘোষ, তিনি বিখ্যাত সেই সময়ে একেবারে দিকপাল মানুষ, তিনি এই মানুষটির শির চুম্বন অর্থাৎ ভীষণ রকম আবেগ তাড়িত হয়ে বলেছিলেন, কী সুর করেছিস, কাকে বলেছিলেন? হ্যাঁ, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কে দিয়ে গাওয়ানো হয়েছে, কিন্তু যিনি সুর করেছেন তার নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
1: গীতিকার সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা আজকে আমরা বলছি এই কারণে, কারণ গত 24 জুলাই তাঁর জন্মদিন হয়ে গেছে। তো তাঁর প্রতি এফএম রেনবোর শ্রদ্ধার্ঘ্য আজকে আমাদের এই গানদরিয়া অনুষ্ঠানে। আমরা অনেক গান শুনব বিভিন্ন শিল্পীদের কণ্ঠে, গীতিকার হিসেবে, সুরকার হিসেবে, এবং গীতিকার সুরকার একই সঙ্গে একই গানে এই ভূমিকা পালন করেছেন, সেই গানও আমরা শুনবো বা আপনাদের শোনাবো। এই যে তুমি বলছিলে না যে আমরা একটু আগে এই গান শুনতে শুনতে কথা বলছিলাম, আমি তোমাকে মনে হয় বললাম যে এই গান যখন শুনতেন আমার বাবা বলতেন, কি গান, গানটা শুন, গানটা শুন, যেমন সুর যেমন কথা, আর গেয়েছেনও প্রতিমা বন্দ্যোপাধ্যায় সেরকম,
0: ঠিক
1: তাই না? এখনো সেইরকম বর্ষিয়ান যেসব মানুষজন বাড়িতে রয়েছেন তারা যদি শোনেন এই অনুষ্ঠান, নিশ্চয়ই তাদের সেই সময়কার কথা মনে পড়ে যাবে, তাই না কি?
0: ঠিক তাই। আর আসলে কি হয়েছে, আমরা যেহেতু আজকের দিনটা অর্থাৎ এই যে মঙ্গলবারের গানদরিয়া, মঙ্গলবার মানেই আমাদের কিন্তু থাকে বাংলা আধুনিক গানের সময়, সেক্ষেত্রে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তুমি তোমার আমার যখন প্রোগ্রাম নিয়ে আলোচনা হচ্ছিল তখন আমরা বারবার বলছিলাম যে সিনেমার গান এগুলো নিয়ে তো প্রচুর একটা ওয়াইড আলোচনা করা যায়, দুটো তিনটে কয়েকটা প্রোগ্রাম সিরিজ আমরা করতে পারি, কিন্তু আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আধুনিক গান নিয়ে। অবশ্যই, কারণ এই সেগমেন্টটাই আমাদের আধুনিক গানে। তাই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুরকার গীতিকার যেভাবে যে দিক দিয়েই আমরা দেখি না কেন, আমরা আজকে আধুনিক গান শুনবো। গোটা অনুষ্ঠান জুড়ে থাকছি ঠিক একটা পর্যন্ত, আর সেই আধুনিক গান মানেই যে পুজোর গান, সে কথা বলাই বাহুল্য। তাহলে একটা বরং পুজোর গান শুনি।

কার খোঁপায় দুলছিল সেটা সত্যি জানি না, তবে এই যে সুর এবং এই যে তরুণ বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করা, মানে প্রত্যেক বছর এই পুজোর গান হিসেবে, মানে এইটা যদিও বাষট্টির মানে গান আমরা শুনছিলাম, এই যে মিল্টু ঘোষের লেখা, মিল্টু ঘোষ কিন্তু তার অর্থাৎ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ভীষণ প্রিয় একজন মানুষ ছিলেন, মানে ভীষণ প্রিয়, কাছের, নানান রকম বন্ধুত্বের গল্প আমরা এরপরে করতেই পারি, করবো হয়তো। তো সেই কথা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল একদম শুরুর দিকটার কথা যদি বলি, ঠিক আছে, যেহেতু পুজোর গানের কথা হচ্ছেই, মানে এই গানটাও পুজোর গানই ছিল, তো সেখানে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে যে সম্পর্ক, তার যে সহজাত একটা মানে ভেতরের ভালো মানুষটা, সেইটার পরিচয় ছোট্ট একটা ঘটনা দিয়ে তিনি নিজেই লিখে বলেছেন আর কি, যে বলছেন যে মানে পুজোর সুর পুজোয় আর কি এবার হেমন্ত মুখোপাধ্যায় সুরে গাইবেন, এরকম একটা কথা হয়েছে, মানে হেমন্ত মুখোপাধ্যায় এবারে ওই পুজোর গান করবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুরে, সবাই জেনে গেছেন, সেটা নিয়ে বেশ প্রচারও হয়ে গেছে। তো হঠাৎ একটা প্রয়োজনে তিনি বলছেন যে না, আমি এবার মুকুল দত্তের লেখা যে গান সেটা গাইতে হবে, তাই তোমার গানটা গাওয়া যাবে না। কী মুশকিল, খুবই মুশকিলে পড়েছেন, তো সবাই জেনে গেছে কী হবে। তখন তিনি বললেন, মানে ভীষণ একটা ক্ষতি, আর্থিক ক্ষতি তো বটেই, তো তখন তিনি বলছেন ঠিক আছে, মুকুলের লেখা আমার সুর করা একটা গান আছে এক পিঠে, ওই গানটা রাখবো। আর তখন তো একটা পিঠে, মানে অর্থাৎ দুটো পিঠে দুটো গান, এটাই হতো আর কি। তো তখন অন্য পিঠে যেটা থাকবে সেটা বলছেন যে তোমার একটা গান থাকবে, কিন্তু দুটোই তোমার সুর বলে থাকবে, কারণ দুদিকে দুজন সুরকার, এরকম ঠিক তখন করা যেত না আর কি। তো সেই গানটি হলো এবার, মানে অদ্ভুতভাবে কতটা মানে মহান এবং অভিভাবকের মতো এই মানুষগুলো ছিলেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে তিনি বললেন যে দাদা আমারকে একেবারে দেবতা দর্শন, সত্যি মনে হয় না, যে অভিভাবকের মতো বলছেন, ছোট ছোট ঘটনা দিয়ে হয়তো মনে হচ্ছে যে মানুষের মধ্যে দেবতা দর্শন যদি করা যায় তাকে দিয়ে সেটাই হয়। তাতে কি হলো, এই গানটি রচিত হলো, আমরা মুকুল দত্তের যে গানটা সেটা যাচ্ছি না, এই গানটায় যাই, যে গানটা শোনাবো সেটি হচ্ছে সে বছরের পুজোর গান হিসেবে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া, সেইটা শুনি।

0: আমরা তখন একটু আগে যখন মৌসুমী আমরা দুজনে যখন কথা বলছিলাম তখন বলছিলেন না যে তার নিজের লেখা নিজের সুরের কথা বলছিলাম, তো মানে সুরকার গীতিকার একজনই যখন গায়ক হেমন্ত মুখোপাধ্যায়, এই গানটি কিন্তু আসলে তাই তিনি নিজে বলছেন যে জীবনের থিম সং যদি হয় তার জীবনের, সেটি তিনি বলেন যে এই যে অনেক অরণ্য পার হয়ে এটি তার জীবনের থিম সংয়ের একটি আর কি।
1: তার বড় হওয়া কিন্তু একটা সাংগীতিক পরিবেশের মধ্যে, এবং রবীন্দ্রসঙ্গীত শুনে বড় হয়। এটা দেখো, রবীন্দ্রসঙ্গীত আজও আমাদের কাছে প্রাসঙ্গিক, ভবিষ্যতেও থাকবে। আমরা কিন্তু ছোট থেকেই রবীন্দ্রসঙ্গীত শুনি, এবং খেলতেনও তিনি খুব ভালো, খেলার মাঠের গিয়েছিলেন খেলতেন, এরকমই একটি খেলার মাঠের পাশে শ্রমিক সভায় শুনেছিলেন সলিল চৌধুরীর গান, সেখান থেকেই তার মোড় ঘুরে গেল জীবনে। যা হয় শুনে উদ্বুদ্ধ হলেন, অনুপ্রাণিত হলেন, মানে তিনি ভাবলেন এই গান শুনে, একের পর এক তৈরি করলেন কালজয়ী সব কম্পোজিশন, এবং হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, ইলা বসু, এরকম উৎপলা সেন, নির্মলা মিশ্র, বনশ্রী সেন, কিন্তু প্রচুর সমস্ত শিল্পীরা কিন্তু তাঁর সেই সব গান গাইলেন, এবং আজও বাঙালির ফেলে আসা সময়ের একটা মাইল ফলক বলা যেতেই পারে। এই যে গান তৈরির কথা বলছি, একবার পূজোয় গান হবে, এবার এক সুরকার তার বন্ধু অমিয় দাশগুপ্ত তার একটি গান, আমি গানটা এখন বলছি না, তিনি সেটা সুর করেছেন, করে গ্রামাফোন কোম্পানি তখনকার যিনি ম্যানেজার ছিলেন গীতিকার পবিত্র মিত্র তাকে শোনাতে এলেন। তো সেই ভদ্রলোক চোখ বুঝে অলস ভঙ্গিতে শুয়ে শুয়ে শুনলেন, তারপর একটু উত্তেজিত হয়ে একটু বাঙাল ভাষায় বললেন, বুঝি বুঝি আপনি হেমন্তবাবুরে ভাইবা করছেন, কিন্তু আপনি এটা শ্যামলরে দেন, দেখেন কি হইব। অগত্যা তাই, তার কথা তো ফেলা যায় না, শ্যামল মিত্রই গাইলেন। আর গানটি আপনারা শুনবেন, এক্ষুনি শোনাবো, আধুনিক গানের ইতিহাসে একটা অমর, চিরকালীন হয়ে গেল, এবং শ্যামল মিত্রের সেই অসামান্য গান আমরা মনে রেখেছি, কিন্তু এর সুরকার নিশ্চয়ই, তার জন্যই তো আজকে এই অনুষ্ঠান, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। যেভাবে মনে রাখার, হয়তো সবাই সেইভাবে মনে রাখেন না, কিন্তু আমরা মনে রেখেছি কত শিল্পীর, কত মানে সেই পরিচিত জনপ্রিয় আজও অমলিন সেই সব গানের সুরস্রষ্টা কিন্তু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
0: ছোট্ট একটা কথা এর মধ্যে জুড়ে দিই, আমরা বরং পরপর দুটো গান যদি সম্ভব হয় শোনাবো, আসলে গল্পটা এসে বরং বলবো, মানে শ্যামল মিত্রেরই পরপর দুটো। এই যে ঘটনাটা তুমি বললে, এই সময়টাতেই যেটা হয়েছিল, উনি তো মানে একটু

খেলার মাঠের কথা বললে বলি আসলে মনে পড়ে গেল কথাটা, উনি রিহার্সাল করছেন না, বলছেন আমি চলে যাচ্ছি, পবিত্র দাকে বলবি রিহার্সাল হয়ে গেছে। যাই হোক, আমরা বরং এই গানটা শুনি, পরপর দুটো গান শুনি, হ্যাঁ, এসে বরং ওই পরের গানটার গল্পটা হবে। হ্যাঁ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এই যে একটা মজার কথা বলবো বলে বেরিয়েছিলাম আমরা, স্টুডিওর ঘড়ি মোটামুটি বলছে 11:30 প্রায় হয়ে যাচ্ছে, তো স্টুডিওর ঘড়ি তো মোটামুটি সেটাই বলছে যে গান্ধরিয়া নিয়ে রয়েছে 107 FM রেইনবোতে মৌসুমী আর অম্বালিকা, রয়েছেন সুরকার গীতিকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে এই সমস্ত গানের গল্প আর তার কথা সেইটা দিয়েই সাজানো আজকের গান্ধরিয়া অনুষ্ঠান। আচ্ছা, এরপরে যে কথাটায় যাব সেটা হচ্ছে যে এই যে গানটা শুনছিলাম না, বললাম যে তার আগে রিহার্সালের কথা, একে তো এটা হেমন্তবাবুর কথা ভাবা হয়েছে, সেখান থেকে পবিত্র মিত্র বলেছেন যে শ্যামলবাবু, এরকম হয়ে গেল। এবার আরেকটি গান তৈরির কথা, মানে তার মধ্যে আছে, এটা তো রেডি ছিল সেই সময়, যেটা হয়েছে তিনি প্র্যাকটিস না করে বলছেন অভিজিৎ আজকে মোহনবাগানে খেলা আছে দেখতে যাচ্ছি, পবিত্রদাকে বলবি রিহার্সাল হয়ে গেছে। ব্যাস, পবিত্রদাকে বললে কি হবে, তিনি তো নিচে যেই এসেছেন, কি ব্যাপার তুমি রিহার্সাল না করে কোথায় চললা, এইবার তো হলো, যাই হোক এসব করে সে বলছে না না আমার রিহার্সাল হয়ে গেছে বলে চলে গেছেন তিনি। পরের দিন এসে যখন এই যে দ্বিতীয় গানটি অর্থাৎ আহা একটি পারিজাত, সেটি মানে যারা বাজাচ্ছিলেন, যারা মানে যন্ত্রণার সঙ্গে যারা ছিলেন আর কি, তাদের ভুলেই 9 বার টেক হয়েছে, ঠিক আছে
1: বোঝো।
0: হ্যাঁ, এখন 9 বার টেক হয়েছে ঠিকই, কিন্তু শ্যামলবাবুর কিন্তু শ্যামল মিত্র 9 বারই কিন্তু একদম পারফেক্ট একই রকম গাইলেন, এতটাই দক্ষ শিল্পী ছিলেন তিনি। এবং তাদের মধ্যে সম্পর্কগুলো দেখো এত সুন্দর ছিল। ও আরেকটা কথা বলতে গিয়ে আমার আসলে পরের গানটাতেও যাব, হ্যাঁ সেই গানটাতে যাব, তার আগে বলি যে এই গানটি লিখেছেন মিল্টু ঘোষ, লিখেছেন বললে ভুল হবে, কি হচ্ছে যে যখন একটা গান রেডি হয়ে গেছে আরেকটা গান রেডি হবে, তো মিল্টু ঘোষ তো ওনার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় খুবই বন্ধু, তো অনেকদিন ধরে বলে রেখেছে এই গানটা লিখবি গান দিবি এই সমস্ত হচ্ছে, তো তিনি নানান রকম কাজের অজুহাতে এই সমস্ত করে কিছুতেই লেখা হচ্ছে না, খুব রেগে গেছেন উনি, বলছেন যে আজকে তোকে আসতেই হবে আর যদি না আসিস তাহলে আর মানে এই গানটা তোর হাত থেকে চলে গেল। হলো, এবার হঠাৎ সকালবেলা চলে এসছে, এসে বলছে কচুরি নিয়ে আয়, আমি বসছি লিখতে, তো দেখছেন যে মিল্টু ঘোষ বসেছেন হারমোনিয়ামের ওপর, দেখছেন একটা লাইন লেখা, সেইটা হচ্ছে এই যে একটি পারিজাত, এই কথাটা তিনি লিখে রেখেছেন আহা একটি পারিজাত, এই লাইনটা মানে স্থায়ী যেটা আর কি, দুটো লাইন লেখা হয়ে গেছে, লিখে বলেছেন শোন এই যে লেখা হয়েছে এই রকমভাবেই যেন চলনটা থাকে এবং পুরোটা চলে আর কি, তো ঠিক আছে। তো তখন বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই কচুরি নিয়ে আয়, ততক্ষণে আমার লেখা হয়ে যাবে আর কি। তো সেই রকম মানে কত সুন্দর এই সম্পর্কগুলো, সেজন্য আমার এত কথা বলার ইচ্ছা হলো। তো আবারও একটা ওই ওই জুটিটার কথায় যাই, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর এবং মিল্টু ঘোষের লেখা, এবার গাইছেন হচ্ছে দ্বিজেন মুখোপাধ্যায়, যাই এই গানটায়।

0: আমরা কথা বলছি সুরকার গীতিকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং সেই গানগুলো শুনছি বিভিন্ন শিল্পীদের কণ্ঠে আজকের গান দরিয়ায়। একটু আগে বলছিলাম রবীন্দ্রসঙ্গীত শুনে বেড়ে ওঠা, তাই তো? ব্রাহ্ম পরিবারের সন্তান অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছোটবেলা থেকেই গানের আবহে মানুষ, সেই সাংগীতিক পরিবেশ এবং ব্রাহ্ম পরিবার সূত্রে রবীন্দ্র চেতনা, রবীন্দ্রসঙ্গীত ছিল তার স্নায়ুতে, তার রক্তে মিশে, বলা যেতে পারে তার সারা জীবনের প্রধান অবলম্বন। তো ছাত্রাবস্থায় রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি গাইতেন শচীনদেব বর্মনের প্রেমের সমাধি তীরে আর হেমন্ত মুখোপাধ্যায়ের কথা কোয়ো না কো, এই গানগুলো তার খুব প্রিয় ছিল। দু ভাই পিঠোপিঠি, বড় অরিন্দম আর ছোট অভিজিৎ, মানে সব কাজই একসঙ্গে, দুষ্টুমি থেকে শুরু করে ফাংশন শুনতে যাওয়া থেকে শুরু করে খেলার মাঠে যাওয়া সব একসঙ্গে। এবার ব্রাহ্মদের একটা নগর সংকীর্তনের আদলে আর কি বাড়িতে একটা খেলার কীর্তন বা বাড়ির পাঁচিল টপকে খেলা বা গান শুনতে যাওয়া সবই তার কিন্তু চলতো। এই দাদা আর দাদার বন্ধু সুরকার প্রবীর মজুমদার, দাদার বন্ধু প্রবীর মজুমদার তার সঙ্গীত জীবনের পথ প্রদর্শক, দাদা অরিন্দম আর সেই প্রবীর মজুমদার। ক্লাস এইটে একবার গলা ভেঙে গেলে অভিজিৎ একটা শখের নাচের দলে জাইলোফোন বাজাতে শুরু করেন।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এবার ওই বাজনায় যখন চলে গেলেন ও কোনো গান তখন মানে সেই অর্থে গাইতেন না, দু বছর পর আবার গানে ফিরলেন, কিন্তু সেই প্রবীর মজুমদারের প্রেরণা, তার তত্ত্বাবধানে এবং প্রবীর মজুমদারই তাকে নিয়ে যান গণনাট্য সংঘে। এই সেখানে গিয়ে কি হলো সেটা বলবো একটু পরে।
1: তার আগে একটা গান দিই নাকি?
0: অবশ্যই,
1: তাহলে আমরা একটু অন্যরকম একটা গান শুনি।

0: আমরাও সত্যি কথা, এই পত্র লিখেছ কথাগুলো এত সুন্দর করে বলা যায়, এত সুন্দর সুর হয়, সেটা যদি এভাবে লেখা না হতো আমরা ভাবতাম কি না। হয়তো সেভাবে মানে চিঠি পত্র এই ব্যাপারগুলো তো এখন আর খুব একটা আমাদের হয় না, কিন্তু তবুও মনে হয় যে বড় আপনার করে কেউ যেন বলছে পত্র লিখেছ, অর্থাৎ মনে করা আর তো কিছুই নয়।
1: একটু আগেই বলছিলাম অম্বালিকা গণনাট্য সংঘের কথা, যেখানে তার দাদার বন্ধু প্রবীর মজুমদার তাকে নিয়ে গিয়েছিলেন। তো একবার ঢাকুরিয়া রেল স্টেশনের মাঠে খেলাধুলা হচ্ছে এবং সেখানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন।
0: আচ্ছা,
1: মাঝে মধ্যে যা হয় না খেলার মাঠে, মাঝে মধ্যে সভা হয়, মাইক বাজে, তো এরকম একটা রেল ধর্মঘট উপলক্ষে একটা সভা হচ্ছে। তো সেখানে দেখলেন পাজামা শার্ট পরা ছিপছিপে একটু শ্যামলা গায়ের রং এক মানুষ, তার একটা কোট পরেছিলেন বিস্কুট রঙের, সেটা খুলে হারমোনিয়াম নিয়ে গাইতে শুরু করলেন।
0: আচ্ছা,
1: এক হো এক হো হিন্দু মুসলিম বাবু মজদুর এক হো, মানে গানটার লাইন ছিল এটা। এবং সেই বলিষ্ঠ ভঙ্গি, তার উদাত্ত কণ্ঠ, গাইবার যে ধরন, এই সব দেখে তো অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একদম মানে মুগ্ধ, যাকে বলে মুগ্ধ বা বাক্য হার, আর মুখ থেকে কথা সরছে না। তখন তো কেউ জানতো না যে এই মানুষটি হয়ে উঠবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত জীবনের অন্যতম ধ্রুবতারা। এবং এই গানটি যিনি গেয়েছিলেন সেই মঞ্চ গায়ক ছিলেন সলিল চৌধুরী, এবং পরে গণনাট্য সঙ্ঘে তার সঙ্গে পরিচয়, ঘনিষ্ঠতা, এবং তার হাত ধরে বা তার অভিভাবকত্বেই বলা যেতে পারে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পথ চলা।
0: আসলে তুমি যখন সেটা বললেই তখন একটু বলি যে এত অদ্ভুতভাবে একটি গানের কথা আসবে যে প্রায় তিনি হাতে ধরে বলছেন যে এই গানটা তুমি করবে, এই গানটা তুমি করো, মানে কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত বিখ্যাত কবিতার মানে একটি অংশের সুরারোপিত যে কাব্যসঙ্গীত, সেই গানটি সত্যি সত্যি

তার যে সঙ্গীত পরিচালনা, মানে সঙ্গীত পরিচালক যে তিনি হবেন, তার যে শুরু যাকে বলে, সেইটা কিন্তু একেবারেই অভিভাবকের মতো সলিল চৌধুরী সেটা করেন। কি হচ্ছে, যদিও কিন্তু এটা সেই প্রথম প্রকাশিত গান নয়, কিন্তু এখানে একটা লম্বা ইতিহাস। যে ধরো গানটি রেকর্ড করার এবং তার যে কোম্পানি, তার সঙ্গে কথা বলার পাকা সিদ্ধান্তটা সেটা নিলেন সলিল চৌধুরী এবং বললেন যে না, তুমি যে ভাবছো যে এইভাবে সুরটা করো, কিন্তু গাওয়াবে কিন্তু কাকে দিয়ে, অর্থাৎ শিল্পী নির্বাচনও করলেন তিনি। আবার এটাও হলো যে তিনি যেহেতু চাকরি করতেন, মানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যেহেতু চাকরি করতেন, সময় দিতে পারতেন না সেভাবে, তো বলছেন যে ঠিক আছে আমি শনিবার বিকেলবেলা এরকম সময় আসবো, শিখিয়ে দেবো, অর্থাৎ যে শিল্পী তাকে তুলিয়ে দেবেন গানটা, তারপরে তিনি প্র্যাকটিস করবেন এবং পরে শনিবারে ব্যাপারটা হবে। তো এটা নিয়েও একটা কথা আছে যে এইরকম ডিলে হতে হতে গানটি যতদিনে সুর হয়েছিল এবং ভাবা হয়েছিল তার দুবছর পর প্রায় রেকর্ডিংটা হয়। যাই হোক, তো এবার সেই সব হয়ে গেছে, এবার আলটিমেট যখন রেকর্ডিংটা হবে তখনও এই ঘটনাটা ঘটছে। হ্যাঁ, বলছে যে পুরো গানটি তুলে নিলেন, মানে ধরো শনিবার দিনকে তুলে নিয়েছেন, পরের দিন রবিবার একেবারে নিখুঁতভাবে তিনি গানটি শোনালেন। এবার দৌড়ে দৌড়ে আসছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যে আমাকে গান তোলানোর কথা, তো দেরি হয়ে গেছে আমার অফিস থেকে আসতে। তো তখন দেখছেন যে গায়ক তিনি চলে যাচ্ছেন, গায়ক কে ছিলেন সেটাও বলবো। তার আগে বলি, সলিল চৌধুরী বলেছেন আর কি, সেই গায়ক বলছেন যে না না, আমার তো গান তোলা হয়ে গেছে, তুমি আস্তে ধীরে ওপরে ওঠো, আমি গান তুলে নিয়েছি। সলিল চৌধুরী, তিনি কিন্তু সেই শিল্পীকে দায়িত্ব নিয়ে পুরো গানটা তুলিয়ে দিয়েছেন। হ্যাঁ, এবার গান তুলিয়ে দিয়েছেন, তিনিও চলে গেছেন, এবং গায়ক কী করলেন, পরের দিন ওনাকে, অর্থাৎ সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে এসে একেবারে নিখুঁত সুরে তিনি শুনিয়ে দিলেন। তো তখন মানে যেটা বলার সেটা হচ্ছে যে তার যে জীবনের কেন ধ্রুবতারা সলিল চৌধুরী সত্যিই বোধ হয় তিনি বলেন। এবার যেটা হলো রেকর্ডিং, রেকর্ডিংয়ে দেখা যাচ্ছে যে নানান রকম বাদ্যযন্ত্র নিয়ে সমস্যা হচ্ছে। তখন নিজে ভীষণ ভালো অর্গান বাজাতেন সেটাও আমরা অনেকেই জানি, তো তিনি বললেন যে ঠিক আছে কোনো দরকার নেই, আমি বাজিয়ে দেবো। হ্যাঁ, অভিজিৎ সুরকার তিনি বলছেন যে, মানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ হ্যাঁ সলিলদা আপনি যদি বাজিয়ে দেন। হ্যাঁ, আসলে সেই রেকর্ডিংয়ের সময় কিন্তু স্বয়ং নিজে উপস্থিত থেকে অর্গানটাও কিন্তু তিনি লিখিত থাকলো যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর সবটাই, কিন্তু আসলে সঙ্গীত পরিচালনার পুরো ভারটাই নিয়েছিলেন সলিল চৌধুরী। এমনই ছিল অগ্রজ অনুজের সুন্দর সম্পর্ক। গানটা শুনি।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা এই গানটি শুনলাম গায়ত্রী বসুর কণ্ঠে, এবং অম্বালিকায় এর একটা গল্প আছে। একদম প্রথম দিকে দাদা অরিন্দম একটা গানের সুর দিতে বলেছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে, এবং তিনি এমন একটা সুর করলেন রবীন্দ্রসঙ্গীত মতন মনে হচ্ছে। তো দাদা বললেন যে না, হবে না। তারপরে তো দাদা ছিপখান তিনদারের কথা বললেন, সেটা সুরের গল্প তো তুমি বললে, আরও তারও পরে পরে হীরালাল সরকেলের এই শাওন গগনে এই গানেরও তিনি সুর করেছেন, গণনাট্য সংঘের গানে সুর করেছেন। এই সময় তিনি কিন্তু গণনাট্যে খুব সক্রিয় ছিলেন। এবার কী হচ্ছে, ক্রমশ রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র পরবর্তী যে গানগুলো সেই সব বোধ কিন্তু তাকে খুব জাগ্রত করতে শুরু করলো। কিছুদিন তিনি উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছিলেন উষা প্রসন্ন মুখোপাধ্যায়ের কাছে, আর ভি ওয়ালসারের কাছে পিয়ানো। মানে সব দিকেই দেখো, নিজেও কথা মানে লেখা, সুর, তারপরে তোমার পিয়ানো বাজানো, গান গাওয়া, সব কিছুই কিন্তু তাকে সমৃদ্ধ করেছিল। আর সলিল চৌধুরী তো তার সঙ্গে ছিলেনই। সলিল চৌধুরী মাঝে মাঝেই তিনজনকার সঙ্গে খুব দেখা করতেন, তার তিন শিষ্য প্রবীর মজুমদার, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অনল চট্টোপাধ্যায়। এরকম একবার একটা ওয়েস্ট ইন্ডিয়ান সুর শুনিয়ে তিনি বললেন, দেখ আমি এটা করছি, তোরাও কর। এই ওয়েস্ট ইন্ডিয়ান সুরটা শুনিয়ে তার সুরে সলিল চৌধুরী করলেন দিতাং দিতাং বলে, হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন, আর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় করলেন এই গানটি, মানে এই গায়ত্রী বসুর ও পারুল ও পারুল, গায়ত্রী বসু গাইলেন। আর অনল চট্টোপাধ্যায়ের কথায় প্রবীর মজুমদার আরও একটা গান করলেন, সেটা দ্বিজেন মুখোপাধ্যায় গিয়েছিলেন জীবনের বালুকা বেলায়। মানে এরকম কম্পিটিশন করে কিরকম গান হতো, আমি একটা করছি তুই কর তুই কর, তাতে কি হয়, হিংসা নয় কিন্তু, মানে সৃষ্টির আনন্দেই কিন্তু এগুলো সৃষ্টি হয়, তাই নয় কি?
1: একদম, একদমই তাই।
0: এই আরও একটা গান শুনতে শুনতে কিন্তু আমরা সংবাদ বিরতিতে চলে যাব।
1: ঠিক আছে, তাহলে তুমি যখন বললে দ্বিজেন মুখোপাধ্যায়ের মানে ওই যে ব্যাপারটা এলো আর কি, তাহলে একটা গানে যাই, ঠিক আছে, ছটপট।

0: করছি।
1: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। সংসদ ভবনে জাতীয় গণতান্ত্রিক জোট বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA-র সংসদীয় দলের সাপ্তাহিক কৌশল নির্ধারণী বৈঠক মঙ্গল মিলন আজ অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। জোটের ঐক্য প্রদর্শনের লক্ষ্যে সংসদ অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার প্রথাগতভাবে এই বৈঠকের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা সাংসদদের নিয়ে গঠিত নতুন দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া NCPI এর সদস্যরাও এই জোটের বৈঠকে যোগ দিয়েছিলেন। ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষা NEET-এ পশ্চিমবঙ্গে মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের আজ সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সভাঘরে এই অনুষ্ঠানে 100 জন পড়ুয়ার হাতে ল্যাপটপ ও উপহার সামগ্রী মুখ্যমন্ত্রী তুলে দেবেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত 17 জুন NEET-এর ফল প্রকাশিত হয়। মোট 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এ রাজ্য থেকে সফল হয়েছেন 52,746 জন। উত্তর চব্বিশ পরগনার নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির চত্বরে সকাল প্রায় 6:30 সময় উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বাজি ও বারুদে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে গোটা অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুদিন আগে নীলগঞ্জের নারায়ণপুর অঞ্চল থেকে অভিযান চালিয়ে প্রচুর বাজি ও বারুদ উদ্ধার করে পুলিশ। অভিযোগ, উদ্ধার হওয়া সামগ্রীগুলিকে নিষ্ক্রিয় না করে পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি গোডাউনে রাখা হয়েছিল। জলপাইগুড়ির মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের বাসাবাড়ি এলাকায় 17 নম্বর জাতীয় সড়কে গভীর রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক স্কুল শিক্ষকের। আহত হয়েছেন নেপালি চলচ্চিত্র পরিচালক উদীপ থাপাসহ আরও 3 জন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
2: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: এক প্রকার সে PM জয় অব গরিবো কি জয় বন গই হ্যাঁ।

0: নম্বরে ফোন করুন।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: স্টুডিওর ঘড়ি কাঁটা বলছে 12:03 হয়ে 40 সেকেন্ড হয়ে গেছে। গানদরিয়া নিয়ে 107 FM রেইনবোতে ফিরে এসেছি আমরা, অর্থাৎ আমি অম্বালিকা আর
4: আমি মৌসুমী।
3: হ্যাঁ, আমরা দুজনে এই সময় যেটা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের গীতিকার সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে রয়েছি আমরা। এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পর এবার কিন্তু পরের ঘন্টায় আরও আমরা ভাবছি যে কোন গানগুলো বাদ গেল আর কোনটা যে শোনানো হলো না, কী কী করা যায়। তো যাই হোক, বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আমি যখন ঢুকেছি একেবারেই ভিজে টিজে, তো এই গানটা আমার মনে হলো একটু শোনাই ইলা বসু। তারপর এসে কিন্তু একটা ওয়েদারের আপডেট আছে আমাদের কাছে।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455

আচ্ছা, রিমঝিম রিমঝিম করে তো বৃষ্টি আসছে এবং হচ্ছে, সেটাও বুঝলাম। এটা গানে গানে যেমন হলো, তাকে আমরা চাইছিলাম, মানে যাকে আর কি চাইছি সেটা তো আছেই। বৃষ্টির সঙ্গে প্রেমের একটা অদ্ভুত সুন্দর গুরুত্ব আছে, তার সাথে পাহাড়ের গল্পও আছে। কিন্তু আমি এখন যেটা বলবো সেটা কিন্তু একেবারেই এরকম হাসি মজার গল্প নয়। সেখানে একটা ইয়েলো ওয়ার্নিং এসেছে আমাদের কাছে, আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী বেশ কয়েকদিনের কথা একটু বলে নিই, যেটাকে বলা হয় ফোরকাস্ট, এবং সেখানে অবশ্যই সতর্কতা রয়েছে, সেজন্যই জানানো। হেভি রেন অর্থাৎ প্রচণ্ড বৃষ্টিপাত, তার সাথে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেটা হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে। কোথায় সেটা একটু জানিয়ে দিই, জলপাইগুড়ি, নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি এবং তার আশেপাশের অঞ্চল। আচ্ছা, এবার সেটা হচ্ছে 28 তারিখ। 29 তারিখ সেখানেও কিন্তু একই রকম সতর্কতা রয়েছে, ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সেটা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলার বেশ কিছু অঞ্চলে। আর তারও পরে আরও যে বার্তা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে আগামী 30 থেকে 31, এই দুটো দিনও কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে, তার সাথে অবশ্যই ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথায়? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বিভিন্ন এই অংশে আর কি, কিছু কিছু অংশে। আর 1 আগস্ট থেকে 3 আগস্ট সেখানেও ভারী বৃষ্টি, উত্তরবঙ্গের কোন কোন জায়গায় সেটা বলে দিই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিভিন্ন অংশে। তাই যারা পাহাড়ের দিকে যাচ্ছেন, যারা পাহাড়ে আছেন এবং যারা ওখানকার বাসিন্দা, সবার জন্য কিন্তু এই সতর্কতা আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আমরা যখন কথা বললাম, তবে আমরা তো মনে মনে চাইছি একটা অন্য কথা, সেটা হচ্ছে ঝলমলে আকাশ থাকবে, আমরা একদম তারা ঝিলমিল করা দেখতে চাই। যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গানে গানে রয়েছে অম্বালিকা মৌসুমী, রইল সন্ধ্যা মুখোপাধ্যায় গান।

0: দেখো তারা ঝিলমিল স্বপ্ন মিছিল আর হচ্ছে কিনা। আমরা বিভিন্ন শিল্পীদের কথা বলছি যাদের গানে শুরু করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, কিন্তু আরেকজনকার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন সুবীর সেন।
1: ঠিক তাই।
0: এবং সুবীর সেনের অনেক জনপ্রিয় গান কিন্তু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে, আর দুজনেই ছিলেন কিন্তু বিদেশি গানের ভক্ত,
1: একদম
0: একসঙ্গে বসে শুনতেন, মতের আদান প্রদান হতো। তারই ফসল কিন্তু জিম রিফসের আই হিয়ার দ্য সাউন্ড অব ডিস্ট্যান্ট ড্রামস, এটা থেকে সারাদিন তোমায় ভেবে বিখ্যাত গান সুবীর সেনের, এবং স্নোফ্ল্যাক্স থেকে এ যেন সেই চোখ।
1: আমরা কি পরপর দুটো গান শুনবো তুমি যখন সুন্দর করে বলেই ফেললে নাকি?
0: স্নোফ্লেক্স থেকে এ যেন সেই চোখ, দেখো কি রোমান্টিক। একটা হচ্ছে তোমায় ভেবে ভেবে সারাদিন কাটিয়ে দিলাম, আর কার চোখের কথা ভাবা হচ্ছে, মানে সুবীর সেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের যুগলবন্দী। আমরা কিন্তু পরপর দুটো গান শুনে নেবো,
1: চলো তাহলে শুনি।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

সেই চোখের দেখা কে পেয়েছিলেন, কিভাবে পেয়েছিলেন ঠিক আমি জানি না, বা আমরা এখনো সে খবরের কথা নয়, কিন্তু আমরা যেটা চাইছিলাম মানে তিনি বিভিন্ন রকমের কথা বলেছেন এবং বলছেন যে বিভিন্ন রকমের মানে কত ধরনের গানের যে ভ্যারাইটি আমরা যেটাকে বলি আর কি, এই ভ্যারাইটিটার কথা ভাবলে আমার মনে হয় যে কত কাউকে দিয়ে গান লিখিয়েওছেন, মানে সেই লেখা তিনি নিজেই বলছেন যে মানে বেসিক রেকর্ড আর কি, নন ফিল্ম বেসিক রেকর্ডে গৌরীবাবু বা অর্থাৎ পুলকবাবু মানে যারা ফিল্মের গান করতে বেশি অভ্যস্ত ছিলেন তাদের থেকে তিনি বলছেন যে গান যদি নিজে না লিখতাম আমার বন্ধুর দলের কাউকে দিয়ে লেখাতাম, যার মধ্যে আনন্দ মুখোপাধ্যায়, অমিয় দাশগুপ্ত, রঞ্জিত দে, অনিল চট্টোপাধ্যায় এরকম অনেকে ছিলেন, এবং অবশ্যই যিনি ছিলেন তিনি হচ্ছেন মিল্টু ঘোষ। আমরা কিন্তু মানে মিল্টু ঘোষের বেশ গল্প, অনেক কিছু গল্প শুনেও নিয়েছি, বেশ কিছুটা শুনেছি আর কি, সেই রকম গান মানে কত কিছু গান ধরো শুনে ফেললাম, ম্যাগনোলিয়া বা ধরো আহা একটি পারিজাত এরকম মানে অনেকগুলো গান। আচ্ছা তুমি কি বোধ হয় আমরা মানে সুবীর সেন যেহেতু শুনলাম আমার মনে পড়ে গেল যে তুমি আমার প্রেম, তারপরে ধরো পত্র লিখেছো, এইগুলো কিন্তু একেবারে অদ্ভুতভাবে মানে মানে মনে ভীষণ রকম মনে হচ্ছে। আরেকটা বলছেন তিনি একটু নগর জীবন নিয়ে কথা আর কি, সেই গানটার কথাতে বলছেন যে তরুণ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া আর কি সেইটা, তো সেই সেই গানটার কথা নাকি আমাদের এখানে বিভিন্ন অনুষ্ঠানে যারা অতিথি হয়ে এসেছেন তারাও নাকি এই গানটার কথা বলেছেন, তরুণ বন্দ্যোপাধ্যায় নিজে গেয়েছেন আর কি, সেই গানটার কথা আমি গানটা শোনাবো কি এবার আমরা গানটাতে যাব একটু শুনে নিই। তার মধ্যে আরেকটা গল্পও আছে মানে সেখানে ওই যে ধরো যে নগর জীবনে সুবীর সেনের যে নগর জীবন বা এই যে এই গানটার কথা বলছিলাম আর কি, তরুণ বন্দ্যোপাধ্যায় এই গানটার কথা, এগুলো কোথাও যেন একটা বলছেন যে নাগরিক মনস্কতা সত্যিই তো কালকের খোকা নয়, মানে অর্থাৎ আমরা বলি না এখন তারা তৈরি করছে কিন্তু আসলে তো তা নয়, হ্যাঁ এই এইসব গান তো আগেই তৈরি হয়েছে, মানে এটা কিন্তু একেবারেই

0: বারের মানে বারবার বলেছেন সকলে যে এগুলো তো আগেই তৈরি হয়েছে।
1: আমরা দ্বিজেন মুখোপাধ্যায়ের গান শোনাচ্ছি, তরুণ বন্দ্যোপাধ্যায় শুনিয়েছি, এবং তখন কিরকম ছিল সম্পর্কটা, কথা প্রসঙ্গে তুমি আরো একবার বলেছো সম্পর্কের কথা, দ্বিজেন মুখোপাধ্যায় তরুণ বন্দ্যোপাধ্যায় মানে অভিন্ন হৃদয় বন্ধু যাকে বলে, এবং পূজোর সময় কোনো রেষারেষি বা হিংসা নয়, একজন আরেকজনকার গানের খবর নিতেন যে নিজের গান কতটা হিট হলো সেটা কথা না, ও কি গাইলো, ও কতটা ভালো গাইলো, তাকে সেইভাবে অভিনন্দন জানালো, তার গান কি হলো। এবং তখন পূজোর পরে একটা বিজয়া সম্মেলনী হতো, সেখানে সবাই যেতেন, কে যেতেন না, সেখানে ধনঞ্জয় ভট্টাচার্য, মানবেন্দ্র মুখার্জি, তরুণ ব্যানার্জি, দ্বিজেন মুখার্জি, শ্যামল মিত্র, হেমন্ত, মানে সবাই। এবং সেইখানে একটি গান আলোড়ন ফেলেছিল, তোলপাড় করে দিয়েছিল সমস্ত মানুষের মনের মধ্যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সেই সুর এবং মিল্টু ঘোষের লেখা তোলপাড় তোলপাড় মনের কথা।
0: হ্যাঁ, ঠিক কথাই, কিন্তু আপাতত আমরা সেই গানটাই অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম, কিন্তু পাওয়া যাচ্ছে না আর কি। আচ্ছা, পাওয়া গেছে, তাই তো?
1: মনের মধ্যে তোলপাড় করছে একটু, শুনিয়ে দিই।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: এই যে প্রতিদিন সংসার চালানোর খরচটা দিন,
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: হর ঘর সূর্যঘর।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: আবহাওয়া সম্পর্কে একটি ঘোষণা, আগামী 2-3 ঘন্টার মধ্যে বীরভূম জেলার কোনো কোনো অংশে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সম্পর্কে সতর্কবার্তা শুনলেন।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

না, মেঘলা দিন এবং বৃষ্টি সেসব তো হচ্ছেই, চলছেই আমাদের আর কি। তার মধ্যে যেটা হয়েছে সেই রকম একটা মেঘলা দিন না, এটাও ঠিক একটু চমকে যাওয়ার মতোই ঘটনা আর কি। ঘটনাটি 60-এর দশকের, সবে মাত্র সেই সময় টেলিফোন কানেকশন আসছে বিভিন্ন বাড়িতে, তবে মানে একেবারে সেই ভীষণ রকম বিখ্যাত বাড়িগুলো তখন যার বাড়িতে টেলিফোন রয়েছে কানেকশন, সে মানে বিরাট তার ব্যাপার আর কি। তখন মানে 3 মাসে টেলিফোন রিসিভার রাখার জন্য ভাড়া দিতে হতো প্রায় 54 টাকা, এইরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো 1:30 বাজে হঠাৎ ফোন বেজে উঠল। একেবারে মানে যার বাড়িতে টেলিফোন তিনি তো সত্যি ঘাবড়ে যাওয়ার মতোই অবস্থা। সেই সময় তো আমাদের এই মোবাইল ইন্টারনেট কম্পিউটার এইসবের ব্যাপার ছিল না, মানে তখনও একেবারে সেই জীবনে অভ্যস্ত হয়ে ওঠেনি মানুষজন। তা এই রকম একটা ঘটনা কার বাড়িতে ঘটলো? অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের টেলিফোন অর্থাৎ মানে ল্যান্ড ফোনটি বেজে উঠল এবং তিনি বেশ ভয়ে ভয়ে ফোনটা ধরে বললেন, হ্যালো। হ্যাঁ, ওপাশ থেকে নারী কণ্ঠে উত্তর, হ্যালো অভিজিৎদা, আমি ঝামেলা বলছি। এই সেটা, যাই হোক, কিছুটা নিশ্চিন্ততা কিছুটা অস্থিরতা নিয়ে তিনি বললেন, ঝামেলা তো বটে, এই রাত দুপুরে এইভাবে ফোন করলে ভয় লাগে না, তা ফোন করলে কেন? তিনি উত্তর দিয়েছিলেন, বলছি সেটা হচ্ছে যে সেই সময় তাদের রিহার্সাল চলছিল এবং দুপুরবেলা তিনি এই গানটি শুনেছেন, মানে তুলেছেন আর কি। হ্যাঁ, পরপর দুটো গান, তখন দুটি গান হয়েছে আর কি সেই সময়, তো আজকে আমরা একটা গানই বরং শুনি। তো যাই হোক, যে মেয়েটি ফোন করেছিল মানে ঝামেলা বলছি আর কি, সেই ঝামেলাকে মোটামুটি যারা গানের জগতের লোক তারা সকলেই জানেন, নির্মলা মিশ্র। নির্মলা মিশ্রের ডাক নাম হচ্ছে ঝামেলা। হ্যাঁ সত্যি, এবার নির্মলা দেবী সেই সময় রাতে ঘুম আসছিল না, তাই জেগে জেগে নানান রঙে আকাশ মানে আর কি ভাসিয়ে দিচ্ছে, সেই জন্য সেই গানটি দুপুরে রিহার্সালের পর থেকে তার

ভেতরে, মানে একেবারে সেই ভর করেছে যাকে বলে, সেই প্রতিক্রিয়ায় ফোন করেছে রাত 11:30 আর বলেছে, অভিজিৎদা আমি আরশিকে জিজ্ঞাসা করলাম কে বেশি সুন্দরী বল, আরশি বলল তুই বেশি সুন্দরী। তাহলে কি বলবো বলুন তো। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন এটাকে সবাই হয়তো পাগলামি বলবে, কিন্তু আমি বলি আসলে কতটা আন্তরিক নিষ্ঠা থাকলে এটা করা যায় বলো তো আরশি তুমি।

বলো তো আর কি তুমি মুক্তি দেখে, বলো তো।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: ঝড় উঠুক। না না না, আপাতত ঝড়টার উঠলে খুব মুশকিল, কারণ আমাদের হাতে মাত্র 15 মিনিট সময় আছে, তারপরে বেরিয়ে তো একটুখানি খাওয়া দাওয়া করতে হবে আমাদের, নাকি ঝড় উঠে এসব বলে তো খুব মুশকিল। যাই হোক, স্টুডিওর ঘড়ি বলছে যে 12:45 হয়ে গেছে,
1: সেটা হয়ে গেছে, কিন্তু এই যে ঝড় উঠুক, তুমি এখান থেকে বাধা দিলে তো হবে না, তুমি যখন এসেছো তখন তুমি অলরেডি প্রায়
0: এসেছি। কিন্তু তার মধ্যে আরেকটা কথা একটুখানি বলে নি, এই যে গানটা, সেই গানটি যখন রেকর্ড করে, মানে দুটো গান আর কি, সবাই চলে গেছে, এবং এই গানটি মানে দুটোর একেবারে রেন্ডেশন যেটাকে বলা হয় সেগুলো তো একদম আলাদা। তিনি গান রেকর্ড করা হয়ে গেছে, সদ্য হয়েছে, এবং হেমন্ত মুখোপাধ্যায় বাড়ি গেছেন আর কি, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আরে এ গান একেবারে মন চোখ কান বন্ধ করে 10 বছর চলবে। আমি তো তখন, তিনি বলছেন যে আমি ভাবছি বাবা সদ্য একটা মানে তৈরি হওয়া গান সেটা নাকি ভবিষ্যৎ বলে দিচ্ছেন তিনি। তখন বলছেন যে হ্যাঁ তুমি দেখে নিও, লিখে নিও, তুমি লিখে নাও এখন, এরকম একটা বলেছেন। সত্যি তাই, এ গান তো মানে কোনো কিছুই বলার অপেক্ষা রাখে না যে নতুন শিল্পীরাও কত রিমেক করেছেন,
1: বোধহয় 10 বছর কত পেরিয়ে গেল, আজ কত প্রাসঙ্গিক।
0: একদম তাই,
1: যারা শুনছেন নিশ্চয়ই মানে নস্টালজিক হয়ে পড়ছে, হয়তো যারা যারা সেই সময় ছোট ছিলেন তারা ভাবছেন সত্যি তো এই গান আমরা শুনেছি, তাদের অনেক স্মৃতি নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে সেই সময়কার কথা। এবং যে গানটি না শোনালেই নয়, একটা রাগাশ্রয়ী গান আর কি, হৈমন্তী শুক্লার কণ্ঠে।
0: আচ্ছা
1: শোনাই, বন্ধুরা নিশ্চয়ই শুনলে বুঝবেন, বিশ্বনাথ দাসের লেখা এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের।
0: এবং বিশ্বনাথ দাস হচ্ছে আমাদের মানে আকাশবাণীর সঙ্গে একেবারেই, আমরা যেহেতু মানে ওই ব্যাপারটার সঙ্গে ছিলাম, তার জন্য
1: আমরা তাকে চিনতাম, জানতাম, তিনি এরকম আরো অনেক গান লিখেছেন, আজ তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু থেকে যায়, যে কোনো মানুষের সৃষ্টি তো থেকে যায়, তাই নাকি?

ছোট্ট একটু বলে নি যে যে কথাটা আমরা এই গানটার পরে, মানে আরও একটা কথা, অনেকের গাওয়া গানই আমাদের পরপর খুব একটা শোনানো হলো না। মানবেন্দ্র মুখোপাধ্যায় তার গাওয়া প্রথম দুটি গান রেকর্ডিংয়ের কথা একটু বলে নি, যে গানটি শোনাবো, এবং দুটো গান ছিল আর কি, এই নিরিবিলি স্বর্ণালী সন্ধ্যা এবং এইটি। দুটিরই রচনা হচ্ছে আনন্দ মুখোপাধ্যায়, যেটা আমরা একটু আগেই বলেছি তার বন্ধুদের কথা। তো এই গানটিতে বলছেন যে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন যে, যে মানে কন্যার কথা তিনি ভেবে এই গানটি লিখে মানে রচনা আর কি, সেইটা বলছেন যে 14-16 বছর এরকম, কিন্তু যখন রেকর্ড হচ্ছে তখন বিখ্যাত কিংবদন্তি কারিগর তবলার রাধাকান্ত নন্দী এবং মানবেন্দ্র মুখোপাধ্যায় তারা দুজনে মিলে যেটা করলেন সেটাতে মনে হলো যে সুশিক্ষিতা কলেজের ছাত্রী, তো ভাবছেন যে কি করা যায়, এটা কি বলবো, আটকাবো ব্যাপারটাকে, এরকম ভাবছেন। কিন্তু পুরো পারফরমেন্সটা যতক্ষণ এগিয়ে গেল তিনি বললেন যে না না, আর আটকানোর দরকার নেই, ঠিক যেমন ছিল, যেমনভাবে গেছেন তেমনটাই বোধহয় একদম পারফেক্ট ছিল।

0: কিছু গান থাকে, কিছু তার সময়ের দলিল যাকে বলা হয় আর কি। তিনি নিজে এ বলেছেন যে তার, আমরা প্রথম একটা গানের কথা যখন বলেছিলাম না, যে তিনি তিনটে গানের কথা বলছেন যে তার জীবনের সঙ্গে কেমন যেন একটা মিলে গেছে। অনেক অরণ্য পার হয়ের কথা বলেছি, আমরা শুনিয়েওছি গানটি, আর একটি এ জীবন সূর্যের স্বপ্ন, সেই গানটি কিন্তু তিনি বলছেন যে তার তাকে জীবনের সংগ্রাম সঙ্গীত যাকে বলা হয় সেটি। এবং আরও একটি গানের কথা, আশা যাওয়ার পথে পথে, এটি সন্ধি ছবির গান, কিন্তু তিনি বলছেন যে তার নিজের জীবনের যে কথা সেইটা বোধ হয় তার এই গান দু তিনটির মধ্যে দিয়ে বেরিয়ে এসেছিল অদ্ভুতভাবে। এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নিজে বলেন যে সবার সঙ্গে সব বিনিময় হয় না, বিষয়ভেদে বন্ধুত্ব বদলাতে হয়। তিনি এভাবেই এগিয়েছেন, তিনি তার সেই বন্ধুদের মধ্যে দিয়ে কিন্তু গান লেখাটা তার জীবনে একটা বড় পাওনা হয়ে থেকে গেছে। আমরাও বোধহয় বাংলা গানের জগতে সমৃদ্ধ হয়েছি তার সেই সব লেখনী এবং সেই সব সুরের কথা শুনে।
1: এবং আজকে আমরা যেসব গান, যেসব শিল্পীদের কণ্ঠে গান শোনালাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে কথায়, বেশিরভাগই কিন্তু 1962-65-69-70 এই সময়,
0: 51 থেকে শুরু হয়েছিল তার মানে শুরুটা।
1: তুমি দেখো আজও যখন আমরা এই গানগুলো চালালাম, আমাদের বন্ধুরা শুনলেন, আজও কতটা প্রাসঙ্গিক, ততটাই জনপ্রিয়, তখনও যা ছিল আজও কিন্তু তাই। কিন্তু সময় তো আমাদের চোখ রাঙাচ্ছে, সময় মানে বলছি সামনের ঘড়ি, 12:56:35 আমাদের যাবার সময় হয়েছে এই অনুষ্ঠান ছেড়ে আপাতত 2:02 নাটকের দুপুর নিয়ে। আবার কিন্তু মৌসুমী অম্বালিকা আসবে FM রেইনবোতে, কিন্তু থাকার ইচ্ছে থাকলেও
0: আপনারাও জানি মনে মনে ঠিক এই কথাটাই বলছেন সুবীর সেন, যা গানে গানে বলেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। নিট নিয়ে পরীক্ষার্থীদের প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশি বাড়াবাড়ির অভিযোগে বিরোধীদের তুমুল হই হট্টগোলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। আজ বেলা 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা 23তম কমনওয়েলথ গেমসের পদক বিজয়ীদেরকে অভিনন্দন জানান। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া লালগোলায় গতকাল 3 কোটি টাকা মূল্যের 5 কেজির মাদক বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন। অপর এক মামলায় আসানসোল দুর্গাপুর কমিশনারেটের আধিকারিকেরা মঞ্জুর আলী ও সাদ্দাম হোসেন নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। উত্তর চব্বিশ পরগনার নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বাজি ও বারুদে আজ সকালে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। উল্লেখ্য, দুদিন আগে নীলগঞ্জের নারায়ণপুর এলাকা থেকে বিপুল পরিমাণে বাজি ও বারুদ উদ্ধার করে পুলিশ। জলপাইগুড়ির মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের ওয়াশাবাড়ি এলাকায় 17 নম্বর জাতীয় সড়কে গভীর রাতে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিকাশ বিশ্বকর্মা নামে বছর 46-এর এক স্কুল শিক্ষকের। আহত হয়েছেন নেপালি চলচ্চিত্র পরিচালক উদীপ থাপাসহ আরও 3 জন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার ওপর সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি দীঘার কাছে আজ সকালে স্থলভাগ অতিক্রম করেছে। ধীরে ধীরে এটি পশ্চিম উত্তর পশ্চিমে উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে। মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটির বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

0: আকাশবাণী কলকাতা এফ এম রেইনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। নিট নিয়ে পরীক্ষার্থীদের প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশি বাড়াবাড়ির অভিযোগে বিরোধীদের তুমুল হই হট্টগোলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলে বিরোধী সদস্যরা উঠে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগ নিয়ে স্লোগান দেওয়া শুরু করেন। অধ্যক্ষ বলেন, সভা সুষ্ঠুভাবে চলতে দেওয়া এবং সরকারি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন ঠেকাতে 2026-এর সংশ্লিষ্ট সংশোধনী বিল নিয়ে অর্থপূর্ণ আলোচনা হওয়া উচিত। দিল্লির যন্তরমন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, কেরালা, উত্তরপ্রদেশ, আসাম ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এনডিএ সংসদীয় দলের বৈঠকে আজ বিভিন্ন দেশের সঙ্গে ভারতের অবাধ ও মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে সাংসদদের অবহিত করা হয়েছে বলে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি জানিয়েছেন। সংসদ ভবন চত্বরে তিনি সাংবাদিকদের বলেন, সরকারি পরীক্ষা সংশোধনী বিল নিয়ে লোকসভায় আলোচনা হলে সব রাজনৈতিক দল তাতে অংশ নেবেন বলে তিনি আশা করছেন। জমি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট অতীন ঘোষ ও তার পরিবারকে রক্ষা কবচ দিয়েছে। আগামী 14 আগস্ট পর্যন্ত অতীন ঘোষ ও তার মেয়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না বলে আদালত স্পষ্ট জানিয়েছে। আগামী 10 আগস্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার আবারও শুনানি হবে। নন্দীগ্রাম থেকে কলকাতা পর্যন্ত সরকারি বাস পরিষেবার সূচনা হয়েছে। আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী অরূপ কুমার দাস, রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল সহ প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। হুগলির উত্তরপাড়ায় ধর্মতলা 5 নম্বর ইট খোলার গঙ্গার পাড় থেকে এক শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ছোট্টু নামে ওই শ্রমিক রাজস্থানের বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন। এফএম রেইনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 এফএম রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
3: আজকের নাটক অঙ্গীকার।

কাহিনী নরেন্দ্রনাথ মিত্র। বেতার নাটক বাসবী চক্রবর্তী। প্রযোজনা রামজীবন মিত্র।

0: দীপু, দীপু।
1: হ্যাঁ মা, এসো।
0: আচ্ছা কোথায় থাকিস এত রাত পর্যন্ত বলতো?
1: মা, আজ ক্যালকাটা আর্ট ফোরামের পক্ষ থেকে একটা শোকসভা ডাকা হয়েছিল অচিনের জন্য, সেখানে গিয়েছিলাম।
0: তুই অফিস বেরিয়ে যাবার পর অমিতা টেলিফোন করেছিল।
1: অমিতা?
0: ওরা ওই কিয়াতলা রোডের বাড়িটা

0: বিক্রি করে দিচ্ছে।
1: তা জেনে আমার কি লাভ মা? আমার কি সাধ্য আছে ওদের ওই প্রাসাদ তুল্য বাড়ি কেনার?
0: দেখ ঠাট্টা করিস না দীপু, এ কথা বলার জন্য আমি নিশ্চয়ই আসিনি এত রাতে।
1: ও মা, আর কি বললে নমিতা গুপ্ত?
0: আমাদের নীলা নাকি চাকরি পেয়ে কলকাতা থেকে অনেক দূরে চলে গেছে। দীপু, নীলার ঠিকানাটা একটু জেনে নিবি ফোন করে?
1: ফোন করে জানার দরকার নেই মা।
0: কেন কেন দরকার নেই? সে তোর বোন আর আমার একমাত্র মেয়ে। মা হয়ে মেয়ে কোথায় আছে, কেমন আছে, তা জানার অধিকার কি আমার নেই?
1: হ্যাঁ অধিকার ছিল, তবে সে অধিকার তুমি নিজের দোষে হারাতে বসেছো।
0: কেন, কি এমন দোষ করেছি আমি?
1: করনি, অন্যের কথা শুনে নীলাকে যা খুশি তাই বলেছ। অচিন মারা যাওয়ার পর সে যখন এলো বাড়িতে, কি খারাপ ব্যবহার তুমি করেছো মনে পড়ে মা?
0: সে তার নিজের জীবন নিয়ে খেলা করেছে, নারীত্বের মর্যাদা রাখেনি, স্বামী বর্তমানে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে, এসব কি মা হয়ে আমার পক্ষে সহ্য করা সম্ভব? সব মাই তার মেয়েকে সুখী দেখতে চায় তার নিজের ঘরে, স্বামী সন্তানের মাঝে। তুই ভাব দীপু, তুই ভাব, নীলা আমার একমাত্র মেয়ে, তার জন্যে আমি আত্মীয় পরিজনের কাছে মুখ দেখাতে পারি না, লোকের প্রশ্নের জন্য কোথাও যেতে ভয় করে আমার, সে আমাদের বংশের মুখ ডুবিয়েছে।
1: তাই বলে তুমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? সেদিন নীলা সেই কান্না ভেজা মুখটার কথা মনে পড়ে, মনে পড়লে আজও আমার কষ্ট হয় মা।
0: আমি বুঝি রে, নীলার থেকে অপমানটা তোকেই বেশি বিঁধেছিল। আসলে আসলে নীলার এই অবস্থার জন্য তো তুই দায়ী।
1: মা মা, এ কথা তুমি বলতে পারলে?
0: কেন বলবো না, বলবো না কেন? একদিন উদ্যোগী হয়ে সুপ্রিয়র সঙ্গে তুই আলাপ করে দিয়েছিলি নীলার, আমাদের আপত্তি সত্ত্বেও তুই মধ্যস্থতা করে ওদের বিয়ে দিয়েছিলি।
1: আচ্ছা কি এমন খারাপ কাজ আমি করেছিলাম? দাদা হয়ে বোনের প্রতি সঠিক কর্তব্যই তো করেছিলাম।
0: আর তার জীবনটা যখন তছনছ হয়ে গেছে, প্রায় ঘর ভাঙতে বসেছে, তখন তুই ওই আর্টিস্ট ছেলেটা ওই অচিন, অচিনের সঙ্গে পরিচয় করিয়ে দিস নে।
1: আচ্ছা আর্টের ছাত্রীকে একজন গুণী আর্টিস্টের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার মধ্যে দোষের কি আছে, এটা তো আমি বুঝলাম না মা।
0: যে দোষী হয় সে কখনো কখনো নিজের দোষটা দেখতে পায় না।
1: কিন্তু একটা কথা বোধহয় ভুলে যাচ্ছ মা, নীলা আমার বোন, আমার একমাত্র বোন, তার কষ্ট আমাকেও দুঃখ দেয়। যাক গে, অনেক রাত হয়েছে, আমি ক্লান্ত, তুমি গিয়ে শুয়ে পড়ো মা।
0: দীপু, তোর কাছে আমার একটা অনুরোধ আছে, কালই অমিতাকে ফোন করে নীলার ঠিকানাটা জোগাড় করিস, যদি অবশ্য জানে।
1: দেখি। আচ্ছা মা, তুমি তো পারতে এই কাজটা করতে।
0: দেখ আমার যেন কেমন সংকোচ হলো, মা হয়ে আমি মানে, যাক অনেক রাত হয়েছে এবার আমি যাই।
1: হ্যাঁ মা, ভাবছিলাম মাকে বলি চিঠিটার কথা, কিন্তু এই তর্কাতর্কির পর আর ইচ্ছে করলো না। আজই অফিসে গিয়ে পেয়েছি নীলার চিঠি, কিন্তু পড়ার সময় পাইনি। দেখি দেখি কি লিখেছে মেয়েটা। প্রিয় ছোটদা, ভেবেছিলাম
2: চাকরিটা নেব না, কারণ কলকাতা ছেড়ে এত দূর আসতে মন একেবারেই চাইছিল না তখন। কিন্তু মানুষ ভাবে এক, ভগবান করে না এক। জীবনের হঠাৎ খনি আসা সংকট আমাকে কোথায় যেন ঠেলে দিল এক ঝটকায়। নিয়ে নিলাম চাকরিটা, বীরভূম জেলার প্রত্যন্ত একটা জায়গা, নাম হলো শ্যাম পাহাড়ি। এখানে বেসিক ট্রেনিং কলেজ, আর্ট টিচারের পোস্টে জয়েন করেছি। দারুণ জায়গাটা, লাল মাটির পথ, পাহাড়, দূরে ঘন জঙ্গল। অনেক রাত্রে পাহাড় ফাটানোর গুম গুম শব্দ শোনা যায় ছোটদা, আর শোনা যায় এখানকার আদিবাসীদের নাচ গানের আওয়াজ। চাঁদ উঠলে সব মিলিয়ে চারদিকটা কেমন যেন অলৌকিক লাগে, সময় কাটতে চায় না এখানে। তোর কথা খুব মনে পড়ে ছোটদা, আর মনে পড়ে পুরনো দিনগুলোর কথা। তোর মনে হয় ছোটদা, আমার কথা, তোর প্রিয় বোন নীলার কথা
1: মনে পড়বে না নীলা? আরে খুব মনে পড়ে পুরনো দিনগুলোর কথা, বিশেষ করে পুরী বেড়াতে যাওয়ার স্মৃতি। বাবা মারা যাওয়ার পর সেই প্রথম বেড়াতে বেরোলাম, তুই, আমি আর মা। হ্যাঁ,
2: কোথায় যাচ্ছিস রে তুই?
1: বাইরে সমুদ্রের ধারে। পুরী এসে কি কেবল হোটেলের মধ্যে বসে থাকবো নাকি?
2: না দাঁড়া, আমিও যাবো।
1: তুই তো মার সঙ্গে জগন্নাথ দর্শন করতে যাবি শুনলাম।
2: পুরী এসে প্রথম দিনই তো গিয়েছিলাম বাবা, আর যাব না। ইচ্ছে হলে তুই যা,
1: আমার বউয়ে গেছে, অত মন্দির টন্দির আমার ভালো লাগে না। তুই মেয়ে, তোরই নিয়ে যাওয়া উচিত মাকে।
0: হ্যাঁ রে, কোথায় যাবো যাবো করছিস তোরা?
2: দেখো না মা, ছোটটা আমাকে বাইরে নিয়ে যেতে চাইছে না।
0: কেন রে দিব্যু, নীলাকে নিয়ে যা না।
1: মা, তাহলে তুমি, তোমার সঙ্গে কে যাবে?
0: আমি ভাবছি আজ আর যাবো না রে।
1: ও,
0: শরীরটা ভালো লাগছে না একদম, তোরাই যা।
1: এই নীলা, তুই আয়, আমি এগোচ্ছি। তোর যা স্লো হাঁটা, একসঙ্গে যাওয়া আমার পোষায় না।

0: এই ছোটটা
1: হ্যাঁ
0: উফ বাবা আজ এটা হাঁটা বলে না ছোটা বলে বেড়াতে বেরিয়ে কেউ যেমন ঘোর দৌড় করে জানা ছিল না
1: নীলা
0: হ্যাঁ
1: দেখ দেখ সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে যে ওই ছেলেটা কেমন চেনা চেনা লাগছে না কি বলতো
0: ছোটা ছাড় তো তোর বাবু বন্ধুর সংখ্যা যে কত গুনে শেষ করা যায় না আমি কি করে জানবো বল চেনা চেনা ছেলেটি তোর কত নম্বরের বন্ধু
1: মনে পড়েছে ইউরেকা ওর নাম সুপ্রিয় সুপ্রিয় গুপ্ত আমার সঙ্গে স্কুলে পড়তো
0: তাহলে আর দ্বিধা কেন যাও যাও গিয়ে পুরনো বন্ধুত্বটা একটু ঝালাই করে না
1: এই এই যে শুনুন এই শুনুন আপনার নাম কি সুপ্রিয়
2: হ্যাঁ কিন্তু কেন
1: আরে আপনি
2: মানে তুমি দিলীপ না
1: হ্যাঁ 100% দিলীপ একই স্কুলে এক ক্লাসে পড়তাম আমরা যাক শেষ পর্যন্ত চিনতে পারলে আমার যেন কেমন টেনশন হচ্ছিল জানো তো যদি চিনতে না পারো তোমাকে দূর থেকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার বোনকে আমি তাই বলছিলাম আরে আরে নীলা কোথায় গেল এই নীলা নীলা
0: খুব হয়েছে ছোটদা নীলা তোমার সঙ্গে আমি আর কোনোদিন বেরোচ্ছি না আচ্ছা এত ছোট ছুটি আমার আর পোষায় না ছোটদা ও বাবা মা যতই বারণ করুক এবার থেকে আমি একা একাই বেরোবো কিচ্ছু হবে না আমার
1: হোয়াই নট ইউ আর ইনাফ গ্রোন আপ অ্যান্ড সেলফ সাফিসিয়েন্ট সুপ্রিয় এই আমার বোন নীলা
2: আচ্ছা
1: আর নীলা তোর সঙ্গে বাজি ধরতে পারতাম অনায়াসেই এই আমার বন্ধু সুপ্রিয়
0: নমস্কার
2: নমস্কার কিন্তু দিলীপ
1: হ্যাঁ
2: এতদিন পর দেখা হলো তোমার সঙ্গে তবু না বলে পারছি না তুমি ভারী অন্যায় করেছো
1: আমি অন্যায় আচ্ছা কি অন্যায় করেছি জানতে পারি
2: আমাকে দূর থেকে ডাকলেই পারতে অনর্থক ছোটালে কেন নীলাকে দেখো তো ও কেমন হাঁপাচ্ছে এখন
1: তুমি মিথ্যেই আমাকে দোষারোপ করছো সুপ্রিয় আমি তো ওকে অমন করে ছুটে আসতে বলিনি ও নিজের গরজেই ছুটে এসেছে
0: তা কি করবো না এসে আমি কি ওখানে একা একা এরকম দাঁড়িয়ে থাকবো নাকি
2: কখনো দাঁড়িয়ে থাকবেন আপনি ঠিকই করেছেন
1: হ্যাঁ এতদিন পর আমাদের দুই বন্ধু দেখা হলো নীলা তুই আমাদের গল্প শুনে বোর হবি ঠিক আছে তুই এক কাজ কর তুই তো ঝিনুকরতে ভালোবাসিস তুই ঝিনুকরতে থাক আর আমরা গল্প করি
0: না কি আর বলবো অগত্যা
1: যে সুপ্রিয় এতদিন পর তোমায় দেখছি কিন্তু মনে হচ্ছে সময় যেন কোনো ছাপ ফেলতে পারেনি তোমার চেহারায় একই রকম আছো দেখতে
2: তুমি কিন্তু অনেক পাল্টে গেছো তা কি করছো এখন
1: সরকারি চাকরি কেরানির আর তুমি তুমিও কি মেসমশাইয়ের মতো আইনজীবী হয়েছো নাকি
2: না না না না আমি রিজার্ভ ব্যাংকে আছি
1: ও
2: বাবা অবশ্য চেয়েছিলেন আইন পড়াতে আমার ইচ্ছা হয়নি
1: আচ্ছা আচ্ছা
2: আমি কমার্সে গেলাম তাই এম কম করে চাকরি পেয়েছিলাম একটা প্রাইভেট কোম্পানিতে
1: আচ্ছা
2: তারপর রিজার্ভ ব্যাংকে অফিসার গ্রেডে পরীক্ষা দিলাম পেয়েও গেলাম চাকরিটা আচ্ছা দিলীপ
1: হ্যাঁ
2: তোমরা কি এখনো সেই বাড়িতেই আছো ওই সিমলা স্ট্রিটে
1: আর যাব কোথায় বলো পৈতৃক বাড়ি মাথা গোঁজার আশ্রয় বলতে ওটাই বাবা মারা গেছেন অনেক বছর হয়ে গেল
2: আমার বাবাও মারা গেছেন এই বছর চারেক হলো মা ছোট ভাইয়ের কাছে দিল্লিতে ছোট বোন অমিতা

0: বিয়ের কথা হয়েছিল একজন বড় ডাক্তারের সঙ্গে,
1: আচ্ছা,
0: কিন্তু বিয়ে ভেঙে গিয়েছে। অমিতা অবশ্য আমার কাছেই থাকে। এই হলো আমার কাহিনী। এবার তোমার কথা বলো, আমি তো কেবল বকবক করে মরছি।
2: বলার মতো কথা তো ভাই আমার তেমন কিছু নেই। সিমলা স্ট্রিটের বাসায় মা, আমি আর নীলা থাকি। আগে দাদাও থাকতো, বছর দুয়েক হলো আলাদা হয়ে গেছে বৌদিকে নিয়ে। বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে বড় করেছি আমরা নীলাকে। তা সুপ্রিয়া, তুমি কি পুরীতে একাই এসেছো? উঠেছ কোথায়?
0: ওই যে দূরে হোটেলটা দেখা যাচ্ছে,
2: হ্যাঁ হ্যাঁ,
0: সি বিচের ওপর,
2: হ্যাঁ
0: ওটাতে উঠেছি।
2: ও,
0: একাই এসেছি? তোমরা কোথায় উঠেছো?
2: আমরাও হোটেলে উঠেছি, একটু দূরে, এখান থেকে দেখা যায় না।
0: তা এক কাজ করো না ভাই, আমাদের হোটেলে অনেক ঘর খালি পড়ে রয়েছে, তোমরা চলে এসো না, বেশ সবাই মিলে হই হই করে থাকা যাবে। বলো তো, আমি চেষ্টা করে দেখছি।
2: সুপ্রিয়, তুমি তো আমাদের সঙ্গতির কথা জানো, অত কস্টলি হোটেলে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়।
0: ও, এই প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ,
2: না না,
0: আমি কিন্তু কিছু ভেবে বলিনি। আই এম সরি দিলীপ।
2: ঠিক আছে ঠিক আছে, চলো চলো, সন্ধ্যে হয়ে আসছে, ফেরা যাক, আবার কাল বিকেলে আসবো। এই সুপ্রিয় আসবে তো? খুব ভালো লাগলো জানো তোমার সঙ্গে দেখা হয়ে। নীলা
3: বলো।
2: এই নীলা, চল ফিরতে হবে আমাদের।
3: চলো চলো চলো চোটা, মাও একা আছেন।
2: হ্যাঁ চল চল।
0: আমরা দু বন্ধুতে এতক্ষণ ধরে বকবক করলাম অর্থহীন ভাবে, লাভ হলো কিন্তু আপনার।
3: মা কেন, কিসের লাভ?
0: আপনি আঁচল ভরে নানা রঙের ঝিনুক কুড়োলেন, আর আমরা ফিরছি শূন্য হাতে।
3: তা এত আক্ষেপ কেন? আমি তো রোজই কুড়োই, অনেক আছে আমার, আপনি এগুলো নেবেন?
2: নিয়ে যাও সুপ্রিয়, নিয়ে যাও। আমরা চেষ্টা করলেও অত ভালো ভালো ঝিনুক খুঁজে পাবো না। ভালো ঝিনুকগুলো যেন নীলার আঁচলে ওঠবার আশাতে বালির মধ্যে মুখ লুকিয়ে বসে থাকে।
3: রুমালটা দিন।
0: কি, সব ঝিনুকগুলো আমায় দিয়ে দিলেন? বাহ, চমৎকার তো ঝিনুকগুলো। বাহ বাহ বাহ, দিলীপ ঠিকই বলেছে, আপনার অপেক্ষাতেই এরা লুকিয়েছিল বালিতে। কিন্তু এটা কিন্তু ঠিক করলেন না, এত কষ্ট করে আপনি কুড়োলেন, সব আমাকে দিয়ে দিলেন।
3: মা তাতে কি হয়েছে, আমি আবার কাল কুড়াবো, এমন তো নয় যে আর পাওয়া যাবে না, দুর্লভ জিনিস।
0: তা নয়, কিন্তু নীলা, কেউ কিছু চাইলে এমন উজাড় করে দিতে নেই। আচ্ছা চলি আজ।
4: এ তুই কি বলছিস দীপু, আমি তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না। সুপ্রিয় নীলাকে বিয়ে করতে চেয়েছে?
2: হ্যাঁ মা, পুরীতে নীলার সঙ্গে আলাপ করে নীলাকে তার খুব ভালো লেগেছে। আমি আঁচ পেয়েছিলাম মা, আমার চোখ ভুল দেখে না। পুরীতে ঘন ঘন আমাদের হোটেলে আসা, রোজ রোজ সি বিচে অপেক্ষা করা, এই ঘটনাগুলো থেকেই আমার মনে হচ্ছিল। তুমি কি ভাবছো মা, আমার সঙ্গে গল্প করার লোভে রোদ পড়তে সমুদ্রতে সুপ্রিয়া আসতো?
4: হ্যাঁ রে, তোকে কথাটা বললো কখন?
2: আমার অফিসে টেলিফোন করে বললো, ছুটির পর ওদের বাড়ি নিয়ে যাবে। আমি গেলাম, সেখানে গিয়েই কথাটা তুললো। শুনে তো আমি অবাক। আমি বললাম, কি বলছো সুপ্রিয়, তোমার মাথা ঠিক আছে তো? শুনে রেগে উঠল, মাথা খারাপ হওয়ার কি আছে, নীলাকে আমার ভালো লেগেছে, ওকে বিয়ে করতে চাই, বাস।
4: যাক, ঈশ্বর মুখ তুলে চেয়েছেন, না হলে এমন সুপাত্র আমার নীলার কপালে জুটি, যেমন অবস্থাপন্ন তেমনি বিদ্বান আর সুপুরুষ। কিন্তু কি বিনয়ী বল।
2: মা, মা নীলা কোথায়? আজই সুপ্রিয় আসবে, বলেছে তোমার মতামত জানার দায়িত্বটা আমার।
4: আচ্ছা,
2: আর স্বয়ং পাত্রীর মুখ থেকেও জানতে চায় তার কি মতামত, ও নীলার সঙ্গে কথা বলতে চায়।
4: দা, আমি নীলাকে ডাকছি।
0: ভেতরে আসতে পারি?
2: আরে এসো এসো, এই সুপ্রিয় তোমার জন্যই তো অপেক্ষা করছি। তা বাড়ি খুঁজে পেতে অসুবিধা হয়নি তো তোমার?
0: আরে না, তুমি যা ডাইরেকশন দিয়েছিলে ভাই, অন্ধ মানুষের পক্ষেও অসুবিধা হবার কথা নয়। কিন্তু ভাই দিলীপ,
2: হ্যাঁ,
0: ওই তোমাকে যা বলেছিলাম সে ব্যাপারে কতটা এগোলে?
2: 100% মা মত দিয়েছেন।
0: আচ্ছা
2: তুমি একটু বসো, আমি নীলাকে ডেকে আনি।

0: এই নিন আপনার চা।
1: ও,
0: বাইরে দাঁড়িয়েছিলাম, ভাবলাম একটু পরে ঢুকলে যদি আরো কয়েক কলি শুনতে পাই। তা বেশ, মনের আনন্দে আছেন বলে মনে হচ্ছে।
1: আনন্দে ছিলাম কিনা জানি না, তবে এখন আনন্দে ভাসছি তোমাকে দেখে।
0: আমার সৌভাগ্য।
1: নীলা, নীলা, আমি আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি।
0: প্রস্তাব? জানতে পারি কি সেই প্রস্তাব?
1: আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার তোমার কোনো আপত্তি নেই তো? বলো আমাকে।
0: বিয়ে? সে কি আপনি আমাকে বিয়ে? আমি কি আপনার যোগ্য নাকি?
1: অযোগ্যই বা কিসে নীলা? এই কদিনের মেলামের সাথে আমি কি তোমাকে বোঝাতে পারিনি যে আমি আমি তোমাকে ভালোবাসি?
0: বোঝা না বোঝার মাঝখানে কেমন যেন অস্পষ্ট হয়ে যাচ্ছে আমার হৃদয়ের অনুভূতি।
1: কেন নীলা, পুরীর সমুদ্র তীরে, কোণারকের সূর্য মন্দিরে এত সময় কাটালাম আমরা দুজন, তুমি আমাকে বুঝতে পারোনি? আমার চোখের ভাষা পড়োনি?
0: পড়েছি, বারবার পড়েছি, কিন্তু তারপরই ভেবেছি রং বেরঙের ঝিনুক কুড়িয়ে যে শান্তি পায়, মুক্তোর দিকে হাত বাড়ানোর সাহস তার কেন হবে?
1: আচ্ছা, নিজেকে এত হীন ভাবো কেন?
0: কেন ভাববো না বলুন তো? আমি তেমন শিক্ষিতা নই, সুন্দরী নই, একেবারে সাধারণ। দেখুন, হয়তো আপনি যতটা ভাবছেন তার থেকে আমি আরো অনেক বেশি সাধারণ।
1: কিন্তু আমি তো কোনো স্কুলের হেডমিস্ট্রেসকে বিয়ে করতে চাইছি না। তাছাড়া আমি মনে করি মনটাকে শিক্ষিত করে তোলাটাই বড় কথা। আর অন্যরা তোমাকে সুন্দরী বলে কি না বলে তা জেনে আমার কোনো লাভ নেই। অন্যের চোখ বা চশমা ধার করার কোনো প্রয়োজন আমার নেই। আমার চোখে তুমি সুন্দর নীলা, আমার নিজের চোখকেই আমি বিশ্বাস করি। আমি আমি কি তোমাকে বোঝাতে পারলাম নীলা?
0: কথাগুলো আমার হৃদয়ে গেঁথে রইল আজ থেকে সুপ্রিয়। আসলে তুমি এত ভালো, এত উদার তোমার মন। আমার এই 24 বছরের জীবনে তোমার মতন পুরুষ আমি আর একটাও দেখিনি। তুমি আমার জীবনে হঠাৎ এসে সবকিছু কেমন যেন এলোমেলো করে দিলে।
1: নীলা, ভারী সুন্দর নাম তোমার।

0: কি ব্যাপার নীলা, আলো নিভিয়ে শুয়ে আছো, শরীর খারাপ লাগছে? হুম হুম, বুঝতে পেরেছি। তোমার বাড়ির জন্য মন খারাপ লাগছে, মার দাদার কথা মনে পড়ছে, তাই তো? কি হলো, কোনো কথা বলছো না যে?
1: সুপ্রিয়, আমি জানতাম সুপ্রিয় এমনটা হবে।
0: কি হয়েছে?
1: দেখো, এই জন্য বিয়ের আগে আমি তোমাকে বারবার বলেছিলাম আমি তোমাদের যোগ্য নই। আমার মা আর ছোটদাও বলেছিল যে আমি তাল মিলিয়ে চলতে পারবো না তোমাদের সংসারে।
0: আরে সে তো দিলীপ ঠাট্টা করে বলেছিল, জগঝম্প বাজনার সঙ্গে মন্দির আর তাল। তুমি এরকম কেন ভাবছো নীলা, যে আমার বাড়ির লোকজনদের থেকে তুমি অনেক আলাদা? এই তোমার এই ভাবনাটাই তোমাকে দূরে সরিয়ে রাখছে। প্লিজ নীলা, প্লিজ।
1: জানো, আজ সকালে বাগানে গিয়ে আমি খুব অপমানিত হয়েছি।
0: কেন?
1: তোমাদের বাগানে কত রকমের ফুল, অত ফুলকে আমি চিনি চাই, তাও আবার বিদেশি। তোমার বোনকে ফুলগুলোর নাম জিজ্ঞেস করতে কেমন তাচ্ছিল্য ভরে উত্তর দিল, আর তা শুনে তোমাদের মালিশ অনাথন, ওর কি হাসি!
0: ও, এই ব্যাপার। দেখো নীলা, যে কোনো ব্যাপারকে জটিল করে ভাবলে ব্যাপারটা সরল থাকে না, সিরিয়াস হয়ে যায়।
1: না হা, অপমানিত হওয়া কি সিরিয়াস ব্যাপার নয়? আসলে অমিতা আমাকে একেবারেই মন থেকে মেনে নিতে পারেনি। জানো, বিয়ের আগেই তোমার ভাবা উচিত ছিল।
0: কে বললে ভাবিনি? যখন তোমাদের বাড়িতে প্রস্তাব দেবার পর সম্মতি পেলাম, তখনই মাকে বলেছিলাম যে আমাদের বাড়ির চাল চলন আদব কায়দার সঙ্গে নীলার পরিচিতি নেই, তোমরা হয়তো মন থেকে গ্রহণ করতে পারবে না ওকে, আমি আলাদা থাকবো।
1: তোর মা কি বলেছিলেন গো?
0: শুনে তো মা রেগে আগুন, বলেছিলেন

0: কেমন লাগছে নীলা তোমার ছবি আঁকার ক্লাস?
1: খুব ভালো। জানো, মিথ্যে বলবো না, তুমি যখন আমাকে আরো পড়াশোনা করতে বললে না, আমার বড্ড ভয় ধরে গিয়েছিল। পড়াশোনাতে আমার তেমন ইন্টারেস্ট নেই। তার চেয়ে দেখো, এই যে ছবি আঁকা শিখছি, আর্ট কলেজে যাচ্ছি, ভীষণ আনন্দ পাচ্ছি। জানো,
0: তবে জানো নীলা, তোমার মধ্যে যে একটা সুপ্ত শিল্পী আছে সেটা আবিষ্কার করার কৃতিত্ব কিন্তু আমার, আর তোমার হাতের এই আঙুলগুলো, চাঁপার রং না থাকলেও চাঁপার কলির গড়ন আছে, একেবারে আর্টিস্টের আঙুল।
1: অমন করে বলো না, আমার ভিতরে কেমন যেন তোলপাড় হয়।
0: তাই
1: আমি তোমার ভালোবাসার যোগ্য নই, একেবারেই যোগ্য নই।
0: যোগ্যতা নিয়ে কেউ জন্মায় না নীলা, প্রত্যেককে যোগ্যতা অর্জন করতে হয়। আচ্ছা নীলা, প্রেমের কি আলাদা কোনো মূল্য আছে? মানুষের মূল্যেই তার মূল্য। সমাজের চোখে তুমি নিজেকে যতটা মূল্যবান করতে পারবে, তোমার প্রেমও ততই মূল্যবান হয়ে উঠবে।
1: সমাজের চোখে তোমার মূল্য তো কম নয় সুপ্রিয়, আর তোমার পরিচয়ই আমার পরিচয়।
0: না না নীলা, কখনো না, আমি এটা মানি না। তুমি শুধু সুপ্রিয় গুপ্তের স্ত্রী আর তার সন্তানের মা হবে, এটা আমি ভাবতেই পারি না। নিজের পরিচয়ে তুমি পরিচিত হবে সমাজে, তুমি হবে স্বাবলম্বিনী। আমি আমি সত্যি বলছি তোমাকে, আমি সেই সুদিনের অপেক্ষায় থাকবো।
1: হ্যাঁ, তো আশা তোমার আমাকে নিয়ে।
0: হ্যাঁ নীলা,
1: কিন্তু আমি কি পারবো? আমি পারবো তো তোমার স্বপ্ন সার্থক করে তুলতে?
0: পারতেই হবে নীলা, কোনো হেজিটেশন নয়, কোনো দ্বিধা নয়। দেখো দেখো না, তোমাকে আমি আমি অনেক উঁচুতে নিয়ে যাব, এ আমার অঙ্গীকার। দক্ষিণ দিকের বড় ঘরটাতে তোমার স্টুডিও করে দেবো, সারাদিন তুমি ছবি আঁকবে সেখানে।
1: কিন্তু কোনো বিবাহিত মেয়েকে এমন একটা জীবন মানায় সুপ্রিয়? সারাদিন ক্লাস করব, কলেজে গিয়ে ফিরে এসে স্টুডিও, আর তুমি
0: আমার কথাটা আপাতত তুমি ভুলে যাও, আর এখনই আমাদের মধ্যে কোনো তৃতীয় জনকে না আনাই ভালো। মানে তোমার কোর্সটা শেষ না হলে এসবে জড়িয়ে পড়া উচিত নয়।
1: বাতাসের সঙ্গে ঝগড়া করা ঠিক নয় সুপ্রিয়। সন্তানের কথা এই কবছরে আমি তোমায় বলেছি, আমি জানি তুমি সন্তান চাও।
0: নীলা নীলা নীলা, প্লিজ প্লিজ প্লিজ, আমাকে ভুল বুঝো না নীলা। নীলা শোন, যা চলে গেল। ছোটদা, ভাবতেই পারিনি
1: ভাবতেই পারিনি সিমলা স্ট্রিটের মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা একটা মেয়ের মধ্যে কেমন করে লুকিয়েছিল আলাদা, সম্পূর্ণ আলাদা একটা সত্তা। আর্ট কলেজে গিয়ে ক্লাস করতাম, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারতাম, বাড়িতে আমার স্টুডিওতেও নিয়ে আসতাম ওদের। ওরা তো আমার স্টুডিও দেখে অবাক, এত আয়োজন, দেশি বিদেশি নামি চিত্রকরদের ছবির প্রিন্ট দিয়ে সাজানো ঘর। আমি স্বাধীন, কখনো ছবি আঁকি, কখনো এক্সিবিশনে যাই, তা নিয়ে কেউ মাথা ঘামায় না। বাড়ির পরিবেশটা পাল্টে দেবার কৃতিত্বটা অবশ্যই সুপ্রিয়র, আর আমাকে দেখে কেউ এখন আর উপহাসও করতে পারত না। ছোটদা, এই আয়োজন কিন্তু সবই ছিল বাইরের, সুপ্রিয় আর আমার মাঝখানে ক্রমশ খাড়া হচ্ছিল একটা অদৃশ্য দেওয়াল।
0: সুপ্রিয় আর আমার মাঝখানে ক্রমশ খাড়া হচ্ছিল একটা অদৃশ্য দেওয়াল।
1: কোথায় থাকো এত রাত পর্যন্ত?
0: জেনে তোমার লাভ। আচ্ছা, তোমার আলাদা একটা জগৎ তো নিজের হাতে আমি গড়ে দিয়েছি, যেখানে তুমি সম্পূর্ণ স্বাধীন, তোমার তো কোনো অভাব নেই।
1: দেখো, নিজের জগৎ আলাদা করার জন্য ওটা তোমার একটা চাল, আমি সব বুঝি সুপ্রিয়। আচ্ছা, কেন কেন তুমি আমাকে এমন করে কষ্ট দিচ্ছ বলতে পারো? আমাকে একা রেখে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কবে থেকে? আমি কিছু বুঝি না। না,
0: আমি আমি তোমায় একা রেখে পালিয়ে বেড়াচ্ছি, তুমি একথা বলতে পারলে?
1: হ্যাঁ পারলাম।
0: তোমার লজ্জা করলো না?
1: কেন লজ্জা করবে, কেন লজ্জা করবে, যা সত্যি আমি তাই বলেছি। সারাদিন অফিস আর সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত এই ক্লাব, শুনেছি তো।

0: আমাদের দলে শুধু বন্ধু নয়, কয়েকজন বিদেশী বান্ধবীও থাকেন। আচ্ছা বলতে পারো তুমি এর মধ্যে তোমার বিশেষ বিশেষ বান্ধবীটা কে?
1: আহ নীলা, নোংরামো করো না, ডোন্ট গো বিয়ন্ড ইওর লিমিট।
0: আমি একদম নোংরামো করছি না, আমি ঠিক বলেছি, আমি চাই না, আমি চাই না এসব স্টুডিও কৃত্রিম জীবন। তোমার এই তোমার এই চাপা অবজ্ঞার অবহেলা আমি একদম সহ্য করতে পারছি না সুপ্রিয়। এক বাড়িতে থেকে এক আকাশের নিচে থেকে আমরা, আমি কত দূরের বাসিন্দা।
1: আরো দূরের বাসিন্দা হতে যাচ্ছি আমরা। হ্যাঁ শোনো, এই চাকরি আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ দিল্লিতে ফিনান্স ডিপার্টমেন্টে জয়েন করছি। ভাবছিলাম কিভাবে তোমায় কথাটা বলবো, তুমি যখন নিজেই তুললে। ডোন্ট ওয়ারি, তোমার আর্থিক কোনো কষ্ট আমি রাখবো না। তোমার নামে ব্যাংকে অ্যাকাউন্ট রেখে যাব, যত টাকা দরকার তুমি তুলতে পারো।
0: কি বললে তুমি? তুমি দিল্লি চলে যাবে আমাকে এখানে একা রেখে? জীবনে এত বড় একটা ডিসিশন, এটা নেওয়ার সময় তোমার আমার কথা মনে হলো না, একবারের জন্য মনে হলো না।
1: নীলা
0: তুমি তুমি এত আত্মকেন্দ্রিক।
1: নীলা নীলা নীলা শোনো, তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝো না। কলকাতায় থাকতে আমার আর ভালো লাগছিল না, কিন্তু কিন্তু তোমাকে তো এখানেই থাকতে হবে নীলা। আমার অঙ্গীকার তোমার মনে নেই নীলা? তোমার মনে নেই? তোমাকে একদিন বড় শিল্পী হতেই হবে নীলা। হ্যাঁ
0: মিষ্টি মিষ্টি কথা বলে আমার মন বেজানোর দরকার নেই তোমার। প্লিজ তুমি যাও এখান থেকে, সরে যাও বলছি, সরে যাও, আমার ভালো লাগছে না এই মুহূর্তে আমাকে একটু একা থাকতে দাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না, যাও না।
1: নীলা তুমি আমাকে এভাবে ধাক্কা মেরে সরিয়ে দিলে, তুমি এটা পারলে নীলা?
0: সরি সরি, আমি বুঝতে পারিনি সুপ্রিয়, প্লিজ আমায় ক্ষমা করো। দেখি হাতে সরা, দেখি কোথায় লেগেছে, দেখি। I'm sorry.
1: থাক থাক, যেখানে চোট লেগেছে সেখানে তোমার হাতও পৌঁছবে না, সেই জায়গায় চোখেও দেখা যায় না। তুমি যাও নীলা, যাও। প্লিজ নীলা, লিভ মি অ্যালোন, ফর গডস সেক, লিভ মি অ্যালোন।

0: আচ্ছা, তোদের কি হয়েছে নীলা, আমাকে সত্যি করে বলতো।
1: ওমা, কি আবার হবে? কিচ্ছু হয়নি।
0: না না, অবশ্যই হয়েছে, কিছু একটা হয়েছে তোদের মধ্যে। এর আগে যতদিন সুপ্রিয়র সঙ্গে দেখা হয়েছে, লক্ষ্য করছি সুপ্রিয় যেন কেমন পাল্টে গেছে, সেই আন্তরিকতা নেই, আলাদা একটা মানুষ। কি হয়েছে রে নীলা?
1: ছোটদা সব কথা বোঝানো যায় না। আর তাছাড়া তুই বুঝবি বা কি করে, এত বয়স হলো তোর, বিয়ে থা করলি না, এসব জটিল ব্যাপার তুই বুঝবি কি করে বল।
0: এই ঠাট্টা রাখ, বল বল, হঠাৎ করে কেন সুপ্রিয় দিল্লি চলে গেল, আর তুই বা কেন গেলি না ওর সঙ্গে?
1: আচ্ছা, ও নতুন চাকরি দিল্লিতে, যে চাকরিতে ওর উজ্জ্বল ভবিষ্যতে সম্ভাবনা, ওকে তো যেতে হবেই ছোটদা।
0: তাই
1: আমি আমি কি করে যাব, আমার ছবি আঁকার ক্লাস আছে না।
0: ছাড় তো, ছবি আঁকার ক্লাস কি হবে তোর আঁকিবুকি করে? তুই সুপ্রিয় স্ত্রী, জোর করে তুই পারলি না ওর সঙ্গে দিল্লি চলে যেতে নিজের অধিকারে?
1: না পারলাম না, পারলাম না যেতে, কেন যাবো রে ছোটদা? নতুন চাকরি নেবার ব্যাপারে বিন্দু বিসর্গ আমাকে জানায়নিও।
0: তাই
1: আর আমি আমি ওর পেছনে হ্যাংলার মতো করে ছুটবো না? ছুটেছিলাম একদিন, হ্যাঁ, পুরীর সমুদ্র তীরে সুপ্রিয়কে দেখার লোভে, সেই লজ্জাহীনা ঝিনুকরুণের মৃত্যু হয়েছে ছোটদা, অনেক আগেই।
0: তোকে জিজ্ঞেস করে আমার অন্যায় হয়েছে, তুই উত্তেজিত হয়ে পড়ছিস, চুপ কর, চুপ কর।
1: আমাকে শেষ করতে দে, আমাকে শেষ করতে দে। তুই আঁকার ক্লাস আমি ছাড়বো না, ক্যানভাস, ইজেল, রং, তুলি, এছাড়া আমার আর এক আছে কি বল, কি আছে আমার? নিজের রং দিয়ে আমার এই বিবর্ণ আর শূন্যতাকে ভরে তোলার জন্যই তো শিল্প। তাছাড়া আমাকে যে একজন বড় শিল্পী হয়ে উঠতে হবে ছোটদা, সুপ্রিয়র স্বপ্নকে সার্থক করে তোলার জন্যে।
0: তুই যা ভালো বুঝবি তাই করিস বোন, দাদা হয়ে এছাড়া তোকে আর কি বলতে পারি আমি। But I really feel sorry for you. আমি উঠি রে আজ।
1: চল দাঁড়া, চল না, আমিও যাবো তোর সঙ্গে।
0: তুই
1: একাডেমিতে একটা এক্সিবিশন দেখতে, তোর একটা কাজ করবি?
0: কি আবার কাজ বল,
1: তুইও চল না আজকে আমার সঙ্গে।
0: আমি আধুনিক চিত্রকলার আমি মাথা মুন্ডু কিচ্ছু বুঝি না, আমাকে এক্সিবিশনে নিয়ে যাবি তুই?
1: তোকে যেতেই হবে, ছবির ভালো মন্দ আমি তোকে বুঝিয়ে দেবো, চল।
0: আরে
1: শোন, আজ আমি তোর গাইড, বুঝলি?
0: চল তথা।
1: হ্যাঁ ছোটদা,
0: হ্যাঁ
1: দেখ দেখ এই ছবিটা দেখ।
0: হ্যাঁ,
1: বুঝতে পারছিস না কি হ্যাঁ হ্যাঁ করছিস, কি এমন কঠিন বাবা এর বিষয়বস্তু?
0: আরে ফ্রেমের তলায় তো ছবির নামটা লেখাই আছে, ধীবর কন্যা, না বোঝার এতে কি আছে?
1: আচ্ছা বলতো, কি রঙের মাধ্যমে এটা আঁকা?
0: রং রং রং, তেল রং,
1: তেল রং হয়নি, কিছু হয়নি, এটা মিশ্র মাধ্যমে আঁকা, জল রং আর তেল রং মিলিয়ে।
2: এক্সকিউজ মি, আচ্ছা আপনি তুমি দিলীপ না?
0: আরে অচিন, তুমি
2: তুমি আমার ছবির ভক্ত হলে কবে থেকে? এইসব জায়গাতে তোমাকে আগে তো কোনোদিনও দেখিনি।
0: আরে ভাই, আগে না দেখলেও যে এখন দেখবে না তার কোনো মানে আছে নাকি? আমার বোনের পাল্লায় পড়ে এলাম ছবি দেখতে।
2: তোমার বোন?
0: হ্যাঁ নীলা, আমার বোন। আর নীলা, ইনি আমার বন্ধু অচিন চক্রবর্তী।
1: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
1: দেখুন, আপনার শিল্পকর্মের সঙ্গে আমার পরিচয় অনেক আগে থেকেই, কিন্তু শিল্পীর সঙ্গে পরিচিত হয়ে এত ভালো লাগলো। আপনার ওই ছবিটা, ওই যে অসাধারণ
2: সমুদ্রের ঝড়,
0: অথচ মজা দেখো আছেন, তোমার সমুদ্রের ধারে দাঁড়িয়ে রইলাম আমরা, একবারও একটা ঢেউ এসে পা ভিজিয়ে দিল না? আচ্ছা সত্যিকারের সমুদ্র হলে কি আর কথা ছিল, এতক্ষণে গ্রাস করে ফেলতো, তাই না?
2: এই সমুদ্র তোমাকে ডুবিয়ে মারে না, শুধু ডুবে মরার অভিজ্ঞতাটুকু দেয়, মৃত্যুর স্বাদ নিয়েও তুমি বেঁচে থাকতে পারো, আর এই স্বাদ তোমার জীবনকে সমৃদ্ধ করে, এরই নাম শিল্প।
1: বাহ, আপনার কথাগুলো তো ছবির মতো চমৎকার। তবে একটা অভিযোগ আছে জানেন।
2: অভিযোগ বলুন।
1: দেখুন, আমাদের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এসবের কি অভাব আছে যে সেই অভিজ্ঞতা আমরা আর্টের কাছে নিতে যাব?
2: দুঃখ, কষ্ট, যন্ত্রণার অভিজ্ঞতা আর্টের কাছে? আচ্ছা আচ্ছা, এ নিয়ে আরেকদিন আপনার সঙ্গে কথা বলা যাবে। দেখুন, আজকে আমার জন্য অনেকে অপেক্ষা করছেন, ওদের সঙ্গে কথা বলতে হবে। চলে দিলীপ, শোনো না, বোনকে নিয়ে একদিন এসো না আমার বাড়িতে।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে। অচিন ছেলেটি খুবই ভালো, তবে একটু অন্য ধরনের। নীলা, তোর সঙ্গে ওর আলাপ করিয়ে দিয়ে ভালো করলাম কিনা কে জানে।
1: কেন ছোটদা, এই কথা বলছো কেন?
0: আমার বন্ধুরা শেষ পর্যন্ত তোর শত্রু হয়ে দাঁড়ায়।
1: ভয় নেই ছোটদা, আমার ভেতরে বাইরে আজ বর্মটা, কারো আর সাধ্য নেই সে বর্ম ভেদ করে।

0: আসছি আসছি। আরে দিলীপ, আরে এসো এসো। আরে কি সৌভাগ্য আমার, সঙ্গে নীলা। হ্যাঁ আসুন আসুন।
1: এই অচিন, নীলাকে আপনি আজ্ঞে করো না, ও আমার থেকে অনেক ছোট।
0: সে হবে ভাই, অবতরণে একটু সময় লাগে, কিন্তু এই যে তোমরা এসেছো না, আমার খুব ভালো লাগছে জানো।
2: আপনার থেকেও বেশি ভালো লাগছে আমাদের, আপনার মতন একজন গুণী শিল্পীর দেখা পাওয়া আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার। জানেন আপনার ছবির খুব ভক্ত আমি।
1: আর নীলাও তোমার পথের পথিক হতে যাচ্ছে অচিন, তাই শিল্পী ও তার ছবির কদর ও ঠিক মতোই করতে পারবে, সেটাই আমার ধারণা।
0: আমি ঠিক বুঝতে পারলাম না তুমি কি বলতে চাইছো দিলীপ।
1: আমার বোন সরকারি আর্ট কলেজের ছাত্রী, ফাইনাল ইয়ারের।
2: ও
0: তাই নাকি, তাহলে তো মনে হচ্ছে আজকের আড্ডাটা বেশ ভালোই জমছে।
2: আড্ডাটা জমার আগে আপনার স্টুডিওটা কিন্তু দেখলে ভালো হয়।
0: স্টুডিও? তাহলে কিন্তু আপনাকে নিতান্তই হতাশ হতে হবে।
2: তোমার কেন,
0: এই ঘরেই আমার শোবার আর বসবার ঘর,
1: এবং আঁকবার আর থাকবার ঘর।
0: এই দিলীপ, আজকাল কি তুমি কবিতা লেখা প্র্যাকটিস করছো নাকি?
1: না রে ভাই, করছি না, তবে চেষ্টা করলে মন্দ হতো না, বেশ সময় কাটতো, তাই না? হ্যাঁ।
2: আপনি এখানে একা থাকেন?
0: না, আমার সঙ্গে আমার এক মানে আমার বিধবা বোন আর তার দুই ছেলে মেয়ে থাকে। দাঁড়ান না, ওদের ডাকি। খুব মানে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, টুলু আমার ভাগ্নি বড় ভালো মেয়ে, ওই তো আমার দেখাশোনা করে।
2: থাক থাক, আজকে ডাকতে হবে না, আরেকদিন আলাপ হবে। আপনি নতুন কি ছবি আঁকছেন অচিন্দা?
0: আপাতত এই ছবিটা।
2: এই ছবিটা?
0: এই যে।
2: বাহ চমৎকার, আপনি কি নাম দেবেন ছবিটার?
0: ডুয়ালিটি।
2: ডুয়ালিটি?
0: এই যে মানুষটাকে দেখছেন না,

অবিকল ওর মতো আরেকজন এই পাশে মুখ ফিরিয়ে, আসলে আসলে এরা এরা কিন্তু দুজন নয়, একই মানুষের দুটো সত্তা। আমি কি আপনাকে বোঝাতে পারলাম নীলা?

0: নীলা, আমি কিন্তু একটা ব্যাপারে খুব দুঃখ পেয়েছি।
1: ওমা কেন?
0: দেখো, তোমার পাশ করার খবরটা আমি তোমার মুখ থেকে না শুনে অন্যের মুখ থেকে শুনতে হলো বলে।
1: যা, এটা কি শোনাবার মতন একটা খবর হলো? রতিনদা, দেখুন, আপনি যে স্তরের আর্টিস্ট তাতেই তুচ্ছ পাশ ফেলের খবর আপনাকে জানাতে আমার খুব লজ্জা করে। আজ কিন্তু আপনার কাছে আমার দুটো অনুরোধ আছে।
0: দুটো অনুরোধ?
1: বলি।
0: বলো, নির্দ্বিধায়।
1: রতিনদা, আমার আমার একটা স্টুডিও আছে, আর সেই স্টুডিওটা আপনি ব্যবহার করুন না, ওটা তো পড়েই থাকে, আমার খুব ভালো লাগবে।
0: দেখো, এই প্রস্তাবের জন্য মানে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমার কি হয়েছে জানো, অন্যের স্টুডিওতে বসে না আমি ঠিক কাজ করতে পারি না, মানে আমার হয় না, মানে কিছু মনে করো না তো।
1: না না, ঠিক আছে। আর পরের অনুরোধ, মানে
0: বলো,
1: আমি আপনার কাছে ছবি আঁকা শিখতে চাই।
0: এই দেখো, এই ব্যাপারে কিন্তু আমায় মাফ করতে হবে। দেখো, আমি নিজে কোনোদিনও প্রথাগতভাবে ছবি আঁকা শিখিনি, সেদিক থেকে আমি যেমন অছাত্র তেমনি অশিক্ষিত, তাই গুরুগিরি ফিরি করতে পারবো না আমি।
1: এই কথা কেন বলছেন আপনি?
0: না মানে,
1: আপনার কাছে শেখার অর্থ তো এই নয় যে আমি আপনাকে নকল করতে চাইছি।
0: না না, আমি এইভাবে ভাববো কেন? দেখো, প্রদীপ থেকে প্রদীপ জ্বালিয়ে নিলে কি চুরি করা হয় না নকল করা হয়? আগুনের আগুনের গুণকে অন্তরে ভরে নিতে হয়, আর তখন সে আগুন অন্যের থাকে না, তাও হয়ে ওঠে তোমার আগুন, তা জ্বলাও তোমার, হালো তোমার।
1: কিন্তু ঋণ যদি আমি স্বীকার করি, তারও তো দরকার আছে অচিন্তা।
0: না না না না, শিল্পের মধ্যে থাকে শিল্পীর শিল্পীর অঋণী হবার অহংকার, তাতে তার অনুভূতির রং, উপলব্ধির রেখা। আমার শিল্প আমার বাসনা, আমার বেদনার প্রতিরূপ। আর ঋণের কথা বলছিলে, সে তো আছেই, সূর্যের কাছে, পৃথিবীর কাছে, এই পৃথিবীর প্রতিটি মানুষের কাছে, আর বিশেষ করে বিশেষ করে আমার তো তোমার কাছে। তোমার কাছে নীল?
1: আমার কাছে ঋণী? আপনি আপনি অচিন্তা, আপনি কি বলছেন?
0: আমি ঠিকই বলছি নীল। দেখো, আমাকে মানে আমি ঠিক আমার মুখে বলতে বাচ্ছে। দেখো দেখো নীল, আমার জীবনের সমস্ত গ্যাপ শূন্যতাকে তুমি তুমি তুমি ভরিয়ে দিয়েছ। তোমার তোমার ওই যতগুলো পোর্ট্রেট এঁকেছি কদিনে, তাতে আমার কি বলবো, আমার বাসনা, আমার ভালোবাসা, আমার প্রেম একেবারে জীবন্ত হয়ে উঠেছে। আমি আকণ্ঠ ডুবে যাচ্ছে তোমার ভালোবাসায়, কি করে আমি বোঝাবো সে কথা? আমি
1: অচিন্তা, আমি আমি বিবাহিতা, আমার স্বামী আছেন।
0: নীল নীল, একবার আমাকে অচিন বলে ডাকবে তোমার এই স্রোতস্বিনী নদীর ধারার মতো কণ্ঠস্বরে?
1: আমি যাই, সন্ধ্যে হয়ে গেছে, বাইরে অন্ধকার নেমেছে, আলো জ্বালুন, আমি বাড়ি যাব।
0: না না নীল, আলোর মধ্যে আলোর মধ্যে এই রূপহীন আমি অস্বস্তি বোধ করবো নীল, তোমাকে তোমাকে হৃদয়ের কথা বলতে, তাই অন্ধকারই ভালো। শোনো শোনো, মুখে না বললেও আমি জানি, আমি জানি তোমার সব কথা। স্বামী থাকতেও তুমি নিঃসঙ্গ নীল, আমি আমি ভরে দেবো তোমার জীবনের সমস্ত শূন্যতা। আমি জানি নীল, যেটা এক্সট্রা ম্যারিটাল রিলেশন নীল নীল, কিন্তু শূন্য হৃদয় নিয়ে কোনো শিল্পই হয় না, তুমি জানো। এসো নীল, এসো কাছে, এসো এসো নীল কাছে।
1: না, এ হতে পারে না, অসম্ভব অসম্ভব। আপনি আপনি কি বলছেন? আপনি জানেন না, আপনি কি পাগল হয়ে গেলেন?
0: আমি পাগল হয়ে গেছি? তুমি তুমি আমাকে পাগল করে দিয়েছো।

0: তুমি ছাড়া আজকে এই জীবন আমার কাছে বিস্বাদ মূল্যহীন। নীল নীল, এসো এসো নীল, আমি তোমাকে সম্পূর্ণ করে একান্ত আমার করে পেতে চাই। নীল প্লিজ এসো। তুমি
1: আপনি এরকম করবেন না প্লিজ। আপনি কত বড় শিল্পী, আপনাকে আমি শ্রদ্ধা করি। আপনি
0: আজকে ওসব কথা নয় নীল। নীল নীল, একবার বলো আমি ভুল বলিনি, তুমি আমার কেবল আমার। কি করে তোমাকে বোঝাই আমার মনের অবস্থা, যেন আমি যেদিন তোমাকে প্রথম দেখি সে একাডেমির এক্সিবিশনে, তুমি তুমি সমুদ্রের ঝড় ছবিটা পেছনে রেখে দাঁড়িয়েছিলে একটা ধূসর রঙের শাড়িতে। সেদিন আমার কি মনে হয়েছিল যেন নীল, আমার মনে হয়েছিল উত্তাল সমুদ্রে তুমি যেন একটা ছোট্ট ডিঙি নৌকো, আমার আশ্রয় তুমি। আমি জানি তুমি সেই নারী যার জন্য এতদিন আমার হৃদয় অপেক্ষা করেছে, আমার পৌরুষ অপেক্ষা করেছে। প্লিজ প্লিজ প্লিজ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। প্লিজ প্লিজ,
1: কি করছেন আপনি? হাত ছাড়ুন, আমাকে যেতে দিন।
0: আপনি
1: লজ্জা করলো না আমাকে বাড়িতে ডেকে এনে এমন কুৎসিত ব্যবহার করতে? ভেতরের মানুষটা যে এরকম
0: নীল, না না তুমি আমাকে ভুল বোঝো না, আমি খারাপ লোক নই। নীল নীল, তুমি আমাকে ভুল বোঝো। নীল তুমি চলে যাও না, আমাকে

0: একি তুমি এখন?
1: হ্যাঁ, আমি চিনতে পারছেন? বলুন তো, আমি কে?
0: ওমা কি যে বলো, তোমাকে চিনতে পারবো না? তুমি তো টুলু, অচিন্তার ভাগ্নি। দেখো, সে একদিন তোমাকে দেখেছিলাম, কিন্তু কেমন ঠিক মনে রেখেছি।
1: আমার সৌভাগ্য আপনি আমাকে মনে রেখেছেন।
0: টুলু, এই ঝড় বৃষ্টিতে ভিজে তোমার কি চেহারা হয়েছে! বসো বসো, বলো তোমার জন্য কি করতে পারি আমি।
1: কিচ্ছু করতে হবে না আমার জন্য, আমার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনাকে একটা খবর দিতে এসেছি।
0: খবর? কি খবর টুলু?
1: মামা, মামা কাল রাত্রে ট্রেনের তলায় পড়ে মারা গেছেন।
0: কি বললে টুলু? টুলু, কি বললে তুমি?
1: মামা
0: ট্রেনের তলায়?
1: ঠিকই বলছি,
0: কিন্তু কাল সন্ধ্যেতে তো অচিন্তার সঙ্গে দেখা হলো।
1: আমি জানি, আর এও জানি যে এটা দুর্ঘটনা নয়, আমার মামা আত্মহত্যা করেছেন।
0: তোর মাথা খারাপ হয়ে গেছে?
1: ছোটবেলা থেকে অভাব অনটনের সঙ্গে লড়াই করতে করতে জানেন জীবনে এটাই আয়ত্ত করেছি। বিপদেও আমার মাথা ঠিকঠাক কাজ করে। আমি জানি, আমি জানি মামা আত্মহত্যা করেছে, না তার জন্য কে দায়ী জানেন? আপনি। হ্যাঁ, আপনি।
0: তুই কি বলছ? আমি অচিন্তা, আমি দায়ী?
1: কাল সন্ধ্যেবেলা সব শুনতে পেয়েছি আমি পাশের ঘর থেকে। আপনি আমার মামাকে অপমান করেছেন, সেই অপমানের জ্বালা সহ্য করতে না পেরে মামা, যদি ওই মানুষটাকে আপনি নাই পছন্দ করতেন, তাহলে তাহলে কেন খেললেন? কেন খেললেন এই ভালোবাসার খেলা? কেন?
0: তুমি আমাকে বোঝার চেষ্টা করো, বিশ্বাস করো আমাকে।
1: জানেন মামা, মামা আপনাকে নিয়ে অসম্ভব সব ছবি এঁকেছিলেন। এই কমাস মামা কেমন একটা ভালোবাসার ঘরে আচ্ছন্ন ছিলেন। আমি, হ্যাঁ আমি বুঝতে পারতাম মামা নতুন করে বাঁচতে চাইছেন, কিন্তু কিন্তু একই

0: বলো বলতে পারেন কেন কেন আপনি এমন ব্যবহার করলেন নীলাদি, যার জন্য লোকটাকে মরতে হলো? আমি আপনাকে ঘৃণা করি, আমি আপনাকে ঘৃণা করি।
1: আমি তো চাইনি এমন, আমি তো বাঁচতে চেয়েছিলাম তোমাকে নিয়ে, কেন এমন সব এলোমেলো হয়ে গেল?
2: মা, তুই, তোরা সবাই হয়তো আমাকে এখন ঘৃণা করিস অচিন্তার মৃত্যুর জন্যে, এমনকি সুপ্রিয় দিল্লি চলে যাওয়ার জন্যে তোরা আমাকেই দায়ী করিস। তাই সব জানালাম তোকে, তোকেই তো সব বলা যায়। ছোট্টা, চেয়েছিলাম একরকম, হয়ে গেল আর এক। জীবন বোধ হয় এরকমই। আর এখন তো আমি একা নই ছোট্টা, আমার শিল্প, আমার শিল্প কখনো আমাকে একা হতে দেয় না। শিল্পের কাছে এখন আমার সব অঙ্গীকার।

নরেন্দ্রনাথ মিত্রর কাহিনী অবলম্বনে অঙ্গীকার নাটকটি শেষ হল। বেতার নাটক বাসবী চক্রবর্তী, অভিনয় করেছেন দিলীপ, প্রবীর ব্রহ্মচারী, নীলার মা শেফালী বন্দ্যোপাধ্যায়, টুলু আলপনা রায়চৌধুরী, অচিন অঞ্জন বিশ্বাস, নীলা রীতা দত্ত চক্রবর্তী, আর সুপ্রিয়র ভূমিকায় মৃণাল মুখোপাধ্যায়। সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা রামজীবন মিত্র।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: বাংলা নাটকের পর এবার শুনবেন আধুনিক গান, এখন অঙ্কিতা ভট্টাচার্য।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের সাংসদদের সঙ্গে বন্যার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, দুর্গতদের সাহায্যের জন্য কেন্দ্র অসম সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে। নিট নিয়ে পরীক্ষার্থীদের প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশি বাড়াবাড়ির অভিযোগে বিরোধীদের তুমুল হই হট্টগোলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। দিল্লির যন্তর্মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত তথ্য সংরক্ষণ করতে হবে। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষার অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে জানা গেছে। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ডালহৌসি মহকুমার লাহার এলাকায় গাড়ি দুর্ঘটনায় 3 মাসের এক শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী গাড়িটি জাতীয় সড়ক থেকে প্রায় 400 মিটার গভীরে এক খাদে পড়ে যায়। উত্তর চব্বিশ পরগনার নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বাজি ও বারুদে আজ সকালে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, দুদিন আগে নীলগঞ্জের নারায়ণপুর এলাকা থেকে বিপুল পরিমাণ বাজি ও বারুদ উদ্ধার করে পুলিশ। ভারতের আবহাওয়া দপ্তর IMD ছত্তিশগড় ও ওড়িশায় অতি ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অতি প্রবল বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে। এছাড়া দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে আগামীকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করাই ছিল যার উদ্দেশ্য। বর্তমান সংশোধনী ওই আইনকে আরও কঠোর করবে, এর ফলে এ ধরনের পরীক্ষার গ্রহণযোগ্যতা বাড়বে। আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ অভিযোগ করেন, শিক্ষার বিষয়ে বর্তমান সরকার যথাযথভাবে চিন্তাভাবনা করে না, সংশ্লিষ্ট ক্ষেত্রে সংস্কারকে বাস্তবায়নের আগ্রহও নেই তাদের। এদিকে রাজ্যসভায় নিট নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশের বাড়াবাড়ির অভিযোগে বিরোধীদের তুমুল হই হট্টগোলের জেরে অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে গেছে। সকালে অধিবেশন বসলে প্রথমে বিভিন্ন মন্ত্রকের নানা ধরনের প্রতিবেদন নিয়ে আলোচনা করতে উদ্যোগী হন কেন্দ্রীয় মন্ত্রীরা, কিন্তু বিরোধীদের হই হট্টগোলের কারণে প্রথমে বেলা দুটো পর্যন্ত এবং পরে সারাদিনের মতো অধিবেশন মুলতুবি হয়ে যায়। সরকার 10 টাকা এবং 20 টাকার পলিমারের নোট বাজারে ছাড়ার রিজার্ভ ব্যাংকের একটি প্রস্তাব অনুমোদন করেছে। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, পরীক্ষামূলকভাবে মোট 200 কোটি পলিমারের 10 টাকার এবং 20 টাকার নোট বাজারে আনা হবে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে আরও পলিমারের নোট নিয়ে আসার পরিকল্পনা হয়েছে, তবে কাগজের নোটও বাজারে থাকবে। আয়কর দপ্তর শিলিগুড়ির কয়েকটি নার্সিংহোমে তল্লাশি অভিযান চালাচ্ছে। শহরে পাকুরতলার মোড়, প্রধান নগর সহ বেশ কয়েকটি জায়গায় এই অভিযান চলছে, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এক প্রমোটারের অভিযোগের ভিত্তিতে কলকাতার 67 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজনলাল মুখোপাধ্যায়ের ছেলে সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই প্রমোটারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। প্রমোটারের অভিযোগ, সম্রাট ভয় দেখিয়ে তার কাছ থেকে 34 লক্ষ টাকা আদায় করে। FM রেনবোর এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারাদিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in। হর ঘর সূর্য ঘর।
3: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: স্টুডিও ক্লক এখন 4:03 হয়ে 31 সেকেন্ড, আর দেবারতী আর অমরজিতের সঙ্গে তুমি শুনছো
5: ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। না মানে মানুষজনের তো অনেক ধরনের আবদার থাকতে পারে, সেটা তো না হয় কোনোভাবেই আমি অস্বীকার করছি না, কিন্তু তা বলে একটা মানে সামান্য একটা ফর্ম্যাল পরে এসেছিলাম আর কি। এই ফর্ম্যালটা পরে স্টুডিওয়ে পা রেখেছিলাম আর সঙ্গে সঙ্গে কমপ্লিমেন্ট একদম ধেয়ে আসছে, মানে কাতারে কাতারে ধত্তেরিকা। কাতারের কথা বললেই কি আমি জানি না, আমার মিডল ইস্টের কথা মনে পড়ে। যাই হোক না কেন, প্রচুর কমেন্ট আমার দিকে ধেয়ে আসছে, কেন কেন কেন কেন ফর্ম্যাল পরে এসেছো, কেন ফর্ম্যাল পরে এসেছো, তোমাকে তো সারা জীবন রকিং ড্রেস আপেই দেখে গেলাম।
1: একটু বাদে ডেটে যাবে। আমি আর কারো কথা বলছি না, আমি বলছি অমরজিতের কথা। আর অমরজিৎ যখন ফর্মাল পরে আসে দেবারতী একটু টন্ট করবেন, এটা হতে পারে।
0: আচ্ছা ডেটের কথা বললে বলে মনে পড়লো, বলছি তোমার জন্মদিনটা কবে জানো?
1: আর ডেট সেই জন্মদিনের কথা এইভাবে না, বার্থডের কথা মনে করিয়ে বয়সের কথা মনে করাতে নেই।
0: দেখেছো তো জুলাই মাস চলে এসেছে আর কি, মানে ও না হয়ে গেছে, জুলাই মাস শেষ হয়ে গেছে প্রায় আর কি।
1: আর তোমার জুলাই আসছে না, জুলাই আবার পরের বছর আসবে।
0: আচ্ছা ঠিক আছে, সন্ধ্যেবেলা না হয় জুলাই জুন সবাইকে ফোন করে দেবো আর কি। কিন্তু এই মুহূর্তে অমরজিৎ আর দেবারতী যখন এই হট সিটে বসেছে, তখন 6:30 পর্যন্ত বিশ্বাস করো কোনো নিস্তার নেই। 4:09 হয়ে 47 সেকেন্ড, সেটা তো তুমিও দেখতে পাচ্ছ ঘড়িতে, আমরাও দেখতে পাচ্ছি। তবুও যারা একটু মনে করছো যে ডিজিটাল ক্লকটা একটু মিলিয়ে নেবো আর কি নতুন করে আবারও, ওই কী সব সেটিং টেটিং হয় না, তাদের জন্য বলছি আর কি। এই মুহূর্তে ঘড়ি কিন্তু বলছে না, 4:10 হয়ে 1 সেকেন্ড হয়ে গেছে। আর যখন 4:10 হয়ে গেছে, ইয়েস, আমরা তো বলতেই পারি বন্ধু, তুমি ছাড়া আমরা জাস্ট আ বিগ জিরো। এই কারণের জন্যই কিন্তু তোমাকে থাকতেই হবে 107 FM রেইনবো, আজ ক্যাফে কলকাতায় অমরজিৎ এবং দেবারতী তোমার সঙ্গে, উইথ আওয়ার বন্ধু।

0: যতই বন্ধু যতই সখা যাই বলো না কেন, এই মুহূর্তে আমাদের সখা যে বৃষ্টি সেই বিষয়ে কিন্তু আমাদের সবাই একমত হয়েই যাবে। আর আমি যেটা দেখতে পাচ্ছি, দেবারতির হাতে A4 সাইজের না, তার থেকে হাফ সাইজের একটা কাগজ রয়েছে, যে কাগজের মধ্যে না দেবারতি মোটামুটি লিস্ট করে রেখেছে আর কি, যে এই এই ডিস্ট্রিক্টের ওপরে নজর দিতে হবে, এই এই কোন কোন ডিস্ট্রিক্টের ওপরে
1: ভালো করে নজর দিতে হবে। তবে তার আগে যেটা বলি সেটা হলো যে কলকাতা শহরে যারা রয়েছে তারা তো বুঝতেই পারছ আকাশ একদম একটু মেঘ একটু বৃষ্টি এইরকম ভাবে সারাদিন ধরে চলছে। কনফিউজড হয়ে গেছি যে কি করতে চায়, আদৌ বৃষ্টি হয়ে নামতে চায় নাকি আকাশেই থাকতে চায়,
0: কখনো আলো কখনো ছায়া এরকম টাইপের।
1: ও বুঝতেই পারছি। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, মানে এটা শুনতেই না কেমন একটা গম্ভীর গম্ভীর ব্যাপার লাগে।
0: কেমন একটা বজ্রবিদ্যুৎ বললেই আমার সেই ছোটবেলায় হঠাৎ করে অফিস থেকে বাবা আসার কথাটা মনে পড়ে, আজ তোর বাবা আসুক দেখাচ্ছি মজা, মানে ওই রকম একটা বজ্র টাইপের ব্যাপার।

0: তাই তার সঙ্গে তোমার হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে, ঝোড়ো হাওয়া বইবে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে সেটা কোথায় একটু বলে দিই, সেটা হলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এইসব জায়গায় আগামী 2-3 ঘন্টার মধ্যে। সো যারা বাইরে রয়েছো সাবধানে থাকো, ছাতা তো ক্যারি করছো, কে এই সময় ছাতা ছাড়া ঘুরবে, মানে কি বলছি আমি। তবে বজ্রবিদ্যুৎ যেটা আর কি বাবা আসার যে বাণী যদি শুনতে পাও তাহলে দয়া করে একটা শেডের তলায় চলে যাও।
1: আচ্ছা, এই যে তুমি বললে 30-40 কিলোমিটার বেগে মানে ঝড়টা বয়ে যেতে পারে আর কি, মানে তুমি এটা একমাত্র তখনই মোটামুটি পরিমাপ করা সম্ভব যখন তুমি তোমার স্কুটি বা বাইকটা নিয়ে না ওই 30-40 কিলোমিটার স্পিডে চালাবে আর ঝড়ের সমান সমান প্যারালালি রান করবে আর কি।
0: মানে আমি জাস্ট ভাবছি এখানে কি ধুম ফোরে শুটিং হবে,
1: মানে তুমি ভাবো তুমি যদি একটুখানি মানে ধরো 30-40-এ ঝড়টা আসছে তার থেকে তুমি একটু স্পিডটা বাড়িয়ে নিলে মানে 35-45 করে নিলে তাহলে তুমি দেখতে পাবে পেছন দিকে ঝড় আসছে, তুমি তার আগে আগে যাচ্ছ, আমি ফার্স্ট তুই সেকেন্ড,
0: হ্যাঁ পিছনে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ধুম গেনে ডাডাড, থাক থাক থাক আমি এখানে গান গাইতে শুরু করছি না।
1: হ্যাঁ মানে ওই রকম ভাবে বাইক নিয়ে তুমি যদি আবার ওই এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক এরকম ঝাঁপ দিতে দিতে চলো, যাই হোক না কেন সেইটা আমার দেখেই বরঞ্চ শান্তি আর কি,
0: তখন উপর থেকে একটা পড়ি আসবে এসে হঠাৎ করে বলবে আয় বাবা তোরা মাটিতে থেকে কাজ, উপর থেকে
1: পড়ি নেমে আসার সময় তো একটা থিম হবে পরি হুমে, এটা থিম হবে আর কি। এনিওয়ে আমরা রাজি কি রাজি না সেটা তো বটেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যে রাজি আমাদের সঙ্গে এই বকবকানিতে থাকতে এটা কিন্তু আমরা জানি। 9903650992 তে তোমার সঙ্গেও কথা আছে, কি বিষয় সেটা জাস্ট ফিরে এসেই বলছি, ততক্ষণ থাকো আমাদের সঙ্গে ক্যাফে কলকাতায় অমরজিৎ এবং দেবারতি তোমার সঙ্গে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: FM Rainbow Te Indie Pop Playlist,
3: Indie Pop Playlist,
4: Indie Pop Playlist।
5: আর এই টিউনটা শুনলেই আমাদের মনে হয় ইন্ডিপপ মানেই সেই 90s-এ আরও একবার ফিরে যাওয়া, সেই সময়টা, যে সময়টা কিন্তু আমাদের ইন্ডিপপ বলতেই মনে হতো অনেক অনেক গান। এখনও সেই সমস্ত গানগুলো আমাদের মনের আঙিনায় কিন্তু ভেসে ওঠে বারবার করে, আমাদের চোখের সামনে সেই প্লেলিস্টটা কিন্তু এখনও আবারও হাতছানি দেয়। সেই রকমই একটা গান কিন্তু এই মুহূর্তে তোমার জন্য ইন্ডিপপ প্লেলিস্টে 107 FM রেইনবোর ক্যাফে কলকাতায় অমরজিৎ এবং দেবারতির সঙ্গে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ দিবানা, কোথায় ডাকছে? ইয়েস, 107 এফএম রেইনবোতে ডাকছে, যেখানে অমরজি তার দেবারতে একদম থালা সাজিয়ে বসে আছে।
3: একদম
2: কিসের থালা? সেটা খাবার দাবার হতে পারে, সেটা আরো অনেক কিছু, সেটা খবর দাবরও হতে পারে।
3: মানে তাই নাকি?
2: হ্যাঁ,
3: মানে দেবারতি ইজ ইকুয়াল টু দিবানা, দিবানা ইজ ইকুয়াল টু অমরজি, তার কি ব্যাপার?
2: মানে এটা কি হচ্ছে ব্যাপারটা? সমীকরণটা না, অঙ্কে অনেকদিন না প্র্যাকটিস করে করে পুরো কাঁচা।
3: শোনো, একটা অঙ্কের এরকম একটা প্রশ্ন এসেছিল আর কি। হ্যাঁ, মানে প্রশ্নটা এরকম ছিল আর কি, ধরো সেই আমাদের একটা প্রশ্ন ছিল না, খুব কমন, চিনির দাম এত টাকা বাড়লে কি পরিবর্তন হবে না হবে, একটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। তো একজন প্রশ্নটা করতে গিয়ে, মানে টিচারকে একজন প্রশ্ন করতে গিয়েছে একজন স্টুডেন্ট, সেই প্রশ্ন করতে গিয়ে প্রশ্নটা ভুলে গেছে আর কি। হ্যাঁ, তো প্রশ্ন ভুলে গিয়ে বলছে যে, স্যার যদি চিনির দাম 20% বাড়ে তাহলে আমার ভাইয়ের বয়স কত? মানে এই জায়গায় চলে গেলে তো আর টিচার কেন, কারুর পক্ষেই তো আর উত্তর দেওয়া সম্ভব না। তখন বলছে যে না, মানে কত পার্সেন্ট চেঞ্জ হবে আর কি, এইটা বলতে গিয়ে এদিক ওদিক হয়ে গেছে আর কি।
2: তবে যাই বলো না কেন, এই সবের পার্সেন্টেজ তুমি মাপতে পারবে, যেটা মাপতে পারবে না সেটা হলো আমাদের নেচারের পার্সেন্টেজ। মানে আজকে কিন্তু ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে, এবং সারা পৃথিবী জুড়ে ওটা সেলিব্রেট করা হয়। আমাদের ন্যাচারাল রিসোর্সেস রয়েছে যেগুলো আমাদের চিরকাল আমাদের রসদ দিচ্ছে বেঁচে থাকার, আমাদের জীবনে এগিয়ে যাওয়ার, সেগুলো সব কিছু কিন্তু আমাদেরই সেভ করতে হবে, এবং সেটাই, সেই অ্যাওয়ারনেসটাই ছড়ানোর দিন আজকে। আর এটা কিন্তু আজকে থেকে সেলিব্রেট হচ্ছে না, সেই 1997 থেকে ইউনিয়ন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, তারা আর কি ডিক্লেয়ার করে আজকের দিনটা, অর্থাৎ 28 জুলাইকে, যে ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে হিসেবে। তো আমি যেমন আমার পাশে অমরজিৎকে কনজার্ভ করে রেখে দিয়েছি,
3: আমি কনজারভেশন না ডিস্ট্রাকশন কোন দিকে সেটা তো বুঝতে পারছি না, এই দ্বন্দ্বটা মোটামুটি চলতেই থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা কি এখানেই থেমে থাকবো? না, কদম কদম বাড়ায় যা, আমরা এগিয়ে যাব। আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমাদের হাতে একটা ফোন দেওয়া হয়েছে, 9903653992 ইজ দ্য নাম্বার, এবং সেইখানে তুমি যত পারো মোটামুটি কমিউনিকেট করার চেষ্টা করবে আর কি। ন্যাচারালি 1:1 যদি কমিউনিকেট করার হয়, তাহলে অবভিয়াসলি তোমার জন্য রাখতে হবে একটা টপিক, যে টপিকে কিন্তু তুমি আমাদের সঙ্গে কথা বলবে। আর ধরো আজকে যেহেতু ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে, সেই কারণের জন্য আমাদের প্রত্যেকেরই কিন্তু এই বর্ষা হলেই মোটামুটি মনে হয় যে হ্যাঁ, কোথাও একটা গিয়ে একটু গাছের ভালো ভালো চারা কিনে নিয়ে আসি, কোথাও বাড়িতে একটু ফুলের চারা লাগাই, ফলের চারা লাগাই, এগুলো আমাদের তো ইচ্ছে হয়ই আর কি।

তো ধরো এমন কোনো একটা বিষয় যে সময়টা হয়তো দেখা গেল তুমি দারুণ একটা বাগান সাজিয়েছিলে, বা তোমার কোনো হাতে তৈরি করা কোনো একটা বনসাই যেটা কিন্তু এখন বেশ দারুণ গ্রো করে গেছে, এরকম কোনো বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে তুমি ইন্টারেস্টেড? মানে ধরো তুমি একটা সময় দারুণ একটা বাগান বানিয়েছিলে, বা হয়তো দেখা গেল এখন তুমি তোমার বাগানে প্রত্যেক দিন গিয়ে পরিচর্যা করো, জল দাও, সেই বাগানের মধ্যে কোনো একটা ফুলের গাছ দারুণভাবে তোমার দিকে তাকিয়ে হাসে, অথবা কোনো একটা বনসাই, অথবা শীতকালে দারুণ একটা ফলের গাছ তোমার হাতে কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠেছে এবং গত শীতে মারাত্মক রকম ফল দিয়েছে, তুমি প্রচুর ছবি টবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছো, আজকে ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডেতে এই টপিকেই তোমার সঙ্গে কথা হোক 9903653992 তে। ইয়েস, ঘড়ি কিন্তু এই মুহূর্তে বলছে 4:21 হয়ে 21 সেকেন্ড, যখন অলরেডি হয়ে গেছে ইয়েস তোমার সঙ্গে তো আমরা রয়েছি, এবং তার সঙ্গে কিন্তু আমাদের দিল অর্থাৎ মনটাও রয়েছে মুফত। ইয়েস, তোমরা কিন্তু আমাদের সঙ্গে থাকো, 9903653992 ইজ দ্য নাম্বার, এই নাম্বারে চলে এসো তুমিও।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। আসলে ওই একটা কথা আছে না, রতনে রতন চেনে। এই মুহূর্তে যখন আমার সঙ্গে এই এই জাস্ট ট্র্যাকটা চলছিল দিল মেরা মুফত কা, সেই সময় না দেবারাতির সঙ্গে কথা হচ্ছিল, কি বিষয়ে সেটা একবার রিভিল করে দিই। সেটা হচ্ছে বলছিল যে দেখো আমি তো স্টার, সেই কারণে যেন আমি স্টারদের সবসময় চিনে উঠতে পারি আর কি। মানে এই যে কথাটা বলছিল আর কি, এইটার আড়ালে লুকিয়েছিল কি যে মণিরত্নম কলকাতায় এসেছিলেন অনেক পরে আমি বুঝতে পারলাম আর কি। মানে নিজেকে যে কিভাবে আর রিলেট করবে সেটার জন্য যে কত ওয়ে আউট, বাবা ভাবাই যাচ্ছে না।
1: মানে এইভাবে হিংসে করার কোনো মানে হয় না। মানে নিজেকে এই যে ড্রাম পিটিয়ে পিটিয়ে এবং মানুষজনের সঙ্গে কানেক্ট করে করে তুমি নিজেকে যে স্টার বানিয়ে ফেলেছ অলরেডি,
0: তাই নাকি?
1: তারপরে আমি যদি একটু স্টার বলি তাতে এরকম হিংসা করার কিছু
0: স্টার, ইটস অল অ্যাবাউট স্টার, উই আর স্টার পারফর্মার্স। যে কারণে যে নিতে একটা নতুন বিষয় আসছে, কি সেটা এখনই রিভিল করবো না? আস্তে আস্তে
1: আসিতেছে
0: সাসপেন্স, সাসপেন্স, সাসপেন্স। এই জাস্ট 4:37 হয়ে 10 সেকেন্ড হয়ে গেল, তোমরা ভাববে যে 6:30 মধ্যে নিশ্চয়ই অমরজিৎ এবং দেবারতি বলবে, কিন্তু না, রিভিল আমরা এত তাড়াতাড়ি করছি না, করছি না, করছি না। আমরা যেটা রিভিল করবো সেটা হচ্ছে মণিরত্নম কলকাতায় চলে এসেছিলেন এবং সেখানে তিনি দেবারতিকে ফোন করার চেষ্টা করেছিলেন, তিনি পাননি আর কি। সরি, কিছু করার ছিল না আর কি, সবসময় ফোনে কারো রিচার্জ নাই থাকতে পারে।
1: কি হচ্ছে সেটা মানি রাতম কেউ ছাড়লো না। তবে যেটা বিষয় সেটা হলো রাত দুটোর সময় এমনি তো ফোন আসবে না, তখন ঘুমাই। তো রাত দুটোর সময় হাওড়া ব্রিজ, তখন ধরো সেই যে আমরা সারাদিন যে কোলাহলটা পাই সেই কোলাহলটা নেই, বরং একদম নিস্তব্ধ। কিন্তু আমাদের শহরের যে প্রেমের আচ্ছানি সেটা তখন হাওড়া ব্রিজেই ছিল। আরে না, আমার আমার প্রেম টেম নয়, ভেবো না।
0: আচ্ছা, আমি তো ভাবলাম বুঝি মাঝরাতে তুমি হাওড়া ব্রিজে কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে।
1: না না, আমি শাকচুন্নি হয়ে ঘুরে বেড়াই না। বিষয়টা হলো বিজয় সেতুপতি, দেখেছো তোমার জন্য এটা হয়েছে, বিজয় সেতুপতি আর সাই পল্লবীর প্রেমের কথা আমি বলছি। মানে ক্যামেরার ওপারে তখন মণিরত্নম এবং একটা রোমান্টিক ঘরানার একটা তামিল ফিল্মের শুটিং চলছে কলকাতায়, এবং সেটা কিন্তু গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গেছে। শনিবার পর্যন্ত বেলগাছিয়ার রাজবাড়িতেও শট দিয়েছেন তারা। সো রবিবার রাতে দেখা গেছে যে হাওড়া ব্রিজে শুটিং এ গোটা টিমটা, একটা রোমান্টিক দৃশ্য চলছিল, বুঝলে কি না?
0: ওমা, তাই নাকি? মানে সেটা কি সবাই দেখতে দেখতে পেয়েছে নাকি?
1: আর এই যে মণিরত্নম কলকাতায় এসছে, আমরা কি একটুখানি মানে গানে গানে একটু,
0: আসলে ব্যাপারটা হচ্ছে কি, মণিরত্নম বললেই আমার যে কথাটা মনে পড়ে, সনিও, সনিও। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি এটা ঠিক পারবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যিনি একদম অ্যাকসেন্ট দিয়ে বলতে পারেন ওহম দম, এই ব্যাপারটা সবসময় আমার দ্বারা হবে না আর কি। ওরা বিশেষ বিশেষ সময় হয় আর কি, কিন্তু 4:38 হয়ে 58 সেকেন্ড যখন হয়ে গেছে, যখন এই গানটার কথা বললামই, না হয় লিঙ্ক করে দি গানটা তোমার জন্য 107 FM রেইনবোতে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: নমস্কার, লালবাগ ট্রাফিক কন্ট্রোল থেকে সার্জেন্ট সরকার বলছি। শহর কলকাতার এই মুহূর্তে যান চলাচল ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। আর মোটামুটি আমাদের একটা শুধু স্টেশন রয়েছে কলেজ স্ট্রিটের কাছে, একটা প্রোগ্রাম চলছে বলে, আর বাকি সমস্ত জায়গায় ট্রাফিক স্বাভাবিক রয়েছে, আর বাকি সবাইটুকু স্বাভাবিক থাকবে বলে মনে হয়। নমস্কার।
3: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: 107 এফএম রেইনবোতে। অমরজিৎ হঠাৎ দুই পৃথিবীর গানটা কেন শোনালো, এই প্রশ্নটা যদি তোমার মনে না আসে আমি জোর করে ঢোকাতে চাই, কারণ এই গানটা চলবে এবং পিছনে কেউ একটা বসবে অমরজিতের বাইকের, এবং এই ফর্মাল পরে বাইক নিয়ে আজকে মনে হয় দুই পৃথিবী, মানে একটা পৃথিবী অমরজিৎ আর একটা পৃথিবী পিছনে কে বসবে আমি জানি না, আজকে মনে হয় বেরোবে।
3: প্রচন্ড আশা সঞ্চার হচ্ছে আর কি, বুঝতে পেরেছ তো? বাইরে আকাশের অবস্থা ভালো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে হট সিটে বসে তুমি যেরকম ভাবে কথাবার্তা বলছো তাতে যাই হোক না কেন, টানার জন্য একটা বড় পাজে বানিয়েছিলাম অন্তত লেক ভুল করার জন্য, এই ধরনের বন্ধু বান্ধব একদম যথেষ্ট রয়েছে।
2: একদমই তাই, মানে আমি যেভাবে বিরিয়ানি নেওয়ার সময় বলি যে দাদা লেক পিসটাই দেবেন, সেইভাবে পাশে একটা লম্বা ঠ্যাং আছে, ঠ্যাংটা ধরে টান মনে এটা হতে পারে দেবরতির হ্যাবিট বা হব কি বলবো, হবি হলো
3: এই যে আমি মানে চচ্চর করে উন্নতির শিখরে উঠছি, এইটা তো তোমার মতো বন্ধু থাকা যথেষ্ট আমার জীবনে। আমরা যে একটা কথা বলেছিলাম তোমার সঙ্গে কথা বলবো বলে, মানে 9903653992 তে একটা বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, এবং সেখানেও কিন্তু মেসেজ চলে এসেছে, যারা একটু পরে টিউন করেছো তাদের আরো একবার জানিয়ে

0: ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে, এর উপরে কিন্তু তোমার সঙ্গে আমরা কথা বলতে চাইছি। ঠিক কী বিষয়ে তোমার হাতে তৈরি করা সেই বাগান, যে বাগান এখন থাকতেও পারে নাও পারে, বা হয়তো দেখা গেল আরও বেশি ফুলে ফেঁপে উঠেছে, অথবা তোমার হাতে তৈরি করা কোনো গাছ, যে গাছ কিন্তু তোমার মনের মণিকোঠায় আজীবন রয়ে যাবে, এই রকম কোনো একটা বিষয় যেটা নেচার কনজারভেশন ওরিয়েন্টেড, সেই রকম কোনো বিষয়ে তোমার সঙ্গে কিন্তু আমরা কথা বলতে চাইছি থ্রু 9903653992।
1: এবং মেসেজ তো এসছে ভুড়ি ভুড়ি, তবে ভুড়িটা কমিয়ে দিয়ে একটুখানি মেসেজগুলো হালকা করি। লালমোহন মাঝি চালালসি বৌবাজার হাওড়া থেকে মেসেজ করেছে, বহু বছর আগের কথা, তার প্রায় 30 বছর হবে। আমার বাড়ির সামনে এক বাগান করেছিলাম, সেই বাগানে নানান ফুলের গাছ, পাতাবাহারি গাছ, ভালো লাগতে সকলের। এমন সময়ে বাড়িতে আরো ঘরের প্রয়োজন হলো, সেই বাগান তুলে দিতে হলো। সেই বাগান থেকে কয়েকটি গাছ আমাদের ক্লাবের মাঠে পুঁতে দিলাম। এখন সেই গাছ তাল গাছের মতো দেখতে, 35 ফুট লম্বা হয়ে এখনো রয়েছে আমার বাগানের শেষ চিহ্ন হিসেবে।
0: ওয়াও, জাস্ট অসাধারণ। মানে তুমি ভাবো যে সেই গাছ, যে গাছ তুমি একদিন নিজে হাতে করে তৈরি করেছিলে, সেই গাছ কিন্তু আজকে সবার গাছ হয়ে উঠেছে। এইরকমভাবেই নেচারকে কীভাবে কনজারভেশনের মধ্যে দিয়ে তোমার হাতে যদি কিছু অন্তত থাকে, তাহলে সেইটা কিন্তু তুমি আমাদেরকে জানিয়ে দিতে পারো। 9903653992 যেমন রেডি করা আছে তোমার জন্যে, ঠিক তেমনভাবেই কিন্তু আমাদের একটা ইনস্টা হ্যান্ডেলও রয়েছে, দ্যাট ইজ 107FM রেইনবো কলকাতা। সেখানে যাও এবং চটপট আমাদেরকে ফলো করে ফেলো। আমরা জানি মোটামুটি সবার হাতেই কম বেশি অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, সুতরাং একটু গিয়ে ইনস্টাগ্রাম ফলো করে দিলে কিন্তু খুব একটা ক্ষতিবৃদ্ধি হবে না। যাও এবং চট করে ফলো করো।
1: আর ততক্ষণ কানে থাকুক আমাদের মোহিত চৌহান, একটু নাচ হবে নাকি অমন?
0: এই নাচটা হবে, আসলে ব্যাপারটা হচ্ছে কি, এর কিছু ডান্স মুভস আছে, সেইগুলো বরঞ্চ আমি দেবারুদির কাছ থেকে ট্রেনিং ফেনিং নিয়ে আসছি। ততক্ষণ না হয় তোমার জন্য থাকুক 107FM রেইনবো এই গানটা।

বেশ ভালোই চলছিল আর কি ক্লাসটা, কিন্তু বিশ্বাস করো এই ডান্স মুভসগুলো শেখার পরে না আমার কেমন জানি মাথা ঘুরছে আর কি। হ্যাঁ, তো মাথা ঘুরছে যখন তখন এই মাথা ধরার জন্য একটা থিম সং অনেক দিন আগে, মানে অনেক দিন মানে কি এই বেশ কিছুদিন আগে আর কি, প্রীতম হাসান এবং দেবশ্রী অন্তরা মিলে বানিয়েছে আর কি। ব্যাপারটা হচ্ছে অনেকটা তুফানের মতো, কিন্তু তুফান কিভাবে আসবে না আসবে সেটা তো আমরা বলতে পারবো না। আপাতত আমরা তুফান কোথায় কোথায় আসছে সেই জায়গাটা বলে দিয়েছিলাম, কিন্তু 4:57 হয়ে 40 সেকেন্ড যখন হয়ে গেছে তখন আমরা বলতে পারি 5:02 এই তুফান আবারও কিন্তু ফিরবে।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বচ্ছ প্রশাসনের লক্ষ্যে আজ ভবানী ভবনে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বরের সূচনা করেছেন। কাটমানি সম্পর্কে অভিযোগ জানানোর নাম্বার 155334, সিন্ডিকেটের বিষয়ে অভিযোগ জানানোর নাম্বার 155335, বেআইনিভাবে টোল আদায়ের বিরুদ্ধে 155337 নম্বরে এবং বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে 155339 নম্বরে অভিযোগ জানানো যাবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের থানাগুলির পরিকাঠামোর মানোন্নয়নে কেন্দ্রীয় সরকারের সহায়তা

নেওয়া হচ্ছে। পুলিশি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। লোকসভায় এখন সরকারি পরীক্ষায় অসাধু উপায় আটকানোর জন্য পরীক্ষা সংশোধনী বিল নিয়ে আলোচনা হচ্ছে। এই বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা হয়েছে। এর মধ্যে 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষী সাব্যস্ত অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। মামলার দ্রুত নিষ্পত্তি

0: তথ্য নথিভুক্ত হওয়ার তারিখ থেকে দু মাসের মধ্যে অপরাধের তদন্ত শেষ করতে হবে এবং চার্জশিট দাখিলের তিন মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। আবাস যোজনায় কাটমানি, তোলাবাজি, মারধর, হুমকি এবং 2021 সালে ভোট পরবর্তী হিংসার অভিযোগে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে তৃণমূল কংগ্রেস নেতা শাহিদুল্লাহ গাজীকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঘিরে গতকাল বিক্ষোভ আন্দোলন হয়। জাপানের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল 7.1। জাপানের আবহাওয়া দপ্তর এর সঙ্গে সঙ্গেই আরিয়াকে সাগর এবং ইয়াত সুসিরো সাগরে সুনামি সতর্কতা জারি করেছে। কিউসু রেল কোম্পানি জানিয়েছে আপাতত তাদের রেল পরিষেবা বন্ধ। গেঙ্কাই ও সেন্ডাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বন্ধ রাখা হয়েছে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে PM জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। একদম কোনো রকম ভাবেই আমরা যা কথা দিয়েছিলাম সেই কথার খেলাপ করিনি। ঠিক 5:08 হয়ে 30 সেকেন্ড, অমরজিৎ এবং দেবারুতি কিন্তু তোমার জন্য হাজির। ইয়েস, 9903653992 ইজ এ নাম্বার, এবং সেই নাম্বারে তুমি কি বিষয়ে ঠিক কথা বলবে সেটা কিন্তু আমরা একটু আগেও বলে দিয়েছিলাম। যারা 5টার পরে টিউন করেছো 107 FM রেইনবোর আর ক্যাফে কলকাতায় পেয়ে গিয়েছো অমরজিৎ এবং দেবারুতিকে, আরও একবার তোমাকে জানিয়ে দেবো আমরা।
1: আজকে বেসিক্যালি কথা হচ্ছে যে তুমি ধরো কোন রকমের গাছ লাগিয়েছো, কারণ আজকে হলো ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে, এবং নেচারকে কনজার্ভ করার জন্য সবচেয়ে ভালো বন্ধু হলো, মানে বেস্ট ফ্রেন্ড বলা চলে, সেটা হলো গাছ। এবং এই যে তুমি ধরো আগে কখনো গাছ লাগিয়েছো, কোনো বনসাই করেছো, বা এরকম আরও কিছু হতে পারে যে গাছগুলো হয়তো এখন আর নেই, তবে তোমার হয় না, তোমার স্মৃতিতে রয়ে গেছে, সেই তোমার সেই প্রিয় বাগান, তোমার সেই প্রিয় গাছ নিয়ে তোমার যদি কিছু লেখার থাকে সেটা লিখে পাঠাও 9903653992 তে। আর অমরজিত আর দেবারুতি আজকে এবারে তোমাকে একটুখানি আপডেট দেবে, মানে কিরম বলো তো, এই সপ্তাহের মাঝখানে মেট্রোয় ঠেলা ঠেলি, বাসে গুতো গুতি, এটা হলো রোজকার পিকচার। এই অফিস টাইম, হ্যাঁ হ্যাঁ, আর একটু বাদেই সবার ছুটি টুটি হবে, অনেকের ছুটি হচ্ছে, এইবার যে রাস্তায় জ্যামটা হচ্ছে সেই জ্যামের মধ্যে মনে হবে যে এই তাড়াতাড়ি মেট্রোটা নিয়ে পালাই।
0: শোনো, দেবারুতি যেখান দিয়ে যায় সেখানেই অন্তত রেড কার্পেট বিছানো থাকে আর কি, সেই কারণের জন্য দেবারুতি এই সমস্ত মেট্রো ট্রেন এই সবের ধার দিয়েও যায় না, ওর নিজস্ব একটা উড়ান খাটুলা রয়েছে সেইটা নিয়ে ও চারিদিকে এদিক ওদিক যায় আর কি। হ্যাঁ,
1: এখানে আমার একটাই লাইন মনে পড়ছে, ঝুট বলে কাউয়া কাটে,
0: কাউয়া কাটে, তাই নাকি? এখন যা বৃষ্টি হচ্ছে বাইরে কোন রকম কাউয়া দেখা যাচ্ছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই না না না না, আর দেরি করা যাবে না, মেট্রোটা রয়েছে, আমাকে কিন্তু মেট্রোটা ধরতে হবে, নাহলে কিন্তু লাস্ট মেট্রো কিন্তু ফেল হয়ে যাবে, বা সকালবেলার মেট্রোটা ফার্স্ট ট্রেনটা কটার সময় ছাড়ে বলতো, এই যে কনফিউশনটা ছিল না, এই কনফিউশনটা দূর করে দেবে আমাদের মাতা দেবারুতি।
1: ইয়েস, মানে এই সুখবর আছে, মিষ্টি নিয়ে এসো।
0: ওমা, দাঁড়া দাঁড়া দাঁড়া দাঁড়া, এই আমার জন্য 10টা ভালো দেখে আর কি।
1: হ্যাঁ, এত খেয়েও না মুটিয়ে যাবে। যাই হোক, সোমবার থেকে শনিবার পর্যন্ত ব্লু লাইনে প্রথম মেট্রো কিন্তু এবার ছাড়বে সকাল 6টায়। এটা একদম পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে, যদি সেরকম প্রচুর যাত্রী থাকে তাহলে সেটাই কন্টিনিউ হবে, এটা গতকাল থেকে শুরু হয়েছে। এবং ব্লু লাইনে কিন্তু প্রথম মেট্রোটা পাওয়া যাবে সকাল 6টায়, এবং লাস্ট মেট্রোটা কিন্তু ছাড়বে 10:30। তাহলে দেখো, কারণ ভালো ভালো একটা দিলাম খবর। আর তার সঙ্গে কিন্তু গ্রিন লাইনটাও বলে দিই, গ্রিন লাইনে আগে শেষ মেট্রো ছিল 10:05, তা এখন বেড়ে হয়েছে 10:30। আর ডোবিবাই কিন্তু দুটো লাইনেই প্রথম যে মেট্রোটা সেটা সকাল 9টা নাগাদ, এবং শেষ মেট্রো 10:30। ব্লু লাইনে সোম থেকে শুক্র 272টা, শনিবার 258টা, রবিবার একটু কম কারণ রবিবার লোকজন একটু বাড়িতে থাকে, একটু ল্যাপটপ খায়, 158টা পরিষেবা কিন্তু হয়েছে। বুঝতে পারছো তো, মানে
0: জাস্ট ভাবা যাচ্ছে না, জাস্ট ভাবা যাচ্ছে না। এবার তোমাকে একটা সুন্দর ইনফরমেশন দেবো, যে ইনফরমেশনটা কিন্তু এই বিষয়ে নয়, কিন্তু একটা ইনফরমেশন, যে ইনফরমেশনটা কিন্তু শুনলে, মানে যে সফট ইনফোটা শুনলে তোমার বেশ ভালো লাগবে, সেটা হচ্ছে বিদেশের কোনো একটা জায়গা, জাস্ট আমার এই মুহূর্তেই মনে পড়ছে না, কিন্তু আমি একটা প্রতিবেদন পড়েছিলাম সেইখানে কিন্তু ছিল, সেটা হচ্ছে যে কোনো একটা লাইন ছিল যে লাইনে সারাদিনে জাস্ট একটাই ট্রেন চলতো। কি কারণে শুনবে?
1: কেন?
0: কারণ একটি বাচ্চা মেয়ে সেখান থেকে সে তার কলেজে যেত, এবং সেই কলেজে যাওয়ার জন্যে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল যে তার কাছে সেইরকম, সে ফাইন্যান্সিয়ালি অ্যাফ্লুয়েন্ট নয় যে সে তার পার্সোনাল কার নিয়ে যেতে পারে, এইরকমভাবে সে ফাইন্যান্সিয়ালি অতটা অ্যাফ্লুয়েন্ট নয়, এবং যেহেতু ওই রুটে খুব একটা ট্রেন চলাচল করতো না, সেই কারণের জন্য ট্রেন বন্ধ করে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল সেই কর্তৃপক্ষ আর কি। তো ফাইনালি যখন একটি মেয়ে সেই প্ল্যাটফর্মে এসে প্রত্যেক দিন ওয়েট করতো, তখন রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে তার যতদিন পর্যন্ত কলেজ চলবে ততদিন পর্যন্ত রেল কর্তৃপক্ষ ওই একটি ট্রেন চালাবে তার জন্য।
1: বাহ, এরকম একটা সুন্দর খবর পে না, মানে একদম গদগদ হয়ে গেলাম, হাবুডুবু খাচ্ছি আমি।
0: আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যখন আমরা কলেজ লাইফে পড়েছি তখন তো এরকম কিছু ছিল না, যদিও দেবারতী যখন কলেজ লাইফে ছিল তখন লিফট দেওয়ার জন্য ওই যে দু চাকা চার চাকার সব যানগুলো সেইগুলো তখন পাওয়া যেত। কিন্তু এই যে জায়গাটার কথা বললাম, খুব যদি ভুল না করি সম্ভবত জার্মানিতে, আমি যদি খুব ভুল না করি বা অন্য কোনো জায়গাতেও হতে পারে, কিন্তু ইনফরমেশনটা দেখে কিন্তু যথেষ্ট ভালো লেগেছিল আমার। এবং স্পেশালি সত্যি মানে এগুলো জাস্ট আমাদের বিয়ন্ড অফ আওয়ার ইমাজিনেশন।
1: একদমই তাই, এরকম যদি হয় সত্যি খুব ভালো হয়। আর এখন যদি জুবিন গার্গ আর আকৃতি কাক্কার বলে যে একটু হাবুডুবু খেতে চাইছি, এরকম ভালো ভালো খবর শুনি।
0: আচ্ছা তাও ভালো,
1: ভালো খবর শুনি, কে জানা লোকটা
0: তাহলে ভালো আর কি।
1: হ্যাঁ, আমরা না
0: পাঁচটা বেজে ১৩ মিনিট হয়ে ২৮ সেকেন্ড হয়ে গেছে, তো আমার আবার কন্ট্রোল করাটা একটু কমে গেছে আর কি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আমরা কিন্তু ফিরে এসেছি আবারও। হাবুডুবু কতটা কি খেলাম না খেলাম সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে মেসেজে প্রচুর হাবুডুবু খাচ্ছি আর কি, মানে প্রচুর মেসেজ রয়েছে। 9903653992 কিন্তু এই মুহূর্তে তোমার মেসেজ।
2: তবে তার আগে আমি একটা কথাই বলতে চাই, এটা এখন অমরজিতের রিংটোন, প্রেমে তাই হাবুডুবু
1: হাবুডুবু খাচ্ছে। একদম না, বিশ্বাস করার যাই হোক না কেন, এগুলো কোনো ব্যাপারই না।
2: ঠিক আছে, তোমরা কি গাছ পুঁতেছিলে বা কোনো বনসাই করেছো কিনা এইটা আজকে জিজ্ঞাসা করেছি তোমার কোনো পছন্দের গাছ নিয়ে। সো 9903653992 তে মেসেজ এসছে, পরপর না পড়লে এবার আমরা পড়ে যাব। তো সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছে, খুব সুন্দর সুন্দর গান পরপর, অনুষ্ঠান এইভাবে জমে উঠুক ফের, বাবা থ্যাংক ইউ
1: থ্যাংক ইউ।
2: তা আমি ছোট্টবেলায় গন্ধরাজ লেবুর বীজ পুঁতেছিলাম, তারপর ওর থেকে চারা গাছ, তারপর বড় গাছ হয়, গন্ধরাজ লেবু দেয়, অনেক পেরে ভাত দিয়ে মেখে খাই, অসাধারণ গন্ধ, তেমন খেতে মজা আছে। বাহ, পাঠিয়ে দাও কটা।
1: বলছি যে তুমি কি ফুচকা খেতে পছন্দ করো?
2: ইয়েস, কে না পছন্দ করে।
1: তাহলে তার মধ্যে নিশ্চয়ই তুমি গন্ধরাজ লেবুর এই ফ্লেভারটা তুমি পেয়েছো।
2: আরে না দিলে উল্টে ঝগড়া করি, গন্ধরাজ লেবু নেই।
1: আমি জানি, আমি জানি, প্রতিটি মেয়েদের সঙ্গেই কিন্তু এই ঘটনাটা ঘটে। দাদা একটু গন্ধরাজ লেবুটা কিন্তু বেশি করে আর কি। হ্যাঁ,
2: মানে দিতে চায় না।
1: কেন আসলে ব্যাপারটা হচ্ছে কি, বাজার থেকে গিয়ে তো মাঝে মধ্যে কিনে ভাতের সঙ্গেও খাওয়া দাওয়া যায় না কি?
2: কে বলেছে খাই না? হ্যাঁ হ্যাঁ, হেলথ কনসিয়াস। হ্যাঁ বুঝতাম,
1: তাই নাকি? হেলথ কনসিয়াস। আচ্ছা, তো এরপরে যে মেসেজটা রয়েছে 9903653992 তে, বিশ্বাস করো আমি না এই কথাটা বলতে গিয়ে দেবারতির দিকে তাকাচ্ছিলাম, এবং দেবারতি কেন জানি না আমার দিকে তাকিয়ে কেমন জানি একটা বাজেভাবে হাসি দিচ্ছিল, কেন ঠিক বুঝতে পারছিলাম না।
2: যাই হোক, উৎপল মাইতি বেহালা থেকে লিখেছে যে, হাই অমরজিৎদা, দেবারতি দি, সোয়েট জবা, ওকে, এই গাছের জন্য অনেক কসরত করতে হয়েছিল, বেহালাতে জমিদার বাড়ি এখনো আছে, ওই বাড়িতে কিছু জিনিস দিতে গিয়ে সোয়েট জবা গাছের সাথে আমার ভালোবাসা হয়ে গিয়েছিল। ওকে, জমিদারের ছেলেকে বললাম এই গাছ যখন ছাড়বেন একটা ডাল দেবেন, উনি বললেন ডিরেক্ট মুখের উপর না বলে দিলেন, এ বাবারে, বাজারে পাওয়া যায় কিনে গাছ লাগাও, চুপচাপ চলে এসেছিলাম। ওই দিন রাতে পাঁচিল টপকে ঢুকে চার পাঁচটা ডাল কেটে বাড়িতে বসিয়েছিলাম, এই তো একদম ডাল চুরি।
1: ও বাবা, ভাবাই যাচ্ছে না।
2: গাছে ফুল হবার পর আশেপাশে সবাই জিজ্ঞাসা করছে এটা কি জবা, নাম জানি না, তবে এর নাম জাপানি জবা, এর নাম আকাবানা। এই জবার রূপ দেখার মতো, রক্তের মতো টকটকে লাল ভিউ, দারুণ। এই জবা যে দেখবে প্রেমে পড়তে বাধ্য, আমি অমরজিৎকে পাঠাচ্ছি।
1: বলছি যাই হোক না কেন, আসলে ব্যাপারটা হচ্ছে কি, এর পরে না আমার একটাই কথা শুধু মনে হচ্ছে, বল রে জবা বল। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আর কি বলবো না বলবো সেটা তো জানি না, কিন্তু 5:20 হয়ে এই মুহূর্তে 1 সেকেন্ড হয়ে গেছে, আর 1 সেকেন্ডও দেরি করবো না, তার কারণ ফ্ল্যাশব্যাকে চলে যাবো, আর ফ্ল্যাশব্যাকে যখন যাব তখন ফসলসের একটা সুন্দর গান কিন্তু এই মুহূর্তে তোমার জন্য ওয়েট করছে আমাদের এই ট্র্যাক লিস্টের মধ্যে, শুনে নেবে নাকি একবার?
0: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে।
1: একটাই কথা আমার বলতে ইচ্ছে হচ্ছে ফসিলসের এই গানটা শোনার পরে, বলো
2: কি
1: আবারও ঘৃণা করবে কি প্রিয়তমা? যদি চেনিতে বলি ক্ষমা, মানে বারবার ক্ষমা চাইতে বললে কি আর তখন ঘৃণা না করে আর কোনো উপায় আছে? যাই হোক না কেন, আসলে ব্যাপারটা হচ্ছে কি, 5:25 এটা দেখতে পাচ্ছি আর কি চোখের সামনে। ইয়েস, 5:25 হয়ে 35 সেকেন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে। আর 9903653992 কিন্তু এই মুহূর্তে তোমার মেসেজ আমাদের সামনে। প্রিয় দেবারতী দিদিভাই ও প্রিয় অমরজিৎ দাদাভাই, শ্রাবণের রোদ বৃষ্টির লুকোচুরির ছোঁয়ায় জানালাম বৈকালিক শুভেচ্ছা। অসাধারণভাবে এত সুন্দর শুভেচ্ছা জানান, খুব ভালো লাগে। কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে তো কখনো আবার গনগনিয়ে তেড়ে ফুড়ে উঠছে রোদ। প্রকৃতির কি মহিমা! এবার বিষয় বলি, নিজের বাগানে নয়, আমাদের গ্রামের রাস্তায় একটা বড় পুকুর আছে। বর্ষাতে সেই পুকুরের পার ধস নেয়। আচ্ছা, রাস্তা বাঁচাতে ক্লাবের ছেলেদের নিয়ে আমি উদ্যোগ নিয়ে কিছু কৃষ্ণচূড়া গাছ

0: ইউক্যালিপটাস গাছ এবং মেহগনি গাছ বসিয়েছিলাম। গাছগুলো এক একটা গাছ বিশাল লম্বা হয়, কিন্তু তাতেও পুকুর পাড়ের ধস থামানো যায়নি। প্রতি বছর বর্ষায় একটা দুটো করে গাছ পড়তে পড়তে শুধু একটি মেহগনি গাছ দাঁড়িয়ে রয়েছে। সেও বোধ হয় বেশি দিন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে না, কারণ সেও এখন হেলে পড়েছে। গাছগুলো থাকবে না, শুধু স্মৃতিটাই রয়ে যাবে মনের ক্যানভাসে। মাধাই দাস, বহরু, ঘোষপাড়া থেকে।
1: এইভাবেই তো আমরা গাছ লাগিয়ে প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করি। খুব খুব খুব ভালো উদ্যোগ বলা যায়।
0: একদমই তাই।
1: আর এই যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে গাছ লাগাই, আমি যেমন আমার বাড়িতে দেখতে পারি, আমার মা হলো গাছ পাগল বলা চলে, এবং কত রকমের জবা, কত রকমের ফুলের গাছ, ফলের গাছ আমাদের, যে কারণে কিন্তু পেঁপেটুকু কিনে খেতে হয় না, সেটাও গাছ থেকে
0: পাই। এটা কিন্তু মানে জানো তো আমার বাড়িতেও রয়েছে, আমিও কিন্তু দেখতে পাই। মানে আমার স্পেশালি ধরো হয় না, মানে পেঁপে গাছ বেশ লম্বা হয়ে যায়, খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায়, এবং লম্বা হয়ে যাওয়ার পরে যখন দেখছিলাম যে গাছটা ছোট হয়েছিল, আস্তে আস্তে আস্তে আস্তে বাড়ছিল, সেই গাছটা এখন মোটামুটি আমার দোতলার ঘরটা ছাড়িয়ে আরো উপরের দিকে উঠে গেছে, এবং যেটা হয়েছে ছাদের থেকে মোটামুটি একটা আংশি দিয়ে যদি টেনে নেওয়া যায়, তাহলে কিন্তু বেশ কিছু পেঁপে, শুধুমাত্র আমি নয়, এদিক ওদিক সবাই মোটামুটি, মানে আমরা সর্বজনীন ব্যাপার স্যাপার মাথায় রেখে ওই পেঁপে গাছটা ওইখানে লাগানো হয়েছে।
1: এইটা কিন্তু ভালো বিষয় জানা থাকলো। এবার একটা থলে নিয়ে
0: হবে নাকি আমার প্রতিবেশী? আসলে ব্যাপারটা হচ্ছে কি, প্রতিবেশী তো সেই যে তোমার খবর তোমার থেকে বেশি রাখে। তো তুমি যখন এই হট সিটে বসে আমার এত প্রচুর খবরাখবর নিয়ে স্টকটা বাড়িয়ে ফেলেছো, ভোকাবুলারি মানে যাকে আমরা স্টক অফ ওয়ার্ডস বলি, সেটা যখন তোমার এত বেশি ইনফরমেশন আমার বিষয়ে, তখন আর প্রতিবেশী হতেই বা তোমার বাদ থাকে কেন বলো তো?
1: হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তবে একটু যদি গানে গানে প্রতিবেশী করা যায় তাহলে তো ভালোই হয় না?
0: ও মা সজনা ওই সজনা ওই সজনা,
1: আসলে
0: আমি তো মাঝে মধ্যেই এই ডান্সটা প্র্যাকটিস করি, কিন্তু সেটা বিশ্বাস করো ভালো ট্রেনারের অভাবে না, আমার অনেক অনেক প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি?
1: অপেক্ষা করো অপেক্ষা করো, আমি একটু ট্রেনিং দিয়ে দিই অমরজিৎকে, আর তোমরা এই গানটা শুনে আসো। এই জাস্ট 2 মিনিট 26 সেকেন্ডের ব্যাপার, বেশিক্ষণের জুদাই হবে না আমাদের সঙ্গে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: Yes, yes, yes, ক্যাফে কলকাতা 5টা বেজে 31 মিনিট হয়ে 6 সেকেন্ড, কিন্তু অলরেডি হয়ে গেছে। এই বলছি যে ঠিকঠাক বলতে পেরেছি, ডিজিটাল ক্লক ওয়াইজ
3: একদম,
2: ডিজিটাল ক্লক ওয়াইজ বলো তো।

0: 14টা বেজে 31 মিনিট হয় 17, এরকম ভাবে
1: যদি একটু বলো। ওরে বাবা, এটা অ্যান্টি ক্লকে যাওয়ার কি দরকার? আমরা 17তে রয়েছে, ওটাই সবচেয়ে ভালো।
0: একদম।
1: আর এই যে ছাদ বাগান নিয়ে কথা হচ্ছে আর কি, ছাদ বাগান না এক্স্যাক্টলি, মানে তুমি যদি গাছ লাগিয়ে থাকো সেই গাছ নিয়ে তোমার অ্যাটাচমেন্ট। সো সুভাষ চক্রবর্তী উত্তর বাবলি থেকে লিখেছে যে, অমরজিৎ এন্ড দেবারতী, গুড ইভিনিং।
0: গুড ইভিনিং।
1: আমি ছাদ বাগানে ফুল গাছ লাগিয়েছি, ফুল ফুটলে ভারী খুশি হই। ওকে, এটা কিন্তু মানে আমি যতটুকু জানি অমরজিৎ একটা ছাদ বাগান বানিয়েছে, তাই না?
0: একদম একদম একদম। মানে ব্যাপারটা হচ্ছে কি, নজর টজর দিও না ওদিক থেকে। হ্যাঁ, আমি নিশ্চয়ই, ওই যদি ওখানে শীতকালে বিশ্বাস করো দারুণ দারুণ কমলা লেবু হয়, যখন হবে না কেন আমি নিজে কুরিয়ার করে তোমাকে পাঠিয়ে দেবো।
1: হ্যাঁ, সন্দেহ আছে, একদম সন্দেহ আছে। লোকটা কিছু খাওয়াতে চায় না, এটাই হলো সমস্যার বিষয়। হ্যাঁ হ্যাঁ,
0: এই যে এটা তুমি অনেয়ার বললে, এই যে অনেয়ার বললে তুমি এটা, এরপর আর জীবনেও এই কথাটা তুমি বলতে পারবে না, কারণ আমি তোমাকে আজকেই খাইয়ে দেবো 6:30 পরে। মিলিয়ে নেও তুমি আমার কথা।
1: ঠিক আছে, মেলাবো মেলাবো মেলাবো। মিলবে মিলবে মিলবে না আমরা জানি না, তবে রংটা মিলিয়ে নিতে পারি না আমরা।
0: ইয়েস, একদমই তাই। যখন 107 FM রেইনবোর এই হট সিটে বসেছি, তখন রং মিলান্তি কি সেটা তো আমরা জানি।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতায় রয়েছি। আর 5:36 হয়ে যখন 36 সেকেন্ড, অলরেডি হয়ে গেছে সাউন্ড। বারাসাত থেকে আমাদেরকে মেসেজ করে দিচ্ছ এবং জানিয়ে দিচ্ছ, ছাদ বাগানে গাছ লাগানোর ক্ষেত্রে আমার মাই যথেষ্ট। মায়ের নিজস্ব বাগান রয়েছে ছাদে। শীতকালে ফুল গাছগুলোতে ফুল আসার ঠিক আগের মুহূর্তে সেগুলোর পরিচর্যার পিছনেই মায়ের পুরো সকালটা কেটে যায়। যদিও ফুল এলে দেখতে বেশ ভালোই লাগে, আর গরমকালে সকাল বিকেল চলে যায় গাছে জল দেওয়ার পিছনে। শাওন, বারাসাত থেকে আমাদেরকে মেসেজ করেছো, এবং সত্যি কথা বলতে গেলে ছাদে এরকম একটা বাগান থাকলে খুব সুন্দর কিন্তু একটা সিনিক বিউটি তৈরি হয়ে যায়, সেটা কিন্তু আমরা সবাই জানি।
3: একদমই তাই। আর তার সঙ্গে এটাও জানি যে এইবার যে পরের ঘন্টায় এইবার সময় হয়ে গেছে ছড়া কাটিং এর।
4: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং,
2: তোমার জন্য মানে ওখানেই ব্রেকে পা দিয়ে দিলে প্রচন্ড প্রীত হই আর কি। হ্যাঁ, যাই হোক, আপাতত ওই ছড়া কাটিং এ আমরা ঢুকে পড়ি। বরঞ্চ
3: ওই দুইখানা লাইন বলবো, সেটা হলো আকাশের এখন মুড সুইং, কখনো ছাতা বন্ধ কখনো রেইনিং। আকাশের এখন মুড সুইং, কখনো ছাতা বন্ধ কখনো রেইনিং। সো এই দুটো লাইনের পর আরো দুটোকে ম্যাক্সিমাম চারটে প্লিজ রচনা বলি লিখো না। এই চারটে লাইন অ্যাড করে তাড়াতাড়ি লিখে পাঠাও 9903653992 তে।
2: একদমই তাই, মুড সুইংটা নিয়ে আবার মেয়েদের বিশেষ পারদর্শিতা আসে, সেই কারণের জন্য আমরা এক্সপার্ট অপিনিয়নটা মাঝে মধ্যে নিয়ে থাকি আর কি। ওভার টু দেবারতী।
3: ইয়েস, এটা নিয়ে আমাদের মেয়েদের আলাদা করে একটা কি বলে যেন ভুলে গেছি, কার্টেসি নীতি
2: বলে মনে হয় না, মানে বারবার যদি একটা জিনিস চলতে থাকে ক্রমাগতভাবে তাহলে সেটা 1 2 3 না ওভাবে তাকানোর কোনো কিছু দরকার নেই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এইরকম বাজে বকবকানি তো আমাদের 6:30 পর্যন্ত চলবে, কিন্তু ছড়া কাটিংটা আরও একবার বলে দেবো এবং তারপরে চলে যাবো তোমাকে 3-3 গানের হ্যাট্রিক শোনানোর জন্য।
3: ইয়েস, আকাশের এখন মুড সুইং, কখনো ছাতা বন্ধ কখনো রেইনিং। আর এরপরে 2-4 লাইন অ্যাড করে 9903653992 তে পাঠিয়ে দাও। আর এবার
2: তারপরে বন্ধুরা এলোমেলো, তারপরে কি হয়েছে আমরা জানি না, এবং লাস্ট গানটা তোমার জন্য সুনিধি চৌহানের হালকাট জওয়ানি। 3-3 গানের হ্যাট্রিক এই মুহূর্তে 107 FM রেইনবো ক্যাফে কলকাতায় শুধুমাত্র অমরজিৎ এবং দেবারতীর সঙ্গে।
4: FM রেইনবোতে 3-3

0: গুটি গুটি চাঁদের হাট
1: আর বাপরি চাট,
0: ক্লাস করে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: চড়া কাটিং এর জন্য কিন্তু আমরা আবারও ফিরে এসেছি, আর এই মুহূর্তে ঘড়ি বলছে যে না না না না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব কি যাব না সেটা পরের ব্যাপার, যাব কি যাব না ভেবে ভেবে আর যাওয়া তো হলো না। আমরা যতই বলি না কেন এই ঘন্টা তো আমাদের শেষ করতেই হবে, কারণ 5:54 হয়ে 43 সেকেন্ড অলরেডি।
2: ইয়েস, আর তার সঙ্গে ছড়া রয়েছে, ছড়ায় দুটো লাইন দিয়েছিলাম যে আকাশের এখন মুড সুইং, কখনো ছাতা বন্ধ কখনো রেইনিং। আর এই লাইনের সঙ্গে দু চার লাইন অ্যাড করে বলেছিলাম পাঠাতে
1: 9999
2: এবার ছড়া কাটিং এ আসি। আমাদের আকাশের এখন মুড সুইং, কখনো রোদ কখনো রেইনিং। বর্ষার মুড যতই হোক সুইং, তবু বর্ষা ঋতুর কুইন। মাথায় দাস বহরু ঘোষপাড়া থেকে ফাটাফাটি এরকম একটা মানে ছড়ার জন্য একটা হাততালি হবে না অমরজিৎ?
1: মানে আমরা ওই মোটামুটি 50-60 টাকার রোল খাইয়ে যাদেরকে একদম দাঁড় করিয়ে রেখেছি তারা এই মুহূর্তে হাততালি দিয়ে দিয়েছে। আর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ঘন্টা কিন্তু একেবারেই শেষের পথে। সুতরাং অমরজিৎ এবং দেবারতির সঙ্গে তুমি যদি থাকতে চাও তাহলে 6:02 আরও একবার ফিরে আসবে নাকি? ইয়েস, ক্যাফে কলকাতার বাকি সময়টা কিন্তু রয়েছে আমাদের হাতে।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। দুর্নীতি, তোলাবাজি, কাটমানি সহ বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্য সরকার নবান্নে চারটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য পুলিশের সদর কার্যালয় ভবানী ভবন থেকে এই পরিষেবার সূচনা করে বলেন, এখন থেকে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে সাধারণ মানুষ বিনামূল্যে এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। কাটমানি সংক্রান্ত অভিযোগের জন্য 1-55-334, সিন্ডিকেট অপরাধ 1-55-335, টোল ট্যাক্সে দুর্নীতির জন্য 1-55-337 এবং মদ ও মাদক সংক্রান্ত সমস্যার জন্য 1-55-339 নম্বরে ফোন করে অভিযোগ জানালে প্রশাসনের তরফে সবকিছু খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, কেরালা, উত্তরপ্রদেশ, আসাম ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মল্লা বাগচি ও বিচারপতি ভি মোহানার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি

ফুটেজ, দ্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসের তথ্য সংরক্ষণ করতে হবে। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। জমি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট অতীন ঘোষ তার পরিবারকে রক্ষা কবচ দিয়েছে। আগামী 14 আগস্ট পর্যন্ত অতীন ঘোষ তার মেয়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না বলে আদালত স্পষ্ট জানিয়েছে। আগামী 10 আগস্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

0: মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভবানী ভবনে রাজ্য পুলিশের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, রাজ্যের 552টি থানার মধ্যে অধিকাংশের কোনো পরিকাঠামো নেই। কেন্দ্র সরকারের সহায়তায় ধাপে ধাপে সেগুলির ব্যারাক, মূল ভবনসহ পরিকাঠামোর উন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: আচ্ছা দেবারতী, এই যে সময়টা, মানে মোটামুটি এই শ্রাবণ মাসের সময়টা আর কি, হ্যাঁ, এই শ্রাবণ মাসের সময় আমরা মোটামুটি দেখি যে সাধারণত সেটা ট্রেন্ড এই মুহূর্তে, মানে সবাই তো আমরা ট্রেন্ডে গা ভাসিয়েছি, কিন্তু একটা লোকাচার রয়েছে এবং তার সঙ্গে একটা ডিভোশনাল ভক্তিমূলক ব্যাপার স্যাপারও রয়েছে, সেটা হচ্ছে যে হাতে সবুজ চুড়ি পরা, শ্রাবণ মাসের সোমবার নিরামিষ খাওয়া, এরকম অনেক ব্যাপার স্যাপার রয়েছে যারা যারা আমরা মানি আর কি। কিন্তু শ্রাবণ মাসে যদি এরকম ব্যাপারটা হয় যে ফাঁকা বাসে তোরে লইয়া ডেটিংয়ে যাইব, এই যে ব্যাপারটা যদি হয় আর কি, এই যে তুমি আমাকে একটু আগে বলছিলে না কি সমস্ত ডেট ফেটের কথা, হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র আমি না না না না না না না না, এই সমস্ত অ্যালিগেশন দিলে আমি মানবো না। তার কারণ হচ্ছে জিৎ গাঙ্গুলি মাঝে মধ্যে ডিস্কো না চাইতে চলে যান আর কি, কোথায় যান না যান সেটা আমি জানি না, কিন্তু এই শ্রাবণ মাসে আলটিমেটলি কী হয় না হয় সেই নিয়ে না একটা বড় ভালো গান ফেঁদে ফেলেছেন ভদ্রলোক আর কি। ওই ফাঁদে আমরা পা না দিয়ে বরঞ্চ 3 মিনিট 24 সেকেন্ডের মধ্যে আবারও ফিরে আসছি 107 FM রেইনবোতে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আমি আর দেবারতী একটা বিষয় আবিষ্কার করে ফেলেছি আর কি, চট করে, সেটা হচ্ছে, হ্যাঁ, একটা আবিষ্কার করে ফেলেছি আর কি, আবিষ্কার করে নিজেকে কেমন একটা কলম্বাস, ওমনিবাস সব রকম মনে হচ্ছে আর কি। সেইটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের তো একটা থিম সং থাকে। এই যে যে গানটা আমরা শুনছিলাম সেই গানটা কিসের থিম সং বলো তো?
2: কিসের?
1: অষ্টমঙ্গলার। কেন বলো? শ্বশুর, ও আমার শ্বশুর, কি আমার কসুর, এইটা একমাত্র আমার মনে হয় ওই সময় গিয়েই জিজ্ঞেস করা যায়।
2: আসলে এই যে শ্রাবণ মাসে ডেটিং এ যাবে আজকে আমার চেয়ে, তারপরে তো শ্বশুরকেই পটাতে হবে, সেটা অসুর না, অসুর বলা যাবে না, কসুরটা জেনে নিলেই হয়ে যাবে।
1: একদম তাই, আমি কসুরের কথা বলছি, দেবরতী অসুরে চলে গেছে। আহা, অসুর আসতে এখনো কয়েকটা মাস বাকি রয়েছে। এই সবাই জুলাই শেষ হলো, অগস্ট, সেপ্টেম্বর, এখনো দুটো মাস বাকি রয়েছে, একটু সবুর করো।
2: আরে সয় না তো, তোর সয় না, তার সঙ্গে ঝড় বৃষ্টি এলে আর কিছুই তোর সইবে
1: না। মা তাই নাকি? কোথায়
2: ঝড় বৃষ্টি তো আসছে,
1: কোথায় আসছে ঝড় বৃষ্টি, এবং তার জন্য হলুদ ডিডিএল যে চোখের সামনে দেখতে পাচ্ছি কোথায়, কারণ হলুদ সতর্কতা জারি হয়ে গেছে দুটো ডিস্ট্রিক্টের উপরে। ইয়েস, শুনে নাও ভালো করে।
2: মুর্শিদাবাদে আর নদিয়াতে এখানে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ওই ঝোড়ো হাওয়া বইতে পারে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায়। সো আগামী 2-3 ঘন্টার মধ্যে যারা মুর্শিদাবাদে রয়েছো বা নদিয়াতে রয়েছো, ছাতাটা নিতে ভুলো না বন্ধু, আর তার সঙ্গে যদি কেউ কাদা ছিটিয়ে যায় সাইড থেকে ঢিল ছুড়ো না, বলতেই পারো তোকে নে কাদা দিলি সাদা কাপড়ে।
1: না না, কে দেখো, তুমি এই রকম কথা বলতে পারো না, বর্ষার মধ্যে প্রচন্ড বৃষ্টি, রাস্তার মধ্যে প্রচন্ড কাদা, সেই জায়গায় দাঁড়িয়ে কে বলতে পারে যে আমি সাদা জামা পরে বেরোবো আর তারপরে প্রচন্ড বৃষ্টি আসতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, রথের মেলায় গিয়ে যেরকম কাদা প্যাচ প্যাচে জায়গায় আমাদের বকুলতলায় কাদা জমেছে, ব্যাপার স্যাপারগুলো হচ্ছিলো আর কি, সেই রকম জায়গায় দাঁড়িয়ে মোটামুটি এক পা কাদায় ডুবে গেছে যেখানে, সেইখানে নাকি সাদা জামা পরে যাবো আর তারপরে বলবো তু কেনে কাদা দিলি সাদা কাপড়। ও আচ্ছা, এর ইনার মিনিংটা এইবার আমি খুঁজে পেয়েছি, মানে কাদায় দুজনেই ধপাস হয়ে গিয়েছিল, তারপরে মনে হয় একে অপরকে বলেছে তুই কেনে কাদা দিলি সাদা কাপড়ে। আসলে ব্যাপারটা তো কারোরই দোষ নয়, এখানে দুজনেই দুজনকে বাঁচানোর চেষ্টা করেছিল আর কি, কিন্তু কি বলতো, একজন আগে পড়ে গিয়েছিল তো ওই কারণের জন্য হাতে যদি কাদা টাদা লেগে যায়, সেই অবস্থায় যদি আরেকজনকে ধরার চেষ্টা করে তাহলে সাদা কেন, যে কোনো জামা কাপড়েই কাদা কাদা হয়ে যাবে আর কি। যাই হোক না কেন, বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস আমাদেরকে মেসেজ করে দিয়েছো, সেটা কিন্তু দেখতে পাচ্ছি।
2: মানে যে দুটো লাইন দিয়েছিলাম, আকাশের এখন মুড সুইং, কখনো ছাতা বন্ধ কখনো রেইনিং, আর লিখেছে তার সঙ্গে আরো 2-4 লাইন অ্যাড করে, শুভ সন্ধ্যা দাদা ভাই দিদি ভাই, প্রোগ্রাম অসাধারণ লাগছে।
1: থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, এইখানটা একটু এমফাসিস দিয়ে বলা দরকার ছিল,
2: আর একটু জোরতে
1: একদম।
2: আজকে ছড়া কাটিং এর বিষয়, আকাশের এখন মুড সুইং, কখনো ছাতা বন্ধ কখনো রেইনিং, আকাশের মোট যতই, আচ্ছা, আকাশের হোক যতই মুড সুইং আর যতই হোক রেইনিং, আমরা কিন্তু পুরো দমে রেইনবো লিসেনিং।
1: মোটামুটি আমাদের মনের মধ্যে জোস, যাকে বলে জোস,
2: বুঝতে পারছি, ফিরে এসো। বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস লিখেছেন, আর তার সঙ্গে এবারে মনে হয় একটু নতুন নতুন ব্যাপার হোক।
1: একদম তাই, যখন এই কথাটা লিখেই দিয়েছেন তখন ওই ব্র্যান্ড নিউ ট্র্যাকটা এই মুহূর্তে কিন্তু তোমাদের জন্য। ইয়েস, আসলে ব্যাপারটা হচ্ছে কি, এত সুন্দর সুন্দর কথা যখন লিখেছো না, ওই নতুন যে ট্র্যাকটা আমি রিলিজ করে দিয়েছি সেই ট্র্যাকটা এই মুহূর্তে
2: তোমার জন্য।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
0: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
2: এই যে সুন্দর করে কেক কাটাটা, এই যে এই অ্যাম্বিয়েন্সটা তৈরি হওয়া, তার পেছনে আমাদের সামান্যতম অবদান কি নেই? আছে আছে আছে আছে আছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা প্রত্যেক দিনই কিন্তু তোমাদের সামনে যাদের যাদের জন্মদিন থাকে তাদের তাদের জন্মদিনের কথা বলি। ঠিক আজকেও যেরকম দুজন স্পেশাল মানুষ তাদের জন্মদিন রয়েছে তাদের কথাও কিন্তু বলে দেবো। ইয়েস, আজকে যাদের যাদের জন্মদিন তারা তারা কার কার সঙ্গে জন্মদিনকে শেয়ার করছো সেটা তোমাকে বলে দেবো। ইয়েস, হুমা কুরেশি এবং আয়েশা ঝুলকারও কিন্তু আজকে জন্মদিন।
3: ইয়েস, আজকে যদি তোমার জন্মদিন হয় তাহলে প্রথমেই জানাই হ্যাপি বার্থডে আর হুমা কুরেশির বার্থডে। মানে হুমা কুরেশিকে আমরা দেখেছি একটি ডায়ন থেকে শুরু করে আরও বেশ কিছু ফিল্মে, যেমন বদলাপুর। আর আরেকজনের কথা কি বলবো, সে তো 90s কে পুরো কাঁপিয়ে রেখেছিল।
2: একদমই তাই, 90s কে যখন কাঁপিয়ে রেখেছিল, 90s এর সেই গান, যে গানটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, মানে আমাদের প্রত্যেকেরই প্লে লিস্টের মধ্যে থাকবেই থাকবে। এটা কিন্তু মানে আমরা চ্যালেঞ্জ করে বলে দিতে পারি যে অন্তত একবার না একবার শুনবোই সেই গানটা।
3: একদমই তাই, আর তাই আজকে হুমা কুরেশি এবং আয়েশা ঝুলকাকে জানাই হ্যাপি বার্থডে।

0: হলফ করে বলে দিতে পারি আমরা যে এই গান ভালো লাগবে না, এমন পাবলিক খুঁজে পাওয়া যাবে না। আর এই মুহূর্তে ঘড়ি কিন্তু বলছে 6:19 হয়ে 26 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে আমাদেরকে মেসেজ করে দিচ্ছ এবং ছড়া কাটিংয়ে জানিয়ে দিচ্ছ, আকাশের এখন মুড সুইং, কখনো ছাতা বন্ধ কখনো বা রেনিং, দু চোখে আজ স্বপ্নের ভিড়, অনলি ড্রিম ড্রিম অ্যান্ড ড্রিম, মানে তুমি কি দিবা স্বপ্ন দেখিতেছো, যাই হোক না কেন সেটা আমরা জানি না, কিন্তু বৃষ্টি কখনো ঝিরঝিরে কখনো আবার ইলশে গুড়ে। পশ্চিম বর্ধমান উখড়া থেকে সুধাময় ব্যানার্জি, বা মানে উনি মোটামুটি ছড়াকাটিং থেকে অনেকটা অন্য পাড়া দিয়ে বেরিয়ে গেছেন আর কি, আমরা যেটা বলেছিলাম আর কি, আকাশের এখন মুড সুইং, কখনো ছাতা বন্ধ কখনো বা রেনিং, শীতের কাঁথা আর বর্ষার ছাতা, কেউ নিলেও বলবে আমি তো নিইনি শাওন বারাসাত থেকে, যে কোনো রকমভাবে একটা মিলিয়ে দিলে আর কি কোনো অসুবিধে নেই আর কি।
1: এইটা যেমন আর একটা যে কোনোভাবে মিলে গেছে কিরকম,
0: হ্যাঁ আকাশের এখন মুড সুইং, কখনো ছাতা বন্ধ কখনো রেনিং, বন্ধুরা করছে পিং পিং যাবো ঘুরতে, টিং পিং টিং ইতি বাস্তুগুনা, এটা কি মানে
1: এটা ইচ্ছা করেই করেছে,
0: হ্যাঁ মানে এই নামটা তো সাধারণত আমি পরিচিত না, সেই কারণের জন্য একটুখানি মুখ ধুবড়ে পড়ছি আর কি। এটা যাই হোক
1: এই ছড়াটা আমার একটু পছন্দ হয়েছে বেশ ভালো মতো, এই ছড়াটা একটু পড়তে চাই আমি। আকাশের এখন মুড সুইং, কখনো ছাতা বন্ধ কখনো রেনিং, রোদ উঠলেই মনে হয় সব হবে ফাইন, একটু পরে মেঘ বলে নট দিস টাইম, এই ওয়েদারে নেই কোনো ফিক্সিং, প্রতিদিন চলছে নতুন মুড চেঞ্জিং। মৌলিক অ্যান্ড মনীষা লিখেছে ফ্রম পশ্চিম মেদিনীপুর আনন্দপুর থেকে, আমার সত্যি খুব পছন্দ হয়েছে আর তার জন্য একটা জোরে হাত তালি।
0: তার সঙ্গে জানালাম হ্যাপি বার্থডে টু ইউ দেবা।
1: একটা মাস পিছিয়ে যাও, আর একটু আগের মাসে চলে যাও, আগের মাসে ঠিকই ধারে কাছে ছিল, সো বিলেটেড হ্যাপি বার্থডের জন্য এই যে জানিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অমরজিত।
0: ডেটের কথা বলেছিলাম না, আবার মনে পড়ে গেল, আবার সেই শেষ থেকে শুরুর দিকে আর কি চলে যাচ্ছি আমরা, কিন্তু না না না না না আমাদের এই শহর নিয়ে নাকি কি সমস্ত একটা মানে ইন্টারন্যাশনাল ফেমাস ব্যাপার স্যাপার হতে চলেছে।
1: বুঝতে হবে যে 2011 সালে কলকাতায় যুব ভারতীর যে ভেনেজুয়েলার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি আর্জেন্টিনা খেলেছিল, দীর্ঘ দেড় দশক পর ফের ফুটবলের মক্কায় আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি খেলতে পারে দক্ষিণ আমেরিকার কোনো এক দেশ, এবার কলকাতায় আসতে পারে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অক্টোবরের উইন্ডোতে, যে অক্টোবরের যে সময়টাতে সেই সময় কিন্তু এই ম্যাচটা হতে পারে, নট শিওর বাট
0: ও মা তাই নাকি, আমি সেইখানে যাব আর রাস্তায় দাঁড়িয়ে বলবো ব্রাজিল। ব্যাপারটা হচ্ছে কি, এই বৃষ্টির সময় আমি যখন এখন ব্রাজিল ব্রাজিল বলে চেঁচাই সেটা করে সুখকর ব্যাপার স্যাপার হবে না,
1: হতে পারে হতে পারে
0: হতে পারে। ব্যাপারটা হচ্ছে কি, সুখকর যেটা হবে সেটা হচ্ছে যখন তখন তো বৃষ্টি চলে আসছে, সেই কারণের জন্য অনুপম রায় আমাদের একটা খুব সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছেন, কি বলতো,
1: ওই যে তুমি দাঁড়িয়ে ব্রাজিল ব্রাজিল করবে, তোমার পিছনে দাঁড়িয়ে আমি বলবো
0: নো, বলবে কি বলতো, এসো ডাইনিং টেবিলে খেলি পিং পং। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যদি কখনো এই বৃষ্টিতে ফুটবল নিয়ে খেলতে না বেরোতে পারো, ডাইনিং টেবিলটা একটু বড় সড়ো আকৃতির করতে হবে আর কি, মানে পিং পং খেলার মতো ডাইনিং টেবিল লাগবে, ওই কারণে জন্য বলছি আর কি, সেরকম ডাইনিং টেবিলে তুমি যদি দুটো তিনটে চেয়ার ফাঁকা থেকে যায় অমরজিতার দেবার দিকে ডেকে নিতে পারো।

0: এই লাস্ট মোমেন্টে আর এইরকম ভাবে লজ্জা দেবেন না প্লিজ। আসলে ব্যাপারটা হচ্ছে কি, হয়তো ভালো লেগে যেতে পারে, হয়তো খারাপ লেগে যেতে পারে, কিন্তু কেন জানি না অমরজিৎ দেবারতির এই পারফরমেন্স অবশ্যই ভালো লেগে যেতে পারে। 9903653992 তে ছড়া কাটিং থেকে শুরু করে টপিক সমস্ত কিছুই তো কমপ্লিট হয়ে গেছে, আর এইবার সময় বলছে টাটা বাই বাই করার।
1: Yes, আর এই টাটা বাই বাই করার আগে একটা কানে কানে ছোট্ট খবর দিই। এই জাস্ট পরশু দিন আর পরশু মানে এই পরশু দিন কিন্তু এই সেম জুটি মানে দেবারতি আর অমরজিৎ জুটি আবার কিন্তু আড্ডায় আসবে। সো যারা যারা আজকে একটু লেটে টিউন ইন করেছো তারা কিন্তু পরশু দিন ঠিক 4টার সময় চলে আসবে। আর এছাড়াও বাকি সময় তো 107 FM রেইনবো তে শো চলছে, আমাদের সঙ্গে 24 ঘন্টা একদম থাকতে হবে।
0: একদমই তাই। আপাতত যে পথ বেঁকে গেছে সেই পথ ধরে হাঁটতে হাঁটতে অমরজিৎ দেবারতি বলছে টাটা, ভালো থেকো সবাই।

আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমে সংসদদের সঙ্গে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সমাজ মাধ্যমে কথা জানিয়ে শ্রী মোদী বলেছেন, দুর্গতদের সাহায্যের জন্য কেন্দ্র অসম সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো, ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে যে জনরোষ গড়ে উঠেছে তা পাকিস্তানের অর্থনৈতিক বিপর্যয়ের প্রত্যক্ষ নিদর্শন। রাষ্ট্রপতি ভবনে দায়িত্বভার গ্রহণ করার চার বছর পূর্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভার্চুয়ালি একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তার ভাষণে রাষ্ট্রপতি দেশের উন্নয়ন এবং সাংস্কৃতিক নবজাগরণের উল্লেখ করেন। শ্রীমতী মুর্মু বলেন, গত চার বছরে দেশের উজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্য এবং আত্মগৌরবের ভাবনা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে পাথেয় করে পুনর্জীবিত হয়েছে। রাষ্ট্রপতি বলেন, সরকারের প্রাথমিক লক্ষ্য হল ভারতীয় সত্তাকে আরও শক্তিশালী করা। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের উপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হৈহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর থেকে মামলা প্রত্যাহারের

সিদ্ধান্ত নিয়েছে তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। পূর্ব মেদিনীপুরের জেলার নন্দীগ্রাম বিধানসভার কেন্দামারি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে গেছে। আজ তৃণমূল কংগ্রেসের 12 জন সহ বিজেপি সমর্থিত নির্দল 7 জন মিলিয়ে মোট 19 জন পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে নতুন বোর্ড গঠন করা হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হচ্ছে। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনটির সংশোধন করে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। দিল্লির যন্তরমন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এদিকে সুপ্রিম কোর্টের রায়ের পরই ধর্মতলায় পুলিশ ও সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় ধৃত 16 জনকে জামিন দিয়েছে ব্যাংকশাল আদালত। 500 টাকার ব্যক্তিগত বন্ডে সকলের জামিন মঞ্জুর করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনে দায়িত্বভার গ্রহণ করার 4 বছর পূর্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভার্চুয়ালি একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তার ভাষণে রাষ্ট্রপতি দেশের উন্নয়ন এবং সাংস্কৃতিক নবজাগরণের উল্লেখ করেন। সরকার চলতি বছরের 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে চিনি মজুত রাখার সীমা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হল মজুতদারি ও ফাটকা কারবার থেকে রোধ করা এবং ন্যায্য মূল্যে চিনি নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। দান করা রক্তের প্লাজমা ভিন রাজ্যে পাচারের অভিযোগে আজ বাংলার একাধিক জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়। কলকাতার পদ্মপুকুর হেলথ পয়েন্ট, যোধপুর পার্কে অশোক ব্লাড ব্যাংকের পর সিআইটি রোডের লাইফ ক্রিয়ার ব্লাড ব্যাংকের বিরুদ্ধে প্লাজমা পাচারের অভিযোগ উঠেছে। স্বাস্থ্য ও চিকিৎসা পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ নবান্নে চলতি বছরের সর্বভারতীয় নিট পরীক্ষায় রাজ্যের সফল কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করেন তিনি। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রজ্যোতি ঘোষ। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনটির সংশোধন করে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশও দেওয়া হবে। রাষ্ট্রপতি ভবনে দায়িত্বভার গ্রহণ করার 4 বছর পূর্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভার্চুয়ালি একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তাঁর ভাষণে রাষ্ট্রপতি দেশের উন্নয়ন এবং সাংস্কৃতিক নবজাগরণের উল্লেখ করেন। শ্রীমতী মুর্মু বলেন, গত 4 বছরে দেশের উজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্য এবং আত্মগৌরবের ভাবনা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে পাথেয় করে পুনর্জীবিত হয়েছে। রাষ্ট্রপতি বলেন, সরকারের প্রাথমিক লক্ষ্য হল ভারতীয় সত্তাকে আরও শক্তিশালী করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বরিষ্ঠ নেতাদের উপস্থিতিতে আজ সংসদ ভবনে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর সাপ্তাহিক বৈঠক বা মঙ্গল মিলন অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেস ত্যাগ করে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদরা আজকের বৈঠকে অংশ নেন। বিক্ষুব্ধ সাংসদ শায়নী ঘোষ বলেন, বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি, সমুদ্র অর্থনীতি এবং আগামী দিনে সরকারের চিন্তা ভাবনা নিয়ে কথা হয়েছে। এদিকে এনসিপিআই সদস্যরা এনডিএ শরিক হলেও বিজেপিতে যোগদান কঠিন বলে রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন। পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার নীলকণ্ঠ খনি এলাকায় আজ দুপুরে আচমকাই মাটি ধসে বেশ কয়েকটি বাড়ির খানিকটা অংশ তলিয়ে গেছে। তীব্র আতঙ্কে কয়েকশো পরিবার ঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ইসিএল কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে বিপজ্জনক এলাকাগুলি ইতিমধ্যেই গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এখনকার খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা।
3: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है। देश

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান

0: করি না,
1: একদম
0: কুইজওয়ালা মানেই কিন্তু প্রাইজ হাতে আসবে, হাতে মানে পকেটে হাতে যেখানে হোক আসবে আর কি।
1: মানে কুইজওয়ালার প্রাইজটা কেমন সেটা একটু পরে বলবো, তাই তো?
0: হ্যাঁ, একটু পরে বলবো।
1: কি হবে জানি বা কি হবে,
0: কেমন মানে তো ধরো ওই গোল গোল চাকতি গুলো পরে, তারপরে ধরো তোমার ওই এরকম একটা আওয়াজ হয় আর কি গোনার সময়,
1: এরকম একটা আওয়াজ, মানে হয় কাগজের আওয়াজ হবে না তো ধাতব আওয়াজ হবে, এই তো।
2: দুই বিজ্ঞানী বসে আছেন আমার সামনে, তার সামনে আমি খুবই নগণ্য ব্যক্তি আম্রপালি বসে আছি। আজকে তিনজনে মিলে কুইজওয়ালায় রয়েছি এবং কুইজওয়ালা আপনারা খেলবেন 9903653992 ইজ দ্য নাম্বার, যেখানে আপনি আপনার আনসার দেবেন। আমরা পরপর রাউন্ডে যেরকম কোয়েশ্চেন করি যেরকম কোয়েশ্চেন করবো, কিন্তু জিততে গেলে যেটা লাগবে
1: আম্রপালি প্রাইজ না দিতে চাইলেও দিতে ওকে দিতে বাধ্য, কারণ আমরা দুজন কুইজওয়ালা, আমরা অত্যন্ত উদার, আমরা সবসময় চাই যে প্রাইজ দিতে, মানে আপনি প্রাইজ না পেলেও প্রাইজ দেওয়ার চেষ্টা করতে থাকি।
2: আমি একটু আওয়াজ শোনাই।

0: তাহলে বোঝা গেল যে সবচেয়ে বড় ব্যাপার কি। শ্যামরপালি যতই বলতে চাক যে না এটা সবচেয়ে বড় নয়, জীবনে আরো অনেক কিছু আছে।
1: আমি না আমি ভীষণ ভালোবাসি,
2: চুপচাপ বসে আছো।
1: আমি একটা পুরো মেনি বিড়ালের মতো চুপচাপ বসে আছি।
0: মানে আগের দিন অপরূপার যাওন হয়েছিল, আমাদের দুজনের সামনে বসে বলে যাওয়া হয় আর কি।
1: এইটা বালতো কথা বলিস না, আমি অপরূপা নই।
3: গানে যাবো, গানের পর ফিরে আসছি কুইজওয়ালার প্রথম রাউন্ড নিয়ে। হাতে হাতে ফোন নিয়ে বসে পড়ুন, মানে 9903655990 যেটা আমরপালি বললো আমাদের নাম্বার, ওই নাম্বারে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ করবো, এসএমএস করবো, মানে আমরা করবো না আপনি করবেন, আমরা প্রশ্ন করবো আমাদের অন এয়ার।
0: আর ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো রাখবেন, কারণ সেখানে ভিজুয়াল কুইজ আসবে। আমাদের ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা, এটা ফলো করে রাখুন।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। Rapid rhythm, rapid rhythm, rapid rhythm.
1: র‍্যাপিড রিদমস রাউন্ড কুইজওয়ালার প্রথম রাউন্ড, কিন্তু এই রাউন্ডটা দিয়েই আমরা নরমালি শুরু করি। এই রাউন্ডে আমরা কি করি?
2: এই রাউন্ডে আমরা রিদমস মানে হচ্ছে ছন্দ, সেটাকে র‍্যাপিড ফায়ার মতো করে চালাই।
3: হ্যাঁ
2: ও না, এটা করি না, না সরি,
1: না এটা করি,
2: আসলে আমি আক্ষরিক মানে করতে যাচ্ছিলাম।
1: আমরা একটা গানের ছোট্ট অংশ শোনাবো,
2: যেমন আম্রপালির আক্ষরিক মানে কি। আমের উপরে যখন পালি ভাষায় স্ক্রিপ্ট লেখা হয় সেটাকে আম্রপালি বলা হয়।
1: বলছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা গানের 10 থেকে 12 সেকেন্ড বা 10 সেকেন্ড আমরা শোনাবো, এবং সেটা শুনে আপনাকে যে প্রশ্নটা আমরা করবো গানটা থেকে সেটা উত্তর দিতে হবে।
2: একদম।
1: তো আজকে আমরা যেটা জিজ্ঞেস করবো যে গানটার নাম কি আপনাকে বলতে হবে। একটা গানের ছোট্ট অংশ আপনি শুনবেন, প্রিলিউড শুনবেন, সেটা শুনে আপনাকে গানটা আইডেন্টিফাই করতে হবে। তারপর 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা SMS করতে হবে। কিভাবে লিখবেন? প্রথমে নিজের উত্তর, তারপর নিজের নাম, তারপর লোকেশন।
2: একদম। এটাকে সিঙ্গল মেসেজে পাঠানোর চেষ্টা করবেন, মানে এরকম পাঠালেন একবার উত্তর, না উত্তরটা পাঠালেন, তারপর একটা মেসেজে নাম পাঠালেন, মেসেজ আসে, তাতে আমাদের খুঁজে পেতে অসুবিধা হয়। মানে সেটা যতই আমি শান্ত মাথার হই আমি সেজন্য রেগে যাই না, কিন্তু আম্রপালি খুব ভয়ানক, ও কিন্তু নাম বাদ দিয়ে দিতে পারে। তাই জন্য আপনি সিঙ্গল মেসেজ পুরোটা পাঠানোর চেষ্টা করবেন।
3: গানটা চললে তোর সাথে এখন স্টুডিওতে কি হবে?
1: Rapid rhythm, rapid rhythm, rapid.

0: Repeat rhythm. Repeat rhythm. Repeat rhythm. খুব সোজা একটা প্রশ্ন এবং যেটা মিউজিকটা শোনার পরেই প্রচুর উত্তর আসতে শুরু করে দিয়েছে,
1: কারণ সবাই বুঝেছে যে প্রেমে পড়া বারণ, তারপরেও প্রেমে সবাই পড়ে যায়, কেউ কেউ উঠতেও পারে না আবার পড়ে গিয়ে। আবার যেমন অর্ণব, অর্ণব কখনোই পড়ে না,
2: হাওড়া ব্রিজ থেকে পড়ে,
1: হ্যাঁ প্রেমে কখনো পড়ে না,
0: ঠিক
1: অর্ণব প্রেমে কখনো পড়েছে
0: না।
1: গুড
2: ভাই, আমার ভালো ভাই, তোর মতো না।
1: আরে আমি তো সবসময়, আরে আমার মনটাই এত নরম যে কাউকে ফেরাতে পারে না কখনো।
0: ঠিক আছে, বলছি যে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রেমে পড়া বারণ গানের আমরা মিউজিক শুনিয়েছিলাম এবং কারা কারা উত্তর দিলেন।
2: শুভশ্রী কারসার ফ্রম হুগলি, আশিস জানা ফ্রম বারুইপুর, সৌভিক সরকার ফ্রম কসবা হালতু, সুদীপ্ত কর ফ্রম বাঁশতনী, রুনা বাসু ফ্রম বড়নগর, কৌশিক বারুই ফ্রম হাওড়া, বর্ণালী দে ফ্রম হাওড়া, শ্রাবন্তিকা মৈত্র ফ্রম মালদা, পিউ সরকার ফ্রম বারুইপুর। আর নেক্সট রাউন্ডে চলে যাচ্ছে নির্মাল্য দে ফ্রম হাওড়া, তালিয়া।
0: এই রাউন্ডে কিন্তু একটা নয়, দুটো প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন আমরা অলরেডি করে দিয়েছি, এবার সেকেন্ড প্রশ্ন। এবং সেকেন্ড প্রশ্নেরও কাজ কিন্তু এটাই যে আমরা একটা গানের ছোট্ট অংশ শোনাবো,
1: হ্যাঁ,
0: কিন্তু এবার কি জিজ্ঞেস করবো এটাই হচ্ছে প্রশ্ন।
1: এটা তুই ঠিক করতে পারছিস না কি জিজ্ঞেস করবো।
0: হ্যাঁ মানে গানের নাম জিজ্ঞেস করতে পারি বা সিনেমার নামও জিজ্ঞেস করতে
1: পারি। আচ্ছা
0: কি জিজ্ঞেস করবো?
1: তুই সবচেয়ে ভালো জিজ্ঞেস কর যে এই গানটা যখন লেখা হয়েছিল সেই সময় বৃষ্টি হচ্ছিল কি হচ্ছিল না।
2: এটা লাভ জাংশনে কোয়েশ্চেন হয়ে যাবে।
1: ও আচ্ছা, বৃষ্টি বৃষ্টি মানে রোমান্টিক,
2: বৃষ্টি মানে প্রেম এন্ড বিচ্ছেদ। What I learned from the listeners.
0: Point, point.
1: বৃষ্টি বললেই হয় এরকম।
0: হ্যাঁ কানেকশন তো রয়েছে, বাট আমরা আপাতত যে গানটা শোনাবো সেই গানটার নামই বলুক, সিনেমার নামটা খুব সোজা হয়ে যাবে।
1: আচ্ছা
0: এই গানটার নাম বলতে হবে 9903655, একদম গানটার নাম বা প্রথম লাইন বলতে হবে 9903655992 তে হোয়াটসঅ্যাপ বিজনেস করে জানান যে কোন গানের অংশ আপনি শুনলেন।
3: Repeat rhythm. Repeat rhythm. Repeat.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। Rapid rhythm, rapid rhythm, rapid rhythm.
1: র্যাপিড রিদমস আজকে আর রিপিট হবে না, কারণ র্যাপিড রিদমস আমরা সেকেন্ড কোয়েশ্চেন করে দিয়েছি এবং সেকেন্ড কোয়েশ্চেনের উত্তর অর্ণব জেনে গেছে যখন, তখন আর প্রশ্নটা তো ভ্যালিডেশন অবশ্যই আছে। আম্রপালি এতগুলো নাম লিখেছে সেটা তো আমাদেরকে বলতেই হবে।
2: শরারত ইজ দ্য কারেক্ট অ্যানসার।
1: লিপি
3: সরকার সরসুনা থেকে, মোনালি মন্ডল দশবাগা থেকে, সুরঞ্জন সরকার সরসুনা থেকে, সুলগ্না বসু বড়নগর থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, রুনা বসু বড়নগর থেকে, মিতালী রথ পূর্ব মেদিনীপুর থেকে, রিঙ্কু সাঁপুই বাউরিয়া থেকে, আর নেক্সট রাউন্ডে উঠে যাচ্ছেন সুদর্শন দাস ফ্রম সুতাহাটা।
1: অনেক হাততালি দিলাম সুদর্শন দাসের জন্য, কিন্তু অলরেডি যে তিনজন বসে রয়েছেন সেমিফাইনালে উঠে তাদের জন্য আমরা হাততালি দেব। সেই তিনজন হচ্ছেন, যে তিনজনের নাম বলবো তারা বঙ্গমিটার এবং গল্প স্বল্প এই রাউন্ড দুটো থেকে উঠেছেন। বঙ্গ কানেকশন, আগে ওটার নাম ছিল বঙ্গমিটার, আসলে মিটার বদলে যে সংযোগ স্থাপন করা হয়েছে সেটা ভুলে গেছিলাম,
3: হ্যাঁ
1: এখন কানেকশন হয়েছে। বঙ্গ কানেকশন মানে হচ্ছে ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাউন্ড, যেটা ফাইনালের পরে আমরা খেলি, যে রাউন্ডে বাংলা ও বাঙালিকে নিয়ে প্রশ্ন রাখা হয় এবং আপনার সামনে একটা সুযোগ থাকে এই সপ্তাহে না হোক সামনের সপ্তাহের কুইজওয়ালা সেমিফাইনালে পৌঁছে যাওয়ার। সেই রাউন্ডই হচ্ছে বঙ্গ কানেকশন। সেই বঙ্গ কানেকশন থেকে রয়েছেন
2: শেখ কদম রসুল হাওড়া থেকে,
1: একদম, এবং রবিবার দিন আমরা গল্প স্বল্প শোনাই, গল্প স্বল্প শোনাই। সেই গল্প স্বল্প হচ্ছে রবিবার বিকেলে একটা গল্প স্বল্প হয় এবং রবিবার যেটা সোমবার হয়ে যাচ্ছে রাত 12টার পরে সেখানেও একটা গল্প স্বল্প হয়। সেই গল্প স্বল্প থেকে প্রশ্ন থাকে যে গঠনমূলক সমালোচনা করতে হবে, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। সেই গল্প স্বল্প থেকে যে দুজন অলরেডি সেমিফাইনালে উঠে রয়েছেন তারা হলেন সাবিনা খাতুন হাওড়া থেকে এবং স্নেহা রায় বেহালা থেকে, অর্থাৎ সাবিনা খাতুন হাওড়া, স্নেহা রায় বেহালা এবং শেখ কদম রসুল হাওড়া থেকে। এই তিনজনের জন্য এরা জোরে হাততালি।
2: এবং এরপর আমরা যে রাউন্ডে যাব সেই রাউন্ডে আপনাকে একটু অঙ্ক কষতে হবে খাতা কলম নিয়ে বসে।
3: ম্যাথোমেনিয়া, ম্যাথোমেনিয়া। অ্যারিথমেটিক কেন্দ্রিক সাহিত্য চলে এসেছে একটা,
1: এটা এটা আম্রপালি একবার আমাকে হেল্প করেছিল এটা কষতে।
3: এটা আমি কবে, আমার মা যদি আজকে শুনে থাকে আমার মা মাথায় হাত দিয়ে ফেলবে। হ্যাঁ
1: ভোরে গ্রামের মানুষজন দেখলো, মানে একটা ছোট্ট গ্রামের জলাধারের এটা একটা গল্প। ভোরে গ্রামের মানুষজন দেখলো একটা পাইপ একা থাকলে ট্যাঙ্কটা ভরতে লাগে 4 ঘন্টা,
2: পাইপের বন্ধু না থাকলে।
1: হ্যাঁ, পাইপের কোনো বন্ধু যদি না থাকে,
2: একা থাকলে মানে কি?
1: আরে বাবা,
3: আমরা অ্যারিথমেটিক্যাল সাহিত্য রচনা,
2: চলো চলো আচ্ছা বাবা শুরু থেকে।
1: হ্যাঁ, গ্রামের একটা ছোট্ট জলাধার, ভোরে গ্রামের মানুষজন দেখলো একটা পাইপ একা আছে, তাহলে তার ট্যাঙ্কটা ভরতে সময় লাগছে 4 ঘন্টা। দুপুরে আর একটা পাইপ খুলে দেওয়া হলো, যেটা একা থাকলে একই ট্যাঙ্ক ভরাতে পারে 8 ঘন্টায়। দুটো পাইপ একসঙ্গে খুলে দেওয়ার পরে গ্রামের জলাধার

0: ব্যাপারটা ঠিক কত সময় ভরে যাবে?
1: ট্যাংটা ভরতে লাগে 4 ঘন্টা, দুপুরে যদি তার সাথে আরেকটা পাইপ খুলে দেওয়া হয় যেটা একা থাকলে ও বাবা, আচ্ছা সেই পাইপটা থাকলে একই ট্যাঙ্ক ভরতে সময় লাগে 8 ঘন্টা, আর দুটো পাইপ একসঙ্গে খুলে দেওয়ার পর গ্রামের জলাধারটা কত সময় ভরে যাবে, তাই তো?
0: একদম, এটাই প্রশ্ন, এবং সহজ প্রশ্ন, সহজ উত্তরও সহজ। উত্তর পাঠান 9903 65
1: মনে হচ্ছে দুটো গান সময় লাগবে এবং দুটো গানই থাকবে আপনাদের জন্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। ম্যাথোমেনিয়া, ম্যাথোমেনিয়া।
2: ম্যাথোমেনিয়াতে কোয়েশ্চেন ছিল এবং সেই কোয়েশ্চেন আনসার হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট, ঠিক আছে? গ্রামের জলাধারটা ভরতে 2 ঘন্টা 40 মিনিট সময় লাগবে এবং মোটামুটি ঠিকঠাক আনসার এসেছে। সুমিত দাস ফ্রম সন্তোষপুর,
3: আমি তো ঠিকঠাক জেনেই করেছিলাম।
2: তুই তো আর্যভট্ট রূপি শেক্সপিয়ার না? শুভশ্রী কারফা ফ্রম হুগলি, বর্ণালী দে ফ্রম হাওড়া, আর নেক্সট রাউন্ডে চলে যাচ্ছেন মহার্ঘ মিত্র ফ্রম মধুমগ্রাম।
3: আমরা মহার্ঘ মিত্রের জন্য হাততালি দিলাম, একটা মহার্ঘ হাততালি আমরা দিলাম, কিন্তু এরপরে আমরা কি করবো?
4: আমরা একটু বেস ভয়েসে কথা বলবো।
3: ও আচ্ছা, চল।
1: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
3: আর কি করতে হবে ভাই? হাসিস না, বল।
2: এরকম ভাবে কথা বলো না তমজিত।
3: কেন?
2: বেসে কথা বলো।
3: হ্যাঁ, আমি তো বেসেই কথা বলছি।
2: এটা বেস নয়, এটা বেসলেস।
3: না না, এসব একদমই ভাববেন না। আমাকে অপমান করার চেষ্টা করছে, আমি অপমান গায়ে মাখি না কখনোই, কারণ অপমান গায়ে মাখলে আমি শুনেছি যে এগোনো যায় না, কারণ অপমান
2: আসলে তমজিৎকে অপমান করে বেশি মজা নেই।
3: যা, তার কাকে অপমান করে বেশি মজা আছে
2: বলো পরে।
3: আচ্ছা, তাহলে আমি আম্রপালির ওপর ব্যাপারটা পরে অ্যাপ্লাই করে দেখব। কিন্তু এখন আমরা যেটা করব, আমরা সাহিত্যের কোনো একটা অংশ শোনাবো, বাংলা সাহিত্যের।
2: এই তো বেসে চলে এসেছি।
3: হ্যাঁ, আমি বেসে চলে এসেছি, কারণ আমাকে বেসলেস বলার যে অপমান, সেই অপমানে আমার গায়ে জ্বালা ধরার জন্য আমি এখন বেস বেস যুক্তভাবে কথা বলছি।
2: কত ক্রোশ হেঁটে তুমি চলে যাবে এখান থেকে বলো।
3: ক্রোশ কেন হাঁটবো? কয়েক মিটার হাঁটলেই তো চলে যেতে পারি।
2: আমরা
4: যেটা করবো, আমরা একটা গল্পের অংশ শোনাবো, এবং সেটা শুনে আজকে আপনাকে বলতে হবে যে কার লেখা আমরা গল্পের অংশ শোনালাম।
3: আচ্ছা,
2: ভীষণ কঠিন প্রশ্ন।
3: মানে কেউ যেন শক্তি চট্টোপাধ্যায় এক্ষুনি বলে দেবেন না,
4: না আমরা গল্পের অংশই
3: শোনাবো। না না, অবনীর কথা হচ্ছিল তো।
4: তাহলে শোনাই।
3: হ্যাঁ, গল্পটা পুরো শোনার পরেই কিন্তু উত্তর দেবেন, আগে থেকে উত্তর দিলে বলা যায় না কখন কি রিজেক্ট হয়ে যায়।
4: চলো।
1: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
5: মরিয়া হয়ে উঠে দাঁড়ালুম, তর জেলে নাড়তে নাড়তে গলা ফাটিয়ে ডাকতে লাগলুম। সত্যি বলতে কি, এই ডাকাডাকি নেহাত আতঙ্কের চোটেই, কোনো সাড়া এলো না। আরও বার কতক ডেকে হঠাৎ মাথায় এলো, কর্নেলের নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। এতকাল কত সাংঘাতিক বিপদ থেকে, এমনকি মৃত্যুর মুখ থেকে ওই বৃদ্ধ আমাকে উদ্ধার করে এনেছেন, আর আমি ওর বিপদের সময় আতঙ্কে পাগলের মতো কাণ্ড করছি। পকেট থেকে গুলি ভরা রিভলভার বের করে কর্নেল যেদিকে গেছেন সেদিকে এগিয়ে চললুম।
1: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য।

शाहितो सफारी।

0: शाहितो सफारी।
1: বলছি প্রশ্নের উত্তরটা দিতে হবে তো।
2: প্রশ্নের উত্তর হলো সৈয়দ মুস্তাফা সিরাজ।
1: আমরা একটা উপন্যাস না গল্পের অংশ শুনিয়েছিলাম, তার লেখক হচ্ছেন সৈয়দ মুস্তাফা সিরাজ, এবং এই প্রশ্নটার উত্তর আম্রপালি সবার আগে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত যিনি দ্বিতীয় উত্তর দিয়েছেন তাকেই আমরা প্রথম ঘোষণা করে সেমিফাইনালে তুলব।
2: ওর মাথা থেকে রিজনিং আর অঙ্ক বেরোচ্ছে
3: না? মনে হচ্ছে বেরোচ্ছে।
1: আরে ব্যাপারটা হচ্ছে আমি সবসময় অঙ্ক করি।
2: হ্যাঁ বুঝেছি।
1: অর্ণব করে বলে না,
2: আমি নামগুলো বলতে চাই এবার। আশিস জানা ফ্রম বারুইপুর, মিতালি রথ ফ্রম পূর্ব মেদিনীপুর, শঙ্করচন্দ্র দে ফ্রম বারাসাত, প্রদীপ সেনগুপ্ত ফ্রম ব্যান্ডেল, সৌভিক সরকার ফ্রম হালতু, শুভশ্রী কারফা ফ্রম হুগলি, অঙ্কিতা ঘৌ ফ্রম বেগমপুর, সুমিত দাস ফ্রম সন্তোষপুর, মল্লিকা সাউ ফ্রম বজবজ, আর নেক্সট রাউন্ড উঠে যাচ্ছেন স্বপ্নীল গাঙ্গুলি ফ্রম কলকাতা।
1: বলছি ভাই, বিশ্বকাপ তো চলছে না,
3: শেষ হয়ে গেছে,
1: কিন্তু তাও এই হাততালি টিম দেরি করে কেন?
3: হাততালি টিম দেরি করে, ব্যস্ত থাকে।
2: ফেরান টোরেসকে দেখছিল, রিল দেখছিল।
1: হ্যাঁ এখনো রিলগুলো কিন্তু এখনো ভাইরাল।
2: হ্যাঁ লামিনের ইয়ামালের ভাই এখনো ভাইরাল
1: বিশ্বকাপের পরে,
3: সেকেন্ড মেসি। হ্যাঁ যাই হোক, তো আপাতত আমরা বড় রাউন্ডে যাই, একটু ইতিহাস ফিরে দেখি। Throwback Times এ আমরা যেটা করি, আমরা একটা ইতিহাসের পাতা থেকে একটা প্রশ্ন আপনাকে শোনাই, এবং সেটা একটা প্যাসেজ শুনে আপনাকে সেই প্যাসেজ রিলেটেড একটা প্রশ্ন করি, এবং সেটার উত্তর আপনাকে দিতে হয়। তারপর 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে জানাতে হয়।
1: হ্যাঁ একদম জানাতে হয়, তাহলে প্যাসেজটা আমরা শুনিয়ে দেবো। কিন্তু এখানেও একটা কিন্তু আছে, সেই কিন্তুটা হচ্ছে আপনি একটা প্রশ্ন শুরুতেই শুনে ভাবলেন যে এইটা উত্তর হবে, পাঠিয়ে দিলেন,
3: হবে না।
1: এটা যদি আমি প্রশ্নটা করতাম তাহলে অবশ্যই হতো। এখানে অর্ণব প্রশ্নটা করেছে, মানুষজন জটিল তো, যাই হোক আপনাকে কিন্তু শেষ পর্যন্ত শুনতে হবে।
2: পার্সপেক্টিভ তৈরি করছে লোকের কাছে আমাদের সম্পর্কে, ঠিক আছে? তোর পার্সপেক্টিভটা তৈরি করবো কি বল?
1: আমাদের যারা বন্ধু যারা উত্তর দিচ্ছেন তাদের লাভ নাও হতে পারে।
3: ভালো করে শুনুন, শুনে উত্তর দিন, পুরোটা শুনতে দেবেন 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। Throwback Times.

Throwback Times. Throwback Times. 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে, কিন্তু ততদিন পর্যন্ত ভারতের নিজস্ব কোনো সংবিধান ছিল না। বরং আইনগুলি মূলত 1935 সালের ভারত সরকার আইনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। পরবর্তীতে 1947 সালের 29শে আগস্ট আমাদের দেশের একটি স্বাধীন সংবিধান গঠনের জন্য ডক্টর বি আর আম্বেদকর নেতৃত্বে খসড়া কমিটিকে চেয়ারম্যান নিযুক্ত করার জন্য একটি প্রস্তাব পাশ হয়। আমাদের ভারতীয় সংবিধানের অধীনে নির্দেশিকাগুলি একত্রিত করতে প্রায় 2 বছর 11 মাস সময় লেগেছে। অবশেষে 26শে জানুয়ারি 1950 তারিখে আমাদের ভারতীয় সংবিধান কার্যকর হয়। 26শে জানুয়ারি তারিখ হিসেবে বেছে নেওয়া হয়েছিল কারণ পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে পূর্ণ স্বরাজ আনা শপথের পরই কোনো এক বছর 26শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। আজকের থ্রোব্যাক টাইমসের প্রশ্ন, কোন বছর 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজের দাবি জানিয়ে স্বাধীনতা দিবস পালন হয়েছিল? উত্তর পাঠান 9903653992 হোয়াটসঅ্যাপ বা SMS করে। Throwback Times.

0: বাতাস কহিল, ওরে সে তুই চিনি বল বা গুড়, ছানা খাটি হলে ভীষণই মধুর। এই জিনিস যে নিজে হাতে বানায়,
1: কে? নবীন ময়রা?
0: তার কল্যাণ হোক, কল্যাণ হোক, পরমেশ্বর জানায়।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। Throwback times.
2: ইতিহাসের রাউন্ড আমাদের থ্রোব্যাক টাইমস, এবং থ্রোব্যাক টাইমসে আমরা যে প্রশ্নটা করেছিলাম তার উত্তর 1930।
3: এবং যারা যারা সঠিক উত্তর দিয়েছেন, বরুণায়ন দাস, সৌমিতা সাঁতরা ফ্রম বজবজ, সুলগ্না মল্লিক ফ্রম ক্যানিং, শঙ্করচন্দ্র দে ফ্রম বারাসাত, প্রীতম সরকার ফ্রম কলকাতা, পলাশ সাউ ফ্রম বজবজ, সমীর দেবনাথ ফ্রম নদিয়া, পাপিয়া বাড়ুই ফ্রম সাঁকরাইল, মনোময় মহন্ত ফ্রম কৃষ্ণনগর, রাকেশ কুতি ফ্রম হাওড়া চলে যাচ্ছেন নেক্সট রাউন্ডে।
4: হাততালি।
2: আমরা খুব শিগগিরই আমাদের যে ইনস্টা রাউন্ড সে রাউন্ডে যাবো, তবে তার আগে আমরা আমাদের আরেকটা রাউন্ড শুরু করবো। তার অন্তত আমাদের যেটা বলা সেটা হচ্ছে 107 FM রেইনবো কলকাতা বা 107 FM রেইনবো কলকাতা, এটা ফলো করে নিন চটপট, কারণ ওখানে কিন্তু আমাদের ইনস্টা কুইজের প্রশ্ন আসবে, যে প্রশ্নটা আমরা অন এয়ার কোনোভাবেই বলবো না,
4: একদমই বলবো না, কিছুতেই বলবো না।
2: হ্যাঁ, আপাতত অড ওয়ান আউটের প্রশ্নটা আমরা বলতেই পারি।
4: হ্যাঁ, বলে গেল।
2: এই রাউন্ডে আমরা যেটা করি সেটা খুব অড।
4: কেন, মানে অড কেন হতে হবে?
2: আমরা পাঁচটা জিনিসের নাম বলি এবং তার মধ্যে আপনাকে আইডেন্টিফাই করতে হয় যে কোনটা অড, তারপর 9903659 টুতে হোয়াটসঅ্যাপ এসএমএস করে জানাতে হয়।
4: একদম, জানিয়ে যদি ফেলেন তাহলে আপনার চান্স থাকছে সেমিফাইনালে পৌঁছে যাওয়ার। আমরা যে পাঁচটা শব্দ বলবো তার মধ্যে একটা কী আছে, ও মানে কী কী আছে একটু বলে ফেল।
2: ঠিকই আছে,
4: ঠিকই আছে, সবাই সবাইকে জিজ্ঞেস করছে বলে পাস হচ্ছে।
3: কলম, পেন্সিল, রাবার, শার্পনার, খাতা।
4: কলম, পেন্সিল, রাবার, শার্পনার আর হচ্ছে খাতা।
2: বেশ, 9903659992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস, আগে উত্তর তারপর নিজের নাম তারপর লোকেশন।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। অড ওয়ান আউট, অড ওয়ান আউট।
1: আমরা প্রশ্ন রেখেছিলাম, প্রশ্ন না মানে যে পাঁচটা শব্দ বলেছিলাম, কলম, পেন্সিল, রাবার, শার্পনার, খাতা, এর মধ্যে খাতা অড। তার কারণ হচ্ছে
2: খাতায় লেখা যায়,
1: খাতায় লেখা যায়, বাকিরা খাতার ওপরে কারুকার্য করে আর কি। কেন আমি কি করলাম
3: কারুকার্য?
2: তো রাবার দিয়ে তুই কি কারুকার্য করবি?
1: আরে বাবা, ধর হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে, রয়ে যাবে, এরকম তো খাতায় লেখো নাম তো মুছতে হবে না?
3: ও আজকে মানে আমি বলছি না, আর্যভট্টর বিশেষ এক্সপিয়ার
1: খাতায়, খাতায় লেখো নাম, সে নাম রেখে গেলে তো হবে না।
2: উইলিয়াম আর্যভট্ট,
1: চলো উইলিয়াম আর্যভট্ট যে কাবে।
2: আচ্ছা নেক্সট আমরা যেটা করব, আমরা
1: হ্যাঁ
3: কারেক্ট, গোপা দত্ত ফ্রম নিউ আলিপুর, কৌশিক বাড়ুই ফ্রম হাওড়া, সোহম দাস ফ্রম হলদিয়া, পলাশ সাহু ফ্রম বজমজ, রাজকুমার

0: শীল ফ্রম হুগলি, শুভম ঘোষ ফ্রম বড়নগর, সুমিত রায় ফ্রম বাগবাজার, নয়না মিত্র ফ্রম বালি, তপতিনাথ ফ্রম দেবগড়, আর নেক্সট রাউন্ডে চলে যাচ্ছেন পাপিয়া বারুই ফ্রম সাঁকরাইল।
1: অড ওয়ান আউটের যদিও একটা প্রশ্ন এখনো আছে, কিন্তু আমরা সেই প্রশ্নে যাব না, আমরা মানে অন্য একটা প্রশ্নে যাব আর কি।
2: একদম, আমরা অন্য যে প্রশ্নটায় যাব সেটা হচ্ছে ইনস্টাগ্রামে একটা প্রশ্ন করা হবে আমাদের যে ইনস্টা হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা, সেই ইনস্টা হ্যান্ডেল আপনাকে দুম করে ফলো করতে হবে। মানে আগে থেকে যারা ফলো করে রেখেছেন তাদের কোনো ব্যাপার না, কিন্তু যারা এখনো
0: ফলো করে নি, 107FM রেইনবো কলকাতা যে ইনস্টাগ্রামে পেজটা আছে সেখানে একটা কোয়েশ্চেন পোস্ট হবে, তার নিচে কমেন্টে কোনোভাবেই সেই কোয়েশ্চেনের আনসার দেবেন না, বরং আপনি DM করবেন আপনার আনসার, কারণ সেই কমেন্টে যদি কোয়েশ্চেনের আনসার দেন তাহলে সেটা অ্যাকসেপ্টেড হবে না এবং অন্যরাও আপনার আনসার দেখে নেবে, সুতরাং কম্পিটিশন থাকবে না, আপনি একমাত্র DM করেই আনসার দেবেন।
2: তাহলে তো নিশ্চয়ই যাওয়া যেতে পারে।
1: বলো তাহলে।
2: হ্যাঁ, তাহলে কি বলতে হবে, তাহলে আমাদের বলতে হবে যে
1: কিন্তু ফরম্যাটটা এক রাখা কথা ব্যাপারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট।
2: ফরম্যাটটা এক রাখাটা তো ইম্পর্টেন্ট, ভীষণ জরুরি, জরুরি, খুবই জরুরি, কারণ আমাদের ইনস্টাগ্রামে আমরা প্রশ্নের উত্তর নেব। এক্ষেত্রে আমরা আমরা একটা কাজ মানে এখন করছি
0: বা করা হচ্ছে, আমরা কি একটা গান মানে
2: না গান নয় গান নয়
0: গান নয়
2: আমাদের প্রথম যে প্রশ্নটা সেটাই কিন্তু এখন আসবে ইনস্টাগ্রামে, আর সেইখানে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে।
1: চাতক পাখির মতো ইনস্টাগ্রাম খুলে বসে আছে, কোথায় প্রশ্ন, কোথায় প্রশ্ন, আসছে আসছে
2: আসছে,
0: নো আদারগ্রাম অনলি
2: ইনস্টাগ্রাম না, মানে আমরা তো দ্বিতীয়কে প্রথম করে দিতে পারি না,
0: সেটা ঠিক নয়। হ্যাঁ, দুষ্টুমি আপনারা করবেন না, ইনস্টাগ্রামে 107FM রেইনবো কলকাতার যে পেজটা রয়েছে ওটা প্লিজ গিয়ে ফলো করে আসুন, শুধু আনসার দিলে তো হবে না,
2: না ওটা ফলো করতে হবে, মানে ফলোয়ার্স না হলে আমাদের কি করে হবে, তাই না, মানে সবাই ফলোয়ার্স চায়, একমাত্র আমরা বলি চাই না,
0: এটা তুই ঠিক বলেছিস ভাই,
2: আমিও চাই না।
1: আমরা গানে যাই,
0: নিশ্চয়
2: আমরা একটা গানে যাই, আমরা মানে আরো একটু দূর থেকে ঘুরে আসি।

0: Insta-Quiz.
1: গানে বলছে ঠিক পাল্টাবে সময়, আলটিমেটলি কি সময় পাল্টায়?
2: হ্যাঁ অফ কোর্স পাল্টায়।
3: হ্যাঁ পাল্টায়।
1: ও আচ্ছা পাল্টায়। আমি তো জানতাম আমি খুব ভালো মানুষ, আমি মানুষের জন্য ভাবি।
2: তুই কি আমাকে মানুষ বললি না? না মানুষকে তুই মানুষ বলে ভাবছিস না, একটা মেয়েকে তোরা, তুই একটা মেয়েকে এইভাবে বলতে পারছিস তমজিৎ?
1: মানে আমি তো কিছুই বলিনি।
2: মিসোজিনি এট ইটস বেস্ট।
1: আমি তো কিছুই বলিনি, আমাকে এভাবে মানে অপমান করা হচ্ছে।
2: তুই কি মনে করিস তুই সবার জন্য পার্সপেক্টিভ চেঞ্জ করবি, তোরটা কি সুন্দর থাকবে নাকি?
3: আচ্ছা যেটা বলছিলাম,
1: ঠিক আছে আমরা এসব আলোচনা যেতেই চাইছি না, আমরা ইনস্টা কুইজে ছিলাম।
3: তুই চাইবি না? ইনস্টাগ্রাম
1: আমি অর্ণবকে ভেবেছিলাম আমার দলে আছে, দেখলাম
3: না আমি তোরই দলে, আমি জাস্ট ছোট একটা মানে টিপ্পনি।
1: ও আচ্ছা তুমি ডিভিশনের মতো খেলছো।
2: কর্নার গোলটা দিতে পারছি না, মেসি হয়ে গেছে, সরি।
3: যেটা বলছিলাম সেটা শোন, সেটা হচ্ছে আমরা ইনস্টাগ্রামে প্রশ্ন রেখেছি, ইনস্টাগ্রামে উত্তর দিয়েছি, আমরা আরেকটা প্রশ্ন ওখানেও আসবে, ওখানেই উত্তর আসবে, কিন্তু আপাতত ইনস্টাগ্রামে কারা কারা সঠিক উত্তর দিলেন তাদের নামগুলো আমরা পালি পড়ব।
2: সুনজিৎ পট্টনায়ক ফ্রম নন্দীগ্রাম, রাজেশ বর্মা ফ্রম বেহালা, অজয় কুমিতি ফ্রম কোলাঘাট, মৌ চট্টোপাধ্যায় ফ্রম বাঁকুড়া, শুভশ্রী কারফা ফ্রম হুগলি, টুম্পা দাস ফ্রম পূর্ব বর্ধমান, প্রীতম সরকার ফ্রম কলকাতা।

0: সুদীপ্ত কর ফ্রম বাঁশদ্রোণী, আর নেক্সট রাউন্ডে চলে যাচ্ছেন সুমিত দাস ফ্রম সন্তোষপুর।
1: বহুত বহুত হাতালি হ্যায় আপকে লিয়ে।
2: এবার আমরা চলে যাবো আমাদের যে রাউন্ডে ছিলাম সেই রাউন্ডে।
3: অড ওয়ান আউট, অড ওয়ান আউট,
2: আবার একটা অড ওয়ান আউট, অড ওয়ান আউট প্রশ্ন নিয়ে আমরা হাজির।
4: আবার আবার এখানে সেই সবজি পাতি,
0: ফলমূল। তুমি দেখছো যে আজকাল ইনস্টাগ্রামে কিছু এআই ভিডিওস আছে যেখানে সবজির সঙ্গে সবজির প্রেম হচ্ছে।
2: না আমরা আমাকে বকতো সবজিগুলো, এই আমার নাম হচ্ছে কাঁঠাল,
0: তুমি দেখো নি পেঁয়াজ আর আপেলের প্রেম হচ্ছে।
2: না
0: আমি বুঝতে পারলাম না যে পেঁয়াজ আর আপেলের প্রেম হওয়ার পরে বাকিটা কি ব্যাপারটা কি হবে।
4: ইয়ে কবি কবি হয়ে যাচ্ছে।
0: হ্যাঁ তুই দেখিস নি না, আজ দেখাবো।
2: মাঝখানে ওই ভিডিওগুলো খুব ভাইরাল হয়েছে,
0: পেঁয়াজ আপেল রসুন আর আদার প্রেম হচ্ছে।
4: ওটা পেল হয়ে যাবে,
2: পেল কেন,
4: ওটা পেল হয়ে যাবে পেঁয়াজ,
0: আই ডোন্ট নো। এবং তাদের পরিবারে সমস্যা হচ্ছে, রসুনকে কেউ ভালোবাসে না।
4: আচ্ছা কিন্তু রসুন ছাড়া তো চলেও না,
0: অনেক কিছু ছাড়াই চলে না জীবনে।
4: আসলে সবকিছু ছাড়াই জীবনে চলে, আবার
0: চলেও না,
4: কেউ অপরিহার্য না,
0: শুধু জল খেয়েও থাকে যায় লোকজন।
4: এবার কি জল খাচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে।
0: আমরা কোয়েশ্চেনে যাই,
2: পেঁয়াজ রসুন আদা আপেল,
4: দেখেছিস পেঁয়াজের সঙ্গে আপেল,
2: আলু পেঁয়াজ রসুন আদা আপেল, এই পাঁচটা জিনিসের মধ্যে কোনটা আপনার মনে হচ্ছে অড, সেটাকে আপনি জানান। শুধু সেটাই লিখবেন 9903653992 তে।
0: এই প্রশ্নটা এসএমএস করে আমি কি 10 জন নাকি 15 জনকে নেব ভাই, 20 জনকে নেব, এটা কি প্রশ্ন?
2: এটা ভালো প্রশ্ন,
4: এটা ভালো প্রশ্ন,
2: ভালো প্রশ্ন।
4: আমি পরে বলবো কেন,
0: না আমাকে কেন বলতে হবে না।
2: হ্যাঁ এখানে একমাত্র একটা জিনিসেরই দোষ আছে আর কি। আমরা গানে যাই,

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: কুইজ খেলো জ্যাকপট যেত শুনছো আর খেলছো কুইজওয়ালা কুইজওয়ালা 107 FM রেইনবোতে
2: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: Odd one out.
3: অড ওয়ান আউটে আমরা যে প্রশ্নটা রেখেছিলাম যে আলু পেঁয়াজ রসুন আদা আপেল, এর মধ্যে আপেল অড, কিন্তু কেন অড সেটা তুমি বলবে।
4: মানে দুটো কারণে অড হতে পারে। এক হচ্ছে বাকিগুলো মাটির তলায় হয় আপেল গাছে ঝোলে, আর একটা হতে পারে সেটা হচ্ছে বাকিগুলোকে আমরা সবজির মধ্যে ধরি, আপেলকে আমরা ফল বলে জানি এই কারণে। এবার যেভাবে বলেছেন সেটাই আমরা নিয়েছি। আমি দুভাবেই মানে আমরা দুভাবেই ভেবেছিলাম।
5: তুই খালি অন্যভাবে ভেবেছিলি ভাই।
4: আমি তো বললাম যে মাটির নিচে আর
5: উপরে ভেবেছিস, এই জন্য এর থেকে প্রমাণ হয় তুই অ্যাকচুয়ালি মিসোজিনিস্ট নয়, তুই ফেমিনিস্ট।
4: তার মানে ফেমিনিস্টটা জটিল তুই বলতে চাইছিস?
5: ফেমিনিস্টটা জটিল বলেছি, ফেমিনাইন জটিল বলিনি।
3: এ চলো না,
4: হ্যাঁ ঠিক আছে আমরা প্রশ্নের উত্তর বলি।
5: যাই হোক, গোপা দত্ত নিউ আলিপুর থেকে, প্রদীপ সেনগুপ্ত প্রদীপ সেনগুপ্ত বর্ধমান থেকে, টুম্পা দাস পূর্ব বর্ধমান থেকে, সবিতা সরকার সরসুনা থেকে, অনেশা সাহা কৃষ্ণনগর থেকে, তিতু জানা চামড়াইল থেকে, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, সপ্তক মজুমদার হাওড়া থেকে, সবিতা সরকার সরসুনা থেকে, আর নেক্সট রাউন্ড উঠে যাচ্ছেন প্রশান্ত দলাই কাঁথি থেকে।
3: আর আমরা চলে যাচ্ছি আমাদের পরের রাউন্ডে।
4: এই রাউন্ড যেখানে আপনাকে পাজল করার চেষ্টা করা হবে কিন্তু আপনি পাজল হবেন না, এটাই আমরা কুইজওয়ালারা চাইবো।
5: যেরকম ভাবে মানে তমনজিৎ আমাদেরকে এরকম করে করেই যাচ্ছে।
4: আমি তো এখানেই থাকবে, কিন্তু থ্রি পয়েন্ট পাজলে আমরা কি কি করি সেটা পাজলড না হয়ে বল।
5: হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা তিনবার আপনাকে তিন রকমের ক্লু দেব, সেই তিন রকমের ক্লুতে আপনাকে আনসার একটাই বলতে হবে। যদি ফার্স্ট ক্লুতে আপনি আনসার বলে সেকেন্ড ক্লুতে আনসারটাকে ঠিক করে ডিলিট করে আমাকে অন্য আনসার পাঠান, আমি নেব না আপনার আনসারটা, আমি দেখতে পেয়ে যাবো। যদি এডিট করে পাঠান তাহলেও আমি দেখতে পেয়ে যাবো। সুতরাং আপনি এটা করবেন না, তাহলে আপনারটা একদম ক্যান্সেল। তাহলে যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্ট ক্লুতে যদি আপনি সঠিক

0: আনসার দেন, ফেয়ার এনাফ, আমি নিয়ে নেবো আনসারটা। যদি সেকেন্ড ক্লুতে না পারেন, থার্ড ক্লু অবধি ওয়েট করে যান। তিনটে ক্লু থাকবে, তিনটে গান থাকবে, অ্যান্ড তারপরে আমরা নামগুলো অ্যানাউন্স করব।
1: একদম, তাহলে আমরা একটা গান অন্তর একটা করে ক্লু দেব। ফার্স্ট ক্লু কি বলছে?
2: ফার্স্ট ক্লু বলছে এটি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত জলাভূমি।
0: দাদা ওয়েট করে যান, আমি ভালো কথা বলছি।
1: এটি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত জলাভূমি। আম্রপালির বাড়ির পাশেও যদি একটা বিখ্যাত জলাভূমি আছে যার নাম গঙ্গা, সেটার কথা বলবেন না।
0: বাহ, তোর বাড়ির পাশে যেন গঙ্গা নেই।
1: না, আমি তো পাশটায় থাকি না,
0: আমি দূরে থাকি। তুই কি করে জানলি ভাই? তুই তো আমার বাড়িতে কোনোদিনও যাসনি। তুই কি অন্য কারোর বাড়িতে যেতিস?
1: স্যাটেলাইট দিয়ে
0: বুঝতে গেছিস আমার বাড়ির পাশে কি অন্য কারোর বাড়িতে যেতিস?
2: 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে জানান আমাদের ফার্স্ট ক্লু এটি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত জলাভূমি।

3 point puzzle. থ্রি পয়েন্ট পাজলে প্রথম ক্লু আমরা দিয়েছিলাম এটি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত জলাভূমি। সেকেন্ড ক্লু বলছে শীতকালে অসংখ্য পরিযায়ী পাখির আবাস এই জলাভূমি। যদি আপনি চিনতে পারেন তাহলে ঝটপট উত্তর পাঠান 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।

3 point puzzle. আমরা প্রথম দুটো ক্লু দিয়েছি, প্রথম ক্লুতে আমরা বলেছি এটি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত জলাভূমি, সেকেন্ড ক্লু বলছে শীতকালে অসংখ্য পরিযায়ী পাখির আবাস এই জলাভূমি, থার্ড অ্যান্ড ফাইনাল ক্লু বলছে নদিয়া জেলার অন্তর্গত এই জলাভূমি। এবার আশা করছি আমাদের ফোনটা হ্যাং করে যাবে।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে।
1: ভাই ইতনা সন্নাটা কেউ?
2: সেটাই তো ভাবছি,
1: কেউ নেই আসলে। আম্রপালি মানে নামগুলো লেখেনি বলে কেউ উত্তর দেয়নি, বুঝতে পারছি
3: মানে ভালোবাসা যাচ্ছে,
1: সেটাই তো দেখছি ভাই। তুই ছিলি না বলে কেউ উত্তর দেয়নি।
3: ছিলাম না, কোথায় গেছিলাম?
1: জল খেতে। কিন্তু উত্তরটা আমরা এখন বলে দেবো। অনেকে চুপির চল লিখেছেন, অনেকে সাঁতরাগাছি লিখেছেন, অনেকে পূর্বস্থলী লিখেছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে এইগুলো একটা হাওড়া, একটা কলকাতা এবং একটা পূর্ব বর্ধমানে। কিন্তু আসল উত্তরটা হচ্ছে, আমরা বলেছিলাম নদিয়া জেলার অন্তর্গত এই বিখ্যাত জলাভূমি, তার নাম হচ্ছে চাঁদবিল।
2: এবার চলো পরের রাউন্ডে যাই। ভয়েস ভিশন রাউন্ডে আমরা যেটা করি সেটা হচ্ছে, ভয়েস ভিশনে আমরা একটা সেলিব্রিটি ভয়েস আপনাকে শোনাবো এবং সেই ভয়েসটা থেকে আপনাকে বুঝতে হবে যে কার ভয়েস শোনালাম আপনাকে, এই হচ্ছে ব্যাপার।
1: তাহলে এটা খুব সহজ, মানে এটার মধ্যে আলাদা কিচ্ছু আর নেই, এটা ওই ভয়েস আপনাকে শুনতে হবে এবং আপনাকে বলতে হবে আপনি কার ভয়েস শুনলেন। তাহলে উত্তর পাঠাবেন 9903-65999 টু দ্য হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। তো কার ভয়েস আপনি শুনছেন এখন?
2: সোজা
4: नहीं, एक्चुअली गिटार बजाना मुझे आता नहीं, लेकिन इवन इन पापा कहते हैं मैंने म्यूजिक डायरेक्टर जो आनंद मिलन है उनसे कॉर्ड सीख लिए थे मैंने, तो आई वाज प्लेइंग मोर ऑर लेस, सो इट लुक्स मोर नेचुरल एंड ऑथेंटिक। ये तो मैं कह नहीं सकता, लेकिन आई एम वेरी थैंकफुल कि आपको मेरा काम पसंद आया और आई ट्राई माई बेस्ट। मैं कोशिश ये करता हूँ कि सबसे पहले कि मैं अपने कैरेक्टर को पूरी तरह समझ लूँ एंड देन उसके बाद उसको एग्जीक्यूट कैसे करना है, आई ट्राई एंड वर्क हार्ड एट इट।
5: वॉइस विजन, वॉइस विजन, वॉइस विजन।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। ভয়েস ভিশন, ভিশন, ভিশন।
1: ভয়েস ভিশনে আমরা কার ভয়েস শুনেছিলাম, তা কার ভয়েস শুনেছিলাম?
2: আমির খান।
1: এই সঠিক উত্তর। আমির খানকে কারা কারা চিনতে পেরেছেন?
3: আমির খানকে অনেকেই চিনতে পেরেছেন।

0: সপ্তক মজুমদার ফ্রম হাওড়া, নমনারায়ণ বর্মন ফ্রম টিটাগড়, সৌভিক সরকার ফ্রম কসবা, নাগমা খাতুন ফ্রম হাওড়া, প্রশান্ত দলাই ফ্রম কাঁথি, মৃণাল কর্মকার ফ্রম বারাসাত, ইন্দ্রনীল সরকার ফ্রম টলিগঞ্জ, সুদীপ সরকার ফ্রম হাওড়া, আভা ফ্রম হাওড়া, আর নেক্সট আমরা চলে যাচ্ছেন সম্রাট মুখার্জি ফ্রম হাওড়া। হাওড়া থেকে তো প্রচুর লোকজন বলেছে।
1: একজনের ভয়েসই আপাতত শুনিয়েছি, আরেকটা ভয়েস আপনাকে শোনাবো এবং আপনাকে বুঝতে হবে যে কার গলা আপনি শুনলেন। তার মানে 9903653592 হোয়াটসঅ্যাপ এসএমএস করে জানাবেন আপনি।
2: যে আলোচনা সমালোচনা কি হচ্ছে না হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়ায় ওরকমভাবে ওই আমি সব কিছু খুব সিরিয়াসলি নিই। ওই ফেসবুকে লেখা থাকে না হোয়াটস অন ইয়োর মাইন্ড, তো আমি হোয়াটস অন মাই মাইন্ড সেটাকে খুব সিরিয়াসলি সেদিনকের কি হোয়াটস ইজ হ্যাপনিং এটা আমি দিই। কিন্তু আমাকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কি কি হচ্ছে সেটা আমার কাছে খুব বেশি ম্যাটার করে না। মানে সেটা আমার জীবনটাকে কিভাবে নির্ধারণ করবে? আমি তো সেই সকালবেলা ঘুম থেকে উঠবো, সেই জিমে যাব, তারপরে সেই চান করব, খাবো, আবার কুকুর ইয়ে করবো, আবার সেই ঘুমিয়ে পড়বো, আবার তাতে কি আমার জীবনটা মানে হঠাৎ করে একটা দিন দেখবো যে আমার কমপ্লিটলি অন্য কিছু হয়ে যাচ্ছে? Voice Vision. Voice Vision.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে।
2: ভয়েস ভিশনে আমরা যার ভয়েসটা শুনলাম লাস্ট দিকে,
3: সুরেখা মিত্র, এবং যারা যারা আনসার দিয়েছেন সঠিক, অভিজিৎ পাল চৌধুরী ফ্রম সোদপুর, চৈতালি দে ফ্রম হাওড়া, মুনমুন দাস ফ্রম যাদবপুর, বর্ণালী দে ফ্রম হাওড়া, প্রশান্ত ধক ফ্রম বরগাছিয়া, সুদীপ সরকার ফ্রম হাওড়া, শিবাব্রত মাইতি ফ্রম নন্দকুমার, সৌমিতা সাঁতরা ফ্রম বজবজ, টুম্পা দাস ফ্রম পূর্ব বর্ধমান, এবং নেক্সট রাউন্ডে চলে যাচ্ছেন কৌস্তব পাল ফ্রম হাওড়া।
4: ভয়েস ভিশন রাউন্ড তো হলোই, এবার আমাদের সেই রাউন্ডে আমরা যাবো। আমরা কি এটা গানের ব্রেকে যাবো নাকি আমরা সরাসরি
2: আমরা পরের রাউন্ডটা শেষ করে নিই তারপরে গানের ব্রেকে যাবো? হ্যাঁ,
4: তাহলে আমরা একটু বরং ইনস্টা থেকে ঘুরে আসি।
2: চলো আমরা একটু ইনস্টা থেকে ঘুরে আসি।
3: ইনস্টা কুইজের রাউন্ড, এবং সেইখানে কিন্তু একটা কোয়েশ্চেন পোস্ট হবে। সেই কোয়েশ্চেনটা যেটা করণীয় সেটা হচ্ছে 107 FM রেনবো কলকাতার যে পেজ রয়েছে সেইখানে গিয়ে দেখতে হবে কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনটা ছবির আকারে পোস্ট হবে এবং সেই কোয়েশ্চেনটার আনসার শুধুমাত্র ডিরেক্ট মেসেজ অপশন অর্থাৎ DM এ গিয়েই দিতে হবে। তার তলায় কমেন্ট করে, মানে ছবিটির তলায় কমেন্ট করে কিন্তু আনসার দেওয়া যাবে না। যদি দেন সেই আনসার আমরা গ্রহণ করব না, DM-এ যে আনসার আসবে সেই আনসারই আমরা খালি গ্রহণ করব, এবং ছবির তলায় কমেন্ট করে অবশ্যই আনসার দিলে বাকিরাও দেখে ফেলবে, সুতরাং আনসারটা দেবেন না ওখানে। এটার উত্তরও পোস্ট হবে ইনস্টাগ্রামে।
2: একদমই বিধিবদ্ধ সতর্কীকরণ আমরবালি আপনাকে বলে দিয়েছে, সেইটার বাইরে যদি আপনি যান তাহলে কিন্তু আমরবালি উত্তর না নেওয়ার মাধ্যমে আপনাকে দেখে দেবে। আমরা একটা গানে যাই, চলো আপনি উত্তর পারেন না DM করুন।
5: আজ প্রিয়র কি হডি
6: দিল বলে তো
7: হার্ট হার্ট
8: আমার यार সদা সদা
7: ওহো
5: দোনো ডিল করাসিল
6: টাইট টাইট ভেরি টাইট

এসব কবি কবি হয়ে যেতে হয়। একটা সমস্যা হয়ে গেছিল, সেটা হচ্ছে আমরা আগে যে প্রশ্নটা দিয়েছিলাম সেই প্রশ্নটাই আবারও ভুল করে পোস্ট হয়ে গিয়েছিল, তাই ওই প্রশ্নটা ইগনোর করবেন। আর একটা প্রশ্ন আপনার জন্য আসছে ইনস্টাগ্রামে, সেটাও কিন্তু ডিএমই করতে হবে, অন্য কোনোভাবেই উত্তর নেওয়া যাবে না। যারা উত্তর পাঠিয়ে দিয়েছিলেন কষ্ট করে আরেকবার উত্তর পাঠাবেন, দু একজনেই দেখেছিলাম উত্তর পাঠিয়ে দিয়েছেন অলরেডি, তারা আর একটু কষ্ট করে পাঠাবেন, এই আর কি। এই তো মানে এই গানটার পরে আমরা আরও একটা গান সময় দেবো।

0: Insta Quiz.
1: সাহস, তোর এত সাহস,
2: বিশাল সাহস, সাহসের লেন্স।
1: আমি ভয় দেখাচ্ছিস? আমি ভয় দেখাচ্ছি?
2: ভয় কেন দেখাবো?
1: তুই জানিস আমি কে?
2: না, আমি জানতেই চাই না।
1: আমি কেউ না, সেটাই ব্যাপার। মানে আমি নিজে ভয় দেখাতে গিয়ে তখন ভাবলাম যে আমি তো নিজেই ভয় পাচ্ছি।
2: থ্রি ইডিয়টস এর সেই সিনেমার সিনটার মতো হতো না? মানে আপ জানতে হো মে কোন হো, আপ জানতে হো মেরা বাপ কোন হে, নেই তুম কোন হো, নেই জানতে, সব খাতা উলট পালট করে দিবি।
1: আসলে খাতা উলট পালট করে দেওয়াটাই হচ্ছে আসল কাজ, কারণ যখন কেউ মানে যখন নিজে চাপে পড়া যায়।
2: তোর বাণীর মাঝখানে যদি আমরা একটু নামগুলো বলতে পারি, তুই আজকে প্রচুর বাণী দিচ্ছিস ভাই।
1: কারণ কারণ আমি বাণী স্টক নিয়ে এসেছি, কারণ আমি প্রচুর মোটিভেশনাল ভিডিও দেখেছি কাল রাত থেকে, রাতে ঘুমাইনি। না, বাণী জিত না, বাণী জি দাস, মানে এখন সব জায়গায় জিটা যুক্ত হচ্ছে। তো
3: চলো
2: আমি নামগুলো বলি। প্রদীপ ব্যানার্জি ফ্রম শ্রীরামপুর, সৌমাল্য দে ফ্রম হাওড়া, সোহম দাস ফ্রম সুতাহাটা, অজয় কুইতি ফ্রম কোলাঘাট, মৌ চট্টোপাধ্যায় ফ্রম বাঁকুড়া, শান্তম দাস ফ্রম দাড়িবেড়িয়া, শুভশ্রী কারফা ফ্রম হুগলি, শঙ্করচন্দ্র দে ফ্রম বারাসাত, আশীষ জানা ফ্রম বারুইপুর, এবং তার সঙ্গে সুলগ্না মল্লিক ফ্রম ক্যানিং। ইনি বলেছেন, মানে এনারা সবাই বলেছেন সঠিক উত্তর, সুলগ্না মল্লিক ফ্রম ক্যানিং চলে যাচ্ছেন নেক্সট রাউন্ডে।
3: আর আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে।
4: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
1: লাইটস ক্যামেরা ডায়লগ, এই রাউন্ডে আমরা সিনেম্যাটিক হয়ে যাই। আমরা সিনেমার কোনো অংশ শোনাই এবং সেখান থেকে প্রশ্ন থাকে, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, যে কে ডিরেক্টর, কোন ছবির অংশ, কে এখানে লিপ দিয়েছেন, অথবা তাকে ভাবা হয়েছিল এই সিনেমার জন্য কিন্তু পরে নেওয়া হয়নি, এই টাইপের প্রশ্ন থাকে।
2: বাহ,
3: তো সেরকমই আজকে প্রথম যে প্রশ্নটা থাকছে সেখানে আপনাকে বলতে হবে যে কোন ডিরেক্টরের পরিচালনায়, কোন ডিরেকশনের ডিরেকশনে সিনেমাটা রিলিজ করেছিল বা কার পরিচালনা সিনেমাটা, তাকে বলতে হবে। 9903659992 হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে আমরা তাহলে যাই আজকের প্রশ্নে।
1: একদম,
3: চলো।
4: লাইট

0: ব্যাপারটা হচ্ছে যে লাইটস ক্যামেরা ডায়ালগে আমরা যে প্রশ্নটা করেছিলাম সেটা তো আমরা উত্তর দিয়ে দিয়েছি,
1: একদম উত্তর দিয়ে ফেলেছি,
0: দিই দেব। সঠিক উত্তর রোহিত শেট্টি,
1: একদম রোহিত শেট্টি, আমার হেভি লাগে,
0: চিনতে পেরেছে, হ্যাঁ আমারও ভালো লাগে।
1: গাড়ি ফাড়ি ওড়ে ভাই সিনেমায়,
2: ক্রিস প্যাট ফ্যাট বলেছিল,
0: ক্রিস প্যাট, আচ্ছা।

0: আমার এই সিনেমার নাম লিখে যায় সূর্যবংশম না সূর্যবংশী,
1: সূর্যবংশী
0: সূর্যবংশম না সূর্যবংশী,
2: সূর্যবংশম বাবা সেটা ছোটবেলাকার ন্যাশনাল হিন্দি সিনেমা।
0: হ্যাঁ সূর্যবংশীতে ওই সবাই এন্ট্রি নিচ্ছে যখন আর কি,
1: আরে এন্ট্রি গুলো আলাদাই লাগে ভাই,
0: ওই ক্রস ওভার গুলো দারুণ লাগে। তো আপাতত রোহিত শেট্টি সিম্বা সিনেমার মানে ডিরেক্টর। এই মুহূর্তে আমরা
2: অঙ্কিতা ঘোষ ফ্রম বেগমপুর, মৃণাল কর্মকার ফ্রম বারাসাত, স্বপ্না কর্মকার ফ্রম বারাসাত, অভিষেক ঘোষ ফ্রম লেকটাউন, কাকলি মুখার্জি ফ্রম বেহালা, ইন্দ্রনীল সরকার ফ্রম টলিগঞ্জ, অনেশা সাহা ফ্রম কৃষ্ণনগর, সাহেব মুন্সি ফ্রম ডেবরা, সৌমিতা সাঁতরা ফ্রম মনসাতলা, আর নেক্সট রাউন্ডে চলে যাচ্ছে নাগমা খাতুন ফ্রম হাওড়া।
0: এবার আরও একটা প্রশ্ন আপনাদের জন্য রয়েছে, আবারও একটা সিনেমার ডায়ালগ শুনবেন এবং আপনাকে বলতে হবে যে সিনেমার নাম কি, একদম এক্স্যাক্ট নামটা বলতে হবে 9903659992 হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। কেউ কিছু বলবে?
1: না না আমি এক্স্যাক্ট নামটাই খুঁজবো।
0: চলো
3: লাইট ক্যামেরা ডায়ালগ, লাইট ক্যামেরা ডায়ালগ। এ দুনিয়া এমন একটা জায়গা যেখানে এক ইঞ্চি জায়গা কেউ ছেড়ে দেয় না, এখানে নিজের পায়ের তলা মাটি নিজেকেই শক্ত করতে হয়, নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হয়। আর মনে রাখবেন, স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত। লাখ লাখ মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দোষ ধরতে সবাই পারে, কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে সত্যের জন্য লড়াই করতে সবাই পারে না।
4: লাইট ক্যামেরা ডায়ালগ।

0: গোলমাল গোলমাল,
1: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
2: লাইটস ক্যামেরা ডায়লগে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কি জিজ্ঞেস করেছিলাম
3: আমরা জিজ্ঞেস করেছিলাম লাইটস ক্যামেরা ডায়লগে ওই সিনেমার নাম কি?
2: বস 2।
4: লোকে বস লিখেছে, আমি আনসার দিই
3: না, হবে না, বস স্ট্রিক্ট। হ্যাঁ, বস 2 বলতে হবে আপনাকে, দু নম্বরই বস না হলে কিন্তু আমরা নেব না।
4: শিবাশী শাহ ফ্রম সোদপুর, শ্রীব্রত মাইতি ফ্রম নন্দকুমার, পিঙ্কি জানা ফ্রম বারুইপুর, মৌ চট্টোপাধ্যায় ফ্রম বাঁকুড়া, শুভশ্রী কারফা ফ্রম হুগলি, মৃণাল কর্মকার ফ্রম বারাসাত, অঙ্কিতা ঘৌ ফ্রম বেগমপুর, রুনা বসু ফ্রম বড়নগর, কৌস্তভ পাল ফ্রম হাওড়া, সপ্তর্ষি পাল পাল ফ্রম চণ্ডীপুর চলে যাচ্ছেন নেক্সট রাউন্ড, মানে সপ্তর্ষি পাল ফ্রম চণ্ডীপুরই যাচ্ছেন নেক্সট রাউন্ড।
3: হ্যাঁ, হাতালি
2: হাতালি। আর আমরা যাচ্ছি আমাদের মানে প্রিলিমসের শেষ রাউন্ডে।
5: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।
3: এখানে রহস্য ঘনিয়ে ওঠে। সেই রহস্য ঘনিয়ে ওঠার পরে আপনি সেই ঘনঘটার মধ্যে থেকে ইন্দ্রজিতের মতো তীর মেরে রহস্যের সমাধান করবেন, এই আশা নিয়ে আমরা রহস্য আপনাকে দিই। আর উত্তরটা আমরা আগে থেকেই জেনে নিই। এইরকমই একটা,
2: হ্যাঁ
4: হ্যাঁ,
3: আমরা আগে, আমরা তো উত্তরটা জানি না,
2: আমরা তো সব উত্তরই জানি।
3: আহা, কখনো কখনো
2: পরের রাউন্ডের প্রশ্নটাও জানি।
3: আহা, কখনো কখনো স্বীকার করে নিতে হয় যে এবং রহস্যটা শুনতে হবে রেডিওতে কান পেতে যখন আমরা শোনাবো আপনাকে।
2: ভালো করে মন দিয়ে শুনতে হবে, তবেই পারবেন, নাহলে কিন্তু চাপ আছে। আজকের প্রশ্ন,
3: আজকের প্রশ্ন
2: চলো
3: আপনার জন্য এখনই।
6: সহেলি একজন উঠতি গায়িকা। আজকাল বিভিন্ন জায়গায় সে স্টেজ পারফরমেন্সের জন্য ডাক পায়। গত রবিবার ওর লাইভ পারফরমেন্স ছিল কলকাতা ছাড়িয়ে কিছু দূরে এক মফস্বলের একটি হলে। ওই হলে সেটিই ছিল তার প্রথম পারফরমেন্স। তার সঙ্গে গিয়েছিল তার প্রিয় বান্ধবী তথা সহকারী রিমিতা এবং তার মিউজিশিয়ানরা। অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সহেলিকে এক গ্লাস শরবত দেওয়া হয় এবং সেটা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শরবতে বিষ মেশানো ছিল। পুলিশ আসে এবং বেশ কয়েকজনকে জেরা করে। রিমিতা জানায় সে কিচ্ছু জানে না, তাকেও শরবত দেওয়া হয়েছিল এবং শরবত খেয়ে তার কিছুই হয়নি। অনুষ্ঠানের ম্যানেজার

0: তপনবাবু জানান, ওই হলের সহেলি দু বছর আগেও গান গেয়ে গেছে, তাই সহেলির সঙ্গে তাঁর খুবই ভালো সম্পর্ক ছিল, তিনি কিছুই জানেন না। একজন মিউজিশিয়ান সুজয় জানায় সেও কিচ্ছু জানে না, তার কারণ তাকে ট্রেন ধরতে হবে বলে সে খুব তাড়ায় ছিল। আর হলের গেটকিপার শিবু জানায়, সে ম্যাডামের সঙ্গে সেলফি তুলতে চাওয়া মানুষের ভিড় সামলাচ্ছিল, তাই সেও কিচ্ছু বুঝতে পারেনি। এদের সবার কথা শুনে পুলিশ যা বোঝার বুঝে যায়, কিন্তু আপনি কি বুঝতে পেরেছেন কে আসল অপরাধী? জানান আমাদের 9903653992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
1: Detective Diary. Detective Diary. Detective Diary.

0: Detective Diary. Detective Diary. Detective Diary. সহেলি একজন উঠতি গায়িকা। আজকাল বিভিন্ন জায়গায় সে স্টেজ পারফরমেন্সের জন্য ডাক পায়। গত রবিবার ওর লাইভ পারফরমেন্স ছিল কলকাতা ছাড়িয়ে কিছু দূরে এক মফস্বলের একটি হলে। ওই হলে সেটিই ছিল তার প্রথম পারফরমেন্স। তার সঙ্গে গিয়েছিল তার প্রিয় বান্ধবী তথা সহকারী রিমিতা এবং তার মিউজিশিয়ানরা। অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সহেলিকে এক গ্লাস শরবত দেওয়া হয় এবং সেটা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শরবতে বিষ মেশানো ছিল। পুলিশ আসে এবং বেশ কয়েকজনকে জেরা করে। রিমিতা জানায় সে কিচ্ছু জানে না। তাকেও শরবত দেওয়া হয়েছিল এবং শরবত খেয়ে তার কিছুই হয়নি। অনুষ্ঠানের ম্যানেজার তপনবাবু জানান, ওই হলে সহেলি দু বছর আগেও গান গেয়ে গেছে, তাই সহেলির সঙ্গে তাঁর খুবই ভালো সম্পর্ক ছিল, তিনি কিছুই জানেন না। একজন মিউজিশিয়ান সুজয় জানায় সেও কিচ্ছু জানে না, তার কারণ তাকে ট্রেন ধরতে হবে বলে সে খুব তাড়ায় ছিল। আর হলের গেটকিপার শিবু জানায় সে ম্যাডামের সঙ্গে সেলফি তুলতে চাওয়া মানুষের ভিড় সামলাচ্ছিল, তাই সেও কিচ্ছু বুঝতে পারেনি। এদের সবার কথা শুনে পুলিশ যা বোঝার বুঝে যায়। কিন্তু আপনি কি বুঝতে পেরেছেন কে আসল অপরাধী? জানান আমাদের 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
1: Detective Diary.

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: Detective Diary, Detective Diary, Detective Diary. ডিটেকটিভ ডায়েরিতে রহস্য সমাধানে প্রথমে অনেকেই ব্যর্থ হয়েছিলেন, তারপর আবার সফল হয়েছেন। হ্যাঁ, তো সেই সফলতার শিখরে কারা কারা পৌঁছলেন তাদের নাম তো বলবোই, তবে তার আগে সঠিক উত্তরটা বলতে হবে।
2: হ্যাঁ, সঠিক উত্তরটা হচ্ছে যে ম্যানেজার ছিল সেই তপন, সে বলেছে যে সহেলিকে আগে থেকেই চিনতো, কিন্তু সহেলি সেখানে প্রথমবার গান গাইতে গেছে।
3: শঙ্করচন্দ্র দে ফ্রম বারাসাত, টুম্পা দাস ফ্রম পূর্ব বর্ধমান, স্বপন কুমার বসু ফ্রম বড়নগর, আনোয়ার মোল্লা ফ্রম মহেশতলা, সুলগ্না বসু ফ্রম বড়নগর, বৈশাখী রায় ফ্রম ডোমজুর, আমিরুল হাসান ফ্রম হাওড়া, প্রদীপ ব্যানার্জি ফ্রম শ্রীরামপুর, ইন্দ্রনীল সরকার ফ্রম টলিগঞ্জ, আর নেক্সট রাউন্ডে চলে যাচ্ছেন তিতু জানা ফ্রম চামরাইল।
1: এবার আমাদের কাগজ প্রচুর নাধারা হচ্ছে, তার কারণ আমাদের হাতে এখন 18 জনের লিস্ট আছে। সম্ভবত
2: সেই 18 জনের লিস্ট আছে যাদের নিয়ে আমরা খেলবো আমাদের সেমি ফাইনাল রাউন্ড।
4: নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ।
1: হ্যাঁ, নিউজ ফ্ল্যাশ রাউন্ডে আমরা কি করি?
2: নিউজ ফ্ল্যাশ রাউন্ডে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন রাখি, এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্ন সেই প্রশ্ন ওই 18 জন, যে 18 জনকে আমরা সেমি ফাইনালে পেয়েছি, সেই 18 জনের মধ্যে থেকেই নেওয়া হয়। 18 জনের মধ্যে প্রথম 3 জন যারা সঠিক উত্তর দেন তারা পৌঁছে যান ফাইনাল, অর্থাৎ আমাদের লাইটনিং রাউন্ডে। সেই 18 জন যারা নিউজ ফ্ল্যাশে অংশগ্রহণ করবেন তাদের নামটা বলে দিই। সাবিনা খাতুন হাওড়া থেকে, স্নেহা রায় বেহালা থেকে, শেখ কদম রসুল হাওড়া থেকে, নির্মাল্য দে হাওড়া থেকে, সুদর্শন দাস সুতাহাটা থেকে, মহার্ঘ মিত্র মধ্যমগ্রাম থেকে, স্বপ্নিল গাঙ্গুলি কলকাতা থেকে, রাকেশ কুইতি হাওড়া থেকে, পাপিয়া বারুই সাঁকড়াইল থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, প্রশান্ত দোলাই কাঁথি থেকে, মৌসুমী পট্টনায়ক নন্দীগ্রাম থেকে, সম্রাট মুখার্জি হাওড়া থেকে, কৌস্তব পাল হাওড়া থেকে, সুলগ্না মল্লিক ক্যানিং থেকে, নাগমা খাতুন হাওড়া থেকে, সপ্তর্ষি পাল চণ্ডীপুর থেকে, এবং তিতু জানা চামড়াইল থেকে। এই 18 জনকে নিয়েই খেলবো আমরা আমাদের নিউজ ফ্ল্যাশ রাউন্ড। আর নিউজ ফ্ল্যাশে আজকের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, সবচেয়ে কম বয়সে কোন পুরুষ ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করেছেন?
1: সবথেকে কম বয়সে কোন পুরুষ ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করেছেন, এটা আজকের নিউজ ফ্ল্যাশের প্রশ্ন। 9903659999 হতে উত্তর দেবেন শুধুমাত্র এই 18 জন, তার বাইরে কেউ নয়। আমরা ফিরছি আমাদের 3 জন ফাইনালিস্টের নাম নিয়ে।

0: আমরা প্রশ্ন রেখেছিলাম যে আন্তর্জাতিক ক্রিকেটে, সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে কোন পুরুষ ক্রিকেটার ডেবিউ করেছেন। তার সঠিক উত্তর হচ্ছে বৈভব সূর্যবংশী, মাত্র 15 বছর 99 দিনে ডেবিউ করেছেন তিনি। সচিন তেন্ডুলকারের অনেক দিনের রেকর্ড ছিল, সেটা ভেঙে গেছে সম্প্রতি, এই কিছুদিন আগেই ভেঙেছে। তো যারা সঠিক উত্তর দিয়েছেন যে তিনজন, তারা হলেন পাপিয়া বারুই সাঁকরাইল থেকে, স্বপ্নিল গাঙ্গুলি কলকাতা থেকে, এবং সুদর্শন দাস সুতাহাটা থেকে।
1: যারা উঠলেন না সেমিফাইনালে, তাদের আশাহত হওয়ার কিছু নেই, কারণ খুব শিগগিরই আমাদের দ্য বং কানেকশন রাউন্ড আসছে নেক্সট উইকের, মানে নেক্সট মঙ্গলবারের কুইজওয়ালার সেমিফাইনালে পৌঁছানোর জন্য। আপাতত আমরা চলে যাব এই তিনজনকে নিয়ে আমাদের ফাইনাল রাউন্ড, যার নাম
2: লাইটিং রাউন্ড। লাইটিং রাউন্ড,
0: লাইটনিং রাউন্ড অর্থাৎ আমাদের ফাইনাল রাউন্ড। এবং সেই ফাইনাল রাউন্ডে আমরা যে তিনজনকে নিয়ে খেলবো আমাদের ফাইনাল রাউন্ড, নাম তো বলেই দিয়েছি।

0: আর একবার বলে দিচ্ছি, সুদর্শন দাস সুতাহাটা থেকে, স্বপ্নীল গাঙ্গুলি কলকাতা থেকে, এবং পাপিয়া বাড়ুই সাঁকরাইল থেকে।
1: এবার আমরা খেলার নিয়মটা আমাদের বলতে হবে।
0: খেলার নিয়মটা হচ্ছে আমরা পাঁচটা প্রশ্ন রাখব, প্রতিটা প্রশ্নের জন্য +5, মানে সঠিক উত্তরের জন্য +5, প্রতিটা ভুল উত্তরের জন্য -5। কিন্তু এখানে একটি কিন্তু আছে, এখানে সেই কিন্তুটি হচ্ছে আমরা এক মিনিট ধরে একটা টাইমার চালাবো, সেই এক মিনিটের টাইমারের মধ্যে আমরা সম্পূর্ণ প্রশ্নগুলো, পাঁচটা প্রশ্ন বারবার করে বলবো। সেই সময়ের মধ্যে আপনি যদি উত্তর পাঠিয়ে দেন তাহলে আপনার কোনো স্কোর কাটা হবে না। সেক্ষেত্রে আপনি যদি পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দেন তাহলে আপনি 25 পাচ্ছেন। কিন্তু যদি গান শুরু হয়ে যায় তাহলে কিন্তু প্রতি মিনিটে আপনার স্কোর থেকে 3 নম্বর করে কাটা যাবে।
1: একদম,
0: অর্থাৎ আপনি যদি 3 মিনিট পরে উত্তর দেন এবং পাঁচটা প্রশ্নেরও সঠিক উত্তর দেন তাহলে আপনার টোটাল স্কোর গিয়ে দাঁড়াবে +16।
1: বেশ, তাহলে এবার আমরা প্রশ্নে যাই, আমাদের টাইমার শুরু করি।
0: একদম, শুরু করা যাক,
1: চলো। প্রথম প্রশ্ন, কাহানি 2 ছবির পরিচালককে। দ্বিতীয় প্রশ্ন, বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি। তৃতীয় প্রশ্ন, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন রাজ্যে অবস্থিত। চতুর্থ প্রশ্ন, জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়। পঞ্চম প্রশ্ন, কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী।
0: প্রথম প্রশ্ন, কাহানি টু ছবিটির পরিচালক কে। দ্বিতীয় প্রশ্ন, বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি। তৃতীয় প্রশ্ন, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন রাজ্যে অবস্থিত। চতুর্থ প্রশ্ন, জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়। পঞ্চম প্রশ্ন, কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী।
2: ফার্স্ট কোয়েশ্চেন, কাহানি 2 ছবিটির পরিচালক কে, বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি। সেকেন্ড কোয়েশ্চেন, থার্ড কোয়েশ্চেন, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন রাজ্যে অবস্থিত। ফোর্থ কোয়েশ্চেন, জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়। ফিফথ কোয়েশ্চেন, কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী।
1: উত্তর পাঠাবে 9903657992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। প্রথমে পাঁচটা উত্তর 1 2 3 4 5, তার নিচে নিজের নাম, তার নিচে নিজের লোকেশন এবং কলিং নাম্বার অবশ্যই দেবেন। আমরা একটা গানের পরেই ফিরছি উইনারকে সঙ্গে নিয়ে।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে লাইটনিং রাউন্ড
1: ব্যাপারটা হচ্ছে লাইটিং রাউন্ডের উত্তরগুলো তো এবার আমাদের বলে দেওয়ার পালা। আমরা প্রশ্ন করেছিলাম যে কাহানি টু ছবির পরিচালক কে,
2: একদম
1: সঠিক উত্তর
3: কাহানি টু ছবির পরিচালক হচ্ছেন সুজয় ঘোষ। বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত হল এঞ্জেল ফলস, ওয়াকরানাঙ্গাল বাঁধ কোন রাজ্যে অবস্থিত, হিমাচল প্রদেশ, জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়, 1945 বা 1945, কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী, কেরল,
2: একদম এবং সঠিক উত্তর ভুল উত্তর ইত্যাদি আমরা পরে আসছি। আমরা আপাতত যাচ্ছি বং কানেকশনে। বং কানেকশনে আজকের প্রশ্ন হচ্ছে পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে।
1: পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে আজকের বং কানেকশনের প্রশ্ন 9803653992 হোয়াটসঅ্যাপ এসএমএস করে জানাবেন। এবং মনে রাখবেন, যিনি সবার আগে উত্তর দেবেন তিনি চলে যাবেন আগামী সপ্তাহের কুইজওয়ালার সরাসরি সেমিফাইনালে। আর দেখতে দেখতে আমরা উত্তর তো পাচ্ছি এবং উত্তর প্রচুরও থাকবো, কিন্তু এবার একটু ফাইনালের সিনটা একটু বলে দেওয়া দরকার। ফাইনালে তিনজন উঠেছিলেন, সুদর্শন দাস, স্বপ্নীল গাঙ্গুলি এবং পাপিয়া বাড়ুই। এবং আমাদের 11:47 মানে ঠিক গানটা শুরু হওয়ার আগে যারা উত্তর দিয়েছেন তাদের তো কোনো পয়েন্ট কাটা যায়নি, কিন্তু তারপর উত্তর দিলে আমরা বলেছি যে প্রতি মিনিটের জন্য যেটা -3 করে পয়েন্ট কাটা সেটা তো রয়েইছে। তো আপাতত আমার কাছে যা মানে খবর আছে আর কি, মানে আমরা যা দেখতে পাচ্ছি, দুজন উত্তর দিয়েছেন, একজন কি উত্তর দেননি?
2: একজন উত্তর এখনও দেননি,
1: এখনও দেননি, ঠিক আছে।
2: না, তার উত্তর আর নেওয়াও হবে না, কারণ অলরেডি আমরা ফাইনাল রাউন্ড শেষ করে উত্তর বলে দিয়েছি।
1: হ্যাঁ, তো আপাতত তাহলে যে দুজন সময়ের মধ্যে উত্তর দিয়েছেন তাদের কথাগুলো বলি। প্রথম বলি সুদর্শন দাসের কথা। সুদর্শন দাস প্রথম 5টা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন এবং 11:47 উত্তরটা দিয়েছেন, মানে ঠিক গান শুরু হওয়ার আগেই উত্তরটা এসেছে। তো সেক্ষেত্রে সুদর্শন দাসের স্কোর গিয়ে দাঁড়ালো 25, কোনো নেগেটিভ মার্কিং নেই। নেক্সট আসছি স্বপ্নীল গাঙ্গুলি। স্বপ্নীল গাঙ্গুলি 4টে প্রশ্নে সঠিক উত্তর দিয়েছেন, 1টা প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন, ওনার স্কোর দাঁড়ালো 15, কিন্তু উনি গান শুরু হওয়ার ঠিক পরেই উত্তর দিয়েছেন, কাজেই ওখান থেকে আরও -3 করে ওনার স্কোর গিয়ে দাঁড়ালো 12। সুতরাং আজকের পাপিয়া বাড়ুই উত্তর দেননি, আমাদের যখন আমরা উত্তর বলি তার আগে অব্দি ওনার উত্তর পাইনি আমরা। তো আমাদের আজকের কুইজওয়ালার উইনার হয়ে যাচ্ছেন সুদর্শন দাস।

এবং আমরা বং কানেকশনের প্রশ্নের উত্তর দিচ্ছি। বং কানেকশনে আমরা প্রশ্ন রেখেছিলাম যে পথের পাঁচালী উপন্যাসটি কার লেখা, সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং হাততালি বেঁধে বেঁধে আগামী সপ্তাহের কুইজওয়ালা সেমিফাইনালে পৌঁছে যাচ্ছেন স্বপন বসু বরানগর থেকে।

0: ঘড়ির কাঁটা এবার বলছে যে 11:55 এবং আমাদেরকে টাটা বাই বাই বলতে হবে, কারণ কারণ কি
1: তারপরে কালকে আবার আরো প্রোগ্রাম রয়েছে, সবকিছু সেরে টেরে আমরা এবার বিদায় নেব। অর্ণব, তমুচিত, আম্রপালি ছিলাম, আপাতত একটা গান থাকছে, সুন্দর শুনতে থাকো এফএম রেনবো,
0: একদম শুনতে থাকো। আর
1: এক্ষুনি
0: শুরু হতে যাচ্ছে শুনতে কি চাও, সেখানে তোমরা রিকোয়েস্ট পাঠিয়ে দাও কি শুনতে চাও।
2: আর আমাদের যে ইনস্টা হ্যান্ডেলটা আমরা দেখছি, অনেকেই আপনারা মানে যারা হোয়াটসঅ্যাপে পার্টিসিপেট করছেন কিন্তু ইনস্টাতে করছেন না, সেটা কিন্তু ফলো করতে হবে আমাদের ইনস্টা।
1: হ্যাঁ, মানে বাড়ির পাশের লোক, বাড়িতে যারা আছেন প্রত্যেকে সবাই মিলে 107 FM Rainbow কলকাতার যে ইনস্টা হ্যান্ডেলটা রয়েছে সেটা অবশ্যই ফলো করুন, পোস্টগুলো দেখুন, সেখানে অনেক মজার মজার জিনিসপত্র হয়, তো সেগুলো অবশ্যই দেখতে পাবেন।
0: একদম,
2: তাহলে টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকুন।
0: একটা কঠিন গান অর্ণব তোমাদের জন্য রাখছে,
2: খুব কঠিন কিন্তু কঠিন গান দিই, কারণ এতক্ষণ কুইজ বলাটা সহজ হলো, তা আপাতত সেই জন্য একটু কঠিন গানই থাকছে আর কি।
0: থাক তাহলে না।

0: সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: Yes, ঘড়ির কাঁটা যখন টিকটিক করতে করতে জানিয়ে দিচ্ছে রাত বারোটা বেজে 36 সেকেন্ড, আর রাত বারোটা মানে ইয়েস, তোমাদের পছন্দের, তোমাদের প্রিয় গানের অনুষ্ঠান শুনতে কি চাও। এক্স্যাক্টলি, নাম্বার নিশ্চয়ই মনে আছে, 9903653992। অলরেডি অনেকবার শুনেছো, অনেকবার শুনে ফেলেছো 9903653992। তবুও যে সমস্ত নতুন নতুন বন্ধুরা আমাদের সাথে জয়েন করছো 107 FM রেনবো, এই মুহূর্তে শুনছো তোমাদের পছন্দের অনুষ্ঠান শুনতে কি চাও। আর এই নাম্বারে অবভিয়াসলি হোয়াটসঅ্যাপ করতে পারো, SMS করতে পারো, যেটা সুবিধে। অবভিয়াসলি তোমাদের পছন্দের গান শোনাবো, তবে তার আগে শুরুতেই একটা আমার পছন্দের গান এই রাতে হয়ে যাক, ফিরছি তারপরে।

0: ভোরবেলাতে।
1: ইয়েস, স্বপ্নেরা রাত জাগে। এক্স্যাক্টলি, তোমরাও যেরকম জেগে আছো ঠিক সেই রকমই স্বপ্নেরাও কিন্তু রাত জেগে আছে, আর অবভিয়াসলি জেগে আছে তোমাদের পছন্দের গান শোনার জন্যে। আর একটা আমার পছন্দের গান শোনালাম, কেমন লাগলো সেটা জানতে পারলে খুব ভালো হতো। কিন্তু পরের যে গানটা শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছে মধ্যমগ্রাম থেকে মৌসুমি সরকার, শুনতে চেয়েছে চুপি চুপি রাত। ইয়েস, রাতে চুপি চুপি কী হচ্ছে চলো শুনে নি। লেটস গো।

ইয়েস, চুপি চুপি রাত অনেক কিছুই বলে, অনেক কিছু করে চলে যায়, কিন্তু আমরা চুপি চুপি রাতে কানের কাছে গান শুনি 107 FM রেইনবো প্রচার তরঙ্গে। জাস্ট আমাদের কাছে চিল করে পুরো কানের কাছে 107 FM রেখে রাত প্রায় 12:30। হ্যাঁ, কিন্তু ওই যে বলে কথায় কথায় যে রাত হয়ে যায়। ইয়েস, গানটা শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছো জোকা বাদামতলা, জোকা বাদামতলা থেকে অমিয়া সরকার, শুনতে চেয়েছো মান্নাদের কণ্ঠে এই গানটা তোমার জন্য।

আরে না না না না না, অনেক অনেক অনেক কথা বলার আছে, কিন্তু তার আগে গান শুনতে হবে, আর গানগুলোও তো শোনানোর আছে, তাই কথা বলবো কিন্তু চটপট করে গানগুলো শুনিয়ে নিই। আপাতত যে গানটা শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছো তোমরা, ভবানীপুর থেকে শ্যামল গঙ্গোপাধ্যায়, শুনতে চেয়েছো? না না, সেটা বলা যাবে না। আপাতত গানটা শুনি, বলবো তারপর।

হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আমার মনেও জেগেছিল, মানে কেউ কি এরকম ভাবে তাকিয়ে আছে আমার দিকে? হ্যাঁ না, মানে আসলে আমার দিকেও এইরকম তাকিয়ে থাকলে আমিও কেমন যেন ক্যাবলা হয়ে যাই। যাকে ওইরকম তাকিও না, শুধু কানে 107 FM রেনবোটা রেখে গান শুনতে থাকো। আপাতত আরও কিছুক্ষণ আছি, তোমরা যেরকম পাঠাতে চাচ্ছ পাচ্ছ, যে যা পাচ্ছ পাঠাচ্ছ বটে, 9903659992। তবে একটা কথা বলে দিই, গানগুলো একটু ঠিকঠাক করে লিখতে হবে, যে না হলে ঠিক অসুবিধে হয়ে যাচ্ছে, মানে গানগুলো ঠিকঠাক শোনানো যাচ্ছে না। সেই জন্য যারা যারা ঠিক করে লিখে পাঠাতে পারছো না, তাদেরকে বলবো একবার বলে দিই, সেটা হচ্ছে যে ওই গানটা লেখো, গানের নামটা যদি জানা থাকে পুরোটা ঠিক করে লেখো, সিনেমা হলে সিনেমার নাম, আর আধুনিক গান হলে আধুনিক গান, আর না হলে ওই তারপরে শিল্পীর নাম, মানে এইরকমভাবে লিখলে একটু বের করতে সুবিধা হয়। যাই হোক, যারা যারা পাঠাচ্ছ তাদের গান তো শোনাচ্ছি, কিন্তু অনেকে ভাবছে যে আমি তো পাঠালাম কিন্তু শুনতে পাওয়া গেল না, তো ওই ঠিকঠাকভাবে না হলে আর কি হয় না। প্রচুর প্রচুর প্রচুর রিকোয়েস্ট আসছে, সুতরাং মানে ওরমভাবে তাকিয়ে থাকলে আমিও কেমন ক্যাবলা হয়ে যাই। কিন্তু কথা হচ্ছে, আপাতত এই গভীর রাত, আর সেই রাতে পরের গানটা শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছে, কে যেন পাঠিয়েছিল এই গানটা, লস্করপুর হাওড়া থেকে টগুরি ঘোষ শুনতে চেয়েছে এই গানটা। অত তো চাঁদনি রাতে কি হচ্ছে একটু শুনে নেওয়া।

যিনি পাঠিয়েছো, তুই লিখেছো আজ অনুপ জালোটাজির জন্মদিন। অবশ্যই জন্মদিনের অনেক অনেক আমাদের শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা। তার জন্মদিনে তাকে মনে রেখে বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে শুনতে চেয়েছো অনুপ জালোটার কণ্ঠে এই গানটি সবার জন্য।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও শুনতে কি চাও অনলি অন 107 FM রেইনবো শুনতে কি চাও শুনতে কি চাও।
2: হ্যাঁ, এই মুহূর্তে তোমাদের পছন্দের গানগুলোই শোনানো হচ্ছে এবং তোমাদের পছন্দের গানের অনুষ্ঠান শুনতে কি চাও 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছো। আর এবারে এত আনন্দ হাসি ঠাট্টা হচ্ছে, কিন্তু তার মাঝে কার আবার মনে একটু দুঃখ জেগেছে। যাই হোক, জানি না কেন, কোথায়, কিভাবে, ব্যাপারটা বুঝিনি। এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছ কোলাঘাট থেকে অজয় কুট্টি, বড় দুঃখ মনে, কেন জানি না, তবুও তোমার জন্য এই গানটা শুনি, ফিরছি তারপরে।

তুমি ভালোবেসেছিলে তাই দূরে চলে যাবে, আমি ভালোবেসে যাব তাই থাকবো দাঁড়িয়ে, সব হারিয়েও মন মানে না।

হ্যাঁ, মন মানে না, সত্যি মানে না, এইরকম গান শুনতে পেলে সত্যি মন মানে না। কিন্তু এই অনুষ্ঠান করতে করতে একটা বেশ ভালো একটা SMS পেলাম। লিখছে, হাই, আমি সৃজিতা, আমি ক্লাস 9-এ পড়ি, ফার্স্ট টাইম 100 মার্কসের কমার্স এক্সাম দিয়েছি, এক্সামটা খুব ভালো হয়েছে, কাল রাত 4টে পর্যন্ত পড়ে আজ আমি ফাইনালি এক্সামটা খুব ভালো দিয়েছি। বাহ, এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না। আর এই মুহূর্তে যদি তুমি শুনছো সৃজিতা, অবভিয়াসলি তুমি যে গানটা শুনতে চেয়েছো, আমাকে আমার মতো থাকতে যাও। বেশ, আপাতত তোমাকে তোমার মতন থাকতে দিয়ে তোমার পছন্দের গান তোমার জন্যে।

কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: হ্যাঁ, এই গানটা শুনতে চেয়ে
2: শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

0: কথা বলতে বলতে সময় কিন্তু একদম শেষ। অনেক অনেক অনেক রিকোয়েস্ট ছিল বটে, কিন্তু সময় একদম শেষ। তাই কয়েকজনের রিকোয়েস্ট যারা পাঠিয়েছ তাদের সব গান তো শোনানো যাবে না, সময় একেবারেই শেষ। তবুও কয়েকজনের নাম বলা যায়, কিন্তু অনেকের গান, প্রচুর রিকোয়েস্ট আজকে এসেছে, সব গান হয়তো শোনানো যায়নি বা হয়তো যাবেও না, এত রিকোয়েস্ট এসছে। তবুও চেষ্টা করলাম সবার মতন করে গানগুলো শোনানোর, কিন্তু এই মুহূর্তে কথায় কথায় সময় শেষের পথে, সুতরাং আজ আপাতত থামতেই হচ্ছে। আবারও কোনো একদিন এইরকম গানের ডালি নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর অবভিয়াসলি টিউন করো 107 FM রেইনবো।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

কথা বলতে বলতে গান শুনতে শুনতে কখন যে সময় চলে গেল ঠিক বোঝাই গেল না। অবভিয়াসলি ঘড়ির কাঁটা যখন জানিয়ে দিচ্ছে 1:30, আর তোমরা জানো রাত 1 মানেই সময় এখন সুররঞ্জনী, রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের।

সুররঞ্জনী রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজকে প্রথমে শুনবে মালকোষ রাগে খেয়াল, শিল্পী ব্রজেশ্বর মুখোপাধ্যায়।

সুররঞ্জনী রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ মালকোষ রাগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন ব্রজেশ্বর মুখোপাধ্যায়। সুররঞ্জনী রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে শুনবেন যোগ রাগে বাঁশি, শিল্পী স্বরূপ কুমার চক্রবর্তী।

0: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে সুররঞ্জনী রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ বাঁশি শুনছিলেন, যোগ রাগে বাঁশি শুনছিলেন, শিল্পী ছিলেন স্বরূপ কুমার চক্রবর্তী। সুররঞ্জনী রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন,
0: সাত সুরে সারা দিন, সারা দিন ধরে, সারা রাত ধরেও, শুধু সারা দিন নয় সারা রাত ধরেও রঙের ছটা চলতেই থাকে, আর সেই সঙ্গে চলতে থাকে গান। গানের রঙে মন মাতিয়ে দেয়, সেরকমই ঘড়ির কাঁটা যখন টিকটিক করতে করতে বলে রাত 2:45, তখন সময়টা কিন্তু আপকে লিয়ে। হিন্দি চাচুবির গানের অনুষ্ঠানের, সুতরাং তোমাদের পছন্দের সুন্দর সুন্দর কিছু গান তোমাদের জন্য।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

কথা বলতে বলতে সময় কিন্তু একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। কিন্তু না, আপকে লিয়ে চলতে থাকবে, কারণ সোহম পরবর্তী এক ঘন্টার জন্য তোমাদের সঙ্গে থাকবে। কিন্তু আপাতত আমাকে বিদায় নিতেই হচ্ছে, এবং এই গানটি শুনতে শুনতে আপাতত আমি বিদায় নেব তোমাদের কাছ থেকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেডিও।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

হ্যাঁ শুনছেন আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, আপকে লিয়ে 107 FM রেনবো। আর যে সৌমিক ছিলেন এতক্ষণ আপনাদের সঙ্গে, চলে এসেছি আমি সোহম। চলুন না পরপর তিনটি হিন্দি গান শুনে নিই। আজ সবই 80s সুপারহিট গানগুলি রেখেছি, এবং প্রথম গানটি আমি রেখেছি অমিতাভ বচ্চনের কণ্ঠে। হ্যাঁ, অমিতাভ বচ্চনের কণ্ঠে সিলসিলা ছবি থেকে, তারপরে কলাকার ছবি থেকে, এবং তারপরে হিরো ছবি থেকে অমিতাভ বচ্চন, সাধনা সরগম এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে। চলুন 80s তিনটি সুপারহিট গান শুনে নিই।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

তিনটে বলেই চারটে গান শুনে দিলাম, একটা গান সারপ্রাইজ ছিল, কেমন ভালো লাগে না এমন সারপ্রাইজ পেতে। চলুন আবার তিনটে গান শুনে নিই। অনুপ ঘোষালের কণ্ঠে এইটিজের একটি সুপারহিট ছবি, 1982 সালে মুক্তি পাওয়া ছবি মাসুম থেকে প্রথম গানটি, দ্বিতীয় গানটি সুরেশ ওয়াদেকারের কণ্ঠে, আরও একটি সুপারহিট ছবি 1983 সালে মুক্তি পাওয়া সদমা ছবি থেকে, এবং তারপর একটি সীতমগড় ছবি থেকে আশা ভোঁসলে, কিশোর কুমার এবং সমবেত শিল্পীদের কণ্ঠে। আপকে লিয়ে শুনছেন 107 FM রেইনবো প্রচার তরঙ্গে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: হিটটিসির একের পর এক হিট গান শোনাচ্ছি আর নস্টালজি হয়ে যাচ্ছি আমিও আপনাদের মতন। এমন গভীর রাতে আপনাদের সাথে FM রেইনবো 100 সাথে রয়েছে সোহম গান শোনানোর জন্য। চলুন শুনে নিয়ে আরও পর পর দুটি গান, আশা ভোসলে, কিশোর কুমার এবং সমবেত শিল্পীদের কণ্ঠে, সিতমগড় ছবি থেকে এবং তারপর টিকিয়ামত সে কিয়ামত তক ছবি থেকে। চলুন পরপর দুটি গান রইল আপনাদের জন্য।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

গানগুলো শুনতে শুনতে আমরা যেন 80s-এই চলে গেছিলাম, আর একটু সময় থাকি না সে ফেলে আসার সময়টায়। সুরেশ ওয়াদেকর এবং আশা ভোসলের কণ্ঠে পরের গানটি শুনে নেব, 1989 সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি পরিন্দা থেকে, এবং তারপরের গানটি কিশোর কুমার এবং সমবেত শিল্পীদের কণ্ঠে মিস্টার ইন্ডিয়া ছবি থেকে। চলুন শুনে নিই পরপর দুটি গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। ভোর 4টে থেকে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী এবং ভোর 5টা থেকে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি নিয়ে 107 FM রেনবোয় ফিরে আসছি আর কিছুক্ষণের মধ্যেই।

শরীর ঘড়ি বলছে এখন সময় ভোর 4:04। শুরু করছি ভোরে রাগে রাগানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল। রাগ আহিরি টোরি শিল্পী মসকুর আলী খানের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন আহিরি টোরি রাগে খেয়াল শিল্পী মসকুর আলী খানের পরিবেশনায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এখন শুনবেন সেতার রাগ শঙ্কর ভৈরব পণ্ডিত কুশল দাসের পরিবেশনায়।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনলেন সেতারি রাগ শঙ্কর ভৈরব পণ্ডিত কুশল দাসের পরিবেশনায়। এর সঙ্গে শেষ হল ভোরের আগে রাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি। এখন শুনব কবিগুরুর গানে সাজানো অনুষ্ঠান আনন্দধ্বনি। আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু সোহম।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

পূবের আকাশ হালকা আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু মনের আকাশ রবির আলোয় উজ্জ্বল। তার কারণ এখন সময় আনন্দধ্বনির। কবিগুরুর গানে সুরে সৃষ্টিতে সাজানো অনুষ্ঠান আনন্দধ্বনিতে সামনের একটা ঘন্টার কাছাকাছি সময় আপনাদের সঙ্গে রয়েছি। আজ আমি আপনাদের বন্ধু সোহম। আজ বিভিন্ন প্রথিত যশা শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনার পাশাপাশি কবিগুরুর কবিতা থেকে পাঠ করে শোনাব। চলুন শুনে নিই আজকের প্রথম রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেন।

আর গলি সে পথ দিয়ে আমি চলি, সুখে দুঃখে লাভে ক্ষতিতে, রাতে রাধার দিনে জ্যোতিতে, প্রতি তুচ্ছ মুহূর্তেরই আবর্জনা আমি জড়ো করি আমি জড়ো, কারো চেয়ে নই কো আমি বড়। চলতে পথে কখন বা বিচ্ছে কাটা পায়, লাগছে ধুলো গায়ে, দুর্বাসনার এলোমেলো হাওয়া, তারই মধ্যে কতই চাওয়া পাওয়া, কতই বা হারানো, খেয়া ধরে ঘাটে আঘাটায় নদী পারানো। আমি কবিতাটি পাঠ করে শোনাচ্ছি কবিগুরুর। চলুন এই কবিতার বাকি অংশ পড়ব, তার আগে পরপর দুটি রবীন্দ্রসঙ্গীত শৈলজা রঞ্জন মজুমদার এবং সঞ্চারী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

এমনি করে দিন কেটেছে, হবে সেদিন সারা বে সর্বসাধারণের ধারা। সুধাও যদি সব শেষে তার রইল কি ধন বাকি, স্পষ্ট ভাষায় বলতে পারি তাকে? জানি এমন নাই কিছু যা পড়বে কারো চোখে, স্মরণ বিস্মরণের দোলায় দুলবে বিশ্বলোকে। নয় সে বাণিক নয় সে শোনা, যায় না তারে যাচাই করা, যায় না তারে গোনা। কবিগুরুর আমি কবিতাটি পাঠ করে শোনাচ্ছি, আর তার পাশাপাশি আজ আনন্দধ্বনির অনুষ্ঠানে রয়েছে প্রথিত যশা শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, অভিক নীলা মজুমদার এবং বৈতালিক শিল্পগোষ্ঠীর কণ্ঠে পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত রইল একান্তই আপনাদের জন্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ওই দেখো না শীতের রোদে দিনের স্বপ্নে বোনা, সেগুন মনে সবুজ মেশা শোনা, সজনে গাছে লাগলো ফুলের রেশ, হেমঝুরির হৈমন্তী পালা হয়েছে নিঃশেষ, বেগনি ছায়ায় ছোঁয়া লাগা স্তব্ধ বটের শাখা ঘোর রহস্যে ঢাকা, ফলসা গাছের ঝরা পাতা গাছের তলা জুড়ে হঠাৎ হাওয়ায় চমকে বেড়ায় উড়ে, গরুর গাড়ি মিঠু পথের তলে উড়তি ধুলোর দিকে আঁচল ধূসর করে চলে, নীরবতা বুকের মধ্যখানে দূর অজানার বিধুর বাসি ভৈরবী সুরানে, কাজফোলা এই দিন নীল আকাশের পাখির মতন নিঃসীমে হয় লীন, এরই মধ্যে আছি আমি সব হতে এই দামি। আমি কবিতাটি পাঠ করে শোনাচ্ছি আর আনন্দধ্বনি মানি বিখ্যাত শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনা, ইমন চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য এবং কিশোর কুমারের কণ্ঠে পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত রইল আপনাদের জন্য।